ধরে নিয়ে গেল। তখন স্কুলে পড়ি, বন্ধুদের সঙ্গে প্রায় এসব আলোচনা হচ্ছে। আমারই ছিল তাতে সব থেকে বেশি প্রাধান্য। বাবার কাছে শোনা গল্প শতখানা করে বন্ধুদের কাছে বলতাম, বলতাম আমরাও এরকম হব। হ্যাঁ, এই সময়কার একটা খুব সুন্দর গল্প, মানে অসংখ্য গল্প যদিও আছে, কিন্তু এই সময়কার একটা গল্প বীণাদাস জানিয়েছেন যে এই সময়কার একটা ঘটনা খুব মনে পড়ে। একদিন শুনলাম যে আমাদের স্কুলে বড়লাট পত্নী আসবেন, তার আগের দিন আমাদের ক্লাস থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কীভাবে সংবর্ধনা করা হবে তার একেবারে রিহার্সাল দেওয়া হলো। তিনি যখন আসবেন তখন ডালিতে করে ফুল নিয়ে গিয়ে তার পায়ে ছড়াতে হবে, এরকম সমস্তভাবে তাদেরকে রেডি হতে বলা হলো। সমস্ত মনটা যেন বিদ্রোহ করে উঠল। কাউকে কিছু না বলে সেখান থেকে চলে এলাম, চুপ করে ক্লাসে গিয়ে বসে রইলাম। অপমানে চোখে জল আসছিল, গভীর উত্তেজনায় চুপচাপ বসে আছি। খানিক্ষণ পরে দেখি আরও দুটো বন্ধু ওখান থেকে চলে এসেছে, তারাও ক্লাসে এসে গম্ভীর হয়ে বসে আছে। দারুণ উত্তেজনায় তিনজনে মিলে প্রতিজ্ঞা করলাম, দেশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব। ছেলেবেলা সেই প্রতিজ্ঞা বড় হয়ে কতবার যে মনে হয়েছে, আমার দুর্বলতার মুহূর্তে কতবার যে মনে বল দিয়েছে, ওই ঘটনা আমার হৃদয়কে ক্রমশ দৃঢ় করেছে। আর এই সময় শরৎচন্দ্রের পথের দাবি বইটিও হাতে এলো। সে বছর ম্যাট্রিক দেব, পরীক্ষা সামনে, তবু বইখানা বাজেয়াপ্ত হয়ে গেছে জেনেও না পড়ে থাকতে পারছি না। একবার, দুবার, তিনবার, বার বার পড়ছি, শেষে যেন বইটা আগাগোড়া মুখস্থ হয়ে গেল। স্কুলে বন্ধুদের সঙ্গেও বইটা নিয়ে কেবলই আলোচনা, তর্ক। বাড়িতেও একদিন বাবাকে দেখলাম, রাত তিনটে অবধি জেগে পথের দাবি বইটি শেষ করলেন। তারপরে আমাকে বললেন, না বাপু, মেয়েদের সহজ বুদ্ধিতে যা হয় তাই ঠিক। ভারতের মতোই ডাক্তারের, ভারতের মতেই ডাক্তারের মতের চেয়ে অনেক ভালো। বাবার সঙ্গে ডাক্তারের পক্ষ নিয়ে তর্ক করছি, স্কুলে গিয়ে বাবার কাছে শোনা কথা নিয়ে বন্ধুদের সঙ্গে উল্টো তর্ক করছি। কি কাণ্ড, তারপরে যা করে ফেললেন বিনা, সেটাও একটা অদ্ভুত ঘটনা, বিশেষ ঘটনা। ম্যাট্রিক পরীক্ষায় ইংরেজি ফার্স্ট পেপারের প্রশ্ন ছিল, তোমার অতি প্রিয় উপন্যাসের উপর একটা রচনা লেখো। লিখে এলাম পথের দাবির উপর চার পাতা ধরে কাঁচা ইংরেজিতে এক প্রবন্ধ। প্রধান শিক্ষয়িত্রী শুনে মাথায় হাত দিয়ে বললেন, কি কাণ্ড করলে বিনা, বইটা তো বাজেয়াপ্ত করা হয়েছে, তোমার ফার্স্ট পেপার একেবারে বাতিল করে না দেয় ওরা। না, তার আশঙ্কা সম্পূর্ণ ঠিক হয়নি ঠিকই, কিন্তু মার্কশিটে দেখা গেল সেকেন্ড পেপারের চেয়ে ফার্স্ট পেপারের নম্বর অনেক অনেক অনেক কম। তখন তিনি, মানে প্রধান শিক্ষয়িত্রী যিনি, হিরণদি, উনি বলেছেন হিরণদি, ওনার শিক্ষয়িত্রীকে তার স্নেহমাখা মুখখানি আরেকবার ম্লান হয়ে গেল। বললেন, দেখলে তো, বলেছিলাম না এই রচনাটার জন্যই এমন হলো, না হলে অনেক বেশি নম্বর পেতে। এরপর উনি বলছেন, কলেজে উঠে মস্ত বড় লাইব্রেরি হাতে পেলাম, নানান রকম ইতিহাস, ইংরেজি উপন্যাস সব পড়া আরম্ভ করলাম। এছাড়া ক্লাসের কোনো কোনো মেয়ে নিয়ে আসতো বাইরের লাইব্রেরি থেকে, নির্বাসিতের আত্মকথা, কারা কাহিনী, বাংলায় বিপন্নবাদ, বিপ্লববাদ, এই সমস্ত বই। সবাই মিলে কলেজের পিছনের দিকে দালানে বসে এই বইগুলি পড়তাম। মনে হতো, আচ্ছা এমন জীবন আমাদের হয় না কেন? এমনই তারা চেয়েছিলেন, এমন একটা দেশ, এমন একটা জীবন তাদেরও চাই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। ঘড়ি বলে সময় দ্রুত কমে আসে, একটা অনুষ্ঠানের জন্য অনেক কম, একটা জীবনের জন্য তো একেবারেই কম। আবার সেই সময়ই বলে দেয় আবার আসব ফিরে। হয়তো বদলে যাবে তারিখ, সালটা বদলে যাবে, ফিরে আসবে সেই দিন। আজকে আর একটু মাত্র সময় আছে। এই যে বলছিলাম নানানভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন বীণা দাস, তারপরে কি ঘটলো ছোট্ট, আর বোধহয় একটাই গল্প বলতে পারবো, আবার পরে কখনো বলবো। বলছেন সুভাষবাবুরা বেরিয়ে এসেছেন 1928 সালের সাইমন কমিশন বৈঠকে, ধুম লেগে গিয়েছে, বন্ধুরা সবাই মিলে, উনি বেথুন কলেজে পড়তেন, বেথুন স্কুল কলেজে হরতাল করার জন্য উঠে পড়ে লাগলাম। সব ক্লাসে গিয়ে মেয়েদের বলছি, বোর্ডে লিখে রেখে আসছি, হরতাল খুব ভালোভাবেই হলো। গভর্নমেন্ট স্কুল কলেজে এই ব্যাপার এই প্রথম। ডে স্কলার ছাত্রীদের প্রিন্সিপাল কিছু বললেন না, কিন্তু বোর্ডিংয়ের মেয়েদের বললেন অ্যাপোলজি চাইতে হবে, না হলে বোর্ডিং ছেড়ে চলে যাও। কোনো কোনো মেয়ে চলে গেল, কিন্তু যাদের বাড়ি বহু দূরে তারা যে কী করবে তারা ভেবে পেল না। আমাদের খবর পাঠালো, কলেজ বন্ধ রইল, কী করা যায় ভেবে পাই না, সারাক্ষণ পরামর্শ আর গবেষণা চলছে। বাবা আমাদের অবস্থা দেখে সুভাষবাবুকে ডেকে পাঠালেন। তিনি আসতেই তো সবাই মিলে তাকে একেবারে ঘিরে ধরে জিজ্ঞাসা করলাম কী করব। উনি বললেন একটু কৌতুক করে, লঘু হাস্যে বললেন, কলেজ ছেড়েই দিন না। বললাম আপনি যদি পড়ান তো এক্ষুনি ছাড়তে রাজি আছি। তিনি হেসে বললেন আমরা জেলে যাব না মাস্টারি করব। শেষ অবধি অবশ্য তাঁদের কাউকেই কলেজ ছাড়তে হয়নি, প্রিন্সিপালকে হার স্বীকার করতে হয়েছিল। মেয়েরা কেউ ক্ষমা চাইল না, কলেজও উঠল না, কিন্তু প্রিন্সিপাল নিজে চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেলেন। আর যাবার সময় আমাদের ডেকে বিদায় নিলেন, চোখে তখন তার জল। তিনি বললেন ঘাসের উপর বসে পড়ে, না চেয়ার চাই না, আমি তো আর তোমাদের প্রিন্সিপাল নই। এই জেদি দুর্ধর্ষ ইংরেজ মহিলাটিকে কোনোদিনই আমরা আপন ভাবিনি, তবুও বিদায়ের মুহূর্তে মনটা ভারী হয়ে গিয়েছিল। আমাদের বিজয় লাভে সমস্ত ছাত্র সমাজে একেবারে সাড়া পড়ে গেল। আলবার্ট হলে বিরাট সভা ডেকে আমাদের আর প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের অভিনন্দিত করা হলো। ওখানেও একই ঘটনা ঘটেছিল, এরকম হরতাল পালন হয়েছে।

ছিল। তো পরবর্তীকালে এখানে অনেক ঘটনা জানেন তো মিলেমিশে যায়। সরলা দেবী চৌধুরানী তিনি বলেছিলেন, আজ আমার স্থান এখানে নয়, ওই ছাত্রীদের কাছে। আমার সবথেকে বড় গর্ব আমি এই কলেজেরই ছাত্রী। এরপরেই ছাত্র আন্দোলন প্রথম দানা বেঁধে উঠল এবং দিদির আর দিদির বন্ধুদের চেষ্টা, মানে কল্যাণী, তখন ওই বলেছিলাম তুমি তখন শ্রীযুক্তা কল্যাণী ভট্টাচার্য, আর আমার না এটা পড়তে গিয়ে অনেক দিন বাদে মনে হলো সত্যি শ্রীযুক্তা এই বাংলায় এই শব্দটা লেখাও অনেক কমে এসেছে। শ্রীমতী অনেকে এখনও লেখেন কিন্তু শ্রীযুক্তা কথাটা খুব একটা আর শোনা যায় না। যাই হোক, তিনি এর মধ্যেই একদিন সুভাষবাবু নিজেই আর কি বাড়িতে বেড়াতে এসেছেন, তাই শুনে তার মা বলছেন, ও মা আমার কি ভাগ্য সুভাষ এসেছ। তখন তারা সবাই জিজ্ঞেস করেছিলেন যে কীভাবে দেশ স্বাধীন হবে, হিংসায় না অহিংসায়। সুভাষবাবু খানিকটা চুপ করে রইলেন, তারপর একটা অসাধারণ কথা বললেন, বললেন, আসল কথা কি জানো, কোনো কিছু পাবার জন্য পাগল হয়ে উঠতে হয়, স্বাধীনতাও তাই। যদি সবাই পাগলের মতো স্বাধীনতাটাকেই একমাত্র জীবনের লক্ষ্য বলে ধরে নেয় তবেই স্বাধীনতা আসবে, তার জন্যই তোমরা প্রস্তুত হও। কি অসাধারণ কথা! এইভাবেই বিপ্লবী বীণা দাস বিপ্লবী হয়ে উঠলেন। জীবনে অনেক কাজ করেছেন, অনেক দিন ধরে অনেক কিছু তার সমাজ সংস্কারমূলক কাজ, নানান রকম কাজ তিনি করেছেন, কিন্তু পরবর্তীকালে তার চলে যাওয়াটা বড় কষ্টের হয়। তিনি ঋষিকেশে চলে গিয়েছিলেন এবং তিনি যে এই যে আন্দোলন করেছিলেন এবং স্ট্যানলিকে তিনি যে হত্যার চেষ্টা করেছিলেন তার জন্য তার ডিগ্রি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি, যেটা অনেক পরে, মানে এগুলো ভাবলে কেমন অবাক লাগে, 2012 সালে, মানে জাস্ট রিসেন্ট বলা যায়, সেই সার্টিফিকেট তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তাকে সম্মানে ভূষিত করা হয়েছে। কিন্তু যাই হোক, সেই মানুষটি দেখে গিয়েছিলেন পরাধীন দেশ স্বাধীন হয়েছে এবং তাদের সমবেত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছিল। আজ ঘড়ি বলছে 5:43 হয়ে 33 সেকেন্ড। না, আজকে আর বীণা দাসকে নিয়ে, তার জীবনের গল্প নিয়ে কথা বলার সময় নেই, আবার অন্য কোনো দিন বলবো। এখন একটু পরে আপনাদের কাছ থেকে জানবো আজকের এই যে একটা দিন আগে আমরা আগামীকাল বীণা দাসের জন্মদিন, বিপ্লবী বীণা দাসের, সেই 24শে আগস্টকে আমরা আজ 23শে আগস্ট পালন করলাম। আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত, আপনাদের গুরুত্বপূর্ণ কথা বার্তা সব শুনবো একটু পরেই। ছোট্ট করে একটা গান শুনি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে এই গানটি স্বপ্নের দেশ। এবার আপনাদের মতামত, মূল্যবান মতামত। প্রথমেই লিখছেন বৃষ্টি ভেজা সুপ্রভাত মিষ্টি দিদিমণি। বৃষ্টি ভেজা তাই বৃষ্টি হচ্ছে আজকে? ও আচ্ছা আচ্ছা, আপনাকেও জানাই সুপ্রভাত। অপূর্ব উপস্থাপনায় বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাসের আত্মজীবনের গল্পগাথা শুনলাম, উদ্বুদ্ধ হলাম নেতাজির অসাধারণ কথা শুনে, সমৃদ্ধ হলাম। ওনাকে জন্মদিনে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কারান্তে শিপ্রা সাঁত। বাহ, অনেক ধন্যবাদ। এরপরে কি লিখছেন অখিল বন্ধু মহাপাত্র, লিখছেন অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রাণী, বিপ্লবী বীণা দাসের জন্মদিনের প্রাক্কালে চিরন্তনীতে তাকে নিয়ে একটি পর্ব উপস্থাপন করার জন্য। অসীম সাহসিনী ছিলেন বীরাঙ্গনা, 1930-এ বন্দী ছিলেন হিজলি বন্দিনিবাসে। সম্ভবত এটাই ভারতবর্ষের প্রথম মহিলা বন্দিনিবাস। স্বাধীনতার অনেক পরেই সেই বন্দিনিবাসের নামকরণ হয় মাতঙ্গিনী হাজরার নামে, একদম। এবং অনেক তথ্য জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে, আপোষহীন লড়াইয়ের নেত্রী বীণা দাসকে তার জন্মদিনের আগে অন্তরের বিনম্র শ্রদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনিও এই কথা লিখেছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন, আপনিও। অনেক ধন্যবাদ। এরপরে কে লিখছেন, লিখছেন সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজকের গল্প নয় সত্যিকারের গল্প শুনলাম। একেবারে সত্যি তাই, সত্যিকারের গল্প, গায়ে কাঁটা দিল। বিপ্লবী বীণা দাসকে প্রণাম জানাই, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল লিখছেন মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও সুপ্রভাত। এরপর লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছি, আজ রবিবারে চিরন্তনীতে নারী বিপ্লবী বীণা দাসের সংগ্রামী জীবনের গল্প ও গান শুনছি। দিদি ভাইয়ের মিষ্টি কণ্ঠে মন ভরে যাচ্ছে, মাতৃভূমির পরাধীনতা মোচনে নারীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ভালো থাকবেন সবাই, আপনিও খুব ভালো থাকবেন, সুপ্রভাত। এরপরে লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণীদি ভাই, গত 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে শুরু হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথা রেশ টেনে আজ একজন বিপ্লবী বীণা দাসকে নিয়ে তার ছোট্টবেলার টুকরো টুকরো স্মৃতি বিজড়িত দিনগুলির উপর সুকণ্ঠী ইন্দ্রাণী দিদি ভাইয়ের কণ্ঠ বৈচিত্র্যতায় প্রাণস্পর্শী নিবেদন শিহরণ জাগায় বইকি। আগামীতে এমনই আরও অনেক নিত্য নতুন ঘটনায় সমৃদ্ধ হতে উন্মুখ হয়ে থাকবো, একদম। অবশ্যই, আমরা তো সবসময় চেষ্টা করি। আপনাকেও জানাই, সাধন ঘোষ লিখেছেন মধ্যমগ্রাম থেকে, আপনাকেও জানাই সুপ্রভাত। এরপর লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আপনার মধুর কণ্ঠে রবিবারে চিরন্তনী শুনছি, খুব সুন্দর লাগে আপনার এই বাচনভঙ্গি, গানে গল্পে জমজমাট। লিখেছেন যাদবপুর থেকে সোমেন, ধন্যবাদ সুপ্রভাত। এরপর লিখছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ উঠতে একটু দেরি হয়ে গেল, তবুও তোমার আগে হাজিরা দিয়েছি রেডিওতে। বীণা দেবীকে আমার সশ্রদ্ধ প্রণাম, তোমার সঙ্গে আছি বাকি সময়টা। এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। কে বলবে এটা হোয়াটসঅ্যাপে লেখা, একদম ইতি, ইতি মানেই হচ্ছে চিঠি। অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত দিদি ভাই, চুপ করে শুনছিলাম আর সেই সময় কানে কানে পৌঁছে গিয়েছিলাম, শিহরণ লাগছিল, খুব ভালো লাগলো। তামিলনাড়ু থেকে অর্জুন সিং, সুপ্রভাত, খুব ভালো থাকুন, এভাবেই অনেক দূরে থেকেও আমাদের অনেক কাছে থাকুন।

সুপ্রভাত জানিয়েছেন চিরন্তনী সুধাকণ্ঠী ইন্দ্রাণী ও সকল শ্রোতা বন্ধুদের। বিপ্লবী বীণা দাসের আত্মজীবনী অতি সাধারণ চলন পারিবারিক ছবি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। কে লিখেছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে। আর এরপরে লিখেছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, ভোরের বীণা আর মনোবীণায় বাজে স্বাদের স্বাধীনতা ধ্বনি, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েসি। অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে। লিখেছেন শুভ সকাল, সপ্তাহের শেষ চিরন্তনী, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আগস্টের বিপ্লবীদের জানাই শতকোটি প্রণাম। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। শুভ সকাল আপনাকেও। গল্প তো শুনলাম বীণা দাসের, কিন্তু মন ভালো নেই, বৃষ্টি হচ্ছে না, আচ্ছা সারা রাত ধরে গরম চলছে, কয়েকদিন ধরে দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। সুপ্রভাত, আপনি আমার আবহাওয়া দপ্তর, আপনার কাছ থেকে ওই সুদূরে আপনার ওর এরিয়ার ওয়েদার কেমন সেটা জানতে পেরে যাই। লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি শ্রদ্ধেয় বিপ্লবী বীণা দাসের জীবন কাহিনী, দারুণ ভালো লাগে লাগলো না জানা কাহিনী জানতে পেরে। আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে জয় হিন্দ বন্দে মাতরম জানিয়ে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও বলি, এই তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র থেকে আমাদের কাছে যখন লেখা আসে, বিশ্বাস করুন একবারও মনে হয় না আপনারা দূরে আছেন, মনে হয় এই তো একেবারে আমাদের খুব কাছে আছেন। খুব ভালো থাকুন, এভাবেই সাথে থাকুন চিরন্তনীর। এবার লিখছেন চিরন্তনী উইথ ইন্দ্রাণীদি, আজ শুনছি সাহসী বিপ্লবী বীণা দাসের কথা, বীণা দাসের ছোটবেলার কথা, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো। গল্প আজকের মতো আপাতত শেষ। লিখেছেন সঙ্গে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে। ভালো থাকুন, খুব ভালো থাকুন চিরন্তনী, সঙ্গে থাকুন। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী শেষের বেলায়, সেজুতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। সাতসুরে সারাদিন আজকে বীণার তারে, বীণা দাসের কর্মজীবন রবিবারের ভোরে। সাতসুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। তরুদত্ত হরণার্দে প্রসন্নকুমারের হারানো, বীণা দাসের কীর্তিকথায় আজকের অনুষ্ঠান ভরানো, বিপ্লবের আগস্ট মাসে জ্বলে ওঠার দিন, দেশাত্মবোধক গানে গানে দেশমাতা প্রণতি নিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখেছেন সুপ্রভাত দিদিভাই, ভোরের আলো ধীরে ধীরে গ্রামের পথ ছুঁয়ে যাচ্ছে। লিখেছেন বামনগাছি থেকে হীরক ভট্টাচার্য, আমরা যতদিন সত্য ন্যায় দেশকে ভালোবাসবো, ততদিন তাদের আত্মত্যাগও বেঁচে থাকবে। তাদের ত্যাগই চিরন্তনী ভারতের স্পন্দন। একদম ঠিক বলেছেন। লিখেছেন উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুদের শ্রদ্ধা জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদের। সুপ্রভাত জানিয়েছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, রবিবারের চিরন্তনীতে গান ও নতুন বিপ্লবীদের কথা, যেমন বীণা দাসকে নিয়ে অনেক কাহিনী আছে, সেই কাহিনী শুনছে, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে, অনেক ধন্যবাদ আপনাকেও, গুড মর্নিং। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম, বীণা দাসের কথা শুনবো শুনবো, পাঁচটা পাঁচে লিখেছিলেন সৌভিক ঝাকুরিয়া থেকে, ধন্যবাদ। আর এরপরে লিখেছেন কে, ও আচ্ছা ইনিও শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে পাঁচটা পাঁচে লিখেছিল, শুভ সকাল দিদিভাই, অপেক্ষায় আছি, অপেক্ষার অবসান হয়েছে। আর লিখেছিলেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, আধার নেই হয়েছে ভোর, চিরন্তনীর গল্পে গানে হলাম বিভোর, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, আপনাকেও জানাই সুপ্রভাত। অনেক ধন্যবাদ সবাইকে, সবার লেখা পড়েছি এবং সবাই সঙ্গে থাকবেন চিরন্তনীর, খুব ভালো লাগলো। আর আচ্ছা চট করে 5:55, ঠিক আছে একটুখানি পড়ে নি, কে লিখেছেন, আচ্ছা সৌভিক ঢাকুরিয়া থেকে তো লিখেছিলেন, এক জায়গায় লিখলেই হবে, কেমন আগরপাড়া থেকে লিখেছেন অসীম কুমার মিত্র,

ভালো লেগেছে জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। আর লিখেছেন কে, না সবার সবারটাই পড়া হয়ে গিয়েছে, অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো বন্দে মাতরম গানের সঙ্গে আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, একটু পরেই আপনাদের কাছে আসবে। হ্যাঁ।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: আছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 এফএম রেইনবোতে। ভোরাই ভোরাই 107 এফএম রেইনবোতে,
1: 107 এফএম রেইনবো শুনছেন ভোরাই। আজ রবিবার, তাই প্রভাতী সুরে নতুন করে শুরু ভোরের ভোরাই 107 এফএম রেইনবোয়ে। আর চেয়ে পরম আপনার সঙ্গে চিঠিপত্রেই আজ শুরু হবে আমাদের দিন, তেমনই তো কথা। আজ যে রবিবার, প্রথম চিঠিতে চলে যাই সময় নষ্ট না করে। প্রিয় ভোরাই, লিখে পাঠিয়েছেন সুবীর কুমার ঘোষ তালিত পূর্ব বর্ধমান থেকে। প্রিয় ভোরাই, যখন থেকে রেডিও শুনছি বলা যায় তখন থেকেই আকাশবাণীর সূচনা সঙ্গীত, জানিয়ে সিগনেচার টিউন বলা হয়, সেটি আমার কাছে এক অনন্য প্রভাতী সুর হয়ে আজও কানে বাজে। আমার সকাল হয় মাত্র কয়েক সেকেন্ডের সেই সুর শুনে। যদি কোনোদিন মিস করে ফেলি বা যান্ত্রিক গোলযোগের কারণে শোনা না হয় তখনই মনটা খারাপ হয়ে যায়। এমনই এই সুরের জাদু। স্রষ্টা কবি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি চিরজীবী হয়ে আছেন অনন্য এই সুরের মূর্ছনায়। আকাশবাণীর অনুষ্ঠান চলতে থাকে, সঙ্গীতাঞ্জলিতে শুনি ঈশ্বর ভজনা, জাত প্রভাতী গান সবই অত্যন্ত প্রিয়, যার মধ্যে শ্রদ্ধেয় অশোক ঘোষের হরি হরি বল এমন মধুর বল, শ্রদ্ধেয় অমর পালের জাগো হে এই নগরবাসী, প্রভাত সময় শচীর আঙিনা মাঝে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এসব প্রভাতী গান শুনে সকালটা যেন পবিত্র হয়ে ওঠে। এখনো কানে বাজে শ্রদ্ধেয় তরুণ মজুমদারের গণদেবতা সিনেমায় ব্যবহৃত মান্নাদের কণ্ঠের প্রভাতী সঙ্গীত ভোর হইল জগত জাগিল, এসব গান কেউ কখনো ভুলতে পারবে না। এই গানগুলি শুধু আমার নয়, আপামর বাঙালির কাছে চিরদিন প্রভাতী গান হয়ে থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। পরিশেষে যার কথা না বললেই নয়, আমার স্মৃতিচারণ অসম্পূর্ণ থেকে যাবেন যার কথা না বললে, তিনি দাস ঠাকুর। আমাদের শৈশবে কার্তিক মাসের ভোরবেলায় টহল দিতে আসতেন, সেই সময় আমার ঘুম ভাঙত তার খঞ্জনি বাজিয়ে গাওয়া।

গান শুনে। কি সুন্দর সেই খঞ্জনি বাদন আর গায়কি! রাস্তায় রাস্তায় গান গেয়ে চলে যেতেন, অনেকক্ষণ তার রেশ থেকে যেত। তার অনেক গাওয়া গানের মধ্যে একটি, প্রভাত সময়ে করহে স্মরণ গঙ্গা গৌরী নারায়ণ, যাহার কৃপাতে ঘুমালে নিশীথে ফিরে পেলে একটি জীবন। দাস ঠাকুর আজ ইহলোকে নেই, তবু তিনি আমার মতো অনেকের স্মৃতিতে আছেন, থাকবেন তার উদাত্ত প্রভাতী সুরে। সুবীর কুমার ঘোষ লিখে পাঠিয়েছেন তালিত পূর্ব বর্ধমান থেকে। আর এই যে গান, প্রভাত সময়ে করহে স্মরণ গঙ্গা গৌরী নারায়ণ, যাহার কৃপাতে ঘুমালে নিশীথে ফিরে পেলে নবজীবন, গানের লাইনটা সত্যি আমাকেও বেশ নাড়িয়ে দিয়ে গেল। ঈশ্বর যার কাছে যেমন তার কাছে তেমন, কেউ শৈব কেউ শাক্ত কেউ পরম বৈষ্ণব, কেউ বিশ্বাস করেন গডে কেউ বিশ্বাস করেন আল্লায়, কিন্তু সেই তাহার কৃপাতেই নিশীথে ঘুমোতে পারি আমরা নিশ্চিন্তে। অথচ সেই ঘুম আবার ঠিক সময় ভেঙে যায়, আবার একটা নতুন জীবন শুরু হয়, শুরু হয় একটা নতুন দিন, শুরু হয় নতুন আলোর ঝলকানি। এ তো এক অদ্ভুত কৃপা, বলতেই হয় সে কথা। আর সেই কৃপার জন্য আমাদের কৃতজ্ঞ থাকার কথা। আমরা থাকি না হয়তো সব সময়, হয়তো অনেক সময়ই আমরা অভিযোগ করে ফেলি, হয়তো ভাবি এটা নেই ওটা নেই সেটা নেই, তবু আছে আমাদের সব। আর সেই সব থাকাকে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করাই তো জীবন। এমনটা করতে পারলে জীবনটা বড় মধুর হয়ে ওঠে, আর সে কথাই তো বলে প্রভাতী সুর। প্রভাতী সুরে সেই কৃতজ্ঞতার প্রকাশ, যার কাছে যেমন তার কাছে তেমন রূপেই ধরা দেয়। প্রভাতী সুরে রয়েছেন ভোরাইয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যিই যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: মানুষ এফএম রেইনবো শুনছেন ভোরাই। আজ রবি

বার্তায় চিঠিপত্রের আসর। সেপ্টেম্বর মাসে আপনি হয়তো যাবেন সময়ের দোকানে, কিন্তু আজও আপনি রয়েছেন প্রভাতে সুরে। মৌ চট্টোপাধ্যায়ের চিঠি, গ্রাম ডিহা পোস্ট হেতিয়া বাঁকুড়া থেকে লিখে পাঠিয়েছেন এই চিঠিটি মৌ চট্টোপাধ্যায়। প্রিয় ভোরের সাথী ভোরাই, ভোরের আলো ফোটার আগেই কানে আসত সেই পরিচিত কণ্ঠ। খোল করতালের হালকা আওয়াজের সঙ্গে নেপাল কাকার উদাত্ত গলায় হরেকৃষ্ণ নাম সংকীর্তন। চোখ মেলার আগেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যেত। আজ যান্ত্রিক অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙে, কিন্তু শৈশবের সেই প্রভাতী সুর ছিল অন্যরকম। আমার কাছে প্রভাতী সুর কেবল কোনো গান বা বাদ্যি নয়, তা ছিল এক পরম প্রাপ্তি। সেটি ছিল প্রকৃতির নিজস্ব অর্কেস্ট্রা আর মানুষের বিশ্বাসের এক অপূর্ব যুগলবন্দী। একদিকে বাঁশবাগানের মাথার উপর দিয়ে আসা ঠান্ডা হাওয়া, পুকুর ঘাটে গ্রামের বৌদের কাকুই কলসির মৃদু শব্দ, আর অন্যদিকে মন্দিরের দিকে হেঁটে যাওয়া নেপাল কাকার সেই সুর। এই সুর অবচেতনে আমাদের বুঝিয়ে দিত নতুন একটা দিন মানে নতুন একটা আশা। কোনো তাড়া ছিল না, ছিল না কোনো মানসিক চাপ, শুধু ছিল এক চিলতে স্নিগ্ধতা। এখনকার শহুরে বা আধা শহুরে জীবনে আমরা ভোরের সেই আদিম গানটা হারিয়ে ফেলেছি। এখন সকাল মানেই গাড়ির হর্ন, নোটিফিকেশনের টুংটাং আর যান্ত্রিক ব্যস্ততা। অথচ নেপাল কাকার সেই প্রভাতী সুর আমাদের শেখাত কিভাবে শান্ত মাথায় দিনটা শুরু করতে হয়। ওই সুরটা ছিল এক ধরনের মানসিক থেরাপি, যা চারপাশের বাতাসকে পবিত্র করে তুলত। শৈশবের সেই সুর আজও মনের কোণে প্রতিধ্বনিত হয়, যান্ত্রিকতার মাঝেও আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। সত্যি আজকাল আমাদের সকালটা বড় ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়। আমরা বুঝতেই পারি না কোথায় কোন দিকে কতটা দৌড়তে হবে, আর সেই দৌড়ের মাঝে মাঝে এমন কিছু শব্দ আমাদের কানে বা চোখে এসে পড়ে, মনটা ভারাক্রান্ত হয়। এক লহমায় হয়তো রাগ জ্বলে ওঠে মাথার মধ্যে দপ করে, তারপর সারাটা দিন কেমন করে যেন কেটে যায়, মনেই হয় না আমরা ভালো আছি। ভালো থাকার জন্য প্রভাতী সুরের বুঝি খুব প্রয়োজন। সে কথাই লিখেছিলেন মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। চিঠি পড়ি আরও একটি, অসীম কুমার ভূঁইয়া জীবনানন্দ দাসনগর হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন। অসীম কুমার ভূঁইয়ার বাড়ির নাম সুরে ছন্দে। প্রভাতী সুর নিয়ে কি আর বল লিখি, লিখতে গিয়ে গলদ ঘর্ম, সুরটা আজও শিখি। রাত পোহালো ফুটলো আলো গাঁয়ের মেঠো পথে, সোনার রবি উদয় হলো আলোর রাঙারথে, ফুলের পাখি ফুলের শোভা পাখির কূজন, ভাঙায় সবার ঘুম, নতুন দিনের আবাহনে ভোরের মহাধুম, একতারাটি বাজিয়ে ওই বাউল জেগায় গান, মাটির সুরে আকুল হলো গায়ের চাষির প্রাণ, শিউলিতলায় ভোরের হাওয়া ছড়ায় মৃদু বাস, সবুজ ঘাসে শিশির কণা হাসে বারো মাস, মৌমাছিরা গুনগুনিয়ে বেড়ায় ফুলে ফুলে, গ্রাম্য বধূ কলসি কাঁখে চলকে যায় চলে। ভোরের এই প্রভাতী সুর জুড়ায় সবার প্রাণ, কোথাও গেলে পাবে না ভাই এই প্রকৃতির দান। অসীম কুমার ভূঁইয়া, সুরে ছন্দে, জীবনানন্দ দাসনগর হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। এবারের চিঠি শ্যামল কুমার খাঁ বাগনান হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন। প্রিয় ভোরের সাথী ভোরাই,
এমাসের বিষয় প্রভাতী সুর। প্রভাতী সুরের কথা বললে নানা উদাহরণের কথা মনে পড়ে, যেমন পাখির কিচিরমিচির, সকালের শঙ্খধ্বনি, মুরগির ডাক, গরুর হাম্বা, কৃষকের মাঠে যাওয়ার গান।

গান মাঝির মাল্লা, মাঝি মাল্লার ভাটিয়ালি সুর সব কিছু। তবে আমার বেশি ভালো লাগতো সকালে রেডিওতে বাজানো এক মিষ্টি সুরে তার যন্ত্রের মূর্ছনা। আমার মনে হয় এইসব সুরের মধ্যেই লুকিয়ে আছে আরেক সুর, রূপকার্থে যা আমাদের শৈশবকাল, যে

পুরী বার আমার জাতি আমার দেশ। ভোরাইয়ের দেওয়া প্রভাতী সুরের বিষয়ে তার সঙ্গে দেশপ্রেমের বন্ধনে জড়িয়ে বলতে চাই আমাদের প্রভাতী সুর হয়ে উঠুক বন্দে মাতরম। সুজলাং সুফলাং মালায়াজ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। এ সুর আজ থেকে নয়, বহু বছর ধরে বাঙালির প্রাণে বেজেছে আকাশবাণীতে। আর যারা আকাশবাণী সঙ্গে নিয়ে বাঁচেন তারা জানেন বহু বছর ধরেই এ সুর বাংলার প্রভাতী সুর। এ গান বাংলার নিজের গান, বঙ্কিমচন্দ্র বাংলাকে দেখেই তো লিখেছিলেন সুজলাং সুফলাং মলয়জ শ্যামলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। তখন বাংলার জনসংখ্যা দ্বিশতকোটি, তাই বাংলার গান বন্দে মাতরম তা নিয়েই বাঙালি বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। ফিরে আসি চিঠিতে। শিবপ্রসাদ পুয়া গড়হরিপুর থেকে লিখে পাঠিয়েছেন, গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন। সুপ্রিয় ভোরাই, পবিত্র উষা লগ্নে আকাশবাণীতে নিয়মিত পরিবেশিত দেশবন্দনা ভারতের স্বাধীনতা সংগ্রামের মর্মস্পর্শী প্রাণস্পর্শী বন্দে মাতরম গানটি আজও ভারতবাসীকে দেশমাতৃকার চরণে মাথা নোয়াবার মন্ত্রে উজ্জীবিত করে, যা শুনলে অন্তর হয় স্নিগ্ধ শান্ত শুদ্ধ পবিত্র। রাত্রির গর্ভেই তো ফুটে ওঠে ফুটফুটে প্রভাত, রাত্রির গর্ভেই লালিত হয় ধীরে ধীরে সেই নতুন আলো, আমাদের আশা আশ্বাস ভরসা যোগায়। জাগরণের মন্ত্র প্রভাতী সুর একটি ছোট্ট ঘাসের প্রাণেও দোলা দেয় প্রকৃতির সকল জীবকুলের হৃদয়ে পিঞ্জরকে। বনানীর বিনায় তরঙ্গিত হয় ভৈরবী সুরের তান, নদী সমুদ্র পাহাড় পর্বতের হৃদয়ে জাগে সুর মূর্ছনা। প্রভাতী সুরে রাতি পোহাইল গান গাইতে গাইতে নীল আকাশে উড়ে যায় বিহঙ্গের দল। তেতলার ছাদে পায়চারি দিতে দিতে হঠাৎ দেখি মায়াবতী চাঁদের আবছা আলো। হলুদ পাখিটা প্রভাতী সুরে আলিঙ্গন করতে চাইছে স্নিগ্ধ জ্যোৎস্নাকে। আমি অপলক পান করছি সেই অপূর্ব দৃশ্যপট, আনন্দে আমার অবচেতন মনও গেয়ে উঠল। ভোর হইল জাগরে সবাই হরি ওম মহানাম গাওরে। চারপাশে সবুজ গাছপালা মাথা দোলাচ্ছে, কচি ফুলগুলো আনন্দে গন্ধ বিলোচ্ছে, আর আমি ছোট শিশুর মতো প্রকৃতির নির্মল আনন্দে খিলখিলিয়ে হেসে উঠছিলাম বারবার। প্রভাতী সুরের মধ্যেই নিহিত আছে ভক্তি শান্তি আত্মসমর্পণের আলোক, সেখানে নিজেকে সমর্পিত করলে শরীর মন ভালো থাকে। এই ছোট ছোট আনন্দগুলোর গভীরতার তল পাওয়া ভার, এগুলো সহজ সরল জীবনের রসদ। প্রকৃতির সবুজতা প্রভাতী সুর আমাদের চোখের আরাম মনের খোরাক, যা আমাদের ক্ষমাশীল দয়ালু ধৈর্যশীল ও শ্রদ্ধাবান হতে শেখায়। গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর থেকে শিবপ্রসাদ লিখে পাঠিয়েছিলেন। ঘড়ি বলছে 6:31 হয়ে 12 সেকেন্ড। চটপট পড়তে হবে চিঠি, কারণ আপনাদের এই আবেগ এই উচ্ছ্বাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 107 FM রেনবো শুনছেন ভোরাই, আজ রবিবার, আপনার কানের পাশে পরম, আর পরমের হাতে আপনার লেখা চিঠি। হিম পড়া সন্ধেগুলো যখন খুব তাড়াতাড়ি রাতের সাথে মিশে যেত, তখন হারিকেনের কাঁচ ঝাপসা হওয়ার আগেই সবুজ পোকাদের কামড় বাঁচিয়ে মশারির মধ্যে ঢুকে পড়তাম। বৈশাখী মুখোপাধ্যায় 2 নম্বর শিবতলা লেন শিবপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন এ চিঠি। হারিকেনের কাঁচ ঝাপসা হওয়ার আগেই সবুজ পোকাদের কামড় বাঁচিয়ে মশারির মধ্যে ঢুকে পড়তাম।
ঘরে ঢুকে পড়া জোনাকিদের কাটাকুটি খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়তাম।

ভোর ভোর ঠান্ডায় গুটিসুটি হয়ে দিদার শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিতাম। তখনই কানে আসত খঞ্জনির ধ্বনি আর আবছা কণ্ঠের গান। ভাবতাম, আরেকটু আরেকটু বমিয়ে নিই। কিন্তু তার আগেই খঞ্জনির জোরালো শব্দ আর উদাত্ত কণ্ঠ ঝাঁকানি দিয়ে নামিয়ে দিত বিছানা থেকে। প্রভাত সময়ে সচির আঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। দিদা ততক্ষণে সদর দরজা খুলে একপাশে সরে দাঁড়াতেন, দরজার সামনে চলত কীর্তন। সাদা ফতুয়া, সাদা ধুতি আর মাথায় পাগড়ির মতো করে বাঁধা সাদা উত্তরীয়। কীর্তন চলতেই থাকত, রাই জাগো বল সুকোশারি বলে। চা পানের ক্ষণিক বিরতি, খানিক্ষণের পবিত্র নিস্তব্ধতা, টুপটাপ শিশিরের শব্দ, সমবেত মানুষজনের নিঃশ্বাস চাপার প্রয়াস, আবার সুর বেজে উঠত, কত নিদ্রা যাও রাধে কালো মানিকের কোলে। খঞ্জনি বাজানো হাত দুটি বুকের কাছে তুলে দিদাকে প্রণাম জানিয়ে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যেতেন। গোটা কার্তিক মাস জুড়ে চলত টহল, যেদিন ভেসে গেছে বলে হাহুতাশ করব না। মুঠো ফোন এখন শোনায় জাগনিক শচীমাতা, গৌড়াইলো প্রেমদাতা, ঘরে ঘরে হরিনাম বিলায় রে। তার সাথে মিশে যায় ঘুম ভাঙা এক শহরের আলাপের তান। শিবপুর হাওড়া থেকে বৈশাখী মুখোপাধ্যায় লিখে পাঠিয়েছিলেন এই চিঠিটি। চিঠির আসরে রয়েছি আমরা আজ রবিবারের ভোরাই। চিঠিপত্রে প্রভাতী সুর আর স্মৃতি মেদুরতা। মানুষ এফএম রেনবো শুনছেন ভোরাই, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: প্রভাতী সুর অর্থাৎ ভোরের সুর। এটি এমন সুর যা প্রভাতী সূর্যের আলোয় যখন আকাশ আস্তে আস্তে সকালের কথা ঘোষণা করে, ঠিক তখন থেকেই তার সবটুকু মাধুর্য নিয়ে আমাদের কানে আসে, আমাদের ঘুম ভাঙায়। ওই ভোরের সদ্য ফোটা আলোয় এই গান মনকে স্নিগ্ধ করে, পবিত্র করে আর এক অপূর্ব নৈসর্গিক আনন্দ দেয়। লিখছেন মৈত্রী বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে। ভোরের সদ্য ফোটা আলোয় এই গান মনকে স্নিগ্ধ করে, পবিত্র করে আর এক অপূর্ব নৈসর্গিক আনন্দ দেয়। এই প্রভাতী গান আমার কাছে যখন যখন এসেছে আমাকে অনেকটা উজ্জীবিত করেছে। এমন এক শান্তির সুর যা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আমার ছোটবেলায় এক প্রভাতী সুর শুনে ঘুম ভাঙত। আমার বাপের বাড়ি ছিল আদ্যাপীঠ মন্দির আর দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছাকাছি। ভোরবেলা কয়েকজন আশ্রমবাসী সন্ন্যাসী একটি গান গাইতে গাইতে যেতেন।

সে গান শুনে ঘুম ভাঙায় ছিল আশ্চর্য শান্তি। ভবসাগর তাগরণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীনজনে। আর যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে এখন আমার FM রেইনবোর ভোরাই শুনে দিন শুরু হয়। ভোরাইয়ের আগে বন্দে মাতরম গানটি এক শান্তির বার্তা আনে। এমন গান মনকে পবিত্র করে, দিনটা শুরু করার শক্তি দেয়। এই প্রভাতী গান আমার কাছে যখন যেভাবে এসেছে সেটাই আমি জানানোর চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম, কিন্তু আমার অনুভূতিটা বড়ই শান্তির। লিখছেন মৈত্রী বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতা থেকে। চিঠিপত্রের ভোরাইয়ে আজ আরও চিঠি। সুতপা বন্দ্যোপাধ্যায় বাড়ুই পাড়া লেন কলকাতা 108 থেকে লিখে পাঠাচ্ছেন চিঠি। প্রভাতী সুর অর্থাৎ ভোরের গাওয়া গান বা স্তবক মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপে আসে। কারো ঘুম ভাঙে প্রভাতী কৃষ্ণ নামে, কারো পাখির কলকাকলিতে, আবার কারোর কাছে প্রভাতী সুর মানেই আকাশবাণীর সুর সংকেত। এসব প্রভাতী সুরের তুলনায় আমার প্রভাতী সুরটা খানিক আলাদা। আমার বড় হয়ে ওঠা বোর্ডিং স্কুলের সুশৃঙ্খলিত জীবনে আমার প্রভাতী সুর ছিল প্রতি ভোরে ছাত্রাবাসের ঘণ্টা। আর তাই শুনেই ভাঙত ঘুম। ওই ঘণ্টাই ছিল আমাদের প্রার্থনা সঙ্গীতের ঘণ্টা। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা দাঁড়াতাম চাতালে, তারপর শুরু হতো প্রার্থনা সঙ্গীত। তোমারই নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি, তুমি ডাক দিয়েছ কোন সকালে, মোর প্রভাতেরই প্রথম ক্ষণের কুসুমখানি। অনেকেই আবার প্রার্থনা সঙ্গীত গাইতে না এসে ঘরে চুপ করে শুয়ে থাকত, আর রামদার কাজ ছিল সব ঘর ঘুরে ঘুরে দেখা। কেউ ঘরে শুয়ে নেই তো, শুয়ে থাকলেই বড়দিদিমণিকে বলে দিতেন। চুপ করে শুয়ে থাকলে রামদা বলতো, আপনাদের জন্য কত মিথ্যে কথা বলবো বলুন তো, তুলসীর মালা গলায় নিয়ে কত মিথ্যে বলবো। আজ বয়সের শেষ প্রান্তে এসে ফেলে আসা প্রভাতী সুরের কথা মনে হলে মনটা বড় নাড়া খায়। ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের সেই দিনগুলিতে, শৈশবের সেই দিনগুলি। তখন হয়তো প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে আলস্য লাগত, মনে হতো আরেকটু ঘুমিয়ে নিই, আরেকটু আরেকটু। আজ মনে হয় সেই দিনগুলি ছিল বলেই এখন এতটা তৃপ্তি। সুতপা বন্দ্যোপাধ্যায় তাই বলতে চেয়েছেন হয়তো। লিখেছিলেন চিঠি বাড়ুই পাড়ালেন কলকাতা 108 থেকে। আর এই যে প্রার্থনা সঙ্গীত, যার মধ্যে দিয়ে শুরু হয় সকাল, তা আমাদের মনে যে পবিত্রতা তৈরি করে, সেই পবিত্রতার মধ্যে হয়তো ধর্মীয় ভাব যতটা আছে তার চাইতে অনেক বেশি আত্মশুদ্ধির একটা বিষয় রয়েছে। আত্মশুদ্ধি, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচার আচরণ তার বাইরের আবরণ ছেড়ে নিজের ভিতরে নিজেকে চেনার ডাক, সেই ডাকেই আমরা সবাই কোথায় যেন ফিরে যেতে চাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
2: 107 FM রেইনবো শুনছেন ভোরাই রবিবারের চিঠিপত্রের আসন। অগস্ট মাসে প্রভাতী সুরে ছিলাম আমরা, হাতে রয়েছে আরো একটা শনি রবিবার, কিন্তু তারই সঙ্গে প্রস্তুতি সেপ্টেম্বরের। সময়ের দোকানে যাবেন আপনি, কিনে আনবেন সময়।

ময়। আহা, সত্যি যদি এমনটা হতো কি ভালোই না হতো। কিন্তু কোনো মূল্যেই যে সময় কেনা যায় না, আজও এমন কোনো বিজ্ঞান আবিষ্কার করা যায়নি, মানে বিজ্ঞান এমন কোনো আবিষ্কার করতে পারেনি যাতে সময় কিনে ফেলা যায়। আর সময় যদি কিনে ফেলাই যেত, তাহলে আমরা অনেকেই হয়তো ফিরে যেতাম সেই সময়টায়, যে সময়টার কথা আমরা আমাদের আজকের চিঠিতে পড়ছি, যেখানে প্রভাতী সুর জড়িয়ে আছে জীবন। প্রিয় ভোরাই লিখে পাঠাচ্ছেন সোমেশ সরকার, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রতি প্রভাতে আকাশবাণীর সিগনেচার টিউনের পর দেশমাতৃকার স্তুতি বন্দে মাতরম শরীরে মনে রোমাঞ্চ জাগিয়ে যখন বেজে ওঠে সতেজ হৃদয়, সেই প্রভাতী সুর দিয়েই শুরু হয় দিনলিপি। অগস্ট মাসের প্রভাত ভারতবাসীর কাছে আজাদ, আজাদ, মুক্তি, মুক্তি। এই প্রভাতে স্বামীজির অসামান্য উক্তির প্রতিধ্বনি করি। সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়া বোধ হইতেছে, মহা দুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে, মহানিদ্রায় নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে, আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন, আর কেহই এখন ইহার গতিরোধে সমর্থ নহে, ইনি আর নিদ্রিত হইবেন না, কোনো বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না, যেন কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হইতেছে। বিবেকানন্দের এই স্বপ্ন, যা অতুল প্রসাদ তার গানের মাধ্যমে বলেছেন, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতের মানুষের স্বপ্ন এই বিরাট বিশাল ভূখণ্ডে দাঁড়িয়ে আমাদের স্বপ্ন দেখাই স্বাভাবিক। সেই স্বপ্নকে সার্থক করতে হলে প্রভাতী সুরকে মন্ত্র করে আমাদের ভারত সাধনায় ব্রতী হতে হবে। সোমেশ সরকার, এপিআর টোলেন, শিউরি, শেওড়াফুলি, হুগলি থেকে লিখে পাঠিয়েছিলেন। চিঠি রয়েছে আরও একটা, অমূল্যচরণ পাল স্ট্রিট, আড়িয়াদহ থেকে মাধব হাজরা। মাধব হাজরা লিখছেন, প্রিয় সাথী ভোরাই, তোমার এই মাসের বিষয় আমার শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে। শৈশবে আমার জন্মস্থান আড়িয়াদহ ছিল গ্রাম্য পরিবেশে ভরপুর, সবুজের সমারোহ, গাছগাছালি, বন জঙ্গল, মন্দির, মসজিদ, কারখানা ছিল। রাতের শেষ প্রহরে প্রত্যুষের দোরগোড়ায় শিয়ালের হুক্কা হুয়া জানান দিত প্রভাতের আগমন বার্তা। মোরগের কর্কশ ডাকে ঘুম ভাঙত, গোয়ালে গরুর হাম্বা রব জানান দিত তাদের মাঠে বেরোবার সময় হয়েছে, গ্রামের উপকণ্ঠে শিশের কল আর জুট মিলে ঘণ্টায় ঘণ্টায় ভো বাজত, ঘড়ির প্রয়োজন হতো না। ঠিক ভোর পাঁচটায় দূরের মসজিদ থেকে আজানের শব্দ আর তারপরেই লক্ষ্মী মন্দিরের ঘণ্টার ধ্বনি আমার কানে আসত। ভোরের শান্ত স্নিগ্ধ নির্জনতাকে ভেঙে আগরপাড়া, বেলঘড়িয়া, দক্ষিণেশ্বর বা গঙ্গার ওপারে উত্তরপাড়া স্টেশন থেকে লোকালয় বা মেল ট্রেনের শব্দ মনটাকে কেমন যেন মোহগ্রস্ত করে তুলত। এরই মধ্যে খোল করতাল নিয়ে পাড়া পরিক্রমায় বেরোতো রামকাকুর দল, কখনো রাইজাগো রাইজাগো, কখনো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, নানা প্রভাতী গানে পাড়া মুখরিত হয়ে উঠত। তবে এসবকে ছাপিয়ে মহালয়ার প্রভাতী সুর, বাজল তোমার আলোর বেনু বা জাগো, তুমি জাগো, এখনো মনকে নাড়া দেয়। প্রভাতী শুভেচ্ছা সহ মাধব হাজরা লিখে পাঠিয়েছিলেন আড়িয়াদহ থেকে। চিঠিপত্রে রয়েছি আজ, যত বেশি পড়া যায় তত ভালো আর কি। জয়শ্রী মাইতি জয়শ্রী পার্ক বেহালা থেকে লিখে পাঠাচ্ছেন একটি চিঠি, জীবন বদলেছে কিন্তু শৈশব প্রভাতের কিছু সুর আজও মন ভিজিয়ে দেয়। বাবাকে আজীবন দেখেছি সূর্যোদয়ের আলো আধারির মুহূর্তে দুর্গাস্তোত্র পাঠ করতে, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী
নারায়ণী নমস্তুতে। মা বাজাতেন শঙ্খ, গ্রাম্য রীতি অনুযায়ী ভোরের সেই পবিত্র শঙ্খধ্বনি স্তুতি বন্দনার সুরের সরণিবে আমাদের মাটির বাড়িটিতে নেমে আসতো যেন এক টুকরো স্বর্গ।

জয়শ্রী মাইতি লিখছেন, এরপরেই বাবা চালাতেন তার প্রিয় রেডিওটি, আকাশবাণীর সিগনেচার টিউনের পরেই মুখরিত হতো বন্দে মাতরম, তার সাথে গাছে গাছে পাখিদের কূজন, যেন প্রকৃতিও সেই প্রভাতী বন্দনায় আপন সুর মেলাতো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ও ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা, পাশাপাশি জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করাও এর লক্ষ্য। আজ জাতীয় মহাকাশ দিবস। 2023 সালের 23শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। বালুচিস্তানের মাস্টুং জেলায় সাধারণ নাগরিকদের উপর পাকিস্তানি বাহিনী ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংগঠন বেলুচ ইয়েকজেতি কমিটি বিওআইসি। গত শুক্রবার মাস্টুংয়ের খাদকুচা এলাকায় একটি ফলের বাগানে ড্রোন হামলায় 4 শ্রমিক নিহত হন। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশী সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে বেহালা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডুরান্ড কাপ ফুটবলে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ফাইনালে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

গাইতে গাইতে সুফিরা সব দুহাত তুলে নাচে, তখন মন চলে যায় আল্লাহ মিয়ার কাছে। এটা ধুও, আমার সঙ্গে গাও, আও না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। রয়েছেন আজ পরমের সঙ্গে, ঘুরি বলছে 7:08 আর এই মুহূর্তে আপনি রয়েছেন পরমের সঙ্গে, যেমন থাকার কথা আর কি। 107 FM রেইনবো এর নমস্কার কলকাতার থাকবে সকাল 10টা পর্যন্ত পরম, আর পরমের সঙ্গে আপনি, আপনার সঙ্গে পরম, আর সঙ্গে সেই যে ওই যে যাকে বলে আর কি জ্ঞান গান ইত্যাদি প্রভৃতি, সকাল 10টা পর্যন্ত। আজ রবিবার, আনইউজুয়াল পরম আছে আপনার সঙ্গে। এ মাসে আছি 3টে রবিবার আপনার সঙ্গে, গত রবিবার ছিলাম, সামনে রবিবারও থাকবো, আজ তো আছি সকাল 10টা পর্যন্ত। একটু একটু যাদের ল্যাদ লাগছে তাদের জন্য একটুখানি কী বা বলতে পারি, আর একটু শুয়ে নিন, আর একটু গড়িয়ে নিন, না হয় কি আর ক্ষতি আছে। চায়ের পাত্রটা যতক্ষণ না হাতে উঠে আসছে ততক্ষণ আপনি না হয় একটুখানি আরাম করে নিলেনই, আর সেই আরাম করার মাঝে মাঝেই গান শুনতে থাকুন ভালো ভালো। যদিও একটুখানি বেশ চিয়ার আপ করার মতো গান চালানোরই চেষ্টা করছি, যাতে রবিবারটা আপনার একেবারে নষ্ট না হয়ে যায়, কারণ সপ্তাহান্তে এই একটা ছুটির দিন হয়তো আপনার বাড়িতে অনেক কাজ আছে, তার সেগুলো শেষ না করে ফেলতে পারলে একটু নিশ্চিন্তে বসতে পারবেন না। তাই কাল বিলম্ব না করে উঠে পড়ুন, উঠে পড়ুন, যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। হ্যাঁ, মানে এইসব তো শুনেই আমরা বড় হয়েছি, ফলে এগুলো মনের মধ্যে গেঁথে রাখতে হবে। শুয়ে থাকা যাবে না, উঠে পড়ুন, সারাটা দিন কাজকর্ম করে একদম ফ্রেশ হয়ে যান দেখি।
3: চলে
2: হ্যাঁ, সে তো আমরা সবাই জানি, তাই কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলা দরকার। আরমান রশিদ খানের তরফ থেকে এই গানটা রইল 107 FM রেইনবো এ। নমস্কার কলকাতা শুনছেন আপনি, আর পরম শুনছে আপনাকে মেসেজে, শুনবো আপনার কথা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: 107 FM রেনবো শুনছেন, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতায় আপনার পাশে রয়েছে আজ পরম, আর সকাল 10টা পর্যন্ত তো থাকবে যেরকম থাকার কথা ছিল। তো থাকতে থাকতে যে কথাগুলো বলে ফেলতেই হয়, যেরকম রোজ রোজ আমরা বলে থাকি আর কি, আপনি কেমন আছেন সে কথা তো জানাবেনই, আর আপনার প্রিয় গানগুলো আপনি লিখে পাঠাতে পারেন, গান মিলন দিতে শোনাবে তো পরম বটেই। কিন্তু তার আগে যে জিনিসটা করতে হয়, যে আজকের দিনটা নিয়ে যদি আপনার মনে হয় যে আজকের দিনটা বিশেষ আপনার জন্য, আজ তো রবিবার, এমনিতেই আজকের দিনটা সবিশেষ সে কথা বলাই যায়, তাই আজকের দিনটা আপনি খুব ভালো করে কাটাবেন। আর আপনার জন্য যদি আজকের দিনটা অন্য কোনো কারণে বিশেষ হয়, আপনার জন্মদিন, অন্য কারোর জন্মদিন, আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু, কারোর জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটে থাকলে আপনি

কে জানিয়ে দিতেই পারেন আপনি ভালো আছেন, আপনি তাকে ভালোবাসেন। আর এই জানানোটা খুব যে লাউড হতে হয় এরকম নয়, পরম যেরকম আপনাকে সবসময় বলতে চায়, বাসি তো আপনাদের সকলকে ভালোবাসি আর আপনাদের ভালোবাসাতেই থাকি বেঁচে। আজকের দিনটা বিশেষ হলে শুভেচ্ছা রইল পরমের তরফ থেকে, 107 FM রেইনবো গোটা পরিবারের তরফ থেকে আপনার জন্য রইল শুভেচ্ছা। আর ইতিহাসের পাতায় আজ কী কী ঘটেছিল দেখতে গেলে জানতে হবে ডায়েরির পাতা উল্টে। তার আগে বলে দিই, আজকে এই যে রবিবার 23 অগস্ট 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজকে বছরের 335 দিন কি 235তম দিন, আর বছর শেষ হতে বাকি রয়েছে এখনো 130টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 5ই ভাদ্র 1433 সন, ভাদ্র মাস পড়ে গেছে অর্থাৎ কিনা গরম আমরা একটু একটু টের পাচ্ছিলাম বটে গত দুদিন ধরে, তবে আজ থেকে তো আবার বৃষ্টি হবে বলছে আবহাওয়া দফতর। আপনাদের কারো কারো জায়গা বাড়ির কাছে হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই হোক, কিন্তু যতই বৃষ্টি হোক না কেন আপাতত আমরা রয়েছি অফিসিয়ালি শরৎকালে, আর আসছে দুর্গাপুজো। যাই হোক, এখনও দেরি আছে খানিকটা, এত তাড়াতাড়ি নেচে ওঠার মতো সময় আমাদের এখনও তৈরি হয়নি। কেনাকাটা হয়তো শুরু হয়ে গেছে, সেসব নিয়ে না হয় কথাবার্তা হবে আপনাদের সঙ্গে। তার আগে দিনের ডায়েরির পাতাটা উল্টে ফেলা দরকার। ২০২৩ সালে আজকের দিনটা ভীষণভাবে বিশেষ ভারতের জন্য। 2023 সালে আজকের দিনেই চন্দ্রযান 3 তার ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠদেশ স্পর্শ করেছিল, ওই ফেদার লঞ্চ যাকে বলে আর কি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ভারতের জন্য, এবং শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বেই এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে লঞ্চ করেছিল ল্যান্ডার বিক্রম ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃতিত্বেই তৈরি হয়েছিল এই নজি। আজকের দিনেই জন্ম রাধা গোবিন্দ কর, ব্রিটিশের এক খ্যাতনামা, ব্রিটিশ ভারতের আর কি এক খ্যাতনামা চিকিৎসক রাধা গোবিন্দ কর, 1852 সালে আজকের দিনেই তার জন্ম। আর রাধা গোবিন্দ কর নামটা যতটা অপরিচিত তার চাইতে অনেক বেশি পরিচিত যে নামটা আর জি কর, যার নামে এই হাসপাতাল, তিনি চিকিৎসক রাধা গোবিন্দ কর। আজকের দিনে জন্ম অভিনেত্রী সায়রা বানুর, 1944 সালে আজকের দিনে তার জন্ম। আজকের দিনে জন্ম গায়ক কেকের, 1968 সালে কেকের জন্ম। আর 88 সালে জন্ম অভিনেত্রী বাণী কাপুরের। আজকের দিনে প্রয়াত হয়েছিলেন কবি সমর সেন, 1987 সালের কথা। আর এই যে জন্ম মৃত্যু সব কিছুকে নিয়েই এগিয়ে চলা, কারণ জীবনে এটাই সারসত্য, আমরাও তেমনভাবেই চলতে চাই। আজকের দিনটা রবিবার, একটু অগোছালো হয়ে যাওয়া যেতেই পারে, সব কিছু যে গুছিয়ে করতে হবে তার কোনো মানে নেই, কারণ আজ রবিবার। আবার ঠিক উল্টোটাও হতে পারে, রবিবারেই একটু বেশি গুছিয়ে নেওয়া প্রয়োজন যাতে আগামী গোটা সপ্তাহটা সব কিছু একদম ছন্দে চলতে পারে। কী আর বলবো, যারা এত গুছিয়ে কাজ করতে চান তারা শুধু জানেন যে এই গুছিয়ে রাখাটা আদতে কতটা কষ্টকর। কিন্তু যতই কষ্ট হোক আপনাকে তো উঠতেই হবে, কারণ সূর্য উঠে গেছে অনেক অনেকক্ষণ আগে। উঠেছে কি সূর্য, নাকি লুকিয়ে আছে মেঘের চাদর টেনে? সেদিন চৈত্র মাস ছবি থেকে লোপামুদ্রা মিত্র।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: ঢাকুরিয়া থেকে সৌভিক এই গানটা শুনতে চেয়েছিল। আর সকাল সকাল মেঘলা আছে কিনা পরম অবশ্য বুঝতে পারছে না, আসার সময় ঝিরঝিরে বৃষ্টি ছিল স্টুডিওর বাইরে। আর অভিশপ্ত নয়টি থেকে এই গানটা পাপনের কণ্ঠে শোনাতে চাইছি। এই গানটাই হয়তো শুনতে চেয়েছিল ঢাকুরিয়া থেকে সৌভিক। শোনা যাক গানটা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। রয়েছেন আর্য প্রণবের সঙ্গে। আর বৃষ্টি তো হবেই, মেঘলা থাকবে, আকাশ যেরকম চেয়েছেন আপনি ঠিক সেরকমই হতে চলেছে। আপনি কি সত্যিই চাইছেন আরও বৃষ্টি হোক, আরও আরও আরও বৃষ্টি হোক? আবহাওয়া দপ্তর কিন্তু তাই বলছে যে এই মুহূর্তে কিন্তু এক্ষুনি পশ্চিমবঙ্গের উপর থেকে, বিশেষত দক্ষিণবঙ্গের উপর থেকে দুর্যোগ টুর্যোগ যাচ্ছে না বাপু। 25 থেকে 27 অগস্টের মধ্যে উত্তরবঙ্গ উপসাগরে তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত, আর তারই জেরে

0: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতায় শুনছিলাম, শুনতে শুনতে চলে গিয়েছিলাম সরাসরি হাইলাইটে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন চ্যাম্পিয়নশিপ 2026-এ। আর ওই যেরকম হয় আর কি, রবিবার তো একটু আধটু একটু আধটু গোলমাল অগোছালো আমরা হয়েই পড়ি, আর তাই জন্যই তো ওয়েদারের সেই যে আপডেটস যেখানে আমরা ছিলাম সেখান থেকে সরাসরি ব্যাডমিন্টনে চলে গেছি। যে কথা বলছিলাম যে পাপনের গান আপনি শুনছিলেন আর পাপন গাইছিলেন যে আজ খুব মেঘ করুক, সে কথা সত্যি হবে বই কি, কারণ একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, নিম্নচাপ রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 25-27 অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, তার জেরে গভীর নিম্নচাপ তৈরি হবে, আর সেই কারণেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে, তাতেই হবে ঝড় বৃষ্টি। 22-23 অগস্ট শনি আর রবিবার সপ্তাহান্তে এই যে দুটো দিন আমরা গতকাল কাটিয়ে ফেলেছি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও কলকাতায় কিন্তু তেমন করে বৃষ্টি গতকাল আমরা পাইনি, যদিও আবহাওয়া দপ্তর বলছে যে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, আমি পাইনি, আমি তো খুবই গরমে পড়েছি। যাই হোক, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা, আর সেই সঙ্গেই বলে দিচ্ছেন যে উত্তরের 5টা জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব এলাকায় এই শনি রবিবার বৃষ্টি হতে পারে। শনিবার তো আমরা কাটিয়ে ফেলেছি, আজ রবিবার বৃষ্টি হবে, হয়তো কেমন থাকবে আজকের সারাটা দিন অথবা আগামী 24 ঘন্টায় কলকাতার আবহাওয়া জেনে নেওয়া যাক। হাওয়া অফিসের আপডেটস জেনে নি।
1: হাওয়া অফিসের হালচাল
2: আলিপুর আবহাওয়া দপ্তর বলছে।

আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকতে পারে মূলত মেঘাচ্ছন্নই থাকবে, থাকতে পারে নয়, মূলত মেঘাচ্ছন্নই থাকবে। কোথাও কোথাও হতে পারে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি, সবটাই বেশি ছিল। গরম লেগেছে কাল বিস্তর, সেই সঙ্গে ছিল বেশি মাত্রায় জলীয় বাষ্প। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন ছিল 57%, 96 আর 57। বৃষ্টি অবশ্য হয়েছে বলে দাবি করে আবহাওয়া দপ্তর, 4.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতার কোনো কোনো অংশে। পরম পায়নি, সেটা পরমের ব্যাপার, পরম প্রত্যাশা করেছিল একটু বৃষ্টি টিষ্টি হবে কিন্তু হয়নি, সে আর কি বা করা যাবে। যাই হোক, কি করা যাবে সে কথা বলবো একটু পরেই। ঘুরি বলছে 7:43 হয়ে 53 সেকেন্ড। আপাতত আপনি আরও একটা গান শুনে আসুন, চটপাট চটপাট শুনে আসুন। শুনবেন মুখোমুখি ছবি থেকে দুর্নিবার সাহার কণ্ঠে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়ারা কেন মন জানো আমাদের মনটা একটু উদাস উদাস করে দেয়। এক এক সময় এক এক রকম ভাবে হাওয়া আসে, সকালে বিকেলে রাতে এক এক ঋতুতে এক এক রকম। আর সেই সব হাওয়া আমাদের কানে কানে বলে যায় এক এক রকমের গল্প, সত্যি কি না? ঠিক বলছি তো? আসলে এত কথা বলছি কারণ আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়, আমাদের দেশে পালন করা হয় না বাপু, এইসব ওই আমেরিকা টামেরিকাতে পালন করা হয়। রাইড দ্য উইন্ড ডে, রাইড দ্য উইন্ড ডে, হাওয়ায় চড়ে যাবেন নাকি কোথাও। আসলে মানুষ যত উন্নত হয়েছে ততই প্রকৃতিকে আরও বেশি বেশি করে নিজের আওতায় নিয়ে আসার চেষ্টা করেছে। আর পাখির মতো উড়তে চাওয়া সে তো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেসব স্বপ্ন যখন সত্যি হয়েছিল, সেই স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে মানুষ কী করেছিল আমি বলতে পারবো না। কিন্তু এই যে হাওয়ায় ভাসা, শুধুমাত্র তো বিমান নয়, নানা রকম অ্যাডভেঞ্চার গেম রয়েছে যা আপনাকে হাওয়ায় ভাসতে সাহায্য করবে। কিন্তু কিন্তু কিন্তু পরম আজকে বলতে চাইছে অন্য একটা কথা। ধরুন আপনি হাওয়ায় ভাসতে পারলেন না, আপনাকে কোথাও ওরকম কোনো পাহাড়ি এলাকার মাথায় গিয়ে গ্লাইড করতে হবে না, কোনো প্যারাট্রুপিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি মনে করুন আপনি হাওয়ায় ভাসতে পারছেন, হঠাৎ এক রাতে পেয়েছেন এক আশ্চর্য ক্ষমতা যাতে আপনি ভাসতে পারেন হাওয়ায়, সশরীরে, সশরীরে, একদমই তাই, সশরীরে আপনি হাওয়ায় ভাসার অধিকার পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন। ভেসে ভেসে কোথায় যাবেন, কোনখানে গিয়ে পড়তে চান, আপনার কোনো পছন্দের জায়গায় লিখে পাঠাবেন 9903659992 নম্বরে। আজ রবিবার, জ্ঞান কম গান বেশি, আর কথার মাঝে আপনার স্বপ্ন থাক জুড়ে জুড়ে। হাওয়ায় ভাসতে চাইলে ভেসে ভেসে কোথায় গিয়ে পড়বেন, আপনি পড়তে চান কোনখানে, জানিয়ে ফেলুন পরমকে। রঘু ডাকাত ছবি থেকে ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে ঝিলমিল ঝিলমিল লাগে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়ায় ভাষা পাখিরা আমাদের কাছে আসে আজও। আসে কি সত্যি কি আপনার বাড়িতে এখনো আসে পাখি? আর যদি আসে, না পাখিদের নিয়ে কথা তো হচ্ছে না, আজ কথা হচ্ছে আপনাকে নিয়ে। কিন্তু ওই যে পাখিগুলো যারা একসময় আকাশে উড়তো, এক সময় যাদের কলকাকলিতে আপনার জানলা টালনা ভরে উঠত, বাগান টাগান বেশ মুগ্ধ হয়ে থাকতো, যাদের কথা আপনি বলছিলেন এই ভোড়াইতে চিঠিতে, যাদের কথা বলছিলেন প্রভাতী সুরে, তারা আসে কিনা জানি না, কিন্তু ধরুন আপনি যদি তাদের মতো হতে পারেন তাহলে কি মন্দ হয়? এই কথা বলতে বলতেই আবার পরমের একটা যেন মাথায় কিরম যেন ওই কিলবিলে পোকা নড়ে গেল, যে সত্যি কি আমরা সেখানেও রিপ্লেস করে ফেলবো পাখিদের জায়গা থেকে নিজেদের জায়গায় আকাশটাকেও বাতাসটাকেও আমরা ভরিয়ে নেব? আজকাল ক্যামেরা হওয়ার সূত্রে দৌলতে আর কি আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখতে পাই। এই সেদিনকে একটা রিল দেখছিলাম যেখানে বিমানের ডানায় বসে আছে কি সুন্দর দেখতে একটা পাখি, সে বিমান যত চলছে সেও সুন্দর হাওয়াটা এনজয় করছে, তার পালকগুলো একটু একটু উড়ছে, কিন্তু সে নিজে উড়ছে না, কিছুতেই উড়তে চাইছে না। প্রাথমিকভাবে সে ডানার ওপরের অংশে ছিল, তারপরে সে একটু নিচে নেমে এসে বসলো, নানা রকমভাবে সে এনজয় করছে ওড়াটাকে, যেখানে তার কোনো পরিশ্রম নেই। পাখিটা হয়তো এর আগে কখনো ওরকম অভিজ্ঞতা লাভই করেনি, তাকে সে জানে যে আমাকে হাওয়ায় ভাসতে গেলে নিজের ডানাটা ঝাপটাতে হয়, অন্যের ডানায় বসেও যে যাওয়া যায়, হয়তো পাখিটা সেই প্রথম অনুভব করলো। যাই হোক, সেসব কথা থাক, আপনি জানাবেন আপনার অভিজ্ঞতার কথা, অভিজ্ঞতা না মানে আপনার কল্পনার কথা, আপনি কোথায় গিয়ে পড়তে চান এই হাওয়ায় ভেসে? এই হাওয়ায় ভেসে আমরা যেখানেই যাই না কেন, আমাদের আকাশের নীল ধরা থাকবে আমাদের জীবনেই। আজ কেকের জন্মদিন, তাই কেকের গাওয়া একটি গান, অবশ্যই বাংলা গান বাজানোর চেষ্টা করছি। ছবির নাম ফাঁদে পড়িয়া বগা, আর এই গানে কে কে থাকছেন আমাদের কাছে। ফিরে আসবো ওপার ঘন্টায় সংবাদ বিরতির পর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট এআইএ পিজিইটি আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেসার্স এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেননি তাদের আগামী মাসের 1 তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অব ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা গতকাল খরিফ মরশুম এবং আসন্ন রবি মরশুমে সার মন্ত্রকের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে সার মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ভারতীয় বিমান বাহিনী দুটি আন্তর্জাতিক বিমান মহড়ায় সফলভাবে তাদের অংশগ্রহণ সম্পন্ন করেছে। তারা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026 এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ উদারা শক্তি 2026-এ অংশ নেয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, ঘড়ি বলছে 8:10 হয়েছে আর সেকেন্ড, আর এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে পরম এ পার ঘন্টায়। ফেরারি মন শুনছিলাম শ্রেয়া ঘোষাল আর বাবুল সুপ্রিয়র কণ্ঠে ছবির নাম অন্তহীন। এই মুহূর্তে আমরা অন্তহীন এক অপেক্ষায় রয়েছি, আর অপেক্ষা বলা যায় না, অপেক্ষা নয়, এসেই গেছে রবিবারটা, অপেক্ষায় রয়েছি আবার কখন সোমবার আসে, যাকে বলে মানডে ব্লুজ আর কি। কিন্তু যতক্ষণ না সোমবার আসছে ততক্ষণ আপনি রবিবারটা এনজয় করতে থাকুন, অবশ্যই এনজয় করতে থাকুন। আর আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, আগেই বলেছি, রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আর আজকের দিনটা বিশেষ আরও একটা কারণে, আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় ডে ফর Remembrance of slave trade and its abolition. দাস ব্যবস্থা আর তার যে সমাপ্তি, সেই বিষয়টাকে নিয়েই আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়। একটু ভারী বিষয়টা, আসলে একটা সময় ছিল যখন মানুষ মানুষকে কৃতদাস বানাতো। ইতিহাস তার বড় কম নয়, ইতিহাস তার যথেষ্ট প্রাচীন। যখন থেকেই মানুষ বোধহয় নিজের সম্পত্তি বিষয়টা বুঝতে শুরু করেছে, তখন থেকেই মানুষ মানুষকেও সম্পত্তি ভাবতে শুরু করে। অপেক্ষাকৃত দুর্বল আর সবলের এই যে পারস্পরিক সম্পর্ক, তা আজও আমরা বই নিয়ে চলেছি কোথাও না কোথাও হয়তো, যদিও পৃথিবীর বুক থেকে সেই অর্থে দাস ব্যবস্থা বিলুপ্ত হয়েছে বলেই ধরে নেওয়া যায়, এটা একটা অন্যায়। তবুও আমরা তো কোথাও না কোথাও কারো না কারো দাস, যদিও বিনিময়ে খানিকটা পারিশ্রমিক আমরা পেয়েই থাকি, কিন্তু বিনা পারিশ্রমিকে পরিশ্রম করানোটা একেবারেই রীতিমতো অন্যায়। যাই হোক, আজকের দিনটা বিশেষভাবে সেই দাস ব্যবস্থার বিরুদ্ধে এবং দাসতন্ত্রের উৎখাত বিষয়টাকে আরেকটু গুরুত্ব দেওয়ার জন্যে। ইতিহাসটা অনেক কাল পুরনো, একটা সময় ওরা সোনা খনন করতো, হাইতির কথা হচ্ছে। যাই হোক, সেসব ইতিহাসে থাকবো আমরা, হয়তো বলবো মাঝে মাঝে, হয়তো বলবো না, কিন্তু মনের মধ্যে থাকবে এই ইতিহাসটা যেখানে মানুষ মানুষকে পণ্য করে, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে নিজের কাজে ব্যবহার করে, তাকে ছুঁড়ে ফেলে দেয়। আমরা সেই পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে চাই সামনের দিকে, যাতে আমাদের ভবিষ্যৎটা হয় সুন্দর, আমাদের নতুন প্রজন্ম থাকে সুরক্ষিত।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: কত কিছু মেনে নিতে হয় আমাদের, সত্যি কি মেনে নেওয়া প্রয়োজন নাকি আসলে মেনে নিতে চাই?

না, পরিস্থিতি সবসময় এরকম থাকে না, কখনো কখনো কোনো কোনো কিছু মানিয়ে নিতে হয়। যেমন আজকের এই বিশেষ দিনটা নিয়ে কথা হচ্ছে, যে দাস প্রথা তার বিলুপ্তির স্মরণে একটা দিন, এর সঙ্গে জড়িয়ে রয়েছেন হাইতির মানুষ। হাইতির মানুষের লড়াই, তাদের জীবন, তাদের পরিশ্রম, তাদের কষ্ট, সব কিছুর ইতিহাস জড়িয়ে রয়েছে এই দিনটার সঙ্গে। পঞ্চদশ শতাব্দীর কথা, যখন এই ক্যারিবিয়ান একটি দ্বীপ হাইতিতে আসতে শুরু করলেন স্প্যানিশরা, ইউরোপীয় উপনিবেশে পরিণত হলো হাইতি। আর সেই সময় সেখানকার যারা আদি বাসিন্দা ছিলেন, হাইতির যারা আদি বাসিন্দা ছিলেন, তাদের উপর নির্মম অত্যাচার করতে শুরু করেন স্প্যানিশরা। সোনা খুঁড়ে আনতে হতো খনি থেকে। খোদাইকর হিসেবে হাইতির মানুষদের সব স্বাধীনতা কোথায় যেন হারিয়ে গেল। ওরা শুধু তাল তাল সোনা তুলে আনে। রক্তকরবীতে বলেছেন রবীন্দ্রনাথ এই তাল তাল সোনা তুলে আনা মানুষদের কথা, যাদের মনের সোনার হদিশ আমরা পাইনি কোনোদিন। সত্যি সত্যি ইতিহাস জানায় হাইতির মানুষদের কথা, যারা তাল তাল সোনা তুলে আনতেন স্প্যানিশদের জন্য, নিজেদের কোনো কাজে তা লাগত না। পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠেছিল যে ষোড়শ শতকের শেষ নাগাদ ওই হাইতির আদি বাসিন্দারা প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিলেন, আর তারা ছিলেন না। তখন মানুষের লোভ চরিতার্থ করার জন্য পাশের দ্বীপ থেকে অন্য অনেককে নিয়ে এসে সোনা খোড়ানোর কাজ শুরু করলো স্প্যানিশ আর ফরাসিরা। সপ্তদশ শতকের শেষে বাইরে থেকে আসা এই মানুষের সংখ্যা হাইতিতে প্রায় 5,000 হয়ে গিয়েছিল। সকলেই দাস, দাসানুদাস, যাদের পরিশ্রমের কোনো মূল্য আসলে নেই, শুধু কাজ করে যেতে হয়। পশ্চিম আফ্রিকার মানুষ যারা ফরাসি বসতিগুলোতে, উপনিবেশগুলোতে কাজ করত, তাদের বেশিরভাগই ছিল দাস। তাদের নানা কাজ ছিল, শুধু সোনা খুঁড়ে আনা নয়, তারা মাঠে কাজ করত, বাড়িতে কাজ করত, চিনি কলে কাজ করত। আবার কেউ কেউ এদেরই মধ্যে হয়ে উঠেছিলেন ফোড়ে, অর্থাৎ তারাই ধরে নিয়ে আসত অন্য মানুষদের। 1790 সাল নাগাদ হাইতিতে শুরু হলো বিপ্লব। বর্ণবাদের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে আগুন জ্বেলে দিল। আর 1804 সালের 1 জানুয়ারি হাইতি স্বাধীন হলো, সেখানে বিলুপ্ত হলো দাস প্রথা। আজকের দিনটা সেই দাস প্রথার বিলোপ এবং বিলোপ সংক্রান্ত যা কিছু তাকে স্মরণ করে সারা বিশ্বেই পালন করা হয় দাস প্রথা বিরোধী একটা দিন, মানুষকে সচেতন করার জন্য। এখনো কি মানুষের মধ্যে রয়ে গেছে সেই প্রাচীন প্রবৃত্তি, অন্যকে দিয়ে একটু খাটিয়ে নিলে মন্দ লাগে না? পারিশ্রমিক দেওয়া হয় বটে, কিন্তু সেই পারিশ্রমিকের যোগ্যতা নির্ণয় করবার জায়গায় আমরা সকলেই বোধহয় নেই। ক্রমশ আমাদের পৃথিবীটা আবারও একটু উল্টো দিকে ঘোরবার চেষ্টা করছে। কাজ করিয়ে নেওয়া এবং কাজের বিনিময়ে একটু কম পারিশ্রমিক যতটা দেওয়া যায়, তবে সেটা কখনোই দাস ব্যবস্থা নয়। অবশ্যই আমরা সেদিকে আর ফিরব না, আজকের দিনটা বিশেষভাবে সে কথা স্মরণ করেই। আপনি জানাবেন আপনার কথা, অন্য কথা 9906599 নম্বরে পরম অপেক্ষা করছে আপনার হাওয়ায় উড়ে যাওয়ার কাহিনী জানতে। আপনি কল্পনায়, আপনি হাওয়ায় কোথায় উড়ে যেতে চান, গিয়ে পড়তে চান, কোনখানে, কেনই বা চান, কেন আপনার শরীরের ভার মুক্ত হলে আপনি হাওয়ায় উড়ে যাবেন অন্য কোথাও, অন্য কোনোখানে, জানাবেন পরমকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছে পরম আর রয়েছেন আপনি। হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি লিখে পাঠিয়েছেন, দিদি শুভ সকাল, দেশের বাইরে গেলে আইফেল টাওয়ারের মাথায় উঠতে চাই আর রাজ্যে হলে আকাশবাণীর মাথায়, হাওয়ায় ভেসে উঠে আসতে চাই যেন আকাশবাণীর মাথায়। শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা মুখার্জি হাওড়া সাঁকড়াইল থেকে লিখে পাঠিয়েছিলেন। আর লিখে পাঠিয়েছেন কসবা হালতু থেকে সৌভিক সরকার, আমি হাওয়ায় ভেসে আকাশবাণী অফিসে পড়তে চাই, দেখবো তোমরা কিভাবে কাজ করো, আমার সবচেয়ে পছন্দের জায়গা মেঘালয়, সেখানে চলে যেতে চাই। আকাশবাণী আসার জন্য হাওয়ায় ভাষার দরকার নেই, একটা টুক করে মেট্রো করে চলে এলেই হবে, কিংবা বাসে করে অথবা হেঁটে হেঁটে যে কোনোভাবেই চলে আসা যেতে পারে, একদিন দেখে নেওয়া যেতেই পারে। হ্যাঁ, ঢোকাটা একটু সমস্যা হতে পারে, একটু পারমিশন টারমিশন করিয়ে নিতে হবে, কিন্তু সেটা অন্য কথা, হাওয়ায় ভাষার প্রয়োজন নেই। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখে পাঠিয়েছেন, কী লিখে পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন আমি অবশ্যই হাওয়ায় ভাসতে ভাসতে আকাশবাণীর ছাদে। আরে, এখনও পর্যন্ত পাওয়া তিনটে মেসেজের তিনটেই নাকি আকাশবাণীর ছাদে এসে পড়তে চান, কী মুশকিল বলুন দেখি। তারপর ভিতরে প্রবেশ করব, লাইভ অনুষ্ঠান সরাসরি দেখব। লাইভ অনুষ্ঠান দেখতে চাইছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, এগুলো ছোটবেলায় খুবই কল্পনা করতাম, পরবর্তীকালে আকাশবাণীতে গিয়েছি, লাইভ অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়নি। বেশ, কিন্তু এই যে হাওয়ায় ভাষা, এরকম কল্পনা শুধু কি বাচ্চারাই করে, আপনি কি করতে পারেন? না, শুধু এটাই আমার বলার ছিল, এই জন্যেই কিন্তু এই টপিকটা আজকে দেওয়া। এই যে আমরা প্যারাগ্লাইডিং করি, প্যারাট্রুপিং করি, প্যারাশ্যুট থেকে যারা জাম্প করেন তাদের কথা ভাবি অনেক সময়, আরও নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে যেখানে আপনি হাওয়ায় ভাসতে পারেন, কত কি হয়েছে আজকাল। কিন্তু তার কিছু কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু সেই ভালো দিক খারাপ দিকের বাইরে গিয়ে আপনি যদি মনে মনে ভাবেন যে আপনার শরীরটা হয়ে গেছে দারুণ হালকা আর আপনি উড়ে যাচ্ছেন, না পাখির মতো নাও হতে পারে, ধরুন আপনি তুলোর মতোই উড়ে এলেন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা রয়েছেন আজ পরমের সঙ্গে। ঘড়ি বলছে 8:32 হয়ে 28 সেকেন্ড। আর এই হাওয়া বাতাসে রয়েছি, হাওয়া বাতাস বড় ভালো নয়। চারিদিকে নানা রোগ ভোগের খবর পাওয়া যাচ্ছে, যেমন এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়, সংলগ্ন NRC NCR এলাকায় H1N1 অর্থাৎ সোয়াইন ফ্লু এর ভাইরাসের কিন্তু প্রকোপ দেখা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী চলতি বছর অগস্টে, গত 12 আগস্ট থেকে দিল্লিতে এখনও পর্যন্ত 1449 জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই সময়টা এরকম রোগভোগ হয়েই থাকে, কিন্তু হিসেব বলছে গত বছরের তুলনায় একটু বেশি না প্রায় 6 গুণ বেশি। কারণ এই সময় গত বছর রোগে এই H1N1 ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 229 জন, এই বছর সেটা 1449 জনে এসে দাঁড়িয়েছে। এই যে বর্ষা

0: সকাল, এটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তার ফলেই কিন্তু রোগ ভোগ বাড়ছে বলে মনে করা হচ্ছে। এ কারণে বিশেষভাবে প্রস্তুতি শুরু হয়েছে সরকারি হাসপাতালগুলোতে, আর সাধারণ মানুষকেও বলা হয়েছে একটু সতর্ক থাকতে। সোয়াইন ফ্লু হলে সর্দি কাশি জ্বর গায়ে ব্যথা ক্লান্তির মতো কিছু লক্ষণ দেখা যায়, কিন্তু যদি কোনো রকম অতিরিক্ত শারীরিক সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে সংক্রমণ বেশি হলে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে রোগীর রক্তে, আর শ্বাসকষ্ট হতে পারে। এরকম ধরনের কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। শ্বাসকষ্ট বাড়ছে কি না, অক্সিজেনের মাত্রা কমছে কি না, বুকে ব্যথা বা চাপ অনুভব হচ্ছে কি না, কথা বলার সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, সে সব কিছু নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। এমনিতেও ঠান্ডা ঠান্ডা লাগানো খুব একটা ঠিকঠাক বিষয় নয়, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার রয়েছে স্যাঁতস্যাঁতে, তাই আপনাকে একটু সতর্ক তো থাকতেই হবে। তবে সতর্ক থাকার জন্য যে একেবারে খুব মন খারাপ করে ফেলতে হবে এরকমটা নয়, আপনি আপনার মতো জীবনটা এনজয় করতেই পারেন। আজ রবিবার, একটুখানি আলস্যে মোড়া দিন, আপনার সঙ্গে রয়েছে পরম সকাল 10টা পর্যন্ত, আর এই মুহূর্তে রয়েছে নমস্কার কলকাতায় আপনার জন্য তিনটে গান পর পর।
1: FM রেনবোতে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: রবিবারের এই সকালটায় যদি আপনার মন একটু ঘুরে আসতেই চায়, তবে তাকে একেবারে বেঁধে রাখবেন না, দিন ছেড়ে দিন, একেবারে ছেড়ে দিন, ভূমির সঙ্গে ঘুরে আসুক সে লাল পাহাড়ির দেশে।

যাকে যেখানে মানায় মন কি আর সে কথা জানে। মনের সঙ্গে চন্দ্রবিন্দু, তিনেকে তিন, গানের হ্যাট্রিক 107 FM রেইনবো শুধু আপনার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর এই মুহূর্তে যে কথা জানিয়ে দিতে চাই, যদি আপনি আসেন কলকাতার দিকে বা কলকাতা থেকে যেতে চান কোনো দিকে, তাহলে কলকাতার রাস্তাঘাট থাকবে আজকে কেমন? আজকে একটু আছে মিছিল মিছিল, আছেন রাজনাথ সিং, ফলে রাস্তাঘাট একটুখানি গোলমাল করতে পারে, তাই হাতে সময় নিয়ে বেরোবেন। কি বলছে লালবাজার জেনে নিই সরাসরি। হ্যালো,
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। আমাদের শহরে যান চলাচল ব্যবস্থা সব ঠিকঠাকই আছে, বড় কোনো কোনো দুর্ঘটনা ঘটেনি। আজকে ডিফেন্স মিনিস্টার আসছে, আর এখানে আসছেন, আর বড় বড় পয়সা যেগুলো আছে 12টার সময় একটা পয়সা বের হবে, ওটা ব্যানার্জি বাগান শিব মন্দির, ওখান থেকে আসবে বিচালি ঘাট, ওটা আপনার নুরবিহারি কাঁচ সড়ক বিচালি ঘাট ওই সব এরিয়াতে ঘুরবে। আর একটা পয়সা আছে আপনার 16টার সময়, ওটা বের হবে পয়সা সেন্ট অ্যান্টনি চার্চ লালপুর, ওখান থেকে বের হবে হরিদীপুর এরিয়া থেকে সেন্ট জোসেফ চার্চ, তারপরে যশোর মাঠ এইসবগুলো ঘুরবে। আর একটা 15টার সময় পয়সা আছে সৈয়দ আহমেদ রোড, এটা এখান থেকে বের হয়ে যেটা ঘুরবে সেটা হচ্ছে হরে কৃষ্ণ রোড, পানবাগান, ডক্টর সুরেশ সরকার রোড, ইন্টারলি পোস্ট অফিস, এই সব জায়গায় ঘুরবে। আর তেমন আর একটা পয়সা বেরোবে 16:30, ওটা জেমস লং, এমজি রোড, ওই যে মুকুন্দ দাস রোড, তারপরে দাসপাড়া, এইসব জায়গাতে ঘুরবে। আর তো বড় রকম মিটিং মিছিল নেই। আর যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে ডুরান্ড কাপ খেলা আছে, আর আশা করি সারাদিন তার ব্যবস্থা ঠিকঠাকই থাকবে।
2: নমস্কার, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। জ্যাম জান জমায়েত সব কিছু আমাদের জীবনে হতেই থাকবে, চলতেই থাকবে, আর সেই সঙ্গে আপনাকেও থাকতে হবে সতর্ক। আর এই মুহূর্তে জানাবো, যারা ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য একটা সুখবর আছে। পুজোর পর আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহ নাগাদ বা নভেম্বরের প্রথম দিকে দক্ষিণ পূর্ব রেলের আপ এবং ডাউন ট্রেন ডাউন মিলিয়ে 9টা ট্রেনের টার্মিনাল বা ছেড়ে যাওয়া, মানে যেখান থেকে ট্রেনগুলো ছাড়ে আর কি, প্রান্তিক স্টেশন যাকে আমরা বলি, সেগুলোতে কিছু পরিবর্তন হচ্ছে। এই সময়ে এখনও পর্যন্ত যেসব ট্রেন সাঁতরাগাছি বা হাওড়া থেকে ছাড়ে, ভবিষ্যতে সেগুলো বেশিরভাগই শালিমার থেকে ছাড়বে। হাওড়া আর সাঁতরাগাছি, এটা বলছি দক্ষিণ পূর্ব রেলের কথা, দক্ষিণ পূর্ব রেলের যে সমস্ত ট্রেন হাওড়া বা সাঁতরাগাছি থেকে ছাড়ে, পুজোর পর অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকে তারা ছাড়বে শালিমার স্টেশন থেকে বলে মনে করা হচ্ছে। যেসব ট্রেনের প্রান্তিক স্টেশন বদল হচ্ছে তার মধ্যে থাকছে সাঁতরাগাছি বেঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস, হাওড়া মহীশূর এক্সপ্রেস, হাওড়া পুদুচেরি এক্সপ্রেস, এছাড়া শালিমার আজমের এক্সপ্রেস ছাড়ার সময়ের কিছু অদল বদল করা হতে পারে। পাশাপাশি হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকেই ছাড়বে, অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় তাই ছেড়ে থাকে। প্রান্তিক স্টেশন বদলের সঙ্গে সঙ্গে সময়সূচিও বদলাচ্ছে, যেটা জেনে রাখা খুব জরুরি। হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস এই সময় রাত 9:15 হাওড়া থেকে ছাড়ে, আর পরিবর্তিত সূচি অনুযায়ী 25 অক্টোবর ওই ট্রেনটা 9টার সময় সাঁতরাগাছি থেকে ছাড়বে। শালিমার বেঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস 29 অক্টোবর থেকে দুপুর 2:30 শালিমার থেকে ছাড়বে। শালিমার আজমের এক্সপ্রেস আগামী 30 অক্টোবর থেকে বেলা 12:40 ছাড়বে। 30 অক্টোবর থেকে বিকেল 4:10 শালিমার থেকে ছাড়বে শালিমার মহীশূর এক্সপ্রেস। শালিমার পুদুচেরি এক্সপ্রেস ছাড়বে রাত 11:00, সেটা ছাড়বে আগামী 25 অক্টোবর থেকে। কিছু কিছু পরিবর্তন হবে, যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তারা জানেন, তারা সে সমস্ত দেখেই ট্রেনে ওঠেন। আর যারা নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য ওই যার বলবো কি, কিছুই বলার নেই, একটু দেখে শুনে চলবেন, সামলে নেবেন, এই আর কি। আপনার সঙ্গে আছে পরম সকাল 10টা পর্যন্ত, আপাতত যাব ওপার ঘন্টায় খবরের বিরতিতে। ফুলপিশিও এডওয়ার্ড ছবি থেকে দীপান্বিতা আচার্য আর শ্রেষ্ঠা দাস।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর সুভাষ উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রকৃত দাবিদারদের সকলকেই ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে বিরোধীদের সমালোচনা করেন তিনি। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল গতকাল কলকাতার বৌবাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের রাজ্য সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। জাহাজটিতে 24 জন নাবিক ছিলেন। জাহাজটি ওড়িশা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। এমভি ওশান উইনার নামে জাহাজটির নাবিকদের মধ্যে 20 জন চীনা, 3 জন মায়ানমারের এবং 1 জন বাংলাদেশি। জাহাজটি ওড়িশা থেকে 72,000 মেট্রিক টনের বেশি লৌহ আকরিকের গুঁড়ো নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা উদ্ধার কাজ চালাচ্ছে। দক্ষিণ মুম্বাইতে ভুলেশ্বরচা রাজার আগমন অনুষ্ঠানের সময় গণেশ মূর্তি পড়ে গিয়ে 2 ব্যক্তি নিহত ও 5 জন আহত হন। ভুলেশ্বরের জয় অম্বে চকে রাত 10 নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পরেই মুম্বাই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং বিএমসির ওয়ার্ড কর্মী পুরকর্মীদের কাজে লাগানো হয়। 2026 সালে ব্রিক্সের সভাপতি হিসেবে ভারত আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: জমে থাকা মেসেজ আর উড়ে যাওয়া হাওয়া, সবকিছু নিয়ে ফিরে এসেছি এবার ঘন্টায় 9:09 হয়ে 33 সেকেন্ড, বরং রয়েছে 107 FM রেইনবো আর চলছে নমস্কার কলকাতা। আপনি শুনছেন, শুনছেন কি শুনছেন না জানা যাবে এক্ষুনি। মেসেজ পড়ে ফেলা যাক চটপট কয়েকটা। সুপ্রভাত পরম দিদি ভাই, নমস্কার জানিয়েছেন কে? জানিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রভাতী শুভেচ্ছা সহ জানাই, আমি যদি হাওয়ায় ভেসে যেতে পারি তাহলে শ্রীক্ষেত্র পুরীর সমুদ্রের ধারে পড়তে চাই, সেখানে মহাপ্রভুর দর্শন হবে আর সমুদ্র স্নান দুই হবে, খুব ভালো লাগছে, অনুষ্ঠান উপভোগ করছি, ধন্যবাদ। আর আপনি পুরী গেলে আমাকে উঠে নিয়ে যাবেন না হয়, একটু হাওয়া খেয়ে আসবো, যদিও হাওয়া আছে এখানেও, বৃষ্টি বৃষ্টি বাদলা বাদলা ওয়েদারে আমাদের মন একটু বেরিয়ে পড়তে চায় বই কি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, হাওয়ায় ভেসে উড়ে যেতে চাই আমার বন্ধু বান্ধবীদের দৌড় গোড়ায়, বন্ধু বান্ধবীদের দৌড় গোড়ায় পৌঁছে যেতে চাইছেন আর শুনতে চেয়েছেন একটা গান, দেখা যাক শোনানো যায় কিনা, প্রাক্তন থেকে দেখছি, যদি শোনানোর সময় থাকে অবশ্যই শোনাবো। আসলে দুটো মেসেজ একসঙ্গে ছিল বলে একসঙ্গে পড়ে ফেলেছি আর কি। আর আর রয়েছে মেসেজ, সময়ের দোকানের মেসেজ আসতে শুরু করেছে। উৎপল মাইতি বেহালা থেকে লিখে পেটেছি পাঠিয়েছেন, আমি উড়ে যেতে চাই চাঁদের পাহাড়ে, দেখবো পাহাড়ে কী আছে, সোনা থাকলে সঙ্গে করে নিয়ে আসবো, এত সোনার যা দাম এখন, একদম একদম আপনি ওইরকম হয়ে যেতে পারেন, মানে ওই যে আমাদের যেরকম পরশ পাথরে করেছিলেন তাল তাল, মানে ধুলো সোনা হয়ে যায় যেখানে, সেরকমভাবে আপনি যদি চাঁদের পাহাড়ে চলে যেতে পারেন তাহলে মন্দ হয় না, যদি পান সোনা তাহলে নিয়ে এসে বেচে দিলে আমাদেরও জানাবেন যে কেমন লাগলো, মানে আমাদেরও দেবেন একটু একটু ভাগ টাগ আর কি।
2: চিয়া হাজিরা আফ্রিকা।

আপনি উড়ে উড়ে চাঁদের পাহাড়ে যেতে না পারলেও অরিজিৎ সিং আপনাকে নিয়ে যেতে পারেন চাঁদের পাহাড়ে। আর মধ্যস্থতা করতেই পারে পরম, কারণ আপনি রয়েছেন 107 FM রেইনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: চাঁদ আর চাঁদের পাহাড় বরাবরই মানুষকে হাতছানি দিয়ে ডেকেছে, আর তাই তো মানুষ বারবার ছুটে যাওয়ার চেষ্টা করেছে চাঁদ মামার দেশে। চাঁদ মামার দেশে আবারও যাওয়ার চেষ্টা করছে মানুষ। এইবার গত 50 বছরে মানুষ যাওয়ার পরে আবার নতুন করে মানুষ পাঠানোর চেষ্টা করছে নাসা, আর সেই ক্ষেত্রেই ভারতকে তারা

গাইড করেছে, মানে ইসরোকে বলেছে যে তাদেরও সহায়তার প্রয়োজন হবে। কারণ আজকেরই দিনে, এই যে মানে আজকের দিনে সেই কথাটা বিশেষভাবে উঠে আসছে, আজকেরই দিনে 2023 সালে চাঁদের দক্ষিণ মেরুতে লঞ্চ করেছিল বিক্রম, রোভার বিক্রম। সেই ঘটনার কথা মনে রেখে বারবার উঠে আসছে এই কথা। আর বহু বছর আগে সেই 60-70s গত শতাব্দীর সেই সময় অ্যাপোলো অভিযান চলেছিল। অ্যাপোলোর পরে এই মুহূর্তে যে অভিযানের কথা আমেরিকার নাসা ভাবছে সেটার নাম আর্টেমিস। আর্টেমিস আর অ্যাপোলো পরস্পর টুইনস বলা হয়, মানে সেই টুইন সিস্টারের কথা বলা হয় গ্রিক পুরাণ অনুযায়ী। সেই তাই আর্টেমিসের নামেই রাখা হয়েছে নতুন অভিযানের কথা, যেখানে বিজ্ঞানীরা ভাবছেন চাঁদের সেই দক্ষিণ মেরু এলাকায় যদি গিয়ে পাকাপাকি থাকা যায়। এবারে আর শুধু মানুষের নামা হাঁটাতে সীমাবদ্ধ নয়, তারা ভাবছে যে ওখানেই যদি থাকা যায়, না একেবারে থেকে যাওয়া নয়, আপাতত কিছু গবেষণার কাজ টাজ হবে যেখানে মানুষ থাকবেন, একটা হাব তৈরি হবে, দীর্ঘমেয়াদি একটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চলবে চন্দ্রপৃষ্ঠে, এরকমই পরিকল্পনা করে এগোতে চাইছে নাসা। আর সেখানেই কিন্তু ভারতেরও একটা যোগদান থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত যথেষ্ট সফলভাবে দক্ষিণ মেরুতে নামিয়েছিল চন্দ্রযান 2023 সালের কথা, আর আজকেই সেই দিনটি। তাই আপনি, না আপনাকে চাঁদে যেতে হবে না এক্ষুনি, আপনি বরং হাওয়ায় ভেসে ভেসে যাবেন, চাঁদেই যাবেন বলছেন, যেতে পারেন, কিন্তু হাওয়ার তো আবার সেখানে অন্যরকম সব ব্যাপার ট্যাপার, মানে আমাদের পৃথিবীর মতো তো হাওয়া বাতাস সেখানকার নয়, হাওয়া বাতাস সেখানে মোটে ভালো নয়, কি জানি কী সব বলে বিজ্ঞানীরা, আমি অত কিছু বুঝি না। তবে আপনি যেতে পারেন যে কোনো জায়গায়, চাঁদে কেন, আপনি মঙ্গলে শুক্রে যে কোনো জায়গায় যেতে পারেন যদি চান হাওয়ায় ভেসে যেতে। 9903653992 পরম পড়ছে আপনার মেসেজ। পিউপা ঘোষ সুকডাল পূর্ব বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত দি, সকালবেলা উঠে দেখি আমি এবার উড়তে পারি, তাহলে আর হাঁটা কেন, উড়ে চলে যাব। একটিবার সেই এভারেস্ট চূড়োয় দামোদরের বুকে সবুজ সুন্দর বনে, তবে খিদে পেলে আবার ঘরে। একদম তাই, সেই যে তাল গাছ কবিতাটা আমরা ছোটোবেলায় পড়তাম না, যখনই হাওয়া দেয় তখনই তার মনটা ফিরতে শুরু করে, মনে পড়ে মাঝে হয় মাটি তার। গুড মর্নিং পরেশ চুচুড়া হুগলি থেকে লিখে পাঠিয়েছেন, শুধু এটুকুই লিখে পাঠিয়েছেন, হয়তো শুধু এটুকুই চেয়েছিলেন। আমরা মানুষ, আমরা চাই অনেক কিছু, কিন্তু সত্যি আমাদের চাওয়াগুলো কত ছোট ছোট, কত সুন্দর, আর এই ছোট্ট চাওয়াগুলো আমাদের মন ছুঁয়ে যায়। এই পরেশ চুচুড়া হুগলি থেকে যেমন কিছু লিখে পাঠাননি, কোনো গানও শুনতে চাননি, শুধু লিখেছেন গুড মর্নিং পরেশ চুচুড়া হুগলি। শুধু এই গুড মর্নিং বলাটার মধ্যেই যেন একটা শুভেচ্ছা বিনিময়ের, শুধু এইটুকুই চাওয়া, ভালো লাগলো পরেশের মেসেজ। মেসেজ বলতে শুধু গুড মর্নিং, আর অবশ্যই গুড মর্নিং, মর্নিংটা ভীষণ গুড হোক, আমরা সকলেই সেটা চাই, আর ভীষণ ভালো থাকি। আমাদের তো খুব কম চাওয়া, আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করে, আমাদের তো দিন চলে যায় ওই একটু ভাতে আর একটু নুনে। প্রিয় পরম দি লিখে পাঠিয়েছেন বহুড়ু ঘোষপাড়া থেকে মাধাই দাস, শরৎ ছোঁয়ার প্রস্ফুটিত শিউলি কাশের সুঘ্রাণ ভরা অপুরন্ত ভালোবাসা জানালাম। শরৎ ছোঁয়ায় প্রস্ফুটিত শিউলি কাশের সুঘ্রাণ ভরা অপুরন্ত ভালোবাসা শুনছি, নমস্কার কলকাতা, অনুষ্ঠান খুব ভালো লাগছে, বিষয়টি খুবই মনোগ্রাহী, যদি একদিনের জন্য সুযোগ পাই হাওয়ায় ভাসতে ভাসতে গিয়ে থামব মানস সরোবরে। ছোট্টবেলায় মানস সরোবরের গল্প বইয়ের পাতায় পড়েছি, তার রূপের কথা, তখন ভাবতাম যদি কখনো মানস সরোবরে একবার যেতে পারতাম কি ভালোই না লাগতো। আজ সেই স্বপ্ন পূরণ করব, হাওয়ায় ভাসতে ভাসতে গিয়ে থামব মানস সরোবরে। আহা, মানস সরোবরে অনেক মানুষই যান বটে, কিন্তু হাওয়ায় ভাসতে ভাসতে যাওয়া সত্যি এটার কিন্তু আলাদা মর্যাদা আছে। আসলে জানেন, পরমের ওই মাঝে মধ্যে মাথার কেরাটা নড়ে ওঠে, পোকাগুলো কিলবিল করতে থাকে, ঠিক তখনই মনে হয় যে আমরা যেরকম ছোটোবেলায় জানতাম যে মানস সরোবর খুব দুর্গম একটা জায়গা যেখানে সব মানুষ যেতে পারেন না, খুব কষ্ট করে যেতে হয়, তখন বোধহয় পৃথিবীটা বেশি ভালো ছিল।
এখন যখন আমাদের হাতে প্রচুর ক্যামেরা, প্রচুর জিনিসপত্র, যা দিয়ে আমরা দুর্গম জায়গাগুলোতে পৌঁছে যেতে পারি এবং সেখানকার ছবি পাঠাতে পারি এখানে, তখন কেমন যেন মনে হয় সব কিছুই খুব চেনা, আরে আমি তো দেখেছি ছবিতে কতবার। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওই প্লাস্টিক আর কি, মানে আমরা যেখানেই যাই সেখানেই এত প্লাস্টিক ফেলে আসি। এভারেস্টের অবস্থা খুব খারাপ, বিজ্ঞানীরা বারবার বলছেন যে আপনারা প্লাস্টিক ফেলবেন না, তো

কি আর করা যাবে, প্লাস্টিক তো ফেলে আসতেই হবে। আমরা যখন বয়ে নিয়ে যাচ্ছি তখন ভাবছি কাজে লাগবে, কিন্তু নামার সময় ক্লান্ত হয়ে পড়ছি, তখন আর ওগুলো বয়ে নিয়ে আসার সময় থাকছে না, মানে কষ্ট হচ্ছে, আর ফেলে দিয়েই চলে আসছি। তাই সে তো শুভ্র এভারেস্ট, তাও কেমন যেন মানুষের লাল নীল প্লাস্টিকে ভরে উঠছে। আর কি জানি, যদি নাসা সফল হয়ে যায় আর্টেমিস অভিযানে, তাহলে হয়তো বা চাঁদের পিঠেও দেখা যেতে পারে ওরকম কোনো না কোনো একটা প্লাস্টিকময় বিষয় আশয়। বিষয়টা কিন্তু মোটেও ভালো হবে না, যাকে সে যা হবে হবে, কি আর করবো, আমাদের পক্ষে তো আর এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায়। আজ কথা বলছিলাম হাওয়ায় উড়ে যাওয়ার কথা, আর তারই মাঝখানে হুলিগানিজমের গানটা যেন অন্য কোথাও একটা নিয়ে চলে যায়, আমাদের সকলকেই নিয়ে যায়, মায়ের স্মৃতি আর সেই সঙ্গে সেই সব তারা ভরা রাতের কথা, কেই বা ভুলতে পারে। আর এই মুহূর্তে যার মেসেজটা আমার হাতে রয়েছে, আমি সত্যি আপ্লুত। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখে পাঠিয়েছেন, আমি আর্মি অ্যাডভেঞ্চার টিমের হট এয়ার বালুনের সঙ্গে যুক্ত, অরূপ ভট্টাচার্য তিনি লিখেছেন, তিনি ঘটনাচক্রে তিনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদেরকে মেসেজ করেছেন, আমি সত্যি আপ্লুত। অরূপ লিখছেন, আমার আকাশে উড়তে উড়তে মাঝে মাঝে মনে হয়, ইস, যদি এই হট এয়ার বেলুনটা নিয়ে একদিন সোজা বাড়ির দিকে রওনা দিতে পারতাম, তারপর বাড়ির আকাশে নেমে আপনজনেদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে হাসি আড্ডা আর ভালোবাসা নিয়ে আবার ফিরে আসতাম কর্মক্ষেত্রে। আমি সত্যি বলছি, আমি মানে এত টাচি মেসেজ, যারা দীর্ঘদিন কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন তাদের কাছে অন্য কোথাও যাওয়ার বোধহয় কোনো প্রলোভন থাকে না, তারা বোধহয় ভাবেন যে সত্যি যদি এরকম একটা সুযোগ পাওয়া যেত যে শরীরটা একদম হালকা হয়ে যেত তাহলে টুক করে বাড়ি চলে যেতাম, একটু সময় কাটিয়ে আবার না হয় ফিরে আসতাম কর্মক্ষেত্রে। সেখানে অরূপ ভট্টাচার্য নিজেই হট এয়ার বালুনে চড়েন, কি যদিও সেটাই তার কাজ, আর সেই সময় তার মনে হয় বেলুনটা নিয়ে যদি বাড়ি চলে যাওয়া যেত। সত্যি সত্যি বলছি, সেই মানুষগুলোর জন্যে শুভেচ্ছা রইল যারা বাড়ি থেকে দীর্ঘদিন বাড়ির বাইরে কর্মক্ষেত্রে কাজ করেন, বিশেষত যারা আর্মিতে রয়েছেন তাদের কথা তো আলাদাই, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অবশ্যই ভালোবাসা। ওই দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে যে ক্ষতটা তৈরি হয় মনের মধ্যে, সেই ক্ষতটা পূরণ করার ক্ষমতা কারো নেই, তবু যদি আমরা একটু ভালোবাসা পৌঁছে দিতে পারি ওই মানুষগুলোর কাছে, যে কোনো প্রফেশনে, যে কোনো পেশায় যারা বাড়ি থেকে দূরে থাকেন বছরের পর বছর, শুধু তারাই জানেন কতটা কষ্ট হয়। সোমেন লিখছেন যাদবপুর থেকে, পরম তোমাকে জানাই সুন্দর রবিবাসরীয় সকাল শুভেচ্ছা, আমি হাওয়ায় ভাসতে ভাসতে দুবাইয়ের বুর্জ খলিফায় গিয়ে পড়তে চাই, এটা আমার খুব প্রিয় জায়গা, আমি ওখান থেকে ঘুরে আসতে চাই, অ্যাট দ্য টপ দাঁড়িয়ে, টপে দাঁড়িয়ে আমি পুরো শহরটা দেখতে চাই। ভালো থেকো, তুমিও ভালো থেকো সোমেন। সুপ্রভাত, এষ্ট ছন্দের মেসেজ লিখে পাঠিয়েছেন।

0: শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। শঙ্করচন্দ্র দে শুনতে চেয়েছিলেন কেকের কণ্ঠে একটা গান, কৃষ্ণা কুমার কুন্নাত, তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে সকালবেলায় শুনিয়েছি একটা বাংলা গান, আজ তার জন্মদিন। যাই হোক, শঙ্করচন্দ্র দে লিখছেন, টুকরো শরৎ মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসে পড়তে আমি চাই গো যেন সব পেয়েছির দেশে, যেথায় শুধু খুশির মেলা কেটে যাবে সারা বেলা, সেথায় আমি নই একেলা যোগ দিও গো তোমরা এসে, আমার সাথে হাওয়ায় ভেসে সব পেয়েছির দেশে। বাবা বাবা বাবা, সব পেয়েছির দেশে যেতে কেই বা না চায়। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছেন, হাওয়ায় ভেসে উড়ে যেতে চাই আন্টার্কটিকায়, যদিও সেটা এখন এখন না, আমাদের এখানে যখন চরম শীতকাল তখন, কারণ আমাদের এখানে যখন শীতকাল তখনই একমাত্র আন্টার্কটিকায় যাওয়া যায়, অন্য সময়ে যাওয়া তো দুষ্কর। গুড মর্নিং পরম লিখে পাঠিয়েছেন, দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখছেন, আমি উড়ে যেতে চাই সুইজারল্যান্ডে, কারণ সুইজারল্যান্ড এবং আমাদের কাশ্মীরের যে বরফ, আচ্ছা কোনটা বেটার, কোন বরফটা ভালো সেইটা জানবার জন্যে দীপক কুমার তুং চলে যেতে চান সুইজারল্যান্ডে। তার মানে বোঝাই যাচ্ছে যে কাশ্মীরটা বোধ হয় ঘোড়া আছে। বেশ কথা, বেশ কথা। আর কেউ কি মেসেজ পাঠাতে চান তাহলে চটপট পাঠিয়ে ফেলুন, কারণ সময় আসছে কমে, পরম যাবে চলে, আজ রবিবার, আপনার সারাটা দিন যাতে ভালো কাটে আমরা তো সে চেষ্টাই করব। তবে এই মুহূর্তে আপনাকে ভালো রাখার জন্য তিনটে গান শুনিয়ে দেবো পরপর।
1: FM Rainbow Tea 3 ek

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় ছিলেন আর যে পরমের সঙ্গে সময় ফুরিয়ে আসছে। আর এই যেতে যেতে এই যে আমরা হাওয়ায় উড়ে যেতে চেয়েছিলাম কেউ কোথাও কোথাও। আচ্ছা, যাদের প্রচুর বিলাসবহুল বাড়ি তারা কি আদৌ কোথাও যেতে চান? এই কথাটা মনে হলো কেন বলুন তো, এই হাওয়ায় ভেসে যাওয়ার কথা বলতে বলতেই দেখলাম দুটো খবর, যেরকম হয় আর কি, সংবাদ মাধ্যমে দুটি খবর উঠে এলো আমার হাতে। একটি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাড়ি সম্পর্কিত, তার

বাড়ি দাম নাকি ছিল একসময় 7 লক্ষ টাকা, একটা ফ্ল্যাটের দাম ছিল 7 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন, এখন নাকি একটা গোটা তলাই কিনে ফেলেছেন যেটার দাম এই মুহূর্তে 60 crores, মানে 7 লাখ থেকে 60 কোটি। এত গেল শ্রদ্ধার কথা। অন্যদিকে শান, আমাদের বাঙালি গায়ক অ্যাকচুয়ালি, যদিও বলিউডে তার নাম ডাক অনেক বেশি, শানের যে বাড়ি সেই বাড়ি 3টে ফ্ল্যাট ছিল ওয়েস্ট বান্দ্রায়, একসঙ্গে 3টে ফ্ল্যাট কিনে ফেলেছেন শান, শান আর তার স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়, শানের আসল নাম শান্তনু মুখোপাধ্যায় যদিও, শান আর রাধিকা কিনে ফেলেছেন 3টে ফ্ল্যাট যার দাম 47.64 কোটি টাকা, অর্থাৎ 47.64 কোটি টাকা। এই 3টে ফ্ল্যাট মিলিয়ে মোটামুটি 6267 বর্গফুট প্রায় এলাকায় যে ফ্ল্যাট কিনেছেন তিনি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম বিলাসবহুল ফ্ল্যাটে যারা থাকেন, তারা কি আর হাওয়ায় ভেসে অন্য কোথাও যেতে চান নাকি ওই বাড়ির মধ্যেই তাদের হাওয়াগুলো ঘুরপাক খেতে থাকে? প্রশ্নটা জাগে আমাদের মনে, কারণ আমরা সকলেই হয়তো এত বিলাসবহুল ফ্ল্যাটে থাকি না কখনো সখনো, কিন্তু আমরা থাকি আমাদের ঘরে, আমাদের চেনা রাস্তা, চেনা ফুটপাথ, চেনা শহর, সে বড় আপন, আমার তো তাই মনে হয়। আর এই যে কলকাতা আমাদের জন্য দাঁড়িয়ে আছে বুক পেতে, অলিতে গলিতে জল জমে, একটু আধটু নোংরা, ফুটপাথে হাঁটা একটু সমস্যা, কিন্তু তবু কলকাতা বড় আপন করে নেয় মানুষকে। কলকাতা থেকে ফিরে যেতে চান না কেউ? এই ভালোবাসার শহর এমনই ভালোবাসার তাহাক, খানাখন্দ ভরা রাস্তা সারাই হোক, মেরামত হোক, সে তো আমরা সবাই চাই, কিন্তু ভালোবাসার শহরটা যেন ভালোবাসার মতোই থেকে যায়। আমরা থাকি আমাদের ছোট ছোট ঘরে, ছোট ছোট আশা নিয়ে। নমস্কার, কলকাতা থেকে এই মুহূর্তে নিতে হবে বিদায়। রবিবারটা হোক আপনার দারুণ সুন্দর, পরমের সঙ্গে দেখা হবে সামনের বৃহস্পতিবার।

অনুপম রায় আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রাক্তন থেকে একটি ছবি, এই একটি গান আর রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন কিন্তু সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, যদিও গান মিলন্তিত নয়, এমনিই বাজালাম গানটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। উত্তর চব্বিশ পরগনার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়োয়ার মাজমপুর এলাকার একটি গোডাউন থেকে অভিযান চালিয়ে মোট ৬৪০ বস্তা চাল বাজেয়াপ্ত করেছে হাড়োয়ার থানার পুলিশ। ঘটনায় ওই গোডাউনের মালিককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া ৬৪০ বস্তার মধ্যে ২১০টি বস্তায় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের লোগো রয়েছে। অন্ধ্রপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়িতে এই চাল পাচারের উদ্দেশ্যে তোলা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল আলিপুরের একটি হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে যান। গত শুক্রবার থেকে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে অভিযোগ রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে তার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠনের সচিব ডাক্তার রাজীব পাণ্ডে বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। জাপানে আসন্ন এশিয়ান গেমসের জন্য ক্রীড়া মন্ত্রক ৪৯২ সদস্যের ভারতীয় দলের অনুমোদন দিয়েছে। আগামী মাসে জাপানে এই প্রতিযোগিতা হওয়ার কথা। এই দলে ২৬৫ জন পুরুষ ও ২২৭ জন মহিলা ক্রীড়াবিদ রয়েছেন। এর মধ্যে অ্যাথলেটিক্স বিভাগে সর্বোচ্চ ৭৩ জন এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম ডেনবা প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। 2026 সালে ব্রিক্সের সভাপতি হিসেবে ভারত আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের সুভাষ উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী জানান, প্রকৃত দাবিদারদের সকলকেই ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। এবার ছদিনব্যাপী চলবে ঝুলনযাত্রা উৎসব। এ উপলক্ষে রাধাকৃষ্ণের বিগ্রহকে বিশেষভাবে ফুলমালায় সাজানো হয়। মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায়। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। দমকা বাতাস থাকার কারণে মৎস্যজীবীদের দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সল্টলেকের যুব ভারতীতে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। দলীপ ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে আজ ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হচ্ছে। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে 5 দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আজ রবিবার 107 FM রেনবোয়ে গান দুরিয়ায় সকলকে স্বাগত। আর রবিবার মানেই গুরুদেবের সঙ্গে পথ চলা আমাদের। আজকে স্টুডিওতে অনুপূর্বা রণজয়।
1: প্রতিটা সকাল আমাদের কাছে আজ আসে এক এক রকম অর্থ নিয়ে, এক একটা সকাল এক এক রকম। তবুও দিনগুলো যখন রবীন্দ্রনাথের সাথে শুরু হয়, তখন তার মাধুর্য, গরিমা, তার অর্থ একেবারেই বদলে যায়। আসলে মানুষটা দুঃখে, শোকে, তাপে, আনন্দে প্রতিদিন এতটা জড়িয়ে আছেন যে সে মানুষটার কোনো মৃত্যু নেই তামাম বাঙালির কাছে, সে মানুষটার শুধু জন্ম। আর এই জন্মের ক্ষণ পেরিয়ে যাওয়া কালোত্তীর্ণ রবি ঠাকুরকে নিয়েই আমাদের রবিবারের সকাল।
0: আজ রবিবারের সকালে মৃত্যু শোকে

0: একটা দীর্ণ সত্তার সাথে রঙিন প্রজাপতির মিহীন কথোপকথন, কখনো মৃদু কখনো উচ্চস্বরে, আবার কখনো বা এক প্রান্ত ছোঁয়া নদীর মতো একেবারে শান্ত কিন্তু চলিষ্ণু হয়ে চলেছে সে। কিন্তু কোথায়, কোনখানে? প্রশ্নগুলো একবারের নয়, বহুবারের, বহু ধারার। এই অনন্যবোধের বাতি জ্বালিয়েই জীবন পাড়ি দেয় অনন্ত লোকে, কোনো ঠিকানার পানে নয়, কোনো ঐশ্বরিক শক্তি বা অন্য কোনো অর্থহীনতার কাছে জীবন পাড়ি দেয় শূন্যে, যেখানে জীবন বোধে শামিয়ানা টানায় একটা ধূসর ক্যানভাস।
1: তবে এ বোধ শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না, সে কথা বেশ নির্মোহভাবেই বলা চলে। বাঙালির শাশ্বত এক চৈতন্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বোধ ও চিন্তার উড়না জালে বেঁধেছেন মানবাত্মার প্রতিটি দর্শনকে। বাঁধতে চেয়েছিলেন গুরুদেব, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি সব কিছু। তিনি স্বপ্নময়তার স্রোতে ভেসে জীবন সৌকর্যের গান গেয়েছেন।

জীবনের বহুমাত্রিক ধারাকে কখনো প্রলয়মুখর, আবার কখনো বা শান্ত নদীর স্রোতের মতো তুলে ধরেছেন, কখনো অতলস্পর্শী হৃদয় মুখরতার গাম্ভীর্য থেকে তিনি খুঁজে এনেছেন মহিমান্বিত নান্দনিকতা, এবং শেষ পর্যন্ত সেই নান্দনিকতার কোলেই রবীন্দ্রনাথ বস্তুত একা হয়েছেন। প্রাণময়ী উষ্ণতায় মেলে ধরেছেন জীবনের সাত রং। তাই রবীন্দ্রনাথের জীবন দর্শনের মতো তার মৃত্যু দর্শনও গুরুত্বপূর্ণ, কেননা তিনি মৃত্যুকে দেখেছেন জীবনের ওতপ্রোত অংশ হিসেবে। জীবনের প্রতিটি মাধুর্যমণ্ডিত মুহূর্তেই তিনি পরম মমতায় মৃত্যুর অনিবার্য শূন্যতাকে উপলব্ধি করেছিলেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ছিন্নপত্রাবলিতে রবীন্দ্রনাথ লিখছেন, ইচ্ছে করে জীবনের প্রত্যেক সূর্যোদয়কে সজ্ঞান ভারে অভিবাদন করি এবং প্রত্যেক সূর্যাস্তকে পরিচিত বন্ধুর মতো বিদায় দিই। তবে মৃত্যু দর্শন শব্দটি এ লেখায় ব্যবহৃত হলেও এর তাত্ত্বিক কাঠামোগত আলোচনা হয়তো পাওয়া যাবে না। হয়তো আরও প্রগাঢ়ভাবে রবীন্দ্রনাথকে পাঠ করলে সেই দিকটিও উন্মোচন করা সম্ভব। কিন্তু ফিলোসফি যতটুকু রঙিন হওয়ার কথা ছিল আপাতত সেরকম হচ্ছে না। যদিও দর্শন শব্দটাতে দেখা অর্থের অর্থদোতনায় ফিলোসফি আসতে বাধ্য।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দর্শন গড়ে ওঠে তাঁর যখন বয়স 23 বছর, সেই সময়ে লোকান্তরিতা নতুন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু হয়েছিল। সময়টা 1884 সাল। কবির 13 বছর 10 মাস বয়সে প্রয়াতা মাতা সারদা দেবীর মৃত্যু 1875 থেকে 1879। রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতির মৃত্যুশোক অধ্যায়ে বলছেন, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসে পাশ কাটাইয়া ছুটিয়া চলে যায়, কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার যে পথ নাই। শুনছেন 107 MHz FM রেনবো এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে মৃত্যুশোকে রবীন্দ্রনাথ।
0: এই নিয়ে গান্দরিয়ায় আপনাদের সাথে রণজয় অনুপূর্বা।

0: আমরা আজকে গান দরিয়ায় রবীন্দ্রনাথের মৃত্যুশোক নিয়ে কথা বলছি। একদম ছোট বয়স থেকে যেভাবে বারংবার কবিকে মৃত্যুশোকের সঙ্গে, নিকটাত্মীয়দের চলে যাওয়ার সঙ্গে লড়াই করতে হয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত রবীন্দ্রনাথ বারবার দেয়ালে পিঠ ঠেকে গেলেও সেটাকে কিভাবে অতিক্রম করেছেন তা নিয়েই কিন্তু আজকে অনুপূর্বা এবং রণজয় গান দরিয়াতে মৃত্যুশোকে রবীন্দ্রনাথ নিয়ে রয়েছি।
1: তেতলায় মাতার মৃত্যুর সময় রবীন্দ্রনাথ নিচের ঘরে নিদ্রিত। আসলে রবীন্দ্রনাথের বয়স তখন এতটাই কম, তিনি কিশোর, মাতৃ মৃত্যু তিনি সেভাবে অনুভব করতে পারেননি, গ্রহণ করতেও পারেননি। বড় বউ ঠাকুরানী সর্বসুন্দরী দেবীর মৃত্যুর সময় রবীন্দ্রনাথ ছিলেন আহমেদাবাদে। শিলাইদহে জ্যেষ্ঠ ভগ্নীপতি সারদা প্রসাদের মৃত্যুর সময় রবীন্দ্রনাথ কলকাতায় নিজের বিবাহ বাসরে। কিন্তু বিয়ের মাত্র 4 মাস 10 দিন পর প্রায় 2 দিনের করুণ সংগ্রামে পরাজিতা কবি যাকে জীবনে

0: ধ্রুবতারা বলে সম্বোধন করতেন, সেই নতুন বৌঠানের মৃত্যু ঘটল, বলতে গেলে তার চোখের সামনে। রবি জীবনিকার প্রশান্ত কুমার পাল লিখছেন,
1: তিনি লিখেছিলেন যে কাদম্বরী দেবীর মৃত্যু যেভাবে ব্যথিত করেছিল

এবং অরুণেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথও শ্মশানে উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথের প্রত্যক্ষ করা এবং তার সর্বসত্তাকে নাড়া দেয়া এই মৃত্যুটি থেকে পাওয়া প্রথম শোক অপরিশ্রুত রূপ পরিগ্রহ করে পুষ্পাঞ্জলি শীর্ষক সমসাময়িক রচনায়। আমরা রবীন্দ্র রচনাবলিতে সেই রচনা আমরা পেয়েছি। কাদম্বরী দেবীর স্মৃতি সুরভিত এই সমস্ত অনুচ্ছেদ কবিতা বা গান লেখা হয়েছিল শোকের সময় বিভিন্ন রকমভাবে। তার মৃত্যুর তিন মাসের মধ্যে ছাপা হয়েছিল। এক বছর পর ভারতীর বৈশাখ 1292 সংখ্যায়। রবীন্দ্রনাথের মৃত্যুদর্শন বা তত্ত্বজ্ঞান উপলব্ধ করার অবকাশ তখনও হয়নি বলে লেখাগুলোতে যথেষ্ট সাহিত্যগুণ বর্তায়নি সেই সময়। সে সময়ের কবি সাহিত্যিকরা সে কথাই বলে থাকেন, আর এ কারণেই লেখক পুষ্পাঞ্জলিকে তার কোনো গ্রন্থের অন্তর্ভুক্ত করেননি। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু যন্ত্রণা নিকটাত্মীয়দের বারংবার উঠে এসেছে তার প্রবন্ধে, কথায়, কবিতায়, গল্প এবং বিভিন্ন অনুষঙ্গে।

0: পুষ্পাঞ্জলির কিছু রচনার 35 বছর পর লিপিকার সন্ধ্যা ও প্রভাত, 17 বছর, প্রথম শোকে পরিণতি লাভ করে রবীন্দ্রনাথের গদ্য কবিতার পূর্বসূরি বলে উদযাপিত হয়েছে। একটা সময় যা ছিল শোক, তাই আজ হয়েছে শান্তি। এখানেই কবির বিমূর্ত সেই প্রথম শোকের, যে শোকটি এখানে মূর্তিমতী শান্তি। শোকের এমন শান্তিতে রূপান্তকরণ রবীন্দ্রনাথের সত্যি কথা বলতে গেলে মৃত্যু দর্শনের একটা অঙ্গ। শান্তিরূপিণী সেই প্রথম মৃত্যু শোক কবিকে দিয়ে কাব্য রচনা করিয়ে নিয়েছে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। যেমন বলা যায় আকাশ প্রদীপ, কাব্যগ্রন্থের শ্যামা, বধূ, কাঁচা আম প্রভৃতি কবিতা যা আজকের পাঠকের মনকে স্পর্শ করে। ঠিক এভাবেই সুধীন্দ্রনাথ দত্তকে সম্বোধন করা কবিতায় কবির উৎসর্গপত্রে লিখছেন, আমার রচনা তোমাদের কালকে স্পর্শ করবে, আশা করি এই বই তোমার হাতের কাছে এগিয়ে দিলুম, তুমি আধুনিক সাহিত্যের সাধন ক্ষেত্র থেকে একে গ্রহণ করো।
1: এই সময় আমরা রবীন্দ্রনাথের মৃত্যু দর্শনের গঠন প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করতেই পারি। যেমন পুষ্পাঞ্জলিতে মৃত্যুশোকের উচ্ছ্বাসটুকু বৈশাখ থেকে ভাদ্র মাসের মধ্যেই উপচে পড়ে যাওয়ার পর সেই সময় থেকে যাওয়া অবশেষটুকু গাঢ় হতে শুরু করে, আর এরপর মাস দুয়েক পরেই রবীন্দ্রনাথের জীবন মৃত্যু সম্পর্কিত প্রাথমিক ভাবনা একটি অবধারণীয় রূপ পরিগ্রহ করে ঘাটের কথা, রাজপথের কথা, এই দুটো গদ্য কথিকার এক অনবদ্য রূপ প্রকাশ করে। সুকুমার সেন বলছেন, এই গল্প দুটোতেই বিরহিণী নারীর মৌন অন্তর্বেদনা, তাদের কষ্ট দারুণভাবে উপস্থাপিত। সদ্য প্রিয়জন বিরহী কবি এই দুই কাহিনীর মধ্যে নিজেরই অন্তগূঢ় বেদনার প্রতিধ্বনি তুলেছেন। এ গল্প দুটো রবীন্দ্রনাথের জীবন ভাবনার দুই প্রধান সিম্বল বহন করছে। ঘাট অচল, পথ সচল, কিন্তু দুই বহমান জীবন স্রোতের সাক্ষী।

0: 107 FM রেনবোয় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু শোক নিয়ে আজকে গান দরিয়াতে অনুপূর্বা রণজয়।
1: হাতের সময় সামান্য আমরা সংবাদের বিরতিতে যাব, তার আগে এই অচল ঘাট আর সচল ঘাট ভাববন্ধ পরবর্তী ভাববন্ধে উত্তীর্ণ হয়ে কি হলো সেটা একটা বলি। রুদ্ধগৃহ শীর্ষ বিচিত্র প্রবন্ধিতে এই ভাববন্ধ, মরণ অচল জীবন সচল, তবে সিদ্ধান্তের অনুসিদ্ধান্তটাই আসল। সেটা ছিল মৃত্যু, গতিময় জীবনের যতই হলেও বস্তুত জীবনকাব্যের অর্থবোধক দাঁড়ি। প্রবীণদের পটভূমি হচ্ছে স্মর্তব্য। জাহাজি ব্যবসা শুরু করার পর জ্যোতিরীন্দ্রনাথের বেশিরভাগ সময় কাটাতে হল বরিশালে। কলকাতায় থাকলেও তার প্রধান আস্তানা ছিল মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী দেবীর লোয়ার সার্কুলার রোডের বাড়িতে। তাই মহর্ষি ভবনের বাইরের তেতলায় তার আবাসগৃহতে স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর দীর্ঘদিন অব্যবহারে পড়েছিল, একেবারে রুদ্ধ হিসেবে। সেই স্মৃতিবিজড়িত রুদ্ধ কক্ষকে দেখে রবীন্দ্রনাথ রুদ্ধ গৃহ প্রবন্ধটা লিখেছিলেন, যা তার জীবন মরণ ভাবনার স্থায়ী দিক নির্দেশ করে। এ প্রবন্ধে তিনি লিখছেন, এ জগতে অবিশ্রাম জীবনের প্রবাহ মৃত্যুকে হুহু করিয়া ভাসাইয়া লইয়া যায়। মৃত্যু কোথাও টিকিয়া থাকিতে পারি না।
0: তিনি আরো বলছেন, পৃথিবী মৃত্যুকেও কোলে করিয়া লয়, জীবনকেও কোলে করিয়া রাখে। পৃথিবীর কোলে উভয়েই ভাই বোনের মতো খেলা করে। পৃথিবীতে যাহা আসে তাহাই তো চলে যায়, এই প্রবাহেই জগতের স্বাস্থ্য রক্ষা হয়। কণা মাত্রের যাতায়াত বন্ধ হইলে জগতের সামঞ্জস্য ভঙ্গ হয়। জীবন যেমন আসে জীবন তেমনি করিয়াই চলে যায়, মৃত্যুও যেমন আসে মৃত্যু তেমনি করিয়া যায়। তাহাকে ধরিয়া রাখিবার চেষ্টা করো কেন? হৃদয়টাকে পাষাণ করিয়া সেই পাষাণের মধ্যে তাহাকে সমাহিত করিয়া রাখো কেন? তাহা কেবল অস্বাস্থ্যের কারণ হইয়া ওঠে। ছাড়িয়া দাও, তাহাকে চাইতে দাও। জীবন মৃত্যুর প্রবাহ রোধ করিও না, করিও না, করিও না, বলছেন। এভাবেই নিজের জীবন দর্শনে মৃত্যুকে দেখেছেন, উপলব্ধি করেছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। একটি ঘোষণা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হবার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলায় এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বজ্রপাত সহ, সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদা জেলার কিছু অংশে। আরও একবার জানাই, আগামী 2-3 ঘন্টার মধ্যে এই সমস্ত জেলাগুলোতে হালকা এবং মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদা জেলা।
1: এই জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সুতরাং রণজয়, সেখানকার যারা মানুষ আছেন তারা নিশ্চয়ই সাবধানে থাকবেন, এটাই আশা করা যায়।
0: একদম।
1: আমরা সংবাদের বিরতিতে যাব
0: এবং তারপরে সংবাদ বিরতির পরে ফের আমরা ফিরে আসব গান দরিয়ায় মৃত্যু শোকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুপূর্বা রণজয়।
2: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রকে নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান তৃতীয় মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। দিনটি স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া শারীরিক সুস্থতা ও পরিবেশের ওপর সাইক্লিংয়ের ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরে এটিকে সুস্থ জীবনযাত্রার নিয়মিত অঙ্গ করে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বিশাখাপত্তনমে ব্রিক্স ফ্রেন্ডশিপ সাইক্লিং ইভেন্টের পর সাংবাদিকদের ডক্টর মান্ডাভিয়া বলেন, সাইক্লিং ফিট ইন্ডিয়া মুভমেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সানডে অন সাইকেল উদ্যোগের লক্ষ্য হল মানুষকে সাইক্লিংয়ে উৎসাহিত করা এবং শরীরচর্চা বা ফিটনেসের সংস্কৃতিকে এগিয়ে নেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। দক্ষিণ তিউনিসিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন, 12 জন নিখোঁজ। এই ঘটনায় 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম এদ্দিন জেবাবলি জানিয়েছেন, কর্তৃপক্ষ 2টি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেব্রা দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইকে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 12:09 হয়ে 19 সেকেন্ড। সকাল গড়িয়ে দুপুর আসে, আর সেই সাথে সময়ের সাথে বয়ে চলে রবীন্দ্রনাথের গান। ঠিক যেমন আমরা আজ রয়েছি গান দরিয়াতে, তার মৃত্যুশোকের কথার গান নিয়ে আপনাদের সাথে। রণজয় অনুপূর্বা। সংবাদের বিরতির পর পীযূষকান্তি সরকারের কণ্ঠে একটা গান দিয়ে কিন্তু আমরা আবার

0: ফিরে এলাম মৃত্যু শোকের কথায়।
1: অচল ঘাট আর সচল পথ, এই যে দুটো শব্দবন্ধ, সেটা উত্তীর্ণ হয়েছে মাস দশেক পরে রচিত রুদ্ধ গৃহ শীর্ষ বিচিত্র প্রবন্ধে। আর এই যে শব্দবন্ধ, সেটা হচ্ছে মরণ অচল আর জীবন সচল। অচল ঘাট আর সচল পথ বলতে এভাবেই ভেবেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে সেটি ছিল মৃত্যু, গতিময় জীবনের জ্যোতি হলেও বস্তুত জীবন কাব্যের অর্থবোধক দাঁড়ি পড়ে গিয়েছে। প্রবন্ধটির পটভূমি স্মর্তব্য, জাহাজি ব্যবসা শুরু করার পরে যতীন্দ্রনাথের বেশিরভাগ সময় কাটাতে হতো বরিশালে। কলকাতায় অবস্থানকালেও তার প্রধান আস্থানা ছিল জ্ঞানদানন্দিনী দেবীর বাড়িটি।
0: রবীন্দ্রনাথের মৃত্যু দর্শন ধরা পড়ছে একটা অনুষঙ্গে, যার নাম হলো বিস্মৃতি। শোক দুঃখের অনুষঙ্গ থেকে চলে গেলেন বিস্মৃতির অনুষঙ্গে। লিখছেন, মৃত্যুকে আমরা যেমন ভয় করি, বিস্মৃতিকেও আমরা তেমন ভয় করি, কিন্তু অনেক সময় সে ভয় অকারণ। বিস্মৃতি মাঝে মাঝে আসিয়া স্মৃতির শৃঙ্খলা কাটিয়া দিয়া যায়, আমাদিগকে কিছুক্ষণের মতো স্বাধীন করিয়া দেয়। যখন কোনো কার্য বা ঘটনা হইতে তাহার সমস্ত ফল লাভ করিয়া চুকাইয়া দিয়াছি বা আমাদের নিষ্ফলভাবে আমাদের কাছে স্তূপ বাঁধিয়া আছে, তখন বিস্মৃতি আসিয়া সেই সমস্ত উচ্ছিষ্ট অবশেষ ও আবর্জনা ঝাঁটাইয়া ফেলিয়া দেয়। গভীর গহীন থেকে উঠে এসে নিমজ্জমান স্মৃতির ঘাই মারার স্বাক্ষর রবীন্দ্রনাথের নানা রচনায় রয়েছে। তিনি যেন বারবার উপলব্ধি করেছিলেন, স্মৃতিশোকের বিষণ্নতাকে ধরে রাখতে চায়, অন্যদিকে বিস্মৃতি যা তাকে ছেড়ে দিয়ে প্রসন্নতা আনতে চায়।

0: মৃত্যু শোকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বারংবার গুরুদেবকে মৃত্যু শোক বিপর্যস্ত বিধ্বস্ত করেছিল তা নিয়েই আজকের গান দরিয়ায় 107 FM রেনবো এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে রয়েছি আপনাদের সঙ্গে স্টুডিওতে অনুপুর বারণজয়। রবীন্দ্র নাট্য সাহিত্যের দিকে যদি আমরা চোখ দিই তাহলে দেখা যাবে মৃত্যু দর্শন পাতন প্রক্রিয়াধীন এবং ইতিমধ্যেই শান্তির তীর্থযাত্রী, এই উপলব্ধিটুকুই পূর্ণ ব্যক্ত হয়েছে শ্রীযুক্ত অমিয়চন্দ্র চক্রবর্তীর জ্যেষ্ঠ ভ্রাতার আত্মহত্যার পর তাঁকে লিখিত রবীন্দ্রনাথের 1917 সালের 25 অক্টোবরের সান্ত্বনাপত্রে। তিনি লিখছেন, একসময় যখন আমার বয়স তোমারই মতো ছিল তখন আমি যে নিদারুণ শোক পেয়েছিলাম সে ঠিক তোমারই মতো। আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করেন তার আকস্মিক মৃত্যুতে আমার জগৎ অন্ধকার হয়ে গেল, শূন্য হল। সেই শূন্যতার কুহক কোনোদিনও ঘুচবে না এমন কথা আমি মনে করতে পারিনি, কিন্তু তারপর সে প্রচণ্ড বেদনা থেকেই আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশ লাভ করল। আমি আস্তে আস্তে বুঝতে পারলুম জীবনকে মৃত্যুর জানালার ভেতর থেকে না দেখলে তাকে তো সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায় প্রথমে তা বড়ই দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে তা ক্রমশই হালকা হয়ে দেখা দেয়।
1: মৃত্যুর এই ঔদার্য রবীন্দ্রনাথের মনকে আনন্দ দিতে শুরু করেছিল বৌঠানের প্রয়াণের

0: মাসখানিকের মধ্যে। যে আনন্দের দ্বিধাগ্রস্ত প্রথম প্রকাশ সরোজিনী প্রয়াণ নামক একটা ভ্রমণ বৃত্তান্তে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, যে ভাবাবেগে অশ্রান্ত এবং অদম্য দীর্ঘশ্বাস হিসেবে আপনাকে অপচয় করিতেছিল, তাহাই এক গভীর জীবন সত্যের আধারে বিধৃত হইয়া আটের অবিনশ্বরতা লাভ করিল। মৃত্যুর প্রেতায়িত নিশ্চলতার সহিত জীবনের সকল আনন্দ প্রবাহের যোগ হইয়া জীবন ও মৃত্যু পরস্পরের স্বাভাবিক সুস্থ সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠিত হল। মর্মান্তিক দুঃখের আঘাতে লেখকের দার্শনিক ও শিল্পী মনের অর্ধরুদ্ধ কপাট পূর্ণভাবে উন্মোচিত হল। আসলে রণজয়, দেখো, এই যে আত্মনির্ভরতা মৃত্যু এবং জীবনের, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তো তাই হয়েছিল,
1: একদমই
0: এর অনেক প্রমাণ আমরা পেয়েছি। কাদম্বরী দেবীর মৃত্যু, নিজের মায়ের মৃত্যু, সেটা একেবারেই খুবই ছোট বয়সে, তারপরে একের পর এক মৃত্যু আসছে, তিনি কিন্তু তাকে আলিঙ্গন করছেন, মালা দিচ্ছেন, আর সেই জন্যই তো তাঁর জন্মটা শাশ্বত সত্য। আমরা গানে যাই।

0: স্ত্রীর মৃত্যুর এক মাস পর রবীন্দ্রনাথ পুত্রকন্যাদের নিয়ে শান্তিনিকেতনে মহাসমারোহে ব্রাহ্মোৎসব পালন করেছিলেন সাতই পৌষ। রাধিকা প্রসাদ গোস্বামী, শ্যামসুন্দর মিশ্র, অক্ষয় কুমার মজুমদার, কাঙালিচরণ সেন প্রমুখ খ্যাতনামা বহিরাগত গায়কগণ উৎসবের শোভাবর্ধন করেছিলেন ওই দিন। তবে অন্তরে একেবারেই নির্বিকার ছিলেন না রবীন্দ্রনাথ। বৌঠানের মৃত্যুর পর তাকে হারানোর বেদনার সঙ্গে যেমন মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করেছিলেন কবি, স্ত্রীর মৃত্যুর পরে কেবল সেই উপলব্ধিতেই সুস্থির হয়ে থাকতে পারেননি তিনি। উপলব্ধিটি পরবর্তী স্তরে উন্নীত হয়েছিল। এই উত্তরণের কথা রবীন্দ্রনাথ মৃণালিনীর মৃত্যুর দু সপ্তাহ পরে শান্তিনিকেতন থেকে মোহিতচন্দ্র সেনকে বলছেন,
1: ঈশ্বর আমার শোককে নিষ্ফল করিবেন না, তিনি আমার পরম ক্ষতিকেও সার্থক করিবেন, তাহা আমার হৃদয়ের মধ্যে অনুভব করিয়াছি। তিনি আমাকে আমার শিক্ষালয়ের এক শ্রেণী হইতে আরেক শ্রেণীতে উত্তীর্ণ করিলেন। সুতরাং এইটুকু পরিষ্কার যে কাদম্বরী দেবের মৃত্যু পরবর্তী স্তরের এই উপলব্ধিটি ছিল এরকম। জগৎটা আমাদের জীবনের সঙ্গে ত্বকের মতো অবিচ্ছেদ্য নয়। মরণের মাধ্যমে জগৎ থেকে জীবনের বন্দিত্ব ঘুচে যায় এবং জীবন মুক্তি লাভ করে। অন্যদিকে মৃণালিনী দেবীর মৃত্যু পরবর্তী স্তরের উপলব্ধিটুকু ছিল, একবার সম্পূর্ণ মরতে হবে, তবেই নূতন করে ভগবানে জন্মানো যাবে। পুনর্জন্মের পূর্বে এখন এই মৃত্যু বেদনা, এসো এসো অমৃতের দূত।

0: অন্তরে রাখুনি গোপন রাত্রি।
1: মৃত্যুর আগে গুরুদেবের বিশ্বাসে চিড় ধরেছিল, তার বিশ্বাস টলে গিয়েছিল, তিনি সংশয়বাদী হয়ে উঠেছিলেন। যদিও অনেকে বলে থাকেন বহু আগে এমনটা হওয়া উচিত ছিল তাঁর, জায়াকন্যার মৃত্যুর তুলনায় 1905 সালে পিতার মৃত্যুতে অন্তরেও শান্ত ছিলেন রবীন্দ্রনাথ। তবে সেটি এজন্য নয় যে মহর্ষি মৃত্যুবরণ করেছিলেন 88 বছরের পরিপক্ক বয়সে, কারণ কিছুটা অনুমিত হয়ে কবি নিজের ভাষায় তখন যা ভেবেছিলেন।
0: পরিপক্ক ফল যেমন বৃন্তচ্যুত হয়ে নিজেকে সম্পূর্ণ দান করে, তেমনি মৃত্যুর দ্বারাই তিনি তার জীবনকে আমাদের দান করে গেছেন। মৃত্যুর ভিতর দিয়া না পেলে এমন সম্পূর্ণ করে পাওয়া যায় না। জীবন নানা সীমার দ্বারা আপনাকে বেষ্টিত করে রক্ষা করে।
1: 1907 সালে বালকপুত্র সৌমেন্দ্রনাথের আকস্মিক মৃত্যুতে রবীন্দ্রনাথ যেন সমাধি লাভ করলেন। তার সেই সমাধির অভ্যন্তরে প্রচুর ভাঙচুর চলল এবং এর ফলে কবির মৃত্যু দর্শনের সমস্ত অঙ্গ বিকশিত ও সমন্বিত হয়ে উঠল। এই মৃত্যুটির আঘাত এত প্রচণ্ড কেন, সেটি বোঝার জন্য পিতার হৃদয়ে কনিষ্ঠ পুত্রের জায়গাটা একটু হলেও দেখা প্রয়োজন। আর এই বিষয়ে ইন্দিরা দেবী বলছেন,
0: লোকে বলে যে রবি কাকার ছোট ছেলে সৌমেন্দ্রই বেশি তার মতো দেখতে ছিল। সমী অল্প বয়সেই বিসর্জনের মতো শক্ত নাটকের কবিতাও অনর্গল মুখস্থ বলতে পারত, দুলে দুলে রবি কাকার উপাসনা করাও নকল করত। হেমলতা বউঠানের কাছে শুনেছি বাপের টেবিলে বসে নাকি তার লেখার হবার লেখক হবার অভিনয় করত।
1: আর এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে নানান রকমভাবে দেখেছেন এবং অনেক কষ্ট সারা জীবন জুড়ে সহ্য করতে হয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে।

0: এমন একটা সময় এলো রবীন্দ্রনাথ নিজের দর্শনের নিশ্ছিদ্র নিরালায় হারিয়ে গেলেন। 22শে শ্রাবণের অনন্ত রোদনতায় কখনো সঙ্গীত, কখনো প্রেম, কখনো বৃষ্টির একটানা সাহানা সুর, আবার কখনো সব কিছু মিলিয়ে গেল একজন রবীন্দ্রনাথ, প্রেরণা সুখে দুঃখে, প্রাণময় অভিমানে, সীমানা পেরোনো ভালোবাসায় তিনি এক পশলা বৃষ্টির মতো ছুঁয়ে যান আমাদের, ছুঁয়ে যান আর ছুঁয়ে যান।
1: রবীন্দ্রনাথের মৃত্যু দর্শনের প্রেক্ষণ বিন্দুতে রয়েছে এমন একটি বোধ, সেটা হচ্ছে মৃত্যু তার শোক আর দুঃখের মাধ্যমে জীবনের সত্যের, মুক্তির ও শক্তির এই ত্রয়ী রূপকেই ফুটিয়ে তোলে। সুতরাং সুখের মতো দুঃখকেও স্বাগত জানাও, স্বাগত জানাও জীবনের মতো মৃত্যুকেও। রবীন্দ্রনাথ হারিয়ে গেলেও তাঁকে নিয়েই একলা হতে হয় আমাদের, তিনিই আমাদের দৃষ্টি জোড়া বিষণ্নতা, সৃষ্টি ছাড়া সুখ।

আজকের গান্দরিয়া এখানেই শেষ করতে হচ্ছে। ঘড়ির সময় যেমনটি বলছে, আজকের মতো বিদায়, অনুপূর্বার অনুজয়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার GRSE ভবনে নবরত্ন PSU গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব সঞ্জীব কুমার সহ প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। দক্ষিণ মুম্বাইতে গতরাতে এক ধর্মীয় শোভাযাত্রায় বিশালাকার গণেশ মূর্তি চাপা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন, আহত পাঁচজন। ভুলেশ্বরের জয় অম্বে চকে রাত 10টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বাই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত 2 উইকেটে 88 রান তুলেছে ভারত। দেবদত্ত পাডিকাল 13 ও অধিনায়ক শুভমান গিল 11 রানে অপরাজিত আছেন। যশস্বী জয়সওয়াল 45 রান করে আউট হয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রের পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে রায়চক শিপইয়ার্ড, শালিমার টিম্বার পোন্ড শিপ বিল্ডিং, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSC-র দামোদর শিপ বিল্ডিং বিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল ও হেভি ওয়েপন ফেসিলিটি ও ইয়ন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের প্রকল্প। পশ্চিমবঙ্গের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ঈশাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইতে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা যে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সেই কথা পুনরায় উত্থাপন করায় দুই দেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমাজ মাধ্যমে কানাডার বিরুদ্ধে মার্কিন কৃষকদের ওপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ করে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েই এই শুল্ক সংক্রান্ত সুবিধাগুলি ভোগ করতে চাইছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দাবিগুলিকে অযৌক্তিক ও অন্যায্য হিসেবে অভিহিত করে বলেন, এগুলি কানাডার জন্য বিপজ্জনক। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক সত্য সন্ধ, রচনা বুদ্ধদেব বসু, প্রযোজনা অমর গঙ্গোপাধ্যায়। নাটক সত্য সন্ধ।
3: অন দ্য 2nd of August মাই ওয়াইফ অ্যাট 60X Block নিউ আলিপুর।
4: আপনার জন্য বসে আছি স্যার।
5: কেন কেন, কোনো জরুরি ব্যাপার?
4: ওই যে সেই ফোন করলাম আপনাকে দুপুরে।
5: ও, সেই মারকে স্যার? তা যাবে কোথায়?
4: ওই যে স্যার, তাকে পাশের ঘরে বসিয়ে রেখেছি।
5: হাজতে দাওনি?
4: হাজতে দেবো, একজন রেসপেক্টেবল ভদ্রলোক স্যার।
5: আরে ঢের ঢের ভদ্রলোক দেখেছি হে জগন্নাথ, কাউকে বিশ্বাস।
4: ঠিক কথা স্যার, ঠিক কথা যা আপনি বলেছেন। তবে কি জানেন স্যার, এই জয়ানন্দ বাবু মানে আসামি লোকটা না কেমন অদ্ভুত মতো, নিজেই চলে এলো থানায়। আমরা কেউ কিছু জিজ্ঞেস করার আগেই বলে কি না, আমি আমার স্ত্রীকে খুন করেছি, আপনারা আমাকে গ্রেপ্তার করুন।
5: এদের অদ্ভুত কি আছে, এদের অদ্ভুত কি আছে? আরে খুন করলেই কনফেস করার ভীষণ ইচ্ছে হয় কারো কারো।
4: তাই বলে স্যার পুলিশের কাছে? আর কি জানেন স্যার, ওই ভদ্রলোকটির কথাবার্তাও না কিরকম যেন বাঁকা চোরা, জোর করে বলছে সে খুনে। আমি যখন বললো মশাই হুট করে একটা কথা বললেই তো হলো না, আদালতে প্রমাণ হওয়া চাই, তখন মুখটা এইটুকু হয়ে গেল। আপনারা তাহলে আমার কথা বিশ্বাস করছেন না? ভাবিনি আমাকে কেউ এরকম অবিশ্বাস করবে। দেখুন স্যার, খুনে হওয়ার জন্যে এমন হামলাতে আমি আর কাউকে দেখিনি।
5: তো ভদ্রলোকটি হয়তো উচ্চাঙ্গের ক্রিমিনাল, ভাবছে নিজের দোষ নিজে জাহির করলে অন্যেরা নির্দোষ বলে ধরে নেবে। পোস্টমর্টমের রিপোর্ট আসেনি?
4: না স্যার, এখনো আসেনি। তবে কি জানেন স্যার, সেখানেও এক ফ্যাংরা, জয়ানন্দবাবুর যিনি ফ্যামিলি ফিজিশিয়ান তিনি এসেছিলেন খানিক আগে, লিখে দিয়ে গেছেন ওটা ন্যাচারাল ডেথ, হেমারেজ অফ দ্য হার্ট, খুব বড় ডাক্তার স্যার, এমআরসিপি, এফআরসিএ।
5: বাদ দাও।
4: বাবা, বাড়ির বাঁধা ডাক্তার ওটুকু বললুক তো করবে না।
5: সে তো বটেই স্যার।
6: হ্যালো, মেডিকেল কলেজ? হ্যাঁ বলুন।
5: কি কি বললেন? ডাউটফুল, পজনিং এর কোনো এভিডেন্স নেই। কি ভায়োলেন্স? তা হতে পারে কিন্তু। আচ্ছা ঠিক আছে, রিপোর্টে পাঠিয়ে দিন।
4: তাহলে স্যার পোস্টমর্টেমেও ডেফিনিট কিছু ধরা পড়লো না?
5: বলছে এক ধরনের স্ট্রোকেও নাকি ওইরকম রক্তপাত হয় ভেতরে ভেতরে। যাকে মুরুখে, হেতে আর তোমার আবার কি করার আছে? ডায়েরি করেছো?
4: হ্যাঁ ডায়েরি, এই যে স্যার, এই যে।
5: হ্যাঁ কই দেখি,
4: এই

0: দয়ানন্দ সরকার, পাবলিক রিলেশনস অফিসার, অল ইন্ডিয়া কেমিক্যালস, ডিসিজড, তেইনকোরি থেকে কি ছিল?
1: নগেন বাবু পাকা লোক স্যার। এই যে এই এই তার রিপোর্ট, এই যে
0: ইনফরমেশন কোথেকে পেলে?
1: সেই তো মজা স্যার, পাড়া পড়ছি, কেউ কিচ্ছু সন্দেহ করেনি, কেউ কল্পনাও করেনি যে গোলমেলে কিছু আছে। ভদ্রলোক নিজে এসে বললেন আমাদের, তখন হ্যাঁ বেলা এগারোটা, এগারোটা নাগাদ এসে বললেন আত্মীয়রা সব সাজিয়ে টাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওরই মধ্যে হঠাৎ অত পুলিশ দেখে যা অবস্থা হলো স্যার।
0: হবে তো,
1: আমরা যখন বললাম যে এই ব্যাপার, জয়ানন্দ ওর একটি শালি ফিট হয়ে গেলেন।
0: এরে
1: ভেবে দেখুন স্যার, উনি যদি থানায় না আসতেন, কিচ্ছু না বলতেন, তাহলে এতক্ষণে নিশ্চিন্তে শোক করতে পারতেন স্ত্রীর জন্যে। দু বছর পর আবার বিয়ে করে ঘর বাঁধতেন, কোনো জন্যে কিচ্ছুটি হতো না স্যার।
0: তাহলে আমি দেখো চেয়ারটা দেখি।
1: একবারে জয়ানন্দকে বলাও।
0: বসুন বসুন বসুন। তা আপনার নাম জয়ানন্দ সরকার? বয়স 39। আপনি বলছেন আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন?
2: যা সত্য তাই বলছি।
1: সত্যি মিথ্যে হাইকোর্টে ঠিক হবে, ও আপনিও জানেন না আমরাও জানি না।
2: আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি, আমার স্ত্রীর মৃত্যুর কারণ শুধু আমিই জানি।
0: তো আপনি বলছেন বাই স্ট্র্যাংলিং, গলা টিপে মেরেছিলেন?
2: ঠিক তাই।
0: কি করে, ফাঁস জড়িয়ে না এমনি শুধু হাতে?
2: বালিশ চাপা দিয়ে।
0: কি,
2: একটা দুটো তিনটে বালিশ?
0: কি বাজে ভুগছেন মশাই, আরে বালিশ চাপা দিয়ে কোনো সাবালক মানুষকে মারা যায় না?
2: আমি বালিশের ওপর হাঁটু চেপে বসেছিলাম।
0: সর্বনাশ,
2: আমার ওজন 1.5 মণ আর উর্মিলা ছিল ছোটখাটো দুর্বল মতো।
0: ছটফট করেননি উনি? ছটফট করেননি? চিৎকার চিৎকার করেননি? চিৎকার শুনে ছুটে আসেনি কি?
2: ও বুঝতেই পারেনি ব্যাপারটা, চেঁচাবার সাধ্য ছিল না। তাছাড়া চেঁচালে বা শুনতো কে? শেষ রাত, অঝোরে বৃষ্টি হচ্ছে, আমরা স্বামী স্ত্রী দরজা বন্ধ করে ঘুমোচ্ছি।
0: তারপর তারপর
2: তারপর আমি উঠে গিয়ে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার তখন এলেন, দেখে বললেন স্ট্রোক।
0: তা আপনি ডাক্তারকে বলেননি যে আপনি চাপা দিয়ে?
2: না বলিনি, ডাক্তার আমার অনেক দিনের বন্ধু, বিশ্বাস করতো না, তাছাড়া কেমন লজ্জাও করলো। কিন্তু আপনারা পুলিশ, ভগবানের প্রতিনিধি, আপনাদের কাছে লজ্জা নেই?
1: মাফ করবেন ওজাই, মাফ করবেন, আমরা আইনের প্রতিনিধি, ভগবানের সঙ্গে কোনো কারবার নেই আমাদের।
2: কিন্তু সব আইন তো ভগবানের সৃষ্টি।
1: ভুল বলছেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ইংরেজের
0: তো। অত বকবক করুন না তো জগন্নাথ, আমি চিন্তা করছি।
1: ঠিক আছে স্যার, ঠিক আছে।
0: এই কি ভাবছিলাম বলো তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা আপনার মোটিভ কি ছিল?
2: মোটিভ
0: মোটিভ মোটিভ মানে কারণটা কি? ব্যাপারটা বলে কি একটু অস্বাভাবিক তো, তো হঠাৎ ওরকম একটা কাজ কেন করলেন?
2: অস্বাভাবিক কেন হবে, অনেকেরই অনেককে মারতে ইচ্ছে করে মাঝে মাঝে, ঘনিষ্ঠ আত্মীয় যারা একসঙ্গে বাড়িতে থাকে তাদের মতো তো খুবই বেশি। একটা বয়স পর্যন্ত বোনেরা চুলোচুলি করে, ভাইয়েরা কিল ঘুষি চালায়, সবই তো ওই এক ব্যাপার, তাই না? আমরা আজকাল নরম করে হিংসে বলি, কিন্তু হিংসের আসল অর্থ তো মেরে ফেলার ইচ্ছে। বড় হয়, বুদ্ধি পাকে, তখনও কেউ কথা দিয়ে মারে, কেউ কোনো ব্যবহার দিয়ে। পুরোপুরি খুন পর্যন্ত গড়ায় না, সময় নেই বলে, সুযোগ নেই বলে, আর তাছাড়া রাগও পড়ে যায়।
1: হ্যাঁ রাগ? আপনার তাহলে রাগ ছিল আপনার স্ত্রীর ওপর?
2: হ্যাঁ ছিল বই কি।
0: সেই রাগের কারণটাই তো জানতে চাইছি। ওই জগন্নাথ স্যার উনি যা বলেন লিখে নাও তো।
1: হ্যাঁ এই যে স্যার, আমার স্ত্রীর ওপর রাগ ছিল। হ্যাঁ তারপর তারপর
2: আমি আমি আমি ঠিক।
0: আচ্ছা শুনুন শুনুন শুনুন, আপনার স্ত্রী কিছু মনে করবেন না, আমাদের সবই জানতে হয় তো। বলছিলাম তার কোনো গুরুতর অপরাধ কি ধরা পড়েছিল বিয়ের পর? যেমন ধরুন যদি অন্য কোনো পুরুষের সঙ্গে, আই মিন ইজ ইট আ কেস অফ কনজুগাল জেলাসি?
2: জেলাসি? হ্যাঁ নিশ্চয়ই, ওটা ওটা বড্ড ছিল আমার, ভীষণ।
0: মাফ করবেন মাফ করবেন আমাকে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি বড় নোংরা ব্যাপার, আমি করিও না ওটা, কিন্তু আমাদের তো ওই কাজ। আর আপনিও পেয়েছে পড়ে গেছেন মোরাই। তো আমি যা জানতে চাইছি তা এই, আপনি কি আপনার স্ত্রীর ইনফিডেলিটির কোনো প্রমাণ পেয়েছিলেন?
2: প্রমাণ ইনফিডেলিটি না তো।
0: আচ্ছা, এমন কোন লক্ষণ যাতে তার চরিত্র বিষয়ে?
2: ইন্সপেক্টর, আপনি মুখ সামলে কথা বলবেন।
0: এই দেখুন কি মুশকিল, তাহলে আপনি জেলাসি কেন?
2: ওই আমার স্বভাব, বিয়ের ছমাস পর থেকে আমার মনে হতে লাগলো আমার আমার স্ত্রী আমার অসহ্য। সবসময় না, সবসময় না, মাঝে মাঝে। তখন মনে মনে প্ল্যান করতুম কি করে তাকে দূর করা যায়।
0: সে কি ছমাস পর থেকে? অদ্ভুত।
1: আপনাদের ওই বিয়ে হয়েছিল 2 বছর আগে, তাই না?
2: হুম, ঠিক।
1: আপনার তখন বয়স ছিল কত দেখলাম, 37, আর আপনার স্ত্রীর 19, ঠিক। দ্বিতীয় পক্ষ
2: আগে
1: বলছি, দ্বিতীয় পক্ষ?
2: না না, বিয়ে আমার এই প্রথম। যদিও আগে
1: বলুন বলুন বলুন, থামলেন কেন?
2: ব্যাচেলার, যুবক, রোজগার করি প্রচুর, মেয়েদের নিয়ে খেলাধুলো করতুম আর
1: কি। বললেন খেলাধুলো, বেশ বলেছেন
0: কথা।
1: ঠিক আছে স্যার, ঠিক আছে।
0: আর ওসবের কোনো বেয়ারিং নেই?
1: না, এবার ঠিক কথা স্যার, মানে আপনি যা বলেছেন। তবে কি জানেন স্যার, আমি ভাবছিলাম বয়সের এতটা তফাত যখন, আর উনি নিজে ফুলে ফুলে ব্যাপারটা হয়তো যাকে বলে স্যার সন্দেহবাতী।
2: আপনারা কি, হ্যাঁ আপনারা আমাকে ইতর ভাবলেন?
0: দেখুন কি মুশকিল, জেলাসির একটা কারণ চাই তো।
2: সেটা অন্য ধরনের জেলাসি।
0: ধরনটা একটু বুঝিয়ে বলুন না।
2: মানে আমি আমি আমি যে সত্যি বিয়ে করব তা আমি ভাবিনি, জানেন। দিব্যি ছিলুম, বেপরোয়া, ফুর্তিবাজ, লাফিয়ে লাফিয়ে উন্নতি করেছি চাকরিতে। 9টা থেকে 5টা অফিস, একবারও অন্য কিছু ভাবি না। সেই 8 ঘন্টার মধ্যে ভাববার সময়ও ছিল না। কিন্তু যেই অফিস থেকে বেরোলাম সন্ধেবেলা রাত্রিরে, তখন আমার অন্য চেহারা, চমৎকার জীবন, একা থাকি, কোনো কিছুর জন্য জবাবদিহি করার কেউ নেই। মনে মনে ভাবি সারা কলকাতায় যদি এমন একজনও থাকে যে সত্যি স্বাধীন, মন যখন যা চায় তাই করতে পারে, সে হচ্ছে আমি। এমনি করে এমনি করে 14টা বছর কাটাবার পর উর্মিলার সঙ্গে দেখা হয়ে গেল। 3 মাসের মধ্যেই বিয়ে।
1: লাভ ম্যারেজ তো,
2: তা বলতে পারেন। আমি কিন্তু অবাক।
0: কেন অবাক কেন?
2: প্রথমে ভেবেছিলাম বারে খুকরি তো দেখতে শুনতে বেশ, একটু খেলানো যাক। কিন্তু আস্তে আস্তে অন্য কিছু ঘটতে লাগলো আমার মধ্যে। ঘটে গেল এমন কিছু যা যা নতুন, একেবারে নতুন, যাতে সুখের কোনো সীমা নেই, আবার কষ্টও বটে।
1: একেই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ, কিন্তু কষ্ট কষ্ট আবার করতে গেল।
2: মানুষের যদি স্বাধীনতা চলে যায় তার চেয়ে কষ্ট আর কি? যদি সব চিন্তা সব সময় শুধু একদিকে ছোটে তার চেয়ে কষ্ট আর কি? আমার নানা দিকে ঝোঁক ছিল, কিছু ভালো কিছু বদ খেয়াল, বই, নাটক, মদ, জুয়ো। কিন্তু হঠাৎ হঠাৎ আমার কাছে পুরো জগৎটা পাল্টে গেল। আমার আশপাশের অন্য সব মেয়েরা অত্যন্ত সাধারণ হয়ে গেল, সাধারণ, বাজে, কথা বলার অযোগ্য, তাকিয়ে দেখার অযোগ্য। কি অন্যায় বলুন তো, কি অবিচার, কি স্বার্থপরতা! বিয়ে হলো আমার, আমার যেন সত্যি বিশ্বাস হয় না যে ওই ওই ওই মেয়েটা উর্মিলা ও এখন থেকে আমার কাছে থাকবে, একই বাড়িতে, একই ঘরে। অথচ আমার কাছে তো ব্যাপারটা কিছু নতুন।
0: আমি আপনি এসব কথা অবান্তর হচ্ছে জয়ানন্দ বাবু, এবার আসল ব্যাপারে চলে আসুন তো।
2: হ্যাঁ হ্যাঁ, আমার আমার কিরকম সব বদলে গেল হঠাৎ। অফিসের কাজে আমার কখনো কোনো দিন অমনোযোগ ছিল না, আমার সারাটা জীবন ছিল বলতে গেলে পাবলিক রিলেশনসের চর্চা। কোথাও কোনো নিমন্ত্রণ আমি বাদ দিইনি, কলকাতার প্রায় সব বড় ব্যাপারে আমি উপস্থিত, কলকাতার ছোট বড় নামজাদারা প্রায় সকলেই আমার পরিচিত, এমনকি আমার নৈশ ক্রিয়াকর্মেও কোনো দিন কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই। কিন্তু সেই আমি বিয়ের পর যেন বড্ড একটা প্রাইভেট মানুষ হয়ে গেলাম, যেন আমাকে ঘিরে অদৃশ্য একটা দেয়াল উঠে গেছে। অফিসে বসে মাঝে মাঝে অন্য মানুষকে হয়ে যায়, কেউ দেখা করতে হলে বিরক্ত হই মনে মনে, পার্টিগুলোকে মনে হয় সময় নষ্ট, যেন সারা জগৎ থেকে আমাকে ছিনিয়ে এনেছে একটা 19 বছরের মেয়ে। কি অপমান!
0: তা ওই নতুন বিয়ের একটা মুস্ত আছে, ওটা কিছু না, ওটা কিছু না, তো কেটে যাবে, কেটে যাবে, সকলেরই কেটে যায়, আপনারও যেত। আরো কিছুটা সময় দিলেন না?

0: मूंछ, नेशा কিন্তু আমার কেন নেশা হবে বলতে পারেন? আমি তো হরেক নেশায় ওস্তাদ। বাঙালি ঘরে দুধ ভাত খাওয়া ভালো ছেলে তো আমি নই, বরং কিছুটা বলতে পারেন ভোগক ক্লান্ত। ভেবেছিলাম বয়স হচ্ছে, এখন দেখাশোনার জন্য বাড়িতে কাউকে দরকার, করেই ফেলি না বিয়েটা। ঘরে একটি নরম সরম সরল বালিকা, আর বাইরে কাজ, অন্য সব কিছু, মাঝে মাঝে কে জানতো আমার জীবনটা এরম ভাবে চুরমার হয়ে যাবে। সন্ধ্যাবেলা বাড়িতে বসে থাকি, দেখি তাকে, শুনি তাকে, তার গন্ধ যেন সারা ঘরময় বাতাসে ভেসে বেড়ায়, আর আমি যেন তাতেই ভরপুর। তারই জন্য আমি বিকিয়ে দিচ্ছি আমার সুস্থ স্বাভাবিক জীবন, যা কিছু আমাকে সুখ দিয়েছে এতদিন, যা কিছু দিয়ে আমি অন্যদের সুখী করেছি। অভ্যেসের দোষে নতুন বই কিনে আনি, কিন্তু পাতাটা পর্যন্ত উল্টাই না। আমার মনে হয় আমার বই পড়ে কিছু নতুন করে জানা নেই, কিন্তু উর্মিলার কাছে অনেক কিছু শেখার আছে। আমি ভাবি, মাঝে মাঝে ভাবি, কি কোনো রোগ ব্যাধি, আমি কি বোকা হয়ে যাচ্ছি? কি করে হতে পারলো এই তফাতটা? কি করে পারলো? অনু পরমাণু যে বিশেষ সংযোগ ও সামঞ্জস্যের নাম, উর্মিলা তার আসল রহস্য।
1: আচ্ছা, অত জ্ঞানের কথা আমাদের মাথায় ঢুকবে না মশাই, খুনটা কেন করলেন তাই ছড়াছড়ি বলুন তো।
0: তাই তো বলছি, সেই কথাই তো বলছি আমি। আমি তাকে চাই প্রতি মুহূর্তে, চাই প্রতি নিঃশ্বাসে। আমি কখনো কোনোদিন ভাবিনি কোনো চাওয়া অমন তীব্র হতে পারে, অমন নিষ্ঠুর। কখনো ভাবিনি ভালোবাসা মানে দাসত্ব, কখনো ভাবিনি একজনকে চাইলে অন্য সব চাওয়া মরে যায়, কখনো ভাবিনি ভালোবাসা এত ছোট জিনিস যে একজনকে দিলে অন্য কারোর জন্য কিছু বাকি থাকে না, কখনো ভাবিনি ভালোবাসা তো স্বার্থপরা। তাই আমার রাগ, আমার আক্রোশ, আমার ঈর্ষা অন্য সব মানুষ যারা স্বাধীন, যাদের মন নানা দিকে ছড়ানো তাদের ওপর। আপনি জানেন না ইন্সপেক্টর, দুটো বছর আমি সহ্য করেছি এই নিদারুণ যন্ত্রণা, কিন্তু মানুষ আর কত সহ্য করতে পারে বলতে পারেন? এখন দেখুন আমাকে, আবার আমি আগের মতো স্বাধীন, আমি আবার আমার নিজের পৃথিবীকে ফিরে পেয়েছি।
1: তাহলে বলুন আপনার উকিল কে?
0: উকিল?
1: হ্যাঁ, উকিল।
0: উকিল দিয়ে কি হবে?
1: হরিবুল, আরে আপনি একজন খুনের আসামি, আর কোনো উকিল ঠিক করেননি?
2: এই যে আমি, আমি আমি এর উকিল, গোবিন্দ মাধব ভট্টাচার্য, বিএসসি এমএবিএল অ্যাডভোকেট। আমি মিস্টার সরকারের জামিন হচ্ছি, এর কেসও আমিই লড়ব। এই এইখানটায় জানবাবু, এইখানটায় আপনার একটা সই দরকার, এই এইখানটায়।
0: কি এটা?
2: কিছু নয়, জাস্ট ফর্ম্যালিটি। জামিনের জন্য 10,000 আমার ফি, এটা আপনার এস্টেট থেকে আমার প্রাপ্য হবে। এস্টেট মানে প্রভিডেন্ট ফান্ড, ব্যাংকের টাকা, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, স্থাবর সম্পত্তি, যাই হোক না কেন আমি ডিফেন্ড করবো আপনাকে। মার্ডার কেসে বড্ড ড্র্যাগ করে বুঝলেন না, ইটস নাথিং, পেটি সাম রিয়েলি। আরে মশাই, আপনি ফেরার হবেন না জানি, আর এও জানি আপনি বেকসুর খালাস পাবেন, তবে লিগ্যাল ব্যাপারে সব দিকেই চোখ রাখতে হয় জানেন তো। এই যে এইখানটা সই করুন, ব্যাস। এখন বাড়ি চলুন মশাই, কোনো ভাবনা নেই। আমি দুধে উকিল গোবিন্দ ভট্টাচার্য, তেমন তেমন শয়তানকেও আমি বাঁচিয়ে দিয়েছি, আর আপনি তো রিয়েলি ইনোসেন্ট, অ্যাবসলিউটলি ইনোসেন্ট, অ্যাবসলিউটলি ইনোসেন্ট। এক নম্বর, ডাক্তার সেনের লেখা ডেথ সার্টিফিকেট, হ্যামারেজ অফ দ্য হার্ট, কার্ডিয়াক অ্যাপোপ্লেক্সি। অত বড় ডাক্তার মৃত্যুর কয়েক মিনিট পরেই পরীক্ষা করেছিলেন, কোনো বাপের বেটা 7 দিনে এই উড়িয়ে দেয়। দুই, এই যে আপনি আপনি বালিশ চাপা দেবার কথা বলেছেন, হে মাফ করবেন বলতে বাধ্য হচ্ছি, ওভাবে প্রোলিসাইড হতে পারে, ইনফ্যান্টিসাইড হতে পারে, কিন্তু হোমিসাইড, অ্যামাউন্টিং অর নট অ্যামাউন্টিং টু মার্ডার, এক্সট্রিমলি ডিফিকাল্ট। আপনি কি মশাই আর কিছু ভেবে পেলেন না? হ্যাঁ, ক্রাইম ফিকশন টিকশন পড়েন না বুঝি নাকি? তারপর তিন নম্বর, পোস্টমর্টেমও কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি। মে হ্যাভ বিন এ কেস অফ স্ট্র্যাংলিং, তার মানে মে নট, স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনাকে অস্বীকার করা যায়নি। ওই মে কথাটার উপর বাঘের মতো লাফিয়ে পড়বো আমি, জজেদের মুন্ডু ঘুরিয়ে দেবো, জুরিদের চোখে রোদনধারা নামিয়ে আনবো আপনার জন্য সমবেদনায়। আর কেনই বা সমবেদনা হবে না, আপনি একজন উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত ভদ্রলোক, অত বড় একটা চাকরিতে আছেন, স্ত্রীর শোকে কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন, সেদিন আপনার মাথা ঠিক ছিল না, কেন থানায় গিয়েছিলেন, কি বলেছিলেন কিছুই আপনার মনে নেই। আপনি কোর্টে দাঁড়িয়ে ওথ নিয়ে বলছেন, আমি কিছুই জানি না, আমার কিছুই মনে নেই। আপনার মুখ দেখেই বোঝা যায় আপনি কত কষ্ট পেয়েছেন স্ত্রীর জন্যে, এখনো পাচ্ছেন। আপনার যাজ্জল্যমান পত্নীর প্রেম দেখে জুরিদের হৃদয় দ্রব হয়ে যাবে, বাড়ি ফিরে স্ত্রীদের সঙ্গে তারা একটু ভালো ব্যবহার করবেন, অনেক কুমারী আপনার দ্বিতীয় পক্ষ হতে চাইবে।
0: আপনি কে বলুন তো?
2: হ্যাঁ,
0: আমি ঠিক চিনতে পারছি না।
2: আমি যাকে এখন আপনার সবচেয়ে বেশি দরকার আমি তাই, উকিল।
0: উকিল?
2: হুম,
0: আমার মনে হচ্ছিল ওই যে দেয়ালে আপনার ছায়াটা নড়ছে, দেখে দেখে মনে হচ্ছিল একটা একটা একটা শকুন। হ্যাঁ, একটা প্রকাণ্ড শকুন, গলাটা নড়বড়ে, পাখা নেড়ে নেড়ে থপথপ করে হাঁটছে।
2: শকুন?
0: হ্যাঁ,
2: বেশ বলেছেন ওঠাই, বেশ বলেছেন, তা এক হিসেবে আপনার শকুনেরই মতো। আমাদের প্রফেশন হলো লার্নেড প্রফেশন, বুঝলেন, জ্ঞানের ঊর্ধ্বালোকে আমরা বিচারণ করি, কিন্তু আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টি পড়ে থাকে এই রসাতলে, যেখানে কিলবিল করছে চুরি জচুরি, লোভ হিংসা পরস্ত্রীকাতরতা, যত রকম দুর্নীতি মানুষের, যত রকম অন্যায়, এসবের চিকিৎসার ভার আমাদের উপর। যা অসুন্দর, যা অশোভন, এমনকি যা জঘন্য, আমরা তারই মধ্যে মশাল নিয়ে নেমে যাই নির্ভয়ে, উদ্ঘাটন করি গোপন কুৎসা, ছেড়ে ফেলি কপট আচ্ছাদন, উদ্ধার করি বিপন্নকে। আমরা অন্য মানুষের ভাগ্য নিজের হাতে তুলে নিই, আমরা দেবতার মতো দুঃসাহসী। আমাদের উপর নির্ভর করছে ন্যায় ধর্ম সুবিচার, মানুষে মানুষে সৌভ্রাত্য সভ্যতা। অপরাধীর মুন্ডু না কেটে তাকে ফাঁসিতে ঝোলানো কেন বেশি সভ্য, কেন বেশি মানবিক, তা নিয়ে আমরা দিনের পর দিন তর্ক করতে পারি, আমাদের কাছে কিছুই সরল নয়। ধরুন আপনি শতকরা 7% সুদে 1,000 টাকা ধার নিচ্ছেন, এই দলিল আমি লিখে দিলে তা বোঝার জন্য অন্য একটি উকিল ডাকতে হবে আপনাকে। কোনো মানুষের ওপর বিশ্বাস নেই আমাদের, কিন্তু সকলের উপর দয়া আছে। আচ্ছা জয়ানন্দবাবু, আপনি কখনো হাইকোর্টের ভেতরে গিয়েছেন?
0: হ্যাঁ,
2: হাইকোর্টের ভেতরে
0: গিয়েছিলাম একবার।
2: ও, কোনো লিটিগেশন ছিল?
0: না না, ও আমাকে জুরি করেছিল, সমন পেয়ে গিয়েছিলাম।
2: ও, তাহলে তো আপনি লিগ্যাল প্রসিডিউর সম্পর্কে বেশ ওয়াকিবহাল।
0: ঠিক ওয়াকিবহাল বলতে পারি না, ও একদিন গিয়ে আমার এত খারাপ লেগেছিল যে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে নিষ্কৃতি নিয়েছিল, মার যায়নি।
2: খারাপ লেগেছিল কেন?
0: পুরো পুরো ব্যাপারটা কেমন অবাস্তব লেগেছিল আমার, আমার চোখ একেবারে ধাঁধিয়ে গিয়েছিল।
2: কেন?
0: কি জাঁকজমক, কি এলাহী কাণ্ড, কিংবা যেন একটা আশ্চর্য নাটক অথবা এক ঐতিহাসিক মিছিল, যার মধ্যে আমাদের দেশের কিচ্ছু নেই। এরাসমুসের মতো পোশাক, ডক্টর জনসনের মতো পরচুরা, এইসব পরে জজেরা এসে বসলেন, উকিলদের পরনের ফাউস্টের মতো গাউন, মুখের ভাব জ্ঞান গম্ভীর, হঠাৎ একটা তুর্যধ্বনির মতো নিনাদ হলো। আমি অবাক হয়ে দেখলাম উল্টো দিকের উঁচু পাটাতন একটি লোক এসে দাঁড়িয়েছে, তার পরনে কুচকুচে কালো রঙের আঁটো পাতলুন আর গলাবন্ধ কুর্তা, অতি উচ্চস্বরে একটা ল্যাটিন শ্লোক আবৃত্তি করলে সে। আমি চমকে উঠলাম রীতিমতো, ল্যাটিন শ্লোক এই কলকাতায় গঙ্গার তীরে ফ্লেমিশ রেনেসাঁ স্টাইলে তৈরি এই হাইকোর্টে? তারপর সেইটাতেই প্রায় গায়ে কাঁটা দিল আমার, মাটির তলা থেকে এক গোপন লিফটে চড়ে উঠে এলো আসামি, যেন পাতাল থেকে এক পিশাচকে তুলে আনা হলো, বা হেরোডের সভায় জন দ্য ব্যাপটিস্টকে। ছোট্ট কালো রোগা একটা মানুষ, গরিব হাবাগোবা, হয়তো আগে কখনো কলকাতাতেই আসেনি সে, টালু মালু চোখে তাকাচ্ছে চারিদিকে, কি হচ্ছে বা হতে চলেছে কিছুই যেন তার মাথায় ঢুকছে না। আমি কিছুতেই ওই দুটোকে মেলাতে পারছিলাম না, একদিকে ওই বোকাশোকা দেহাতি লোকটা, আর অন্যদিকে গাউন পরচুলা গাম্ভীর্য, তারস্বরে আওড়ানো ল্যাটিন মন্ত্র, গমগমে গলায় জমকালো ইংরেজি। আমি বুঝতে পারছিলাম, আমি বেশ বুঝতে পারছিলাম ওসবের প্রয়োজন আছে, আইনের শুভ্রতা, নিরপেক্ষতা, নিক্তির ওজনে সুবিচার, সেই মহিমান্বিত বিরাট বিরাট ধারণার দৃশ্যরূপ হলো ওই আড়ম্বর। আমি বুঝেছিলাম ওই অদ্ভুত পোশাকের অর্থ কি, ঠিক অমনি করে সাধারণ জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বিচারকদের, উকিলদেরও মহাপুরুষদের মতো কোনো অলৌকিক

0: লক্ষণে চিহ্নিত করা হয়েছে, নয়তো নয়তো আমাদের মতো সাধারণ মানুষের মনে বিশ্বাস আর ভক্তি জাগবে কি করে? কিন্তু সেই জন্যেই, ঠিক সেই জন্যেই আমার মনে হচ্ছিল যে এখানে আমার একমাত্র আপনজন আর কেউ নয়, ওই ছোট্ট কালো টালুমালু চোখের লোকটি, ওই খুনের আসামি।
1: খুনের আসামি?
0: হ্যাঁ,
1: খুনের। কোন বছরের বলুন তো?
0: সঠিক বলা মুশকিল, 10-12 বছর আগেকার কথা হবে।
1: জুন মাস ছিল কি?
0: জুন হতে পারে, খুব খুব গরম চলছিল, ঘামছিলাম খুব
1: গরম। আরে মশাই, সেই মামলায় আসামি পক্ষের কৌশলী ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ব্যাটাদের বইয়ের মাথায় দা বসিয়েছিল, আমি তাকে বাঁচিয়েছিলাম।
0: আশ্চর্য, কি করে বাঁচালেন?
1: আফটার অল, শুধু স্বামী মারলেই মাথা ফাটবে তা তো নয়, অন্য অনেক কারণে মাথা ফাটে মানুষের। কোনো আই উইটনেস ছিল না, সচক্ষে কেউ দেখেনি, অকুস্থলে একটা বটি দা শোয়ানো ছিল, রক্তে মাখামাখি হয়ে গেছিল সেটা, পুলিশ খানা তল্লাশি করে কোনো দা খুঁজে পায়নি। আসল অস্ত্রটি নদীগর্ভে নিক্ষিপ্ত হয়েছিল। আমি কেসটা এইভাবে সাজালাম, মানে বউটি বটি দায়ে কুটনো করছিল, এক মাস আগে বাচ্চা হয়েছে তার, শরীর দুর্বল, তার 5 বছরের ছেলে ছুটে এসে হুমড়ি খেয়ে পড়লো তার ঘাড়ে, সে টাল সামলাতে পারলো না, ছেলেকে বাঁচাতে গিয়ে এমন পড়া পড়লো যে মাথার চাঁদিতে 1.5 ইঞ্চি বসে গেল বটি দা। বটু খাটতে হয়েছিল ওই বদমাসটাকে বাঁচাতে গিয়ে, কিন্তু তারপর থেকেই প্র্যাকটিস জমে উঠলো আমার।
0: আপনি তাহলে জানতেন যে ওই ওই ওই লোকটাই খুনে?
1: কি করে জানবো রাই, আমি কি উপস্থিত ছিলাম সেখানে? যেটা প্রমাণ হলো সেটাকেই ঠিক বলে ধরে নেবেন।
0: আপনি তাহলে মিথ্যেটাকেই সত্য বলে প্রমাণ করলেন?
1: শুনুন জয়ানন্দ বাবু, সত্য মিথ্যা এগুলো এক একটা ধারণা মাত্র, নিজস্ব কোনো সত্তা নেই এদের, এরা এক এক পাত্রে এক এক রকম চেহারা নেয়, এক এক যুগে এক এক বর্ণ ধারণ করে। এই আমরা আমরা ছেলেবেলায় ইউক্লিডের জ্যামিতিকে নির্ভুল বলে জানতাম, এখন শুনছি তাতে ঢের গলদ বেরিয়েছে, নিউটনের ফিজিক্সকে মহাসত্য বলে ভাবতাম, সেই ভাবনাকে বদলে দিলেন আইনস্টাইন, ফ্রয়েডকে ফুটো করে দিলেন ইয়ং, আবার দেখুন আণবিক বোমা, শব্দ পেরোনো প্লেন, মহাশূন্য ভ্রমণ, এগুলো এখন আমাদের কাছে যতটা সত্য ঠিক ততটাই সত্য ছিল মধ্যযুগের খ্রিস্টানদের কাছে স্বর্গ নরক, প্রাচীন হিন্দুদের কাছে পরলোক, পিতৃলোক, ব্রহ্মলোক। কেমন করে আমরা ধরে নিতে পারি যে এই মুহূর্তের সত্য পরমুহূর্তে মিথ্যে হয়ে যাবে না? সত্যের অনেক নাম, অনেক চেহারা, সব সত্যই আংশিক, আপেক্ষিক। যখন পিরামিড তৈরি হচ্ছে, প্লেটো তার খাপসুরত ছোকরাদের নিয়ে মজলিস জমিয়েছেন, ভগবদ্গীতা লেখা হচ্ছে, তখন কেউ কল্পনাও করেনি যে পৃথিবীটা লাট্টুর মতো ঘুরছে। সত্য বলে যদি কিছু থাকবেই, আর যদি তা শতকরা 100 পরিমাণে সত্যই হবে, ধ্রুব, সুস্পষ্ট, প্রাঞ্জল, তাহলে তা কেন স্বপ্রকাশ হতে পারে না? যে বুদ্ধির জোরে আমরা ক খ যোগ বিয়োগ শিখি, সেই বুদ্ধিই হলো আলো, তার বাইরে সত্য মিথ্যা কিছুই নেই। এই ধরুন না, সত্য হলো এই যে আপনি সম্পূর্ণ নিরপরাধ, কিন্তু আপনার কপালে তা লেখা নেই, আপনার চোখের কোনো সংকেতে তা ধরা পড়ে না, কেউ নেই যে আপনাকে দেখা মাত্র তা বুঝে নেবে, সেটাও আমাকে প্রমাণ করতে হবে অনেক মাথা খাটিয়ে, অনেক যুক্তি সাজিয়ে। দেখছেন তো সত্য কত দুর্বল, আর আমাদের বুদ্ধি কি দুর্দান্ত।
0: ভগবান, আমি কি কাউকে বিশ্বাস করাতে পারবো না আমি খুন করেছি?
1: কেন পারবেন না? কিন্তু প্রমাণ করতে হবে তো, আপনি চোর বলে ধরা পড়লে রাস্তার লোকেরা তখনই আপনাকে লাশ বানিয়ে ছেড়ে দেবে, সত্যি মিথ্যে কিছুই পরোয়া করবে না। কিন্তু আমরা যারা আইনজীবী বুদ্ধিজীবী, আমাদের তো মাথা গরম করলে চলে না, এমনকি সচক্ষে দেখলেও সেটাকে এভিডেন্স বলে মেনে নিতে পারি না আমরা, হয়তো ভুল দেখেছিলাম, কে জানে।
0: আপনি কি বলতে চান আমি হাত দিয়ে যা করেছি আমার মন তা জানে না?
1: আচ্ছা বেশ বেশ, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, প্রমাণ করুন।
0: আমি আমি আমি
1: ওই তো পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। যদি আপনাকে খুনে বলে সাব্যস্ত করতে হয়, তাও আমাকেই করতে হবে, এই আমাকেই বা আমারই মতো অন্য কাউকে।
0: আমি কি এমন আশা করতে পারি না যে আপনি আমাকে দোষী বলেই প্রমাণ করবেন? না, আসবেন না, আপনি বলুন।

0: আপনার ধারণা সম্পূর্ণ ভুল।
1: ভুল? আমার ধারণা ভুল? আমি কি আগাগোড়া ভুল ভাবছি? ভুল? আমার ধারণা ভুল?
2: ভুল জয়ানন্দ, ভুল।
3: আমরা বিশ্বাস করিনি, কখনো বিশ্বাস করব না।
2: আমরা জানি ওরকম কাজ তোমার পক্ষে অসম্ভব।
3: তুমি কখনো একটা রূঢ় কথা বলনি কাউকে।
2: তোমার মন আকাশের মতো উদার।
3: কেউ তোমার কাছে টাকা চেয়ে সাহায্য চেয়ে ফিরে যায়নি।
2: পরের দুঃখে তোমার প্রাণ কাঁদে, কোমল তোমার অন্তঃকরণ।
3: আমরা মেয়েরা তোমাকে আদর্শ স্বামী বলে জেনেছি।
2: আমরা পুরুষরা তোমাকে আদর্শ বন্ধু বলে ভালোবেসেছি।
3: আমরা জানি তোমার স্ত্রীকে তুমি কত ভালোবাসতে।
2: আমরা বিশ্বাস করিনি,
3: কখনো করব না।
4: আমরা বিশ্বাস করিনি, কখনো করব না।
2: আমরা সাক্ষী দেব,
4: আমরা সবাই সাক্ষী দেব।
5: সরকার, আপনি আমাকেও সাক্ষী মানতে পারেন।
6: আমাকেও?
5: আপনার মতো সৎ পরিশ্রমী বিবেক সম্পন্ন অফিসার আমি কমই দেখেছি।
6: আপনি কখনো এক মিনিট দেরি করেও অফিসে আসেন,
5: কোনো ফাইল কোনো দিন ফেলে রাখেননি,
6: কতদিন ছুটির পরেও কাজ করেছেন।
5: অফিসে এমন কেউ নেই যে আপনাকে অপছন্দ করে।
6: একবার একটি লিপম্যানের স্মল পক্স বেরোলে
5: আপনি তাকে নিজের গাড়িতে করে হাসপাতালে রেখে এসেছিলেন।
6: আর একবার একটি ছোকরা কেরানি মারা গেল,
5: আপনি সকলের আগে 500 টাকা দিয়ে তার বিধবার জন্য চাঁদার খাতা খুললেন।
7: আমাদের বিশ্বাস ও ব্যাপারে আপনি সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, সম্পূর্ণ নির্দোষ।
8: হ্যালো জয়, কি ব্যাপার? তুমি নাকি মর্বিড হয়ে যাচ্ছ?
9: সত্যি হঠাৎ হলো কি তোমার? কেন এসব ছাইভস্য ভাবছো বলো তো?
8: আমরা কি জানি না তুমি কত উঁচু দরের প্রেমিক, মানে পত্নী প্রেমিক?
9: একটু বেশি, একেবারে আঁচলে বাঁধা। বিয়ের পরে পুরনো বন্ধুদের একেবারে ভুলেই গিয়েছিলে।
8: তা বলে ভেবো না, আমরা তোমার আর বন্ধু নেই, আমরাও আছি তোমার পেছনে, তোমার হয়ে সাক্ষী দেব।
9: নিশ্চয়ই, আমি 5 বছর ধরে দেখছি তোমাকে। তোমার বুড়ি বেড়ালটা যখন অন্ধ হয়ে গেল, তুমি অফিস থেকে ফিরে কত যত্ন করে তাকে খাওয়াতে, তা আমি তো জানি।
8: আর যেবার আমার দিদির মেয়ের পা পুড়ে গিয়েছিল, তুমি তাকে দেখতে রোজ হাসপাতালে যেতে, রোজ। কতবার তোমাকে বলতে শুনেছি, আমি কেন ডাক্তার হলাম না, অন্যের কষ্ট দূর করার মতো আর কি আছে?
9: আর সেই তুমি কিনা আজ ভাবছো, ছি, কে না বলবে ওরকম একটা কাজ তোমার পক্ষে অসম্ভব।
8: তুমি কি নিজেও বোঝো না কত অসম্ভব?
4: অসম্ভব, অসম্ভব।

0: উর্মিলা, উর্মিলা কোথায়? তোমরা জানো, তোমরা কেউ জানো উর্মিলা কোথায়?
1: তার নশ্বর দেহ ভস্মীভূত হচ্ছে, আপনি তার জন্য চিন্তা করবেন না। সতীলক্ষ্মী ছিলেন, তার আত্মার সদ্গতি হবে।
0: উর্মিলা, উর্মিলা তুমি কোথায়? তুমি কি অনেক দূরে চলে গিয়েছো? এরই মধ্যে এখনো কি স্মৃতি আছে তোমার? তুমি এসো, পারো তো মুহূর্তের জন্যও ফিরে এসো, আমাকে আমার সত্য বলে যাও।
2: আমাকে ডাকছিলে
0: উর্মিলা? উর্মিলা, কি হয়েছিল বলো তো?
2: হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আধো ঘুমে বৃষ্টির শব্দ শুনলাম। আহ, কি ভালো বৃষ্টির শব্দ! চোখ মেলে দেখি ঘরে আলো জ্বলছে, তুমি বিছানায় উঠে বসে আছো আমার দিকে তাকিয়ে। আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তুমি বসে আছো যে?
0: আমারও ঘুম ভেঙে গিয়েছিল বৃষ্টির শব্দে, এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। আমার খুব ইচ্ছে করলো তোমাকে দেখতে।

0: উঠে আলো জ্বাললাম। অনেকক্ষণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম তোমার দিকে।
1: তাই এমন অদ্ভুত ছিল তোমার তাকানো। বেশিক্ষণ একদিকে তাকিয়ে থাকতে নেই, চোখ টাটায়, মাথা ধরে। আমি বলতে যাচ্ছিলাম, কি দেখছো, অমন করে তাকিয়ে আছো কেন?
0: তুমি ঘুমোচ্ছিলে, আমার মনে হলো আগে তোমাকে ঘুমন্ত কখনো দেখিনি। আমরা তো একসঙ্গে ঘুমিয়ে পড়তাম, জেগে উঠতাম একসঙ্গে। কি ভালো সেই ঘুমিয়ে পড়া, জেগে ওঠা। একটু কাত হয়ে শুয়েছিলে তুমি, বালিশে চুল ছড়ানো, একটা হাত বুকের কাছে এলিয়ে আছে। আমি দেখছিলাম তোমার বুকের মৃদু ওঠা পড়া, মৃদু কোমল, অতি কোমল নিঃশ্বাস। তোমার গলার দু একটি নীলচে শিরা নিজেরা না জেনে মাঝে মাঝে একটু যেন কেঁপে উঠছে, যেন পাখির পাখা, যে পাখি এখন আকাশ ভুলে গেছে। যেন শালুকের ডাঁটি রাতের পুকুরে, রাতের হাওয়ায় শিশির।
1: কি যাতা বলছো, আমার মা সব সময় বকতেন আমাকে আমার শোয়া সুন্দর নয় বলে। আমার ঘুমের মধ্যে শাড়ি সরে যায়।
0: তখনও সরে গিয়েছিল, আমি তোমার একটি পা দেখতে পাচ্ছিলাম, পায়ের পাতা। তাও কি সুন্দর, ঘুমের মধ্যে অনেককে বোকা বোকা দেখায়, কিন্তু তোমাকে আমার আরো সুন্দর লাগছিল। যেন তোমার একটি কণাও বাইরে পড়ে নেই, যেন সবটুকু তুমি ফুটে উঠেছো ঘুমের তলা থেকে। আমার অবাক লাগছিল ভেবে, সেই তোমাকে বসে বসে দেখছি আমি আমার এই ঘরে নির্জনে। কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির শব্দ বাইরে।
1: আমি কিন্তু ফাঁকি দিচ্ছিলাম তোমাকে। আসলে আমার ঘুম ভেঙে গিয়েছিল, ইচ্ছে করে চোখ বুজেছিলাম। আমার ভালো লাগছিল, গা ভরা আরাম, সুখ। চোখের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখছিলাম তোমাকে, দেখছিলাম তুমি আমাকে দেখছো। আমার মজা লাগছিল।
0: আমি অনেক কথা ভাবছিলাম, এই তো আমি তোমাকে ছুঁইনি, রাখিনি তোমার গালের উপরে গাল, শুধু চোখে দেখছি। কিন্তু তাই যেন যথেষ্ট, তাই যেন সব। মনে হলো আমি যেন চুরি করে নিয়ে এসেছি তোমাকে, জগৎকে বঞ্চিত করে, অনেক অনেক চোখের তৃষ্ণা অতৃপ্ত রেখে তোমাকে অন্যায়ভাবে খাঁচায় পুরেছি আমি।
1: কি অসভ্যের মতো কথা, আমি তোমার স্ত্রী, আমরা বিবাহিত।
0: তারপরে ভাবলাম, না না, খাঁচায় যাকে পোড়া হয়েছে সে তো তুমি নও, সে আমি। উর্মিলা, তুমি আমার খাঁচা। আমি তো জগৎকে বঞ্চিত করিনি, আমি বঞ্চিত হয়েছি জগৎ থেকে। কেন এমন হলো যে অন্য কোনো মেয়েকে আমার আর ভালো লাগে না? সেই মেয়েরা যাদের নিয়ে আমি,
1: আমার কাছে বড়াই করো না তো, আমি যেন চিনি না তোমাকে। বিয়ের আগে কত বদনাম শুনেছি তোমার, মদ খেয়ে নর্দমায় পড়ে থাকো, আরো কত লোমহর্ষক গল্প। বাবার তো বেশ আপত্তি ছিল বিয়েতে, কিন্তু তোমার সঙ্গে আলাপ করে বললেন ছেলেটি ভারী ভালো তো, যেমন নম্র তেমনি বুদ্ধিমান।
0: আমি দরকার মতো ভোল বদলাতে পারি উর্মিলা, সেই জন্যই তো চাকরিতে আমার এত উন্নতি।
1: বাজে বকো না, নিজের বদনাম নিজে রটিয়ে বেড়ানো, এই এক খেয়াল ছিল তোমার।
0: না উর্মিলা না, তুমি যা শুনেছো তার অনেকটাই সত্যি।
1: তা তো বটেই, সেই জন্যই রাস্তায় কোনো ভিখিরি দেখলেই তোমার পকেটে হাত চলে যায়, সিনেমার করুণ দৃশ্যে কাঁদো।
0: উর্মিলা, ওগুলো রিফ্লেক্স অ্যাকশন, বলতে পারো বিবেকের ঘুষ, ওগুলোর কোনো মূল্য নেই।
1: তুমি যাই হও, তোমাকে আমি ভালোবাসি, হলো?
0: উফ, তুমি কি কিছুতে বুঝবে না ভালোবাসা কত কঠিন? বুঝবে না যে একজনকে ভালোবেসে অন্য কাউকে

0: ভালোবাসা যায় না। আমি আমি হঠাৎ স্থির করলাম, আমি বাঁধন ছিঁড়ে দেব, আমি স্বাধীন হব। আমার ভালোবাসা তার মানে অন্য কারোর প্রতি অন্যায়। বিদ্যুতের মতো একটা ঝিলিক দিল আমার মনে, তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে, কিন্তু ঝিলিক দিয়ে মিলিয়ে গেল না। একটা আলো যেন উজ্জ্বল হতে হতে আমাকে অন্ধ করে দিল সে এক মুহূর্তে। আমি আমি একটা একটা বালিশ তুলে নিয়ে তোমার মুখে আমি চাপা দিলাম।
1: সেটা তুমি দুষ্টুমি করছিলে, আমি কি তা বুঝিনি ভাবছ? ঠিক তখনই আমি চোখ মেলে তাকিয়েছিলাম, বলতে যাচ্ছিলাম আলো নিভিয়ে দাও এ সুখময়ী, তোমার গলা জড়িয়ে ধরবো বলে হাতও তুলেছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ হঠাৎ যেন 1000 ছোরা আমার বুকে বিঁধল, অসহ্য যন্ত্রণা। কিন্তু হরি মধ্যে আমার মনে পড়ল আমার ছেলেবেলা থেকে হার্ট দুর্বল, মনে হলো আমার বিয়ের আগেই বলা উচিত ছিল তোমাকে, কিন্তু আমার যে কোনো অসুখ আছে তা আমার নিজের মনেই ছিল না। অনেক দিন একটানা সুস্থ ছিলাম তো, আর বিয়ের পরে আমার শরীরে সব ছোটোখাটো কষ্ট ম্যাজিকের মতো সেরে গিয়েছিল। আমি বুঝতে পারলাম আমার মরণের ডাক এসেছে।
0: একটা দুটো তিনটে বালিশ আমি হাঁটু দিয়ে চাপা দিতে লাগলাম, তার উপর
1: তুমি ঝুঁকে পড়েছিলে আমার মুখের উপর, বুঝতে পারোনি কি হলো। আমি কিছু বলতে চাইলাম তোমাকে, হে ভালো থেকো বা ওরকম কোনো সহজ সাধারণ কথা, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না, এত কষ্ট যে চিৎকার করা অসম্ভব। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। ভেবো না আমি বেশিক্ষণ কষ্ট পাইনি, একটু পরে শান্তি। আমি চাই তবে
0: উর্মিলা, উর্মিলা, আমি আমি আমি তোকে মেরেছিলাম উর্মিলা, আমি তোমাকে গলা টিপে মেরেছিলাম।
1: তা কি কখনো হতে পারে? আমি যাই
0: উর্মিলা। ভগবান ভগবান, তুমি আমার শেষ আশ্রয়, আমাকে বলো, আমাকে বলে দাও, আমি কি করে বোঝাই, আমি কি আমি কি করেছি।
2: এবারে শীতটা তেমন জমছে না এখনো।
3: এদিকে এদিকে এই টুকুটুকু ফুলকপি 1-1 টাকা।
2: এই সেদিন শিয়ালদার বাজারে দেখলুম
3: কই মাছ উঠেছে।
4: মামলা, খুনের মামলা, খুনের মামলা, সরকার ট্রায়াল, লিঙ্গালিপুর খুনের মামলা।
2: দেখি দেখি একটা কাগজ দেখি, কাগজ দেখি, কাগজ দেখি।
3: আবার
2: নাকি লাভ ম্যারেজ হয়েছিল। বাহ, কত ফুল ফুটেছে গাছটায়, কি ফুল এগুলো!
5: চেনো না, এ তো শিরিশ, ভারী সুন্দর ফুল।
2: তোমার চাই পেড়ে দেবো?
3: আমি দিচ্ছি।
4: খুনের মামলা, খুনের মামলা, নিউআলিপুর খুনের মামলা, নতুন খবর, জোর খবর, জোর খবর, গরম খবর। আরে একটা কাগজ দিয়ে। খুনের মামলা, নিউআলিপুর খুনের মামলা, জোর খবর, জোর খবর, খুনের মামলা।
3: জয়ানন্দের ছবি দিয়েছে, আর এই তার স্ত্রী, কি সুন্দর মেয়েটা, একে কখনো মারতে পারে কেউ?
5: আর এই বুঝি জয়ানন্দ, কি চমৎকার দেখতে, অত সুন্দর মুখ নিয়ে কেউ খুন করতে পারে?
3: বলা যায় না। এই তো সেদিন আমাদের ল ক্লাসে কথা হচ্ছিল, প্রফেসর বললেন যথেষ্ট এভিডেন্স নেই আর ওই মোটিভও পাওয়া যাচ্ছে না। তা যাই হোক, ব্যাপারটা বেশ রোম্যান্টিক।
2: রোম্যান্টিক, তুমি রোম্যান্টিক ধুয়ে জল খাও। কিরকম মেঘ করলো হঠাৎ, বৃষ্টি না আসে।
3: বর্ষাকালে এই এক মুশকিল, সন্ধ্যেবেলা একটু জায়গা লেকের ধারটায় বেড়াবো। কি হলো?
2: হজম নেই, চুয়া ঢেকুর,
3: চুয়া ঢেকুর।

0: ভাগ্য যে কখন কাকে কোন দিকে টানে,
1: ভাগ্য ভাগ্য রেখে দিন তো মশাই, নড়াধম পাপিষ্ট।
0: জুরি কিন্তু একমত হতে পারিনি, কান ঘেঁষে রায় বেরুলো।
1: আর গোবিন্দ ভট্টাচার্যের ডিফেন্স, আরে ও সব বল চালে ভবি বলে না বুঝেছেন।
0: আরে এখন হাইকোর্টে কি হয় দেখা যাক,
1: চলুন।
2: আরে সমীর,
3: হ্যাঁ,
2: তোমার বাবা নাকি তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন।
3: যাবে এইসব বাজে কথা কে যে রটায়।
2: বাজে কথা কেন ভাই, লয়ে ফার্স্ট ক্লাস পেলে শিগগিরই মুন্সেফ হবে, বিয়ের পক্ষে এই তো সুসময়।
4: 10,000 টাকা নগদ, 50 ভরি সোনা।
5: যে পুরুষ টাকা নিয়ে বিয়ে করে আমি তাকে ঘৃণা করি।
3: আমি ততদিক ঘৃণা করি।
6: স্পেশাল হাইকোর্টের সরকার ট্রায়াল, নিউআলিপুর খুনের মামলা, খুনের মামলা। স্পেশাল হাইকোর্টের সরকার ট্রায়াল, নিউআলিপুর খুনের মামলা, খুনের মামলা।
3: একদিন যেতে হবে তো হাইকোর্টে মামলাটা শুনতে। হ্যাঁ, একদিকে গোবিন্দ ভট্টাচার্য আর একদিকে এক দুর্ধর্ষ ব্যারিস্টার।
5: আমিও যাবো, আমি জয়ানন্দকে দেখতে চাই।
2: আমি অবাক হয়ে যাচ্ছি শিপ্রা, আমাদের নবযুগ সংঘের মিটিং এ তোমাকে একদিনও নিয়ে যেতে পারলুম না, আর এখন একটা খুনেকে দেখতে তুমি।
5: আমারও কি আশ্চর্য লাগে, নিজে থেকে থানায় গিয়ে কনফেস করলো।
0: লাভজি, বিঘে 50 ধানের জমি কিনে ফেলবে বুঝলে, দিনে দিনে দেশের যে অবস্থা হচ্ছে
1: তাতে কি শান্তি আছে ভেবেছেন? এই লেভি, এই কর্টন, এদিকে অনাবৃষ্টি অতিবৃষ্টি, ঝামেলা তো লেগেই আছে। তার চেয়ে বরঞ্চ ওই বাড়ি তুলে ফ্ল্যাট ভাড়া দেন নিশ্চিন্ত।
0: আরে নিশ্চিন্তি কোথায়, আমাদের শ্রীধর বাবু 1.5 বছর ভাড়া পাননি, তাও কি তুলতে পারছেন ভাড়াটাকে
1: নাকি?
6: নিউআলিপুর খুনের মামলা, নিউআলিপুর খুনের মামলা। জোর খবর, জোর খবর, জয়ানন্দ সরকার খালাস, জয়ানন্দ সরকার খালাস, খালাস। স্পেশাল
1: দেখি দেখি দেখি,
3: ওসব বলবেন না, ওতে কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে।
1: না না, মানে আমি তো জজেদের কিছু বলিনি, ওরা তো ওই উকিল গুলো দিনকে একবার রাত করে দেয়।
0: ভুলে যাচ্ছেন, মহাত্মা গান্ধী উকিল ছিলেন, সি আর দাস উকিল ছিলেন।
5: ছেড়ে দিয়েছে, জয়নন্দকে ছেড়ে দিয়েছে।
6: স্পেশাল, স্পেশাল, এক্সট্রা স্পেশাল, জয়নন্দের আত্মহত্যা, খুনের আসামির আত্মহত্যা। জোর খবর, জোর খবর, জোর খবর।
5: ভদ্রলোক আত্মহত্যা করলেন বাড়িতে পা দেওয়া মাত্রই? কেন, কেন, কি হয়েছিল জয়ানন্দ, কি হয়েছিল?
6: ছি ছি ছি ছি ছি ছি, গলায় দড়ি দিয়ে মরলো। হ্যাঁ, একটা ভালো লোক, সত্যিকারে ভদ্র লোক, উঁচু দরে। হ্যাঁ, তা যাকে মরুক গে, আমার আর কি এসে যাচ্ছে? আমার মামলা আমি জিতেছি, আমার পশার আরো ফেপে উঠবে।
7: কেন, কেন তুমি কাজ করলে?
8: তোমার জন্য করিনি, আমি জানতে চাই, সত্য জানতে চাই। তাই আর কোনো উপায় না পেয়ে অজানায় ঝাঁপ দিলাম। একদিন আমি জানতাম আমি খুন করেছি, তাই বলেছিলাম। তারপর জানলাম করিনি, তাই বললাম, কোর্টে দাঁড়িয়ে হলপ করে বললাম আমি কিছুই জানি না, আগে কি বলেছিলাম কিছু মনে নেই, মিথ্যে বলেছিলাম। কখন, আগে না পরে, দুটোই তো একসঙ্গে সত্য হতে পারে না, নাকি এও সম্ভব যে দুটোই সত্য? আমি খুন করেছিলাম অথচ করিনি, আপনারা জানেন? আপনারা, আপনারা কেউ কিছু জানেন? আপনি, আপনি, আপনি, হ্যাঁ, আপনাদের মুখে আমি করুণা দেখতে পাচ্ছি, কিন্তু আমি করুণা চাই না, আমি জানতে চাই। বলুন,

0: বলুন আপনারা, আপনারা কি কখনো স্ত্রীকে গলার টিপে মারেননি, মারতে চাননি, আবার পরের মুহূর্তে পাগলের মতো ভালোবাসেননি তাকে? চুপ করে আছেন কেন, বলুন, কিছু বলুন। বলার কিচ্ছু নেই, আমরা সকলেই মানুষ। যে খুন করেছে বা করেনি, খুন হয়েছে বা হয়নি, জুরি, জজ, উকিল, সাক্ষী, সবাই। আইন মানুষের তৈরি, যুক্তি মানুষের তৈরি, আমাদের ধর্মবোধ তাও মানুষেরই মাপ। সেই মানুষ যার পাঁচটা মাত্র ইন্দ্রিয়, যে এক মাইল দূরের জিনিসও দেখতে পায় না, যাকে গুটিয়ে গুটিয়ে অ আ ক খ শেখাতে হয়, নিজের মনও যার অজানা, সেই মানুষ, সেই আমি। এই দু বছর ধরে আমি ভাবছি, ভাবছি, অনবরত ভাবছি, কি হয়েছিল, সত্যটা কি? সেই সংশয় আর সহ্য হলো না আমার, ঝাঁপ দিলাম, পেরিয়ে এলাম। কিন্তু এখানে, এখানেও তো কোনো উত্তর নেই, এখানেও কেউ নেই, কিচ্ছু নেই। কেউ এগিয়ে এলো না ফুলের মালা নিয়ে, কেউ আমাকে নরকেও ছুঁড়ে ফেললো না, কেউ বললো না এসো জয়ানন্দ, কোনো ভয় নেই, কেউ বললো না এসো তোমার শাস্তি নিয়ে যাও। কিচ্ছু নেই, না ক্ষমা, না প্রশ্ন, না দণ্ড, না সান্ত্বনা, কেউ নেই, কেউ নেই যে আমাকে বলে দিতে পারে আমি যা জানতে চাই। মৃত্যু তাও তো কোনো প্রমাণ দিল না আমাকে, আমাদের মৃত্যু তাও অর্থহীন।
1: সত্যসন্ধ নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা বুদ্ধদেব বসু, অভিনয় করলেন সতীনাথ মুখোপাধ্যায়, অরুণিতা মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, চিত্রলেখা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ মিত্র, অর্ধেন্দু পাল, তপতী চট্টোপাধ্যায়, মিহির বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব কেতন চক্রবর্তী। সম্পাদনা ইউসুফ বেগ, প্রযোজনা অমর গঙ্গোপাধ্যায়।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: নাটকের পর এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী রূপঙ্কর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার জিআরএসি ভবনে নবরত্ন পিএসইউ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিরক্ষামন্ত্রী রায়চক শিপইয়ার্ড, শালিমার টিম্বার পন্ড শিপ বিল্ডিং, জিআরএসির দামোদর শিপ বিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল এবং হেভি ওয়েপন ফেসিলিটি ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেড প্রকল্পের ভার্চুয়ালি ভূমিপূজো করেন। প্রকল্পগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, এমএসএমই সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় তিন দিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর আজ প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। জেলা পরিষদের অঙ্গীকার হলে বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত আছেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং কয়েকজন বিধায়ক। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া এই রাজ্যের পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জাপানের টোকিওর উত্তর

অঞ্চলের ইবারকি প্রিফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে বাণিজ্য বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা পুনরায় উত্থাপন করায় দুদেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 5:00। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। দেশের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার জিআরএসি ভবনে নবরত্ন পিএসইউ গার্নেট শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধ জাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, এমএসএমই সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যাডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য এলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। সমাজ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি, ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডোনাল্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া এই রাজ্যে পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে

0: যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। একেবারেই তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর উইকেন্ড ক্যাফে আজকে দেখতে দেখতে একেবারে যাকে বলে সপ্তাহের প্রথম দিন না সপ্তাহের শেষ দিন, এটা নিয়ে একটা বাগ বিতণ্ডা বরাবর থেকে যায়। টেকনিক্যালি
1: সপ্তাহের প্রথম দিন বলি, কিন্তু এই যে আমরা বাঙালি এবং ওই আমাদের একটা ল্যাদখোর সবসময় এইরকম অবস্থা থাকে যে আমরা ছুটি পেলেই আমরা একটু অলসভাবে কাটাতে চাই, তো এই বাঙালির কাছে রবিবারটা সমেত কিন্তু উইকেন্ড।
0: আমরা যেটা করি প্রথম ঘন্টাটা, মানে ধরো 4-5টা আমরা উইকেন্ড ক্যাফে সেলিব্রেট করি, মানে কোথায় কি হচ্ছে কলকাতার আশেপাশে কি কি খবর, মোটামুটি সফট নিউজ যা যা আছে তোমার কানে তুলে দেবো এবং তোমাকে আপডেট করা, এটা একটা দিক। এরপরে 5টায় কিন্তু রয়েছে আমাদের একদম অরিজিনালস একটা গল্প, কারণ আজকে হচ্ছে গল্প স্বল্প দিন রবিবার, তো আজকে একটা ভালো গল্প রয়েছে। গল্পের ডিটেলিংটা তোমরা যারা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করো তারা নিশ্চয়ই জেনে গেছো, তো আমি এখন বলছি না, সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত যেটা সবচেয়ে বড় কথা, আজকে বিকেলটা মোটামুটি ফুটবলময় হতে চলেছে, কারণ আজ বিকেল 5টায় কিন্তু মহরণ হতে চলেছে আমাদের যুব ভারতীতে। ডুরান্ডের ফাইনাল রয়েছে আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল, এবং আমি জানি না রিয়া চাপে পড়ে কাকে সাপোর্ট করবে।
1: আমি এখন সাপোর্টের দিকে যাচ্ছি না। এই যে মহারণের কথা রাজীব বললো, রাজীব নিজে আসতে আসতে মানে আকাশবাণী স্টুডিওতে আসতে আসতে এটা ফিল করেছে, মানে ও রাস্তাঘাটে চলছে এবং দেখছে যে লোকজন দৌড়চ্ছে রীতিমতো যুব ভারতীর দিকে, এবং তোমরাও কে কে খেলা দেখতে যাচ্ছ সেটাও আমাদের জানাতে পারো, এবং সেই সঙ্গে আমাদের কথাবার্তা আড্ডা সব কিছু তো চলবেই। আমরা রয়েছি এই জুটি রিয়া রাজীব আর স্কোয়ার, আমরা রয়েছি আজকে 6:30 পর্যন্ত, রোজই তাই থাকি তবে আজকেও রয়েছি, এবং আমাদের এখন এই উইকেন্ডে একটা আড্ডা গল্পের সেশন চলছে, তারপরে কিন্তু গল্প স্বল্প আসতে চলেছে, মোটামুটি রোববার বিকেলটা জমজমাট ফর ইউ।
0: একদম, আর আজকে যে মানে এই যে ডার্বি যখন পড়ে বিশেষ করে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে, তখন কিন্তু মোটামুটি তুমি রাস্তায় গেলে একটা জিনিস কিন্তু কমন, হ্যাঁ সেটা হচ্ছে মস্তানি। ঠিক আছে, গানে গানে কুমার শানু আর আর কবিতা কৃষ্ণমূর্তি সেই মস্তানির কথাই বলেছিল আজ থেকে বেশ কিছু বছর আগে, প্রসেনজিৎ অ্যান্ড রানী মুখার্জি, আহা অসাধারণ সিনেমা।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: আসলে কি হয়, এক্সাইটমেন্টে মানুষ অনেক সময় অনেক কিছু বলে ফেলে। যেমন আমি বলে ফেলেছিলাম যে বিয়ের ফুল গানটা কুমার শানুর সাথে গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, কিন্তু না, পার্ডন, মাফ করবেন, ওটা গেয়েছিল বিজয়তা। তো পরের প্রসঙ্গে আসা যাক। আপাতত
4: যেই যে কথাটা বললে, সেটা এর সঙ্গে এটা তো বললে না যে তুমি তখন ক্লাস 3-4 পড়ো, তখন বিয়ের ফুল সিনেমাটা দেখতে গেছিলে।
3: এবং সবচেয়ে বড় কথা, বিয়ের ফুল সিনেমাটা আমার এত প্রিয় কেন, আমি সদ্য দার্জিলিং এ গেছিলাম, দার্জিলিং থেকে ফিরে এসেছি এবং দূরদর্শনে বিয়ের ফুল সিনেমাটা দিয়েছিল। তো বিয়ের ফুলের একটা অংশ জুড়ে না পাহাড়, নর্থ বেঙ্গলের সমস্ত
4: জিনিসপত্র,
3: আর আমি প্রচন্ড ভাবে রিলেট করেছি এবং সেই জন্য আমার এত বেশি
4: ওইটুকু বয়সে তুমি তোমার পাশাকাকে রিলেট করেছিলে, সেটা বলো।
3: ঠিক ঠিক ঠিক, না সেটা বলবো না, সেটা বললে একটু ব্যাপার হয়ে যাবে। সেটা বলে একটু মানে কি বলবো, তুমি কোনোদিন
4: ওই ব্যাপারটা রাজীব রিস্ক নেই।
3: দেখো ন্যাড়া রিস্ক নেয় না, ন্যাড়া বেলতলায় একবার যায়, ঠিক আছে, মাথায় বেল পড়ার পর সে আর সেখানে যায় না, সে ভুল করে যদি তালতলায় চলে যায় তাহলে কি হয় জানো,
4: মাথায় তাল পড়ে।
3: ঠিক, আর যদি তালের কথা বলি, তাল দিয়ে

0: তোমার কি মনে পড়ছে? কারণ এখন তো তালের মরশুম, বড়া খাওয়ার মানে ফুরুলি বলো বা তালের বড়া যাই বলো, এই যে ব্যাপারটা, এই তুমি খেয়েছো?
1: সবার আগে খেয়েছি তো, খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু আমার সবার প্রথম মানে ওই ধরো রাস্তায় হাঁটতে চলতে বাজারে যখন বড় বড় তাল দেখতে পাই, বেশ কালো মিশমিশে তাল,
0: ঠিক,
1: আমার শুধু মনে হয় তালটা বাড়িতে আনলে চাঁচবে কি।
0: তাহলে তুমি সেই সময় কি তালকানা হয়ে যাও?
1: আমি তালকানা হই
0: তখন, তাল না নিয়ে তুমি অন্য কিছু তুলে না,
1: অন্য মানে নিজের তালে তখন চলে আসি পাশে।
0: আর মানে তার মানে এটা বোঝা যায় যে তুমি একদমই তাল গোল পাকাতে পছন্দ করো না, তাই তো?
1: মানে তুমি এখন কি চাইছো, বিভিন্ন কথাবার্তা দিয়ে ব্যাপারটাকে তাল গোলের মধ্যে নিয়ে যেতে চাইছো?
0: না, আমি একেবারে মাতালের মতো আচরণ করতে চাই না, তবে হরতাল মাঝে মাঝে করা উচিত। যেমন হরতাল আমি ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে হরতাল করি, কারণ আমি আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যদি তালের ফুরুলিই খেতে হয় তাহলে বাড়িতে করে খাবো, আমি মিষ্টির দোকান থেকে কিনে খাবো না, কারণ আলটিমেট সেটা জাঙ্ক ফুড। তুমি কি বলো?
1: বিশাল ব্যাপার, মানে রাজীব এখন একটু পরে রাজীবকে ইনস্টাগ্রামে দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন
0: যে মানে আমার সাথে এই যে
1: কি লেভেলে নিয়ে যাচ্ছে,
0: এই যে রিয়াকেও
1: সামনে পূজো আসছে,
0: রিয়াকেও তোমরা দেখতে পাবে। কিন্তু যেটা বলার, এই যে বাজারে গিয়ে আমরা তাল কিনবো, তো এই বাজারে গেলে বাজার বলতে একটা জিনিস মনে পড়ে গেল সবকিছু বাজারেই পাওয়া যায়। হ্যাঁ, মানে সবকিছুই বাজার, এখন তো ফোনটাও একটা বাজার, ফোনের মধ্যে সব আমদানি হচ্ছে। কিন্তু আমাদের যে চিরা একদম প্রচলিত যে বাজার রয়েছে তার একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে একটু মানে ঝাঁকি মারা যাক।
1: হ্যাঁ, একটু উঁকি মেরে দেখাই যায়। এই বাজারের কথা যখন আসে এবং উইকেন্ড বাজার, মানে আমরা একটু শপিং করতে যাই, পুজো আসছে, এরকম একটা ব্যাপার, তো তখন সবার প্রথমে যে বাজারটার নাম মাথায় আসে সেটা হচ্ছে নিউ মার্কেট।
0: ওকে,
1: তো এই যে নিউ মার্কেট, সব কিছুরই তো একটা হিস্ট্রি থাকে, মানে কিভাবে এলো, কবে থেকে নিউ মার্কেট শুরু হলো। তো ব্যাপারটা হচ্ছে যে ওই মোটামুটি 19th century মিডল, মাঝামাঝি, তো দেশীয় হাট বাজারে যে ধুলোবালি, জলকাতা ভরা, তখন প্যাচপ্যাচে সরু রাস্তা, তখন যেহেতু সাহেবদের আমল, সাহেবদের এই ব্যাপারটা ঠিক পছন্দ ছিল না, তাদের দরকার ছিল একটা বেশ অভিজাত বাজার। এবার 1874 পয়লা জানুয়ারি ভিক্টোরিয়ান স্থাপত্যের আদলে একটা বাজার তারা গড়ে তুললেন শহরের মাঝামাঝি। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের স্থপতি রিচার্ড রাসকেল বেন বাজারটির নকশা করলেন। লাল ইটের বেশ একটা সুন্দর গথিক শৈলী, টালি বসানো ঢালু ছাদ, খড়খড়ি দেওয়া জানলা, ফোয়ারা সমেত সাহেবী বাগান, আবার বাজার করে খানিক বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ, সবই তৈরি হলো। 1903 কলকাতা মিউনিসিপ্যাল চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগের নাম অনুযায়ী এর নাম দেওয়া হলো স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। এই বাজারই লোকের মুখে নতুন যেহেতু চালু হলো, সেই জন্য নাম হয়ে গেল নিউ মার্কেট। জন ব্যারির ক্যালকাটা 1940 এই বইয়ে রয়েছে ব্রিটিশ আমলের এই নিউ মার্কেটের কথা, যেখানে বাজারের চারধারে দোকান সাজানোর বিশেষ কৌশলের কথাও লেখা আছে।
0: ওকে, তার মানে এই যে মানে ধরো সেই সময় যারা যুবক যুবতী ছিলেন, তখন সেই বাজারে গিয়ে দোকান পাট করতে করতে মানে ধরো চোখে চোখে এদিক ওদিক হালকা দেখা হয়েছিল,
1: এবং
0: সেটা সেই সময় আর কি, সেদিনের কথা বলছি।
1: গানটাই শুনে নিন,
0: আমরা একটু বেশি সিনিয়রদের নিয়ে একটু কথা বলছি না?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: অসাধারণ দুটো গান শুনে ফিরে এলাম আবার সেই কলকাতায়। আর কলকাতার বাজার নিয়ে কথা হচ্ছিল, নিউ মার্কেট, তারপরে হগ মার্কেট, এবং এখন বর্তমানে আমরা কি বলি, আমরা বলি ধর্মতলার মার্কেট। মানে ঠিক সেই এক্স্যাক্ট নামটা নেই, আর রিয়া শোনাচ্ছিল সেই ইতিহাস, সেই গল্প। অনেকে বলে যে নিউ মার্কেটের পুরনো নাম নাকি হগ মার্কেট, কিন্তু ইতিহাস পড়ে জানা গেল যে, মানে ইতিহাস শুনে জানা গেল যে আগে নিউ মার্কেটই ছিল,
2: মানে নিউ মার্কেট ছিল, সাহেবের মার্কেটটাকেই লোকে নিউ মার্কেট বলেই জানতো।
1: ঠিক নতুন, আর মানে আরো কোনো বাজারের খবর আছে নাকি?
2: আরো বাজারের, আমাদের কলকাতা জুড়ে তো অসংখ্য বাজার, তার মধ্যে যেগুলো বিখ্যাত, উত্তর কলকাতার বিখ্যাত হাতিবাগান। তো সালটা সম্ভবত 1756। শোনা যায় নবাব সিরাজদৌলা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কলকাতাকে উদ্ধার করার প্রয়াস করছিলেন, তখন তার যে বিশাল সেনাবাহিনী, তার যে হাতির দল, সেই হাতির দল এই অঞ্চলের বাগান ঘেরা জমিতে রাখা হয়েছিল। নবাবের সেই হাতিশাল থেকেই জায়গাটার নাম হয় হাতিবাগান। তবে এটা ছাড়াও অন্য আরেকটা মত আছে, ইতিহাস যারা চর্চা করছেন তাদের মতে যে এই সিরাজদৌলার গল্পটি সবসময় সত্যি নয়, আসলে হাতি পদবীধারী কোনো ব্যক্তির মালিকানাধীন ছিল এই বাজার, এবং সেই থেকেই এমন নাম। 2012 সালে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে এই হাতিবাগান বাজারের কিন্তু একটা বড় অংশ ভস্মীভূত হয়ে যায়। তবে ফিনিক্স পাখির মতোই ছাইয়ের স্তূপ থেকে আবারও আগের রূপে ফিরে এসেছে বাজারটি, এবং উত্তর কলকাতায় যারা থাকেন তারা হাতিবাগান বাজারে এরকম উইকেন্ডের সন্ধ্যাবেলায় ঢু মারেন না, এরকম লোক বোধহয় পাওয়া যায় না।
1: ঠিক, মানে পুরোটাই নস্টালজিয়াতে ভর্তি। এবং আমার যেটা মনে হয়, হাতিবাগান বাজার যেটা বললে, যদি মানে ঠিক একদম স্টারের যদি মোড়টাকে বলা হয়, তাহলে একটা অরবিন্দ রোড ক্রস করছে এবং এদিক থেকে বিধান সরণি ক্রস করছে, সেই যে একদম চার মাথার মোড়, তার এক পাশে পড়বে হাতিবাগান মার্কেট। এবং এই জায়গাটা না একটা ঐতিহাসিক জায়গা, এবং মানে বলা যায় যে আমাদের যে নাট্য আন্দোলন, সেই নাট্য আন্দোলনের প্রাণ কেন্দ্র কিন্তু ওই চত্বরটাই। এবং ওখান থেকে তুমি যদি মানে যেদিক থেকে হয়তো শ্যামবাজার থেকে তুমি হাঁটতে শুরু করলে হেদুয়া অবধি আসবে, মাঝখানে কিন্তু ওই ক্রসিংটা বা হাতিবাগানের মার্কেটটা পড়বে। তো তুমি যখনই এদিক থেকে ওদিকে যাও বা ওদিক থেকে এদিকে আসো, একবার তুমি একটু যদি ওই এলাকার লোক না হও, আমাদের মতো অন্য এলাকার লোক হও, তাহলে গিয়ে যেরকম রিয়া বললো ঢু মারতেই পারো।
2: আর এই

অঞ্চলের কথা বললে, যেখানে এই নাকি নাট্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল যে সমস্ত জায়গা, সেখানে আরো একটা বাজার অবস্থিত, সেটা হচ্ছে ছাতুবাবুর বাজার। এই ছাতুবাবুর বাজারও কিন্তু ব্যক্তিগত মালিকানাধীনই ছিল এক সময়, আনুমানিক 1840 বা 1850 এর ওই সময়ে আর কি, মাঝামাঝি সময়ে তৎকালীন জমিদার শিল্পপতি রামদুলাল দে সরকারের ছেলে আশুতোষ দে, যিনি ছাতুবাবু নামে পরিচিত ছিলেন, এবং প্রমথনাথ দে, যাকে

0: বাজার একেবারে সমহিমা এই টিকে রয়েছে। এখনো যদি ওই টাটকা চিতল মাছের পেটি বা গঙ্গার ইলিশ কিনতে চায় কেউ, তাহলে কিন্তু ছাতু বাজারে।
1: আচ্ছা, যে ইলিশের কথা বলছো তুমি, ইলিশ নিয়ে কথা বলবো আপাতত। এই গানটা আমি চালাচ্ছি, হ্যাঁ, এই গানটা মানে আমরা যারা জানি না ইতিহাসটাকে অতটা কাছ থেকে দেখিনি, তাদের মনে সবসময় প্রশ্ন থাকে যে কেসে হুয়া, হ্যাঁ, মানে এরকম বাজার কী করে প্রতিষ্ঠা পেলো বা কী করে টিকে আছে, সবটুকু মিলিয়ে এই গানটা। আর ইলিশ নিয়ে কথা হবে, যেমন বললো যে গঙ্গার টাটকা ইলিশ, এবার টাটকা ইলিশ পাবো কিনা জানি না, দোকানদার দেবে কিনা, তবে ইলিশের গুণাগুণ অবশ্যই থাকবে সেই কথাবার্তায়। আপাতত বিশাল মিশ্রা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, কলকাতার বাজার নিয়ে কথা হচ্ছিল। উত্তর কলকাতার বাজার সম্বন্ধে আমরা জানতে পারলাম, সেন্ট্রাল কলকাতা মানে নিউ মার্কেট সম্বন্ধে, এবং সেখানে অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে মাছ। আর মাছ বলতেই মানে এই সময়টাই বর্ষাকালে ইলিশের কথা ভীষণ মনে পড়ে। এবার ইলিশের একটা ব্যাপার হচ্ছে, আমরা তো ইলিশ খুব ভালোবেসে খাই, কিন্তু ইলিশ মাছ কতটা পুষ্টিকর এটা কিন্তু অনেকে জানে না, ঠিক আছে? এবার পুষ্টিবিদরা কি বলছে, ইলিশে নাকি প্রচুর পুষ্টিগুণ রয়েছে। মাত্র 100 গ্রাম ইলিশ মাছে প্রায় 20 থেকে 22 গ্রাম প্রোটিন রয়েছে। হ্যাঁ, ভাবতে পারছো? এমনকি এই মাছে যে ফ্যাট রয়েছে অত্যন্ত স্বাস্থ্যকর সেটা, মানে দেখতে গেলে ইলিশে ফ্যাটের পরিমাণ

0: সবচেয়ে বেশি, কিন্তু ফ্যাট মানেই যে খারাপ তা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। গুড ফ্যাট রয়েছে এবং ইলিশে থাকা ফ্যাট হার্টের জন্য ভালো। এছাড়াও ইলিশ মাছে রয়েছে ভিটামিন সি, এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়ামের মতো পুষ্টি রয়েছে এতে। এবং আর একটা জিনিস এর সাথে আসে যে ইলিশ মাছ খেলে কি কি উপকার হয়। ইলিশে প্রোটিনের মাত্রা বেশি থাকায় পেশী গঠনে সাহায্য করে। ইলিশ স্নায়ুতন্ত্রের জন্য ভীষণ উপকারী একটা মাছ। এটা মানসিক চাপ এবং অবসাদ কমাতে সাহায্য করে। ওজন কমাতে ইলিশ মাছ নাকি সাহায্য করে, পুষ্টিবিদরা তেমন দাবি করছে। এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ও ত্বকের জেল্লাও বাড়ায়। এবার একটা ছোট্ট ফ্যাক্ট, মানে FAQ আমি জাস্ট বলে দিই যে ইলিশে কতটা প্রোটিন থাকে। তাহলে 100 গ্রামে ইলিশে 20-22 গ্রাম প্রোটিন থাকে। ইলিশের তেল কি কোলেস্টেরল বাড়ায়? উত্তর হবে ইলিশে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হৃদয়ের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, তবে পরিমাণ মেনে খাওয়া জরুরি। আচ্ছা, এবার পরের প্রশ্নটা হচ্ছে, ইলিশ কি ওজন কমাতে সাহায্য করে? প্রোটিন সমৃদ্ধ হওয়ায় পরিমিত ইলিশ স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হতে পারে। উত্তরটা পেয়ে গেলে তোমরা, হার্টের রোগীরা কি ইলিশ খেতে পারেন? এর উত্তর হবে, পুষ্টিবিদদের মতে পরিমাণ মেনে ইলিশ খাওয়া যেতে পারে, তবে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অবশ্যই সেটা শিরোধার্য। এবং শেষ যে প্রশ্নটা থাকে এক্ষেত্রে ইলিশের সাথে, গর্ভবতী মহিলারা কি ইলিশ খেতে পারবেন? খেতে হলে পরিমাণের দিকে বিশেষ নজর রাখতে হবে, কারণ মাছে পারদের উপস্থিতি নিয়ে সতর্কতা প্রয়োজন। কারণ সেক্ষেত্রে অনেক রকম টার্মস অ্যান্ড নর্মস রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আপনি ইলিশ খেতেই পারেন। এবং ইলিশ হচ্ছে মাছের রাজা, আর এই সময় যদি ঘুরতে যাওয়ার কথা বলা হয়, সুন্দরবন হচ্ছে ইলিশ খাওয়ার জন্য একদম আদর্শ জায়গা। হ্যাঁ, ইলিশ উৎসব একদম চলছে, হ্যাঁ, গঙ্গাতেও চলছে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসছে। এবং তুমি যদি সুন্দরবনে যাও এই সময়, মোটামুটি ওই 2-2.5 দিনের প্যাকেজে ক্যানিং টু ক্যানিং তোমাকে পিক আপ এবং ড্রপ আপ করবে, আর ওই সুন্দরবনের ভেতরে সমস্ত জায়গায় ঘুরে তোমাকে দেখাবে। এবং প্রচুর পরিমাণে তুমি মাছপত্র খেতে পারবে, তার মধ্যে চিকেন মাটন তো আছেই, কিন্তু ইলিশ মাছ বিশেষ করে, যদি ইলিশ উৎসব যেহেতু
1: ইলিশে নৌকো করে যাবে, স্নান ফান করে উঠেছ, খিদে পেয়েছে প্রচন্ড, সেই সময়
0: সেই সময় সামনেটা ইলিশের, মানে ধরো আমার পাতে না বা কাছে একদম রয়েছে প্রচুর ভাজা টাজা ইলিশের পদ যদি থাকে, তখন তুলছি আর খাচ্ছির আগে একটা গান গাইব। সেই গানটাই এইটা দিয়ে আমি ব্যাখ্যা করতে চাইছি। FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
1: বিশেষ করে এই ধরনের গানগুলো যখন আমরা শুনি, বিশেষ করে ঝুঁকের ঝুঁকো বা ভূমির গানগুলো বা ক্যাকটাস বা পরশপাথর যার গানই শুনি, এই যে ব্যান্ড মিউজিক শুনলে আমরা আমাদের ছোটবেলায় ফিরে যাই। কারণ আমাদের বড় হওয়াটার সময় এই ব্যান্ডগুলো কিন্তু একদম আমাদের একদম একটা অন্য দিকে নিয়ে চলে গেছিলো আমাদের মনকে, এবং আমাদের খুব ভালো লাগতো যে এই গানগুলো শুনে আমরা বড় হয়েছি। আলাদা করে কিছুই বলার নেই, তার মধ্যে ক্রস উইন্স অবশ্যই, আর বিশেষ করে চন্দ্রানীর গলাটা একটা অদ্ভুত মাদকতা তৈরি করে।
2: এবং মনে আছে তখন স্কুল ডেজ আর কি, ওই ক্যাসেট বেরোতো তখন, এবং যখনই ওই ভূমি বা চন্দ্রবিন্দু ক্যাকটাস প্রথম ক্যাসেটটা বেরোচ্ছে, কবে কিনবো, মানে এটার জন্য একটা আলাদাই উত্তেজনা ছিল।
1: একদম একদম। আর সেই উত্তেজনাটা তোমার বেড়ে যায় যখন তুমি এদিক ওদিক ঘুরতে যাও। তো সেরকম একটা জায়গার খবর আমাদের কাছে রয়েছে। ঘুরতে যাওয়া মানেই তো শুধু স্মৃতি কালেক্ট করা না, সেখানের জিনিসপত্রকে চাক্ষুষ করা।
2: একদম।
1: হ্যাঁ, তো সেই চাক্ষুষের মধ্যে অবশ্যই এমন একটা জায়গার খবর তোমাকে দেব, মানে খবর না, একটা স্থাপত্য বলা যায়, যে স্থাপত্যটা একটু আগে হগ মার্কেটের কথা বলছিল, সেখানে একটা বিদেশি কায়দাতে একটা গথিক স্টাইলে একটা বাজার যেটা আমাদের কলকাতায় রয়েছে, সেরকমই এই জায়গাটার সাথেও একটা বিদেশি ছোঁয়া রয়েছে। সেটা রিয়া একটু তোমাদের সাথে শেয়ার করবে।
2: একটা প্যালেসের কথা বলবো, বিশ্বের সবচেয়ে বড় বাসভবন বলা হয় একে। ব্রিটেনের রাজপরিবারের সরকারি বাসভবন যেটা বাকিংহাম প্যালেস, তার চেয়েও আয়তনে প্রায় 4 গুণ বড়।
1: ভাবা যায়।
2: গুজরাটের বডোদরার লক্ষ্মী বিলাস প্যালেস, একে ঘিরে রয়েছে নানা রকম কাহিনী। বর্তমান রাজা রানীকে নিয়েও অনেক কৌতূহল রয়েছে। 3 কোটি বর্গ ফুটেরও বেশি এলাকা জুড়ে তৈরি হওয়া এই প্রাসাদে 170টিরও বেশি ঘর রয়েছে।
1: বাবা,
2: বিশাল অস্ত্রাগার, গলফ কোর্স সব কিছু রয়েছে। লক্ষ্মীবিলাস প্যালেসে পর্যটকদের ঘুরিয়ে দেখানোর ব্যবস্থাও করা রয়েছে রাজপরিবারের তরফে। এবং সম্প্রতি একটা ভিডিও সামনে এসেছে, একজন নেট প্রভাবী একটা ভিডিও ট্যুর করে দেখিয়েছেন, এবং তারপরে আবারও এই বাসভবন এখন মানে খবরে চলে এসেছে, এবং জানা গেছে এখানে মানে এখন সেখানে অডিও এবং ভিডিও ট্যুরেরও বন্দোবস্ত করা হয়েছে। বর্তমানে লক্ষ্মীবিলাস প্যালেসের মালিক হচ্ছেন রাজা সমরজিৎ সিং গায়কোয়াড় এবং তার স্ত্রী রাধিকা রাজে গায়কোয়াড়। 1890 সালে এই বাসভবনটি তৈরি করেছিলেন মহা

0: রাজ, তৃতীয় সায়াজি রাও গায়েকোয়াড়। এবং পর্যটকরা যারা যাবেন এই প্যালেসটা ঘুরতে, তারা কি কি দেখতে পাবেন? দেখতে পাবেন দরবার হল। এটি প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় একটি অংশ। পুরাণ এবং মহাকাব্যের নানা ছবি এখানে রয়েছে। দরবার হলের মেঝেটি অত্যন্ত সুন্দর এবং চকচকে মোজাইক পাথরের তৈরি, যেটা ভেনিস থেকে আনা হয়েছিল। হলটির শিল্পকর্মে ইটালির শিল্পকলার নিদর্শন রয়েছে। বেলজিয়াম কাছের জানলা এবং ছাদ থেকে ঝোলানো বিশাল ঝাড়বাতি আপনাকে মুগ্ধ করবেই। এছাড়াও রাজা রবি বর্মার চিত্রকর্ম, প্রাসাদের সিংহদুয়ার এবং প্রবেশপথে চিত্রশিল্পী রাজা রবি বর্মার আঁকা দেবী লক্ষ্মী এবং সরস্বতীর প্রখ্যাত তৈলি চিত্র রয়েছে। তাছাড়াও রাজা রবি বর্মার করা বেশ কিছু বিখ্যাত এবং দুষ্প্রাপ্য তৈলচিত্র এখানে দেখতে পাওয়া যাবে। রয়েছে বিশাল একটা অস্ত্রাগার, যেখানে শতাব্দী প্রাচীন বর্ম, তলোয়ার এবং রাজকীয় সামরিক সরঞ্জাম দেখতে পাওয়া যাবে। বাগান রয়েছে প্রাসাদে, তিনটে বিশাল আকার উঠোন এবং বাগানে রয়েছে মার্বেলের মূর্তি, ফোয়ারা এবং বিরল প্রজাতির কচ্ছপ। গলফ কোর্স রয়েছে এবং এখানে গিয়ে তুমি অডিও এবং ভিডিও ট্যুরও করতে পারো।
1: বেশ বেশ, এবার তুমি যদি এত দূর নাও যেতে পারো তাহলে তুমি জাস্ট উত্তর কলকাতায় 46 মুক্তারাম বাবু স্ট্রিটে চলে যাও। সেখানে কিন্তু পেয়ে যাবে মার্বেল প্যালেস। এটা ভীষণ বিখ্যাত। 1835 সালে ধনী মালিক বণিক রাজা রাজেন্দ্র মল্লিক নির্মাণ করেন এটা। এবং এখানে তুমি কিন্তু বিনা পয়সায় ঢুকতে পারবে, মানে কোনো টিকিট লাগে না। এখানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, সোম ও বৃহস্পতিবার বন্ধ। এবং ফটোগ্রাফির অট্টালিকার ভেতরে কিন্তু তুমি করতে পারবে না। এবং নিকট তম মেট্রো যদি তুমি মানে অ্যাভেল করতে চাও সেটা হচ্ছে গিরিশ পার্ক। আর প্রাসাদের ভেতরে স্থাপত্যর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 6টা খাঁজ কাটা করিন্থিয়ান স্তম্ভ সহ একটা বিশাল 90 ধ্রুপদী সম্মুখভাগ এবং মার্বেলের ফোয়ারা ও ধ্রুপদী মূর্তি দ্বারা সজ্জিত সবুজ লন। এছাড়া তুমি বিভিন্ন শিল্পকর্ম এবং পুরাকীর্তি দেখতে পাবে। আর চিড়িয়াখানা রয়েছে ভেতরে একটা, এবং সেখানে কিছু পশু রয়েছে। তো তুমি তোমার ছুটির দিনে বা তোমার সুবিধা মতো তুমি গিয়ে সেই মার্বেল প্যালেস থেকে একবার ঘুরে আসতেই পারো। ঠিক আছে, তো আজকে আপাতত রবিবার, কোন একটা রবিবারে তুমি যেতেই পারো। তো এখন যেটা বলার সেটা হচ্ছে
0: আমরা আপাতত এই শো থেকে টাটা বাই বাই বলবো।
1: হ্যাঁ, বলবো
0: রিয়া রাজীব, আমরা যাব না, কারণ আমরা গল্প শুনবো তো এরপর। এখনো এক ঘন্টা, মানে এর পরবর্তী এক ঘন্টাটা একটু বেশি সময় ধরে একটা নিউ ব্র্যান্ড নিউ গল্প রয়েছে তোমার জন্য এফএম রেইনবো অরিজিনালসে। সে গল্পটা শুনতে হবে এবং সেই গল্পটা এতটাই মন দিয়ে শুনতে হবে যার ফলে তুমি আমাদের একটা মেসেজ পাঠাতে পারো, সেটা হচ্ছে ফিডব্যাক। গল্পটা শুনে তোমার কেমন লাগলো সেটা যদি তুমি একটা সুন্দর একটা মেসেজের মাধ্যমে আমাদের জানিয়ে দাও, একটা গঠনমূলক সমালোচনা করে দাও, আমাদের জন্য পাঠিয়ে দাও 9903-65-9992 এই নম্বরে, তাহলে কিন্তু তোমার সুযোগ থাকছে এই মঙ্গলবার কুইজওয়ালায় সেমিফাইনালে পৌঁছে যাবার। মানে কুইজওয়ালা শো আমাদের মঙ্গলবার রাত 9টা থেকে শুরু হবে, সেখানে তোমাকে পুরো কুইজওয়ালাটা খেলতে হবে না, তুমি ডাইরেক্ট সেমিফাইনালে এবং সেখান থেকে ফাইনাল মানে জ্যাকপটের দিকে এগিয়ে যেতে পারবে। তাহলে খুব ভালো করে মন দিয়ে শোনো আজকে গল্প স্বল্পে কী গল্প থাকছে, কেমন লাগলো তোমার, সব কিছু জানাও আমাদের একটা মেসেজে।
1: একদম, সেই মেসেজটা আমাদের করবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলার, যে আমরা এই নেক্সট আওয়ারে মানে আমরা দুজনে রাজীব আর রিয়া ইনস্টা লাইভ যে হয় আমাদের সেই ইনস্টা লাইভে
0: আমরা কিন্তু
1: আমরা লাইভ আসবো। তোমরা কিন্তু সবাই আমাদের সাথে জয়েন করো এবং একটু আড্ডা হবে ক্যামেরার সামনাসামনি, তোমরা ওপার থেকে আমাদেরকে দেখতে পাবে আর আমরাও তোমাদের সাথে মানে একটু যোগাযোগ করার চেষ্টা করব। তো এইটা সাথে সাথে জানিয়ে দিই, দেশ মহাদেশের খবর ওয়েট করছে তোমার জন্য। জাস্ট এই গানটা শুনবো, শুনে এই ঘন্টাটাও শেষ করব, করে গল্প স্বল্প নিয়ে রাজীব রিয়া ফিরবে। আর তুমি শুনতে থাকো 107 FM রেইনবো, কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে এন্টারটেনমেন্টটাই জীবনের সব কিছু, আর সেটা দেওয়ার জন্য আমরা সবসময় রেডি। আর রেডি এটাও যে একটা সুন্দর গল্প আজকে আসছে, এটার জন্য একটু একটু আমাদের টেকনিক্যাল জিনিসপত্র রেডি করে নিই। ততক্ষণ তুমি এই গানটা এনজয় করো, আর একটা নিউজের পর আমরা দুজন আবার ফিরে আসবো।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। দেশের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার GRAC ভবনে নবরত্ন PSU গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC ও যন্ত্র ইন্ডিয়ার লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিরক্ষামন্ত্রী রায়চক শিপইয়ার্ড, শালিমার টিম্বার অ্যান্ড শিপবিল্ডিং, GRAC-র দামোদর শিপবিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল ও হেভি ওয়েপন ফেসিলিটি ও যন্ত্র ইন্ডিয়ার লিমিটেডের প্রকল্পের ভার্চুয়াল ভূমিপূজা করেন। প্রকল্পগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, MSME সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া এই রাজ্যের পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এর ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।

0: স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প।
1: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পে বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম বিচ্ছেদ এবং অপরাধমূলক ঘটনার যে চিত্রায়ন বা বর্ণনা রয়েছে তা শুধুমাত্র গল্পের কাহিনী ও নাটকীয় উপস্থাপনার অংশ। 107 FM রেইনবো কোনো ধরনের আইন বিরুদ্ধ অপরাধমূলক বা সামাজিকভাবে ক্ষতিকর কার্যকলাপকে সমর্থন বা উৎসাহিত করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন মহুয়া ঘোষের রহস্যভেদী সত্যব্রত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক মহুয়া ঘোষ সাম্প্রতিককালে ভৌতিক এবং অলৌকিক গল্পের জগতে একটি পরিচিত নাম। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়শই লেখেন। এর সৃষ্টি করা দুটো চরিত্র চণ্ডাল এবং মহেন্দ্রাণী পাঠক মহলে যথেষ্ট প্রিয় হয়েছে। এছাড়া সত্যসন্ধানী সত্যব্রতের সিরিজও আস্তে আস্তে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আজকের গল্প সত্যব্রত সিরিজের রহস্যভেদী সত্যব্রত। সত্যব্রতর ভূমিকায় অর্পণ, গল্পের কথক সোমক, অন্যান্য ভূমিকায় অনির্বাণ, উজ্জ্বল, সুনন্দা, দেবারতী, অরিজিৎ, অমরজিৎ, সুদীপ্ত ঘোষ, সুদীপ্ত রায়, গোপা, মৌসুমী, কল্পলাল, কোয়েল, অভিপ্সা, সৌমিক ব্যানার্জি, সৌমিক পোদ্দার ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে মহুয়া ঘোষের রহস্যভেদী সত্যব্রত।
2: নমস্কার, আমি অঞ্জন মৈত্র। 12টার সময় আমাকে আসতে বলা হয়েছিল।
3: দরজায় দাঁড়িয়ে কথাটা বলে অঞ্জন তাকিয়ে রইল সামনে বসা ছেলেটার দিকে। ছেলেটা মানে অশোক টেবিলের ওপর রাখা ফাইলের ওপর ঝুঁকে পড়ে এতক্ষণ কাজ করছিল। এবার কথা শুনে মুখ তুলে চেয়ারে হেলান দিয়ে বসে দেওয়াল ঘড়িটার দিকে তাকালো। দেখল 12:10। দেখি বলল,
4: আরে আসুন অঞ্জনবাবু, আপনি ভেতরে এসে বসুন, স্যার এখনো আসেননি, তবে খুব শিগগিরই এসে পড়বেন।
3: অশোকের কথা শুনে অঞ্জন ঘরে ঢুকে টেবিলের উল্টো দিকে রাখা চেয়ারে বসল। বসে একটু উসখুস করে প্রশ্ন করল,
2: আচ্ছা সত্যব্রত রায়চৌধুরী আগে ক্রাইম ব্রাঞ্চে ছিলেন তাই না?
4: হ্যাঁ ছিলেনই তো, উনি DCDD মানে ডেপুটি কমিশনার অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ওই পদে থাকাকালীনই অবসর নিয়েছেন। চাকরিতে থাকাকালীন মানে কিছু এমন অদ্ভুত কেসের সমস্ত সমাধান করেছেন যা একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন স্যার।
2: শুনেছি অবসর নেওয়ার পরও বেশ কয়েকটি জটিল কেসের সমাধান করেছেন উনি, তার মধ্যে এই বিরাজেরও একটি কেস নাকি আছে।
4: হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আসলে সত্যব্রত স্যারের আদিবাড়ি তো এই বিরাজেই, তাই অবসর নেওয়ার পর উনি চলে এসেছিলেন এখানে। স্যারের দাদা পরিবার নিয়ে এখানেই থাকেন, তাই তাদের সাথে অবসরের পরের সময়টা কাটাবেন বলে স্যার চলে আসেন, আর সঙ্গে আসেন ওর স্ত্রী। কিন্তু কেহেস ওনার পেছন ছাড়ে না। এই বিরাজেরই একটি খুনের ঘটনায় তিনি এমনভাবে জড়িয়ে পড়েন যে মানে তারপরে আর কিছুই করার থাকে না, কয়েকটা দিনের মধ্যেই প্রমাণ সহ ধরে ফেলেন খুনিকে। এরপর একের পর এক মানুষ স্যারের কাছে তাদের কেস নিয়ে আসেন, আর এই কদিনে তো বেশ কয়েকটা কেসের সমাধান করেছেন উনি। তাই তো ওর দাদা মানে অরবিন্দবাবু এক প্রকার জোর করেই এই অফিসটা খুলে দিয়েছেন।
2: খুব ভালো হয়েছে এই অফিসটা হয়ে। দেখুন আমাদের কেসটা পুলিশ তো দেখছেই, কিন্তু আমরা চাই পুলিশের সাথে আপনারাও দেখুন, যেভাবেই হোক খুঁজে আনুন পল্লবকে। আজ দুদিন হলো।
3: কথা শেষ করতে পারল না অঞ্জন, ওর কথার মাঝেই দরজা খোলার আওয়াজ পেল। সে দেখল একজন ছিপছিপে চেহারার লম্বা লোক ঢুকে দাঁড়িয়েছে ঘরে। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, কিন্তু চামড়া টান টান।
4: স্যার এই ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছেন।
3: কথাটা শুনে বুঝতে অসুবিধে হলো না অঞ্জনের যে এই হলো সত্যব্রত, তাই এগিয়ে গিয়ে দাঁড়ালো সত্যব্রতর সামনে।
2: নমস্কার, আমি অঞ্জন মৈত্র। গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছিল, তখন আপনি বলেছিলেন আজ 12:00 নাগাদ আসতে।
5: হ্যাঁ মনে আছে।

0: আসুন আমার কেবিনে।
1: অঞ্জনের কথার ছোট করে উত্তর দিয়ে সত্যব্রত এগিয়ে গিয়ে খুলল ঘরের ভেতর যে দ্বিতীয় দরজাটা আছে সেটাকে। মাঝারি সাইজের একটা ঘর, ঘরে একটা বড় টেবিল, যার এক পাশে একটা বড় গদি আটা চেয়ার আছে, আর টেবিলের উল্টো দিকে তিনটে সাদা মাটা চেয়ার। সত্যব্রত গিয়ে গদি আটা চেয়ারে বসেই বলল,
0: বসুন অঞ্জনবাবু।
1: বসল অঞ্জন, আর ও বসতেই সত্যব্রত বলে উঠল,
0: এবার সময় নষ্ট না করে বলে ফেলুন কেসটাকে নিয়ে।
2: সত্যব্রতবাবু, আমি এসেছি আমার ভাইপোর কেস নিয়ে। আজ দুদিন হলো আমার ভাইপো নিখোঁজ, মানে আজ হলো বৃহস্পতিবার আর আমার ভাইপো পল্লব নিখোঁজ মঙ্গলবার থেকে। ওই দিন ও সকাল 9টা নাগাদ বেরিয়েছিল, যেমন রোজ বেরোয়। তারপর 12টা নাগাদ আমার বৌদি, মানে পল্লবের মা, ওকে ফোন করে, কিন্তু ফোন সুইচড অফ বলে। বৌদি ভাবে যে পল্লবের ফোনের চার্জ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বিকেল হয়ে গেলেও পল্লবের ফোন আসে না। তখন বৌদি আবার ওকে ফোন করে, ওইবারও সেই সুইচড অফ বলে। তবুও বৌদি সেভাবে গা করেনি ব্যাপারটা। এরপর রাত 9টা হয়ে যেতে বৌদি আবার ফোন করে পল্লবকে, কিন্তু সেই একই সুইচড অফ শুনতে পায়। তখন একটু চিন্তিত হয়ে পড়ে বৌদি, কারণ পল্লব রাত 8:30-এর মধ্যেই রোজ বাড়ি ঢুকে পড়ে। যা হোক, পল্লবের ফোন বন্ধ পেয়ে বৌদি এসে ব্যাপারটা বলে দাদাকে আর আমাকে। শুনে আমরা দুজনও চিন্তিত হয়ে পড়ি এবং বারবার ওকে ফোনে ধরার চেষ্টা করি, তবে ধরতে পারি না। আমরা ওর বন্ধু বান্ধব যাদের চিনি তাদেরকে ফোন করি, কিন্তু
0: এক মিনিট অঞ্জনবাবু, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, পল্লবের বন্ধুদের ফোন নাম্বার আপনারা পেলেন কোথায়?
2: দাদা, বৌদি বা আমার কাছে পল্লবের কোনো বন্ধুরই ফোন নম্বর নেই। সহিলি দিয়েছিল পল্লবের এক বন্ধু আর পল্লবের সেক্রেটারির ফোন নাম্বার। এই দুজনের কাছ থেকেই বাকিদের ফোন নাম্বার পাওয়া গিয়েছিল।
0: সহিলি কে?
2: ওহো, দেখেছেন, বলাই হয়নি আপনাকে। সহিলি হলো পল্লবের স্ত্রী। এই তো 6 মাস হলো ওদের বিয়ে হয়েছে।
0: ওকে ওকে, বুঝলাম, বলুন তারপর।
2: হ্যাঁ, তা যা বলছিলাম সেটা হলো, মঙ্গলবার রাতে পল্লবের বন্ধু বান্ধব আর অফিসের লোকজন যাদেরই ফোন করা হয় সবাই বলে পল্লব কোথায় জানে না। এর সাথে ওর সেক্রেটারির কাছে আরও যেটা জানতে পারি সেটা হলো, সেদিন নাকি পল্লব অফিসেই যায়নি। শুনে আমরা অবাক হয়ে যাই, ভাবি তাহলে ছেলেটা গেল কোথায়। এসব ভাবনা চিন্তার মাঝেই আমরা ঠিক করি থানায় যাব। তাই ওই রাতেই আমি আর কল্লোল দুজন যাই থানায়। দাদা বেশ নার্ভাস হয়ে পড়েছিল, তাই দাদাকে বাড়িতেই থাকতে বলেছিলাম আমরা। তা
0: দাঁড়ান দাঁড়ান অঞ্জনবাবু, এই কল্লোলটাকে সেটা তো আগে বল।
2: এই দেখেছেন তো সত্যব্রতবাবু, আমার উচিত ছিল বাড়ির সবার কথা আগে আপনাকে জানানো। যাকে কথা এগোনোর আগে এই কাজটা করে নি। জানেন, আমাদের যৌথ পরিবার, এখন এই যৌথ পরিবারের কনসেপ্টটাই তো উঠে যাচ্ছে, কিন্তু আমার দাদা সজল মৈত্র বেশ কড়া হাতে ধরে রেখেছেন আমাদের পরিবারটিকে। আমার দাদা একজন ডাক্তার। এই বিরাজে সজল মৈত্রের নার্সিংহোম কোথায় জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দেবে, মানে বিরাজের চেনা মুখ তিনি। আমরা দু ভাই, আমার বৌদির নাম সুলক্ষণা মৈত্র, বৌদি বাড়িতেই থাকে, সংসারটাকে সে দু হাতে আগলে রেখেছে। দাদার দুই ছেলে আর এক মেয়ে, বড় ছেলে কল্লোল, তারপর মেয়ে পরমা, আর ছোট ছেলে হলো এই পল্লব। দাদার তিন ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, কল্লোলের স্ত্রী নন্দিনী, পরমার স্বামী রজত, আর পল্লবের স্ত্রী হল সহেলি। পরমা অবশ্য ওর স্বামী রজতের সাথে থাকে অন্য জায়গায়। এছাড়া আমাদের মৈত্র বাড়িতে থাকি আমি আর আমার স্ত্রী। আমার স্ত্রীর নাম মধুমিতা। আমার একটি মেয়ে পাপড়ি, তারও বিয়ে হয়ে গিয়েছে, সে তার স্বামী রবির সাথে থাকে অন্যত্র। এই হলো আমাদের পরিবার।
0: তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনাদের বাড়িতে আপনারা মোট 8 জন থাকেন আর?
2: না না সত্যব্রতবাবু, 8 জন নয়, 9 জন থাকি আমরা।
0: সে কি করে হয় অঞ্জনবাবু? আপনার দাদা সজলবাবু, বৌদি সুলক্ষণা দেবী, বড় ছেলে কল্লোল, ওর স্ত্রী নন্দিনী, ছোট ছেলে পল্লব, ওর স্ত্রী সহেলি, আপনি আর আপনার স্ত্রী মধুমিতা দেবী, ব্যাস এইসব মিলিয়ে তো আটজনই হলো।
2: একজনের কথা এখন অবশ্য বলা হয়নি আপনাকে, আমাদের বাড়ির খুদে সদস্য কল্লোলের ছেলে পৃথিবী, একে ধরলে নজনই হবে। পৃথিবীর বয়স এই 10 মতো এখন।
0: বেশ, তার মানে 9 জন থাকেন আপনারা একসঙ্গে। তো মঙ্গলবার রাতে আপনি আর কল্লোল থানা যাওয়ার পর কি হলো?
2: ওই রাতে পুলিশ অভিযোগ নেওয়ার পরই কাজে নেমে পড়েছিল। বিরাজ থানার ওসি অয়ন মুখার্জির সাথে দাদার ভালোই পরিচয় আছে, তা ওই রাতেই থানা থেকে আশেপাশের সব জায়গায় হাসপাতালের নার্সিংহোমে খবর নেওয়া হয়েছিল, মর্গেও খবর নেওয়া হয়েছিল, কিন্তু পল্লবের কোনো খবর পাওয়া যায়নি। তাই গতকাল সকালে পুলিশ পল্লবের ফোন সার্ভেলেন্সে বসায়। এদিকে মঙ্গলবার রাত কাটতেই সহেলি আমাদের বলে পাপিয়ার কথা। ও সন্দেহ করে যে পল্লব পাপিয়ার সঙ্গে থাকতে পারে। এই পাপিয়া নামের মেয়েটার সাথে পল্লবের সম্পর্ক প্রায় 6-7 বছরের। আজ থেকে 1 বছর আগে যখন পল্লবের বিয়ের কথা ওঠে, বাড়িতে তখন পল্লব বলেছিল পাপিয়ার কথা, বলেছিল যে ওকেই বিয়ে করবে, কিন্তু দাদা একেবারেই রাজি হয়নি। পল্লব জেদ করলেও দাদা কান দেয় না। দাদা সহেলিকে পছন্দ করেছিল পল্লবের জন্য। বৌদি অনেক কেঁদে টেঁদে রাজি করিয়েছিল পল্লবকে। তারপর সহেলির সাথে বিয়ে হয়ে যাওয়ার পর এই 6 মাসে কোনোদিন আমরা কেউ পাপিয়ার নাম কোনোদিন শুনিনি এই বাড়িতে। কিন্তু গতকাল সহেলি বলল যে পল্লব পাপিয়ার কাছে গিয়ে থাকতে পারে, ওকে পাপিয়ার কথা নাকি পল্লবই বলেছিল। যাই হোক, কথাটা শুনেই আমরা ওসি অয়ন মুখার্জিকে জানাই, সেও দেরি করেনি। বৌদির কাছ থেকে পাপিয়ার বাড়ির ঠিকানা জেনে নিয়েছিল, গিয়েছিল সেখানে, কিন্তু পায়নি পল্লবকে। পাপিয়া পুলিশকে বলেছে যে এখন পল্লব কোথায় সেটা সে জানে না। এদিকে পল্লবের ফোন সার্ভেলেন্সে বসে যেটা জানা গেছে সেটা হলো মঙ্গলবার সকাল 9:32 বিরাজ স্টেশনের কাছে পল্লবের ফোন সুইচ অফ হয়ে যায়, তারপর আর অন হয়নি। এটা জানার পর গতকাল বিকালে কল্লোল বলে আপনার কথা, বলে যে পুলিশ যেমন কাজ করছে করুক, সাথে আপনাকেও কেসটা দেখার কথা বলা হোক। বাড়ির সবাই একমত হয়েছে, তাই আমি ফোন করি আপনাকে। তখন আপনি আজ দুপুর 12 নাগাদ আমাকে আসতে বলেন। এই হলো গোটা ব্যাপারটা। আমরা চাই আপনি যথাশীঘ্রই সম্ভব পল্লবকে খুঁজে বার করুন।
0: আমি আপনাদের বাড়িতে একবার যেতে চাই, সবার সঙ্গে একটা কথা বলতে চাই।
2: বেশ তো, চলুন না আমার সাথে। এখন সবাই বাড়িতেই আছে, আজ দাদা কল্লোল বা আমি কেউই বেরোয়নি কাজে।
0: না না না, এখন যাব না, আগে আমি একবার থানায় যাব। এখন বাজে 1:15, আমি থানা ঘুরে এই 3 নাগাদ যাচ্ছি আপনাদের বাড়িতে।
2: বেশ, তাই হোক।
1: সত্যব্রতর কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলেই বিদায় নিল অঞ্জন। আর ও বেরিয়ে যেতেই সত্যব্রত ফোনে ধরল বিরাজ থানার ওসি অয়ন মুখার্জিকে।
0: হ্যালো মিস্টার মুখার্জি, আমি সত্যব্রত রায়চৌধুরী বলছি।
3: হ্যাঁ স্যার, বলুন, কি সাহায্য করতে পারি আমি?
0: একটা কেস নিয়ে আপনার সাথে একটু কথা বলার ছিল, ভাবছিলাম এখন একবার থানায় যাব। আপনি কি ফ্রি আছেন?
3: হ্যাঁ হ্যাঁ স্যার, খুব একটা ব্যস্ত নেই, আপনি চলে আসতেই পারেন।
1: অয়নের কথা শুনে সত্যব্রত আর দেরি করল না, বেরিয়ে পড়ল অফিস থেকে। এরপর 20 মিনিটের মধ্যেই সে পৌঁছে গেল থানায়।
4: আসুন স্যার, আসুন। সেই কাটা হাতের কেসটার পরেই দেখা হলো আপনার সঙ্গে। তবে আপনার খবর কিন্তু আমি রেখেছি, আপনি তো পরপর কয়েকটা কেসের সমাধান করলেন, আর এখন নিউ কলোনির দিকে একটা অফিসও খুলেছেন, এটা শুনে কিন্তু আমি খুব খুশি হয়েছি স্যার।
0: ঠিকই শুনেছেন, ওই অফিস খোলার পর আরও 2 কেসের সমাধানও হলো। তবে এইগুলো এই বিরাজের নয়, একটা বটতলার আর দ্বিতীয়টা হচ্ছে কাদা গ্রামের। কিন্তু আজ একটা কেস এসেছে যেটা এই বিরাজেরই, সেটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছিলাম।
4: কোন কেস স্যার?

0: সজল মৈত্রর ছেলে পল্লব মৈত্রর নির্দেশ অর্কেস্ট্রা।
1: ও, ওরা আপনার কাছেও গিয়েছিল?
0: হ্যাঁ, সজল মৈত্রর ভাই অঞ্জন মৈত্র আজ বেলার দিকে এসেছিল আমার অফিসে।
1: বেশ তো স্যার, আবার তাহলে একসঙ্গে কাজ করার একটা সুযোগ এলো, আর আবার আপনার কাছ থেকে কিছু একটা শেখার সুযোগ পাবো আমি। এই ক্রাইম ব্রাঞ্চে থাকাকালীন আপনি যেসব কেস সমাধান করেছেন সেগুলো কিন্তু এখন আমাদের কাছে উদাহরণ। যাক সে কথা, আপনি বলুন স্যার যে কিভাবে এগোবেন বলে ভাবছেন।
0: আচ্ছা মিস্টার মুখার্জি, পল্লবের সেলফোন সার্ভেলেন্সে বসে কি জানতে পেরেছেন আপনারা?
1: স্যার, মঙ্গলবার সকাল 9:30 নাগাদ বিরাজ স্টেশনের কাছে পল্লববাবুর ফোনটা সুইচ অফ হয়ে যায়, তারপর কিন্তু আর সুইচ অন হয়নি। আর ওর লাস্ট লোকেশন ছিল ওই বিরাজ স্টেশন চত্বর। সেলফোনের কল ডিটেলসও বার করে নিয়েছি, তাতে সব সাধারণ কল, মানে কোনো কিছু প্যাটার্ন পাওয়া যায়নি বুঝলেন। কয়েকটা ক্রেডিট কার্ড বা লোন নেওয়ার জন্যে ফোন ছাড়া আর কোনো অচেনা নাম্বার থেকে ফোনও আসেনি, সব চেনাজানাদের থেকেই ফোন এসেছে বা গেছে।
0: মিস্টার মুখার্জি, পল্লবের কল রেকর্ড কি বলছে? ইদানিং পাপিয়ার সঙ্গে ওর সম্পর্ক ছিল?
1: পাপিয়া মানে যাকে বিয়ে করতে চাইছিল পল্লব?
0: হ্যাঁ, সেই।
1: আচ্ছা আচ্ছা, এক্ষুনি দেখে জানাচ্ছি স্যার, দাঁড়া।
2: কথাটা বলি, অয়ন বেল টিপল, সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মী এসে দাঁড়ালো দরজায়।
1: এই তুষারবাবুকে পাঠান তো।
3: আচ্ছা, ওকে স্যার।
2: পুলিশ কর্মী বেরিয়ে যেতেই সত্যব্রত বলল,
0: তুষারবাবু মানে সাব ইন্সপেক্টর তুষারধর, তাই তো?
1: হ্যাঁ স্যার, ওই বিরাজের যে কেসটায় আমরা একসঙ্গে কাজ করছিলাম তাতে তো তুষারবাবু আমাদের সঙ্গে ছিল।
0: হ্যাঁ হ্যাঁ, মনে আছে, উনি তো
4: আসবো স্যার।
2: সত্যব্রত কথা শেষ করতে পারল না, ওর কথার মাঝেই দরজায় এসে দাঁড়িয়ে প্রশ্ন করল তুষারধর।
1: হ্যাঁ তুষারবাবু, আসুন। দেখুন, আর একটা কেসে সত্যব্রত স্যারের সঙ্গে আমাদের কাজ করার সুযোগ এসেছে।
2: অয়নের কথা শুনে একমুখ হেসে তুষার এগিয়ে এসে দাঁড়ালো সত্যব্রতর সামনে, তারপর প্রশ্ন করল,
3: স্যার ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে।
1: তুষারবাবু, আপনি পল্লবের ফোনের কল ডিটেলসটা নিয়ে এসে একবার একটু দেখুন তো যে পাপিয়া মণ্ডলের নাম্বার থেকে পল্লবের ফোনে ফোন আসা যাওয়া করেছে কিনা।
3: ওকে স্যার, আমি এক্ষুনি দেখছি।
0: আপনারা আর কিছু কি জানতে পেরেছেন?
1: না স্যার, তেমন কিছু তো নয়, তবে আমরা আশা করছি যে মুক্তিপঞ্চে খুব শিগগিরই একটা কল আসবে, তাই দুজন লোককে রাখা হয়েছে মৈত্র বাড়িতে, তারা যন্ত্রপাতি নিয়ে একেবারে তৈরি হয়ে আছে। মুক্তিপণের কল এলে ওরা জায়গাটা ট্রেস করার চেষ্টা করবে, আর তারপরেই আমরা কাজটা শুরু করব স্যার।
0: সেনায় বুঝলাম মিস্টার মুখার্জি, কিন্তু যদি মুক্তিপঞ্চে কোনো ফোন না আসে সেক্ষেত্রে কি করবেন?
1: তখন অন্যভাবে ভাবার চেষ্টা করবো স্যার।
0: তাহলে সেটা এখন থেকে করুন, কারণ পল্লব নির্দেশ হয়েছে দুদিনের ওপর হয়ে গেল, তখনই কিন্তু মুক্তিপণের কল এসে যাওয়া উচিত ছিল। না হয় বলছি না যে কল আসবে না, সেটা তো যে কোনো সময় আসতেই পারে, তবে আমাদের অন্য পদ্ধতিও এগানো শুরু করতে হবে, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে।
1: আপনি বলুন না স্যার যে কিভাবে এগোনোর কথা ভাবছেন।
0: আমি ভাবছি মিস্টার মুখার্জি যে একবার মৈত্রবাড়ির সবার সঙ্গে বিশদভাবে কথা বলবো। আচ্ছা, আপনার কি বাড়ির সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে?
1: না স্যার, সবার সাথে তো কথা বলা হয়নি। সজলবাবু, অঞ্জনবাবু, কল্লবাবু আর সহেলির সঙ্গে কথা হয়েছে আমার।
0: বেশ, তাহলে এখন একবার মৈত্রবাড়িতে যাওয়া যাক। চলুন, বাড়ির সবার সঙ্গে কথা বলে অনেক তথ্য জানা যেতে পারে, হয়তো এমন কোনো শত্রু কথাও জানা যেতে পারে যার হয়তো হাত রয়েছে পল্লবের এই নির্দেশের পেছনে, তাই বাড়ির সবার সঙ্গে কথা বলাটা খুব জরুরি।
1: হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, চলুন তাহলে যাওয়া যাক।
2: কথাটা বলেই উঠে দাঁড়ালো অয়ন। ঠিক এই রকম একটা সময়ে দরজায় এসে দাঁড়ালো তুষার।
3: স্যার আসতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ, আসুন তুষারবাবু। বলছি, কিছু পেলেন কল ডিটেলসে?
3: হ্যাঁ স্যার, পেয়েছি। পল্লবের ফোনে যে নাম্বারটা পাপিয়া নামে সেভ করা আছে সেই নাম্বারের সঙ্গে পল্লবের নিয়মিত কথা হতো, কখনো 20 মিনিট কথা হতো, কখনো আধ ঘন্টা, আবার কখনো 1.25 ঘন্টা এরকম।
0: তুষারবাবু নিখোঁজ হওয়ার দিন পল্লবের কার কার সঙ্গে কথা হয়েছিল সেটা একটু দেখুন তো। আর একটা কাজ করুন, ওই বিরাজ স্টেশন চত্বরে কটা সিসিটিভি ক্যামেরা আছে সেটা জানার চেষ্টা করুন, যদি পান তাহলে মঙ্গলবার সকালের ক্যামেরার ফুটেজ বার করে আনুন।
1: ঠিক আছে, আপনি এগুলো করুন আর আমরা ততক্ষণে মৈত্রবাড়ি থেকে ঘুরে আসছি।
2: কথাগুলো বলে আর দাঁড়ালো না অয়ন, সত্যব্রতর সাথে বেরিয়ে পড়ল। এরপর প্রায় 3টে নাগাদ ওরা দুজন গিয়ে পৌঁছল মৈত্র বাড়িতে। পৌঁছেই দেখল বাড়ির সবাই ওদের জন্যই অপেক্ষা করছে, তাই বৈঠকখানায় বসল সবাই। বসেই সত্যব্রত প্রশ্ন করল।

0: আরো সজল মৈত্রকে।
1: আচ্ছা সজলবাবু, এই মুহূর্তে এমন কোন শত্রুর কথা কি মনে হচ্ছে আপনার যে এটা ঘটিয়ে থাকতে পারে?
2: না, আমার তেমন কোনো শত্রু আছে বলে তো মনে পড়ছে না। কত মানুষের বিনামূল্যে চিকিৎসা করেছি আমি, এই বিরাজ আর আশেপাশের এলাকায় আমার যথেষ্ট সুনাম আছে।
1: বুঝলাম। আচ্ছা পল্লবাবুর তো একটা কনসালটেন্সি ফার্ম আছে, তাই না?
2: হ্যাঁ, এই তো বিরাজ স্টেশনের কাছেই। আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে কল্লোল আমার মতোই ডাক্তার, আমার নার্সিং হোমটা এখন ওই দেখাশোনা করে, ছোট হলো পল্লব। ওর এসব ডাক্তারিতে কোনো আগ্রহ ছিল না, স্টেশনের কাছেই কনসালটেন্সি ফার্ম ওর, আর আমার মেয়ে পরমা একটা স্কুলে পড়ায়।
1: আচ্ছা, এবার বলুন তো পল্লববাবু রোজ অফিসে যান কিভাবে?
2: অটোতে। যদিও আমার বাড়িতে তিনটে গাড়ি আছে, কিন্তু কিন্তু পল্লব অটোতেই যায় অফিসে। আসলে ও গাড়ি চালাতে পারে না, শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর ভয়ে আর শেখেনি, আর ড্রাইভার নিয়েও যেতে চায় না, বলে এইটুকু তো পথ, তাই বাড়ির সামনে থেকে অটো ধরেও, তারপর স্টেশনের কাছে নেমে হেঁটে পৌঁছয় অফিসে। ওর অফিসটা একটা গলির মধ্যে, তাই অটো ঢুকতে পারে না, সেই কারণে স্টেশনের কাছে নেমে হেঁটে চলে যায়।
0: সজলের উত্তর শুনেই সত্যব্রত ফিরল সুলক্ষণার দিকে।
1: যেদিন পল্লব নিখোঁজ হয়েছিল সেদিন বেলা 12টা নাগাদ আপনি ওকে ফোন করেছিলেন, তাই তো?
3: হ্যাঁ করেছিলাম, কিন্তু ওর তো ফোন বন্ধ ছিল। তখন ভেবেছিলাম হয়তো ওর ফোনে চার্জ নেই কিংবা কোনো দরকারি মিটিং চলছে।
1: আচ্ছা পাপিয়ার সঙ্গে যে বিয়ের পরেও সম্পর্ক রেখে চলছে পল্লব, সেটা আপনি কি জানতেন?
3: না, একেবারেই নয়। তবে সহেলির সঙ্গে যে ওর একটা দূরত্ব আছে সেটা আমি বুঝতে পারতাম।
0: সুলক্ষণার কথা শেষ হতেই এবার মধুমিতা বলে উঠল,
4: জানেন সত্যব্রতবাবু, মঙ্গলবার সকালে বেরোনোর সময় পল্লব আমায় বলে গিয়েছিল যে ছোটমা পায়েস বানিও, রাতে এসে খাবো। এখন কথাটা মনে পড়লে ভীষণ কষ্ট হচ্ছে।
1: আচ্ছা আপনি অঞ্জনবাবুর স্ত্রী, তাই তো?
5: হ্যাঁ হ্যাঁ, ও আমার স্ত্রী মধুমিতা।
1: বেশ, তা মধুমিতা দেবী, পল্লবের মধ্যে ইদানিং কোনো অস্বাভাবিকতা দেখেছেন?
0: সত্যব্রতর প্রশ্ন শুনে মধুমিতা একবার তাকালো তার বড় জা সুলক্ষণার দিকে, তারপর বলল,
4: হ্যাঁ পল্লব যেন একটু টেনশনে ছিল এই কদিন।
3: হ্যাঁ বা, আমারও তাই মনে হয়েছিল।
1: আপনারা দুজন তার কারণ জানার চেষ্টা করেননি পল্লবের কাছ থেকে?
3: না তো।
0: সত্যব্রত ফিরল কল্লোলের দিকে, প্রশ্ন করল,
1: হ্যাঁ কল্লোল, আপনার কি মনে হয় কি হয়ে থাকতে পারে পল্লবের সাথে?
6: আমার কোনো ধারণাই নেই স্যার, আমি নার্সিংহোম নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্য কোনো দিকে মন দিতে পারি না। পল্লবের সাথে কতদিন হলো ভালো করে কথা পর্যন্ত হয়নি আমার।
1: বুঝলাম। তা আপনার স্ত্রী নন্দিনীর কি বক্তব্য?
0: সত্যব্রতর প্রশ্ন শুনে নন্দিনী একটু চুপ করে থেকে বলল,
7: আমার মনে হয় সহেলির সাথে বিয়ে হওয়ার পর থেকেই পল্লব একটু টেনশনে ছিল।
1: আচ্ছা, সহেলিরও কি তাই মনে হয়?
8: পল্লবের মনে কি চলছিল আমার জানা নেই, কারণ কারণ ওর সাথে আমার সম্পর্কটা সেভাবে কখনো গড়েই ওঠেনি। ও বিয়ের পর আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল পাপিয়ার কথা। আমি ভেবেছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু কিছুই হয়নি। বেশ কয়েকবার আমার সামনেই পাপিয়ার ফোন ঢুকেছিল ওর ফোনে, তাই তাই আমার মনে হয়েছিল যে ও ও পাপিয়ার সাথে কোথাও চলে গেছে।
0: সহেলির কথা শেষ হতেই উঠে দাঁড়ালো সত্যব্রত।
1: এখন এই পর্যন্তই থাক, পরে আরো কিছু জানার দরকার পড়লে আসবো। পল্লবের অফিসে কতজন কাজ করে?
2: পাঁচজন।
1: ওদের ফোন নাম্বার পাওয়া যাবে?
3: হ্যাঁ, পল্লবের অ্যাসিস্ট্যান্ট রূপার ফোন নম্বর আছে সহেলির কাছে।
1: মিস্টার মুখার্জি, আপনি চটপট নাম্বারটা নিয়ে নিন তো।
0: এরপর অয়ন নাম্বারটা নিতেই সত্যব্রত আর সে বেরিয়ে পড়ল মৈত্র বাড়ি থেকে, বেরিয়ে সোজা এসে পৌঁছল থানায়।
1: মিস্টার মুখার্জি, আপনি পল্লবের অ্যাসিস্ট্যান্ট রূপাকে একবার থানায় আসতে বলুন। সাথে ওই অফিসের আরও যে চারজন আছে তাদেরকেও আনতে বলুন। তবে আমার মনে হয় পাপিয়ার সঙ্গে আমাদের কথা বলাটা খুবই জরুরি।
0: সত্যব্রতর কথা মতোই কাজ করল অয়ন। তাতে সন্ধে প্রায় ছটা নাগাদ থানায় এসে পৌঁছল রূপা এবং পল্লবের অফিসের বাকি চারজন। এসে রূপা নিজেই কথা শুরু করল, বলল,
9: স্যার কয়েকদিন হলো দেখছিলাম পল্লব স্যার একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। দেখে আমি তো বুঝতে পারছিলাম যে ওনার ভেতর একটা টেনশন চলছিল, আর যে দুটো কাজ আমাদের চলছে তাতে যেন স্যার মনই দিতে পারছিলেন না।
10: বলছি যে কাজের জায়গায় তো অনেকেই শত্রু তৈরি হয়, তা পল্লবের কি ওরকম কোনো শত্রু ছিল?
9: না তো স্যার, আমরা তো আমাদের মতো কাজ করে যেতাম, কখনো কারোর সঙ্গে সমস্যা হয়নি, বরঞ্চ কতবার কোলাবোরেশনেও কাজ করেছি আমরা।
0: রূপার উত্তর শুনেই সত্যব্রত প্রশ্ন করল,
1: আচ্ছা পল্লব সোমবার অফিস থেকে কখন বেরিয়েছিল?
9: ওই স্যার রাত 8টা নাগাদ, তারপর তো মঙ্গলবার উনি নিখোঁজ হয়ে যান।
1: আচ্ছা রূপা, সোমবার কোনো অন্যরকম কিছু কি খেয়াল করেছিলে তুমি?
9: না স্যার।
1: বেশ, তুমি আসতে পারো, তোমার অফিসের বাকি চারজনের সঙ্গে একবার কথা বলে নিই আমরা।
0: সত্যব্রতর কথা শুনে রূপা চলে গেল। এরপর পল্লবের অফিসের বাকি চারজনের সাথে কথা বলল সত্যব্রত আর অয়ন, তবে কাজের কোনো তথ্যই পেল না ওরা, তাই ওদেরও চলে যেতে বলল সত্যব্রত। আর তার পরপরই অয়নের ফোনে ফোন এলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেমন্ত সোমের।
11: স্যার, গোল্ডেন পার্কের পাশে যে ঝোপটা আছে সেখানে একটা বডি পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে পল্লব মিত্রের বডি, একেবারে ঠান্ডা হয়ে গেছে, প্রাণের কোনো চিহ্ন নেই।
10: আমরা আসছি এক্ষুনি, আর আপনি জায়গাটাকে সিল করুন, দেখবেন প্রমাণ যেন কোনো ট্যাম্পার না হয়।
0: কথাটা হেমন্তকে বলেই ফোন বন্ধ করে সত্যব্রতকে জানালো অয়ন। তারপর সময় নষ্ট না করে সত্যব্রত এবং সে বেরিয়ে পড়ল গোল্ডেন পার্কের উদ্দেশ্যে। যখন অকুস্থলে পৌঁছল পুলিশের জিপ, তখন জায়গাটায় অনেক লোকই জমা হয়েছে। সেই ভিড় সরিয়ে হেমন্ত সোম এবং দুজন কনস্টেবল অয়ন আর সত্যব্রতকে নিয়ে গেল বডির কাছে। পৌঁছেই অয়ন আর সত্যব্রতর বুঝতে অসুবিধে হলো না যে ওটা পল্লবের মৃতদেহ। সত্যব্রত গিয়ে বসল বডির পাশে, তারপর খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে বলল,
1: বুঝলেন মিস্টার মুখার্জি, পল্লবকে গলায় ফাঁসি দিয়ে মারা হয়েছে। গলার এই কালো দাগটা, এই যে কালো দাগটা দেখলেই বুঝতে পারবেন যে দড়িটা বেশ মোটা ছিল, সম্ভবত নাইলনের।
10: হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। আর ইশারা আর কিছু বুঝতে পারলেন আপনি?
1: মার্ডার কোনো অন্য জায়গায় করা হয়েছে, তারপর বডি নিয়ে সে এখানে ফেলে দিয়ে গেছে আততাই।
10: স্যার সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা স্যার বলছি, মানে ও স্যার ফরেন্সিক টিম এসে গেছে, আর ওদের কাজ হয়ে গেলেই আমি বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দেবো, আর মৈত্র বাড়ি তো এখন খবরটা দিয়ে দেবো। এবার আপনি যদি চান তো ফিরে যেতে পারেন, রাতও তো অনেকটা হলো, আবার না হয় কাল সকাল থেকে বসা যাবে।
1: হ্যাঁ সেটাই ভালো হবে মিস্টার মুখার্জি, এর মাঝে ব্রেন একটু ভাবার সময় পাবে। আমি তাহলে আসছি।
0: কথাটা বলে সত্যব্রত ফিরে গেল বাড়িতে। কিন্তু এই রাতে ভালো করে ঘুম হলো না সত্যব্রতর। সারাক্ষণ ওর মাথায় ঘুরতে লাগলো মৈত্র বাড়ির সদস্যদের কথা। ভাবল সকালে উঠেই একবার যাবে মৈত্র বাড়িতে। সেই মতো পরের দিন, মানে শুক্রবার, সকাল 8টা নাগাদ সে গিয়ে পৌঁছল মৈত্র বাড়িতে। গিয়ে দেখল শোকে দুঃখে বাড়ির সবাই একেবারে স্তব্ধ হয়ে গেছে। তবে ওদের মধ্যে থেকে সত্যব্রতর একটু যেন আলাদা লাগলো সহেলিকে। সত্যব্রতকে দেখেই কান্নায় ভেঙে পড়ল সুলক্ষণা।
3: সত্যব্রত বাবু, গতকাল আপনি আসতে মনে হয়েছিল যে এবার আমার ছেলেকে ঠিক খুঁজে পাওয়া যাবে, কিন্তু সব তো শেষ হয়ে গেল, আর তো কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। তবে আমি অনুরোধ করব আপনাকে, আপনি আপনি খুনিকে খুঁজে বের করুন, খুনিকে আপনি খুঁজে বের করুন।

0: পল্লব খুব ভালো ছেলেছিল সত্যব্রতবাবু, ওর এইরকম পরিণতির কথা ভাবতেই পারছি না। আপনি প্লিজ যথাশীঘ্র সম্ভব বার করুন, কে এমন করল।
1: আমি চেষ্টা করছি অঞ্জনবাবু, আপনি চিন্তা করবেন না।
2: কথাটা বলার প্রায় সাথে সাথেই ওর সেলফোনে ফোন এলো অরুণের।
3: স্যার আপনি কি আসছেন থানায়?
1: হ্যাঁ আসছি, মিনিট দশ পনেরোর মধ্যে পৌঁছে।

0: থাকবেন।
1: ও হ্যাঁ, বলুন বলুন।
0: আপনার সঙ্গে একটু দেখা করা যায়?
1: বেশ, আমি এখন মৈত্রবাড়ির সামনেই আছি। আপনি একটা কাজ করুন, আপনি আধ ঘন্টার মধ্যে সামনের কফি শপটায় আসুন, আর এসে আমার সঙ্গে দেখা করুন।
0: বেশ।
2: খানিকক্ষণের মধ্যেই পাপিয়া উপস্থিত হলো কফি শপে।
0: নমস্কার, আমি পাপিয়া, আপনাকে ফোন করেছিলাম।
1: হ্যাঁ হ্যাঁ, প্লিজ বসুন। বলুন, আপনি কি বলতে চান, সবটা খুলে বলুন।
0: আমি জানি না আমি কতটা আপনাকে হেল্প করতে পারবো। আমি বুঝতেই পারছি না এমন কাজ যে কে করতে পারে। ওর কোনো শত্রু নেই, ওর সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, জানেন।
1: দেখুন, আপনি প্লিজ ভেঙে পড়বেন না, আর তো কিছু করার নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, আপনি কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে বার করতে আমাকে সাহায্য করতে পারেন, তাই আপনার সাহায্যটা আমাদের খুব দরকার। আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন তো, ওনার মধ্যে এই কদিনে কিছু দেখেছিলেন কি যেটা অস্বাভাবিক?
0: দেখুন, সেভাবে তো আমি বলতে পারছি না, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, ও ভীষণ টেনশন করতো, জানেন। মানে ইদানিং হঠাৎ করে মানে টেন্স লাগতো ওকে ভীষণ। আমি ওকে কতবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে কি হয়েছে, আমার থেকে লুকিয়েও না অন্তত, কিন্তু ও কিছুই বলতো না। আমি সত্যি জানি না এটা এটা আমার সঙ্গে কেন হলো। আপনি তো জানেন যে ওর বিয়ে হয়ে গেছিল, আসলে আমাদের সম্পর্কটা না ওর বাড়িতে ঠিক মেনে নেয়নি, ওদের পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। এবার ও স্ত্রীর যদি কোনো রকম ওর উপর ক্ষোভ থাকে না, মানে যদি ওর এই আমাদের সম্পর্কটা আছে বলে রাগ থেকে থাকে, আমি জানি যে সেটাই স্বাভাবিক, ওর রাগ হবেই, আমি ওর দিকটা বুঝি। জানেন স্যার, আমি পল্লবকে অনেকবার বলেছিলাম যে তুমি সম্পর্কটা শেষ করে দাও, আমাদের সম্পর্কটা ঠিক নয়, কিন্তু ও বুঝেছিল, জানেন। ও বলেছিল যে আমাদের মধ্যে তাহলে বন্ধুত্বটাই বাঁচিয়ে রাখবে। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বই ছিল ইদানিং, কিন্তু এই কাজটা যদি সহেলি করে থাকে তাহলে আমি ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন নয়।
1: আপনি প্লিজ শান্ত হন, শান্ত হন, এই জলটা খান তো, এনিন খান। দেখুন, সেটা তো আমাদের কাজ, আমরা সেই ব্যক্তিকে খুঁজে বার করবই, এমন কিছু যেটা আপনার মনে হয়েছে স্বাভাবিক নয় সেরকম কিছু কি জানেন?
0: একটা জিনিস জানেন, ওনার পরিবারকে খুব ভালোবাসত, ওদের যৌথ পরিবার। ও খালি বলতো যে আজকালকার দিনে যৌথ পরিবার প্রায় দেখাই যায় না, কিন্তু ইদানিং জানেন ও পরিবার সম্পর্কে খুব একটা কথা বলতো না, মানে বলতে চাইতো না। ওর ফ্যামিলির কথা তুললেই ও যেন কেমন হয়ে যেত, বলতো ভালো লাগছে না, পরিবার নিয়ে কোনো কথা বলো না।
1: পরিবার পরিবার নিয়ে কেন কথা বলতে চাইতো না? আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন তো পাপিয়া।
0: আমি সত্যি জানি না, মানে জানলে কেন আপনাদেরকে বলবো না। আমি আমি অনেক ভাবার চেষ্টা করেছি, কিন্তু সত্যি সত্যি আমি কিছু জানি না, বিশ্বাস করুন। আমার আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না।
1: ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আমাকে একবার থানায় যেতে হবে, আমি বরং উঠি। নমস্কার।
2: কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেল থানায়, তারপর সোজা গিয়ে ঢুকল অয়নের চেম্বারে। গিয়ে দেখল অয়ন আর সাব ইন্সপেক্টর তুষার ধর দুজনেই রয়েছে ঘরে।
3: আসুন স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি সকালে মৈত্রবাড়িতে গিয়েছিলাম, বুঝলেন, ওদের আশ্বাস দিয়ে এসেছি যে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা খুনিকে ধরার চেষ্টা করব।
1: আমি ওখান থেকেই আসছি। তা পল্লবের পোস্টমর্টম রিপোর্ট কি আজ সন্ধ্যার মধ্যে এসে যাবে?
3: এসে তো যাওয়াই উচিত স্যার, আর যদি একান্তই না আসে তাহলে কাল সকালে এসেই যাবে।
4: স্যার, গতকাল আপনি যা ইনফরমেশন জোগাড় করতে বলেছিলেন সেগুলো জোগাড় হয়ে গেছে।
1: বেশ, তা কি জানতে পেরেছেন তুষারবাবু?
4: মঙ্গলবার সকালে স্যার পল্লবের ফোনে কোনো ফোন আসেনি, এমনকি ওর ফোন থেকে কোনো ফোন যায়ওনি। সকাল 9টা

0: বলিস না কা তোর ফোন সুইচড অফ হয়ে গেছে। এ তো গেল ফোনের কথা, এবার আসছি সিসিটিভির কথায়। স্টেশন চত্বরটা পুরো খুঁজে আমি তিনটে সিসিটিভি ক্যামেরা পেয়েছি, একটা রাস্তার মোড়ে লাগানো আছে আর বাকি দুটো দোকানের বাইরে, একটা ফোনের দোকানের বাইরে লাগানো আছে আর একটা জেন্টস পার্লারের বাইরে। স্টেশন চত্বরের বাকি সব দোকানই ছোট ছোট, এই দুটো দোকানই একটু বড় স্যার, তাই এই দুটো দোকানের বাইরেই সিসিটিভি ক্যামেরা পেয়েছি। এই তিনটে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি বার করে এনেছি, তবে এখনো দেখা হয়নি সবকটা।
1: গুড জব, তা সেগুলো এবার চটপট দেখার ব্যবস্থা করুন।
0: ওকে স্যার, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি, আর কিছু পেলে আপনাকে জানাচ্ছি।
1: না না তুষারবাবু, আপনাকে একা দেখতে হবে না, আমরাও ফুটেজটা দেখব। আপনি এখানে চালানোর ব্যবস্থা করুন।
2: সত্যব্রতর কথার পর অয়নের ল্যাপটপেই লাগানো হল একের পর এক পেনড্রাইভ। প্রথম লাগানো হল রাস্তার মোড়ের ক্যামেরার ফুটেজ। সেখানে মঙ্গলবার সকাল 9:18 দেখা গেল পল্লবকে। সে একটা অটো থেকে নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে স্টেশন রোড দিয়ে। তারপর এক সময় রাস্তাটা একটু বাঁ দিকে ঘুরতে আর তাকে দেখা গেল না। তাই তুষার ওই পেনড্রাইভটা খুলে নিয়ে লাগালো দ্বিতীয় পেনড্রাইভটা। এতে ফোনের দোকানের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, কিন্তু এটাতে পল্লবের একটা ঝলক দেখা গেল মাত্র। তাই এই পেনড্রাইভটা সরিয়ে তুষার তৃতীয় পেনড্রাইভটা লাগালো ল্যাপটপে। এতে আছে জেন্স পার্লারের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজে দেখা গেল যে দোকানের সামনে দিয়ে যখন পল্লব হেঁটে যাচ্ছিল, তখন ওর পাশে এসে দাঁড়িয়েছিল একটা জিপ। সেই জিপের চালকের সাথে দাঁড়িয়ে মিনিট কয়েক মতো কথা বলার পর পল্লব গিয়ে উঠেছিল জিপে। এরপরও জিপটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিল ওই জায়গায়। সেই সময় জিপের ভেতর কি চলছিল সেটা বোঝা যাচ্ছিল না ফুটেজ দেখে, কারণ গাড়ির সবকটা জানলা ছিল বন্ধ। তারপর এক সময় জিপটা সামান্য একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো এবং জানলা খুলে চালক কিছু একটা রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
1: মিস্টার মুখার্জি, রাস্তার পাশের ওই ঝোপঝাড়টাতে সার্চের ব্যবস্থা করুন। আমার মনে হচ্ছে পল্লবের সেলফোনটা ওখানেই পাওয়া যাবে।
3: আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার, কিন্তু ফুটেজ দেখে গাড়ির নাম্বার একেবারেই বোঝা যাচ্ছে না। এবার আমরা বুঝবো কি করে যে মঙ্গলবার সকালে কার সঙ্গে পল্লব গিয়েছিল?
1: গাড়িটা XUV500, সেটা বোঝা যাচ্ছে। গাড়ির রং কালো আর গাড়ির সামনের কাছে কমলা রঙের স্টিকার লাগানো আছে। আপনি বিরাজের মধ্যে যত গ্যারাজ আছে সেখানে খোঁজ করুন তো, ঠিক জানতে পেরে যাবেন কার গাড়ি।
3: একদম একদম, আমি এক্ষুনি তল্লাশি শুরু করে দিচ্ছি স্যার।
2: কথাটা বলেই টেবিলে রাখা বেলটা বাজালো অয়ন। সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মী এসে দাঁড়ালো দরজায়।
3: হেমন্তবাবুকে পাঠান ইমিডিয়েটলি।
2: ডাক পেয়ে হেমন্ত সোম এসে ঢুকলো অয়নের চেম্বারে। ঢুকতেই অয়ন হেমন্ত এবং তুষারকে যাবতীয় নির্দেশ দিয়ে দিল। আর নির্দেশ পেতেই ওরা দুজন দুটো দল নিয়ে বেরিয়ে পড়ল। এক ঘন্টা কাটতে না কাটতেই খবর এলো অয়নের কাছে যে স্টেশন রোডের পাশের ঝোপের মধ্যে একটা সেলফোন পাওয়া গেছে। এবং ঘন্টা তিন পরেই খবর এলো যে বিরাজের পাটিপল্লির একটা গ্যারাজে কমলা রঙের স্টিকার লাগানো কালো গাড়িটা বার কয়েক এসেছে। গাড়ির মালিকের নাম রঞ্জিত কর, থাকে পাটিপল্লিতেই।
1: এই রঞ্জিত করকে তুলে আনুন থানায়। গাড়ির জানলা খুলে যখন চালক সেলফোনটা ফেলেছিল ঝোপের মধ্যে, তখন তাকে দেখা গিয়েছিল। সেটা রঞ্জিত কর কিনা একবার দেখতে হবে।
2: সত্যব্রতর কথা মতো রঞ্জিত করকে সন্ধ্যের মধ্যেই থানায় নিয়ে এলো পুলিশ। আসতেই অয়ন আর সত্যব্রতর বুঝতে অসুবিধে হলো না যে রঞ্জিতই মঙ্গলবার গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছিল পল্লবের পাশে এবং তাকে গাড়িতে তুলে বেরিয়ে গিয়েছিল। তাই শুরু হলো জেরা। কিন্তু রঞ্জিত ভাঙল না, সে একভাবে বলে গেল যে সে কিছুই করেনি। অগত্যা সিসিটিভি ফুটেজটাকে তার সামনে তুলে ধরল অয়ন। দেখে রীতিমতো থতমত খেয়ে গেল রঞ্জিত। অবস্থা বুঝে চাপ বাড়াল অয়ন। সেই চাপ যখন একটা সীমা অবধি পৌঁছল, তখন আর দাঁড়াতে পারল না রঞ্জিত। স্বীকার করল, বলল,
4: হ্যাঁ আমি আর ঝন্টু মিলেই পল্লবকে মেরেছি। আসলে ওই মঙ্গলবার সকালে স্টেশনের সামনের রাস্তায় আমি

0: পল্লবকে দাঁড় করিয়ে বলেছিলাম যে পাপিয়া ওর জন্য এক জায়গায় অপেক্ষা করছে, ও যেন আমার সাথে যায়। শুনে পল্লব পাপিয়াকে ফোন করতে গিয়েছিল, তখন আমি বাধা দিয়ে বলেছিলাম যে পাপিয়ার ফোন ওর বাবা কেড়ে নিয়েছে, ওরা দুজন যাতে মেলামেশা করতে না পারে তাই ফোনটা পাপিয়ার কাছ থেকে ওর বাবা নিয়ে নিয়েছে। শুনে অবশ্য পল্লব আমার গাড়িতে উঠে বসেছিল, আমার গাড়ির পেছনের সিটের নিচে লুকিয়ে বসেছিল ঝন্টু। আর তখন ওই পল্লব গাড়িতে উঠে বসতেই সে ক্লোরোফর্ম দেওয়া ওই রুমাল তার নাকে চেপে ধরেছিল, তাতে পল্লব জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন আমি ওই পল্লবের ফোনটা ওর কাছ থেকে নিয়ে সুইচ অফ করে বাইরের ঝোঁপে ফেলে দিয়েছিলাম যাতে আমাদের কেউ ট্রেস করতে না পারে। তারপর ওকে নিয়ে ঝন্টুর বাড়িতে পৌঁছেছিলাম। ঝন্টুর বাড়ি ওই গোল্ডেন পার্কের কাছেই। আমাদের প্ল্যান ছিল যে বৃহস্পতিবার পল্লবকে মেরে আমরা গোল্ডেন পার্কে ফেলে আসব, কারণ গোল্ডেন পার্কের কাছেই যেসব দোকান আছে সেগুলো বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই ওই জায়গাটা বেশ নিস্তব্ধ হয়ে থাকে। কিন্তু পল্লব এত ঝামেলা করতে শুরু করেছিল যে আমরা বাধ্য হয়ে ওকে বুধবার রাতেই মেরে ফেলি। তারপর বৃহস্পতিবার সন্ধ্যের পর ওর বডি গিয়ে ফেলে আসি গোল্ডেন পার্কে।
1: ওর উপর কিসে রাগ ছিল তোমার?
0: না না, কোনো রাগই ছিল না।
1: তাহলে পল্লবকে মারলে কেন?
0: মারার জন্য টাকা পেয়েছিলাম তাই।
2: পল্লবকে মারার জন্য টাকাটা কে দিয়েছিল তোমাদের?
0: সহেলে ম্যাডাম।
2: ওর স্ত্রী সহেলে মিত্র?
1: কত টাকা?
0: 5,00,000 টাকা ক্যাশে দিয়েছে।
2: আচ্ছা, কোথায় আর কবে দিয়েছে?
0: কবে মানে ওই আজ তো 10ই ফেব্রুয়ারি, আর সহেলি ম্যাডাম 1 ফেব্রুয়ারি টাকা দিয়েছিল আমাকে, আমরা মিলেনিয়াম মলে দেখা করেছিলাম।
3: রঞ্জিতের কথা শেষ হতেই অয়ন ফিরল সত্যব্রতর দিকে, বলল,
4: স্যার এবার তো তাহলে সহেলিকে অ্যারেস্ট করতে হবে, আমি এক্ষুনি টিম নিয়ে বেরোচ্ছি, আর সাথে আরেকটা টিমকে পাঠাচ্ছি ঝন্টুকে তুলতে।
1: হ্যাঁ যান মিস্টার মুখার্জি, তবে তুষারবাবুকে দুটো কাজ দিয়ে যান। এক, মিলেনিয়াম মলের এন্ট্রান্স এবং ভেতরে যত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার 1 ফেব্রুয়ারির ফুটেজটা বার করতে বলুন, আর সহেলির সেলফোনের গত 3 মাসের কল লিস্ট এবং কল লোকেশন বার করতে বলুন।
4: ওকে স্যার, আমি বলে যাচ্ছি তুষারবাবুকে। আচ্ছা, আপনি কি অপেক্ষা করবেন স্যার নাকি চলে যাবেন?
1: অপেক্ষা করবো মিস্টার মুখার্জি, আমি সহেলির মুখ থেকে সব কিছু শুনতে চাই।
4: আচ্ছা স্যার, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, আমরা আসছি, ঠিক আছে?
3: কথাটা বলেই একজন মহিলা পুলিশকর্মী এবং আরও দুজন পুলিশকর্মী নিয়ে বেরিয়ে পড়ল অরুণ। তারপর ঘণ্টাখানেকের মধ্যেই সহেলিকে অ্যারেস্ট করে নিয়ে ফিরে এলো থানায়। এনেই ওকে বসানো হলো জেরার জন্যে। সেই জেরায় বসে কাঁদতে কাঁদতে সহেলি বলল,
5: বিশ্বাস করুন স্যার, আমি পল্লবকে খুন করার জন্য কাউকে টাকা দিইনি, আমাকে মিথ্যে বাসানো হচ্ছে স্যার। হ্যাঁ এটা সত্যি যে পল্লবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল না, এটাও ঠিক যে ওর ওপর আমার একটা রাগ ছিল, কারণ ও পাপিয়াকে যখন ভালোই বাসত তখন আমাকে বিয়ে করলো কেন? কিন্তু ওকে মারার কথা আমি কখনোই ভাবিনি স্যার, কখনো ভাবিনি।
1: যে পল্লবকে খুন করেছে মানে রঞ্জিত, যে সে বলেছে যে আপনি তাকে ক্যাশে 5,00,000 টাকা দিয়েছেন?
5: মিথ্যে কথা, আমি কাউকে কোনো টাকা দিইনি।
1: আপনি 1 ফেব্রুয়ারি মিলেনিয়াম মলে গিয়েছিলেন?
5: মিলেনিয়াম মল? মিলেনিয়াম, হ্যাঁ গিয়েছিলাম। আসলে একজনের কাছ থেকে ফোন পেয়ে আমি সেখানে গিয়েছিলাম।
1: কে ফোন করেছিল আপনাকে?
5: জানি না, সেদিন একটা ল্যান্ড ফোন থেকে ফোন এসেছিল আমার ফোনে। ফোন তুলতেই একজন লোক বলেছিল যে মলের 3 তলার ফুডকোর্টে আমার বাবার সাথে নাকি পল্লবের তুমুল ঝগড়া চলছে,

0: নাকি আছে সেখানে, তাই তাই আমি যেন চটপট পৌঁছই সেখানে। শুনে আমার মনে হয়েছিল যে পল্লবীর সাথে পাপিয়াকে দেখে হয়তো বাবা মেজাজ ঠিক রাখতে পারেননি। আমি আমি আমার বাবা মাকে পাপিয়ার কথা আগেই জানিয়েছিলাম, তাই আমি এতটুকু সময় নষ্ট না করে পৌঁছলাম মলে। কিন্তু তিনতলার ফুডকোর্টে গিয়ে কাউকে দেখতে পাইনি, না পল্লব পাপিয়া ছিল আর না আমার বাবা ছিল। আমি দেখে ফিরে এসেছিলাম, তারপর বাবাকে জিজ্ঞেস করতে বাবা বলেছিল যে সেদিন বাবা মিলেনিয়াম মলে যায়নি। তখন বুঝেছিলাম, তখন বুঝেছিলাম যে কেউ আমার সাথে তামাশা করেছে।
1: কেন এইসব মিথ্যে গল্প ভাঁজছেন ম্যাডাম? এখন আর এসবে কাজ হবে না। তার থেকে বরং স্বীকার করে নিন যে পল্লবকে আপনি খুনটা করিয়েছেন।
0: না স্যার, আমি করাইনি, বিশ্বাস করুন আমি করাইনি। জানেন, আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পল্লব থেকে আইনত আলাদা হয়ে যাব। এত সহজ পথ আমার কাছে থাকতে আমি আমি কেন পল্লবকে খুন করতে যাব বলুন, কেন করব?
1: রাগ, বুঝলেন, রাগ। রাগের কারণে মানুষ এমন অনেক কাজই করে। আর আপনি তো একটু আগেই স্বীকার করলেন যে আপনার পল্লবের উপর রাগ ছিল।
0: হ্যাঁ ছিল, ছিল, কিন্তু কিন্তু এখানে তো কারোর দোষ ছিল না স্যার। পল্লব তো এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছিল আমাকে, আর ও কিন্তু আমায় শুরুতে সবটাই জানিয়ে দিয়েছিল, কখনো খারাপ ব্যবহারও করেনি।
1: থাক ম্যাডাম, আর তর্ক করে সব লাভ হবে না, সত্যিটা ধরা পড়ে গেছে। আজ নয়তো কাল আপনাকে তো স্বীকার করতেই হবে। প্রমাণ আছে আপনার বিরুদ্ধে, চিন্তা নেই। রঞ্জিত বলেছে যে 1 ফেব্রুয়ারি মিলেনিয়াম মলে আপনি গিয়েছিলেন ওকে টাকা দিতে, আর আপনি এটাও নিজে স্বীকার করেছেন যে 1 ফেব্রুয়ারি আপনি মিলেনিয়াম মলে গিয়েছিলেন। ওখানকার সিসিটিভি ক্যামেরা এবং আপনার সেলফোনের লোকেশন তার প্রমাণ দিয়ে দেবে। আর আপনি যা গল্প ফাঁদলেন, আপনার বাবা আর পল্লবের ঝগড়ার সেসব ধোপে টিকবে না। যাকে আজ রাতটা ঠান্ডা মাথায় ভাবার সময় দিলাম আপনাকে, কাল সকালে কনফেস করুন নিজের দোষটা, তাতে আপনারই সুবিধা হবে। চলুন স্যার, যাওয়া যাক, রাত তো অনেকটাই হলো।
2: অয়নের কথা মতো সত্যব্রত চুপচাপ বেরিয়ে এলো জেরা যেখানে চলছিল সেখান থেকে। এসেই অয়ন খুশি হয়ে বলল,
1: স্যার তাহলে আবার একটা কেস আমরা একসঙ্গে সলভ করলাম, আর আগের বারের চেয়ে এবার কিন্তু অনেকটা কম সময় লেগেছে। আজ কিন্তু বেশ শান্তি পাচ্ছি স্যার আমি।
3: কিন্তু আমি শান্তি পাচ্ছি না মিস্টার মুখার্জি। আমার মনে হচ্ছে না সহেলি দোষী, কোথাও মনে হচ্ছে ওকে ফাঁসানো হয়েছে।
2: সত্যব্রতর কথা শুনে অয়ন থতমত খেয়ে একটু দাঁড়িয়ে রইল, তারপর ঢুঁকিলে বলল,
1: হ্যাঁ মানে আপনার আপনার কেন এমন মনে হচ্ছে স্যার, মানে সহেলি ছাড়া আর কার কাছে খুন করার মোটিভ আছে?
3: সেটাই তো জানতে হবে। রঞ্জিতর বয়ান এত তাড়াতাড়ি বদলাবে না, তাই আমাদেরই খুঁজে বার করতে হবে।
1: কিভাবে স্যার?
3: সহেলির সেলফোনের ডিটেলস আর মিলেনিয়াম মলের এন্ট্রান্স এবং ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, এগুলো আগে আসুক, আমি তারপর দেখছি। আপনি ভাবুন না মিস্টার মুখার্জি, সহেলি এতগুলো টাকা খরচ করে পল্লবকে খুন করিয়ে কি পাবে? বরং পল্লবের থেকে আইনত আলাদা হয়ে যাওয়াটা ওর পক্ষে বেশি লাভজনক হতো না? আর তাও ধরে নিলাম যে রাগের মাথায় ও এটা করেছে, তাহলে কি ওর পাপিয়াকে খুন করানো উচিত ছিল না? ওভাবেও তো পল্লবকে কষ্ট দিতে পারতো, আর রাস্তার কাঁটাকেও সরিয়ে ফেলতে পারতো। পল্লবকে কেন খুন করাতে যাবে ও? যে প্ল্যানটা করেছে সে বড় কাঁচা কাজ করেছে। আচ্ছা আসিমি।
2: কথাটা বলে আর দাঁড়ালো না সত্যব্রত, হন হন করে এগিয়ে গেল, তাই অয়নও বাড়ির পথ ধরল। তবে সত্যব্রতর কথাগুলো ওর মাথায় ঘুরতেই থাকলো। পরের দিন মানে শনিবার সকালে যখন সত্যব্রত এসে পৌঁছল থানায়, তখন দেখল অয়ন তার জন্যই অপেক্ষা করছে, তাই ও চেম্বারে ঢোকার পরপরই আলোচনা শুরু হলো। প্রথমেই বলল অয়ন,
1: স্যার পল্লবের পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে, আর

0: সহেলির সেলফোনের ডিটেলস এবং মিলেনিয়াম মলের সবকটা সিসিটিভির ফুটেজও এখন আমাদের কাছে এসে গেছে।
1: গুড জব। তাহলে এক এক করে বলে ফেলুন কি কি পেলেন।
0: প্রথমে পোস্টমর্টম রিপোর্টের কথা আসছে স্যার। অলোককে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে গত বুধবার, মানে 8 ফেব্রুয়ারি সন্ধে 6:30 থেকে 7:30 মধ্যেও মারা গেছে। আর এবার আসি মিলেনিয়াম মলের সিসিটিভি ক্যামেরার কথায়। স্যার, অনেকগুলো পেনড্রাইভ এসে পৌঁছেছে আমাদের হাতে, সেগুলো সবকটি আমরা দেখেছি। তাতে যেটা পেয়েছি সেটা হলো যে 1 ফেব্রুয়ারি বিকেল 5:45 নাগাদ মলে ঢুকেছিল রঞ্জিত, আর সন্ধে 6:10 সহেলি ঢুকেছিল মলে। রঞ্জিত,
1: এক মিনিট মিস্টার মুখার্জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো সহেলি যখন মলে ঢুকেছিল ওর সাথে কি কোনো ব্যাগ জাতীয় কিছু ছিল?
2: সত্যপ্রতর প্রশ্ন শুনে একটু ভেবে নিয়ে অয়ন বলল,
0: না স্যার, উনি খালি হাতেই ছিলেন।
1: তাহলে 5 লাখ ক্যাশ কিভাবে নিয়ে গিয়েছিল সহেলি? ওটা নিয়ে যেতে হলে একটা ব্যাগ তো লাগতোই। মিলছে না রঞ্জিতের কথা, মিলছে না
0: স্যার, আরো অনেক কিছুই তো মিলছে না। আপনি গতকাল ঠিকই বলেছিলেন, সহেলিকেই ফ্রেম করা হচ্ছে মনে হয়, কারণ মলে ঢুকেই সহেলি চলে গিয়েছিল 3 তলায়। সেখানকার ফুড কোর্টে বার কয়েক চক্কর লাগিয়ে দুজনের সাথে কথা বলে 6:30 নাগাদ বেরিয়ে এসেছিল মল থেকে। আর রঞ্জিত মলে ঢুকেই গিয়ে পৌঁছেছিল একটা জামা কাপড়ের দোকানে, সেখানে 1 ঘন্টা মতো কাটিয়ে 7:10 বেরিয়ে এসেছিল মল থেকে। সবকটা ফুটেজ দেখে একেবারে পরিষ্কার যে সহেলির সঙ্গে রঞ্জিতের কিন্তু কোথাও দেখাই হয়নি স্যার।
1: সহেলি আর রঞ্জিতের ফোনের লোকেশন এক জায়গায় রাখার চেষ্টাটা ভালোই হয়েছে। ওরা ভেবেছে যে রঞ্জিত আর সহেলির ফোনের লোকেশন যদি চেক করে পুলিশ, তাহলে দেখবে দুজনেই মিলেনিয়াম মলে ছিল। যাক গে মিস্টার মুখার্জি, আমার এখন দরকার সহেলির ফোনে যে ল্যান্ডফোন থেকে ফোনটা এসেছিল তার ঠিকানা।
0: স্যার, 1 ফেব্রুয়ারি বিকেল 5:20 নাগাদ একটা ল্যান্ডফোন থেকে কল এসেছিল সহেলির ফোনে। আমি হেমন্তবাবুকে এক্ষুনি খোঁজ করতে বলছি স্যার।
2: এরপর ঘন্টা খানেকও কাটল না, জানা গেল মিলেনিয়াম মল থেকে 20 মিনিট দূরের একটা ফোন বুথ থেকে কলটা গিয়েছিল সহেলির ফোনে। জেনেই সত্যব্রত বলল,
1: মিস্টার মুখার্জি চলুন ওই বুথে যাওয়া যাক।
3: স্যার, কিছু কি হয়েছে?
0: না তেমন কিছু নয়, তোমার বুথ থেকে একজন ফোন করেছিল, তার খোঁজে এসেছি আমরা। তুমি আমাদের 1 ফেব্রুয়ারির একটু সিসিটিভি ফুটেজটা দেখো তো।
3: কার ফুটেজ দেখাবো স্যার?
0: আরে কার আবার দেখাবে, তোমার দোকানে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে তার ফুটেজ দেখাবে।
3: ক্যামেরাটা 10-15 হলো খারাপ হয়ে পড়ে আছে স্যার।
2: ছেলেটার কথা শুনেই সত্যব্রত দোকান থেকে বেরিয়ে এসে এপাশ ওপাশ তাকালো, তারপর অয়নকে ডেকে বলল,
1: পাশের শাড়ির দোকানে বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে সেটার ফুটেজ একটু চেক করুন তো মিস্টার মুখার্জি। আমার আন্দাজ ফোন বুথে যে ঢুকবে তাকেই দেখা যাবে ওই ফুটেজে।
0: কিন্তু স্যার, এটা দেখি বা কি করবেন আপনি? মানে নয় ঝন্টুকে আর না হয় রঞ্জিতকে দেখা যাবে ফুটেজে, তাতে আমাদের লাভটা কি হবে?
1: আমি জানি মিস্টার মুখার্জি হয়তো লাভ কিছুই হবে না, তবু একবার চেক করতে চাইছি আর কি। এটা দেখে নেওয়ার পর আমরা মৈত্রবাড়ির সব সদস্যদের ওপর মনোনিবেশ করব, ওদের সবার সেলফোনের ডিটেলস বার করে দেখব। আমার আন্দাজ পরিবারেরই কেউ পল্লবের সুপারি দিয়েছিল, ফ্রেম করার চেষ্টা করেছে সহেলিকে। চাকি আপনি ফুটেজটা বার করুন।
2: সত্যব্রতর কথা মতো অয়ন আর তুষার গিয়ে শাড়ির দোকানের বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা আছে তার ফুটেজ বের করল। পড়তেই দেখা গেল বিকেল 5:15 নাগাদ রঞ্জিত ফোন বুথের বাইরে দাঁড়িয়ে আছে, তারপর এক সময় দোকানের ভেতর ঢুকে গেল সে, এবং মিনিট কয়েক পর বেরিয়ে এসে চলে গেল। দেখে অয়ন সত্যব্রতকে বলল,
0: স্যার যেটা আন্দাজ করেছিলাম আমরা সেটাই পেলাম।
1: না মিস্টার মুখার্জি, সেটা পাইনি। আপনি ভালো করে ফুটেজটা দেখলে বুঝতে পারবেন যে বুথের বাইরে যখন রঞ্জিত দাঁড়িয়েছিল তখন ওর পাশে দাঁড়িয়েছিল পল্লবের বাবা সজল মৈত্র। তারপর রঞ্জিত ফোন করতে বুথে ঢুকে গেলে সে চুপ করে দাঁড়িয়েছিল, এবং বুথ থেকে বেরিয়ে রঞ্জিত তাকে কিছু একটা বলে চলে গেল ওখান থেকে, আর সজল মৈত্র অন্য একটা রাস্তা ধরে এগোতে শুরু করল, তাই না?
2: সত্যব্রতর কথা শুনে অয়ন আর তুষার একটু থতমত খেয়ে দাঁড়িয়ে রইল, তারপর আবার

0: ফুটেজটা চালালো। দেখলো যে সত্যব্রত যেটা বলছে সেটা একেবারে ঠিক। তাই উত্তেজিত হয়ে বলল,
1: তাহলে কি স্যার মাস্টার প্ল্যানটা এনারই?
2: মনে তো তাই হচ্ছে, তবে কারণটা বুঝতে পারছি না। কেন একজন বাবা তার ছেলেকে খুন করার জন্যে ভাড়াটে খুনিদের আনলো, এটা তো মাথায় ঢুকছে না। মুখার্জি চলুন, ওনাকে জিজ্ঞেস করা যাক।
3: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
4: একেবারে গল্প স্বল্প চলছে। গল্প স্বল্পর একদম দারুণ জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। গল্পর শেষ অংশ শুনবো জাস্ট একটা নিউজ ব্রেকের পর।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। দেশের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার GRSE ভবনে নবরত্ন PSU গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE ও চন্দ্র ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিরক্ষামন্ত্রী রায়চক শিপইয়ার্ড, শালিমার টিম্বার পন্ড শিপ বিল্ডিং, GRSE-র দামোদর শিপ বিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল ও হেভি উইপেন ফেসিলিটি ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেড প্রকল্পের ভার্চুয়ালি ভূমিপূজন করেন। প্রকল্পগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, MSME সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধে প্রদান করবে। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বেলুচ ইয়াকজেহেতি কমিটি BYC সাধারণ বেলুচ নাগরিকদের ওপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুং জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 শ্রমিক নিহত এবং 3 আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া এই রাজ্যের পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প, সত্যব্রতর কথা শুনে অয়ন আর তুষার একটু থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। তারপর আবার ফুটেজটা চালালো, দেখল যে সত্যব্রত যেটা বলছে সেটা একেবারে ঠিক। তাই উত্তেজিত হয়ে বলল,
2: তাহলে কি স্যার মাস্টার প্ল্যান টেনারি?
3: মনে তো তাই হচ্ছে, তবে কারণটা বুঝতে পারছি না। কেন একজন বাবা তার ছেলেকে খুন করার জন্যে ভাড়াটে খুনিদের আনলো, এটা তো মাথা ঢুকছে না। মুখার্জি চলুন, ওনাকে জিজ্ঞেস করা যাক।
2: কিন্তু স্যার উনি কি স্বীকার করবেন? মানে সেভাবে তো কোনো প্রমাণ নেই, আর উনি তো এই বিরাজের একজন নাম করা মানুষ, তাই চট করে তো ওনাকে আমি ধরেও আনতে পারবো না।
3: ওনাকে শুধু একটু মিথ্যে বলতে হবে।

0: চলুন না, দেখা যাক কি হয়।
1: যখন মৈত্র বাড়িতে পৌঁছল সত্যব্রত, অয়ন আর তুষার তখন দেখল বাড়িতে অনেক লোকজন। শুক্রবার রাতেই পল্লবকে দাহ করা হয়েছিল, তাই অনেক আত্মীয় স্বজন আছেন বাড়িতে। এদিকে ওদের দেখেই এগিয়ে এলো অঞ্জন, বলল,
2: সহেলি স্বীকারোক্তি দিল?
0: না অঞ্জনবাবু, সহেলি পল্লবকে খুন করেনি, করেছে অন্য একজন।
2: কে?
0: সব জানতে পারবেন, তবে সবার আগে বাড়ির সবাইকে বৈঠকখানায় জড়ো হতে বলুন।
1: সত্যব্রতর কথা মতো মিনিটে দশের মধ্যেই মৈত্র বাড়ির সবাই এবং যেসব আত্মীয় স্বজন ছিল তারা এসে জড়ো হলো বৈঠকখানায়। হতেই কথা শুরু করল সত্যব্রত।
0: রঞ্জিত এবং ঝন্টুকে গতরাতে অ্যারেস্ট করা হয়েছে। রঞ্জিত তখন বলেছিল আমাদের যে সহেলির কথাতেই তারা খুন করেছে পল্লবকে, কিন্তু সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ চলার পর এবং থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট দেওয়ার পর সে স্বীকার করেছে যে সহেলি কিছু করেনি, বরং অন্য একজনের কথায় তারা খুন করেছে পল্লবকে।
3: কার কথায়? কে আমার ছেলের খুনের পরিকল্পনা করেছে?
0: ওরা বলছে সজল মৈত্রর কথাতেই ওরা খুন করেছে পল্লবকে।
4: মিথ্যে, ওরা মিথ্যে বলছে। আমি পল্লবের বাবা, আমি কেন ওকে খুন করতে যাব?
0: আর কথা বাড়িয়ে লাভ নেই সজল বাবু, রঞ্জিত সব স্বীকার করেছে। পরে ফেব্রুয়ারি যখন রঞ্জিত বুথ থেকে ফোন করেছিল সহেলিকে, তখন আপনিও ছিলেন ওই বুথে। সব কথা রঞ্জিত জানিয়েছে আমাদের, ওখানে সিসিটিভি ক্যামেরা আপনাকে দেখা যাচ্ছে।
4: এটা হতেই পারে না সত্যব্রত বাবু, এটা হতেই পারে না, কারণ আমি বুথে ঢুকিনি, আর ওই বুথের সিসিটিভি ক্যামেরাও তো খারাপ। তাহলে আমাকে কিভাবে বুথের সিসিটিভি ক্যামেরাতে দেখা?
1: উত্তেজিত হয়ে প্রশ্নটা করেই থতমত খেয়ে সোফায় বসে পড়ল সজল।
0: তার মানে রঞ্জিতের সাথে আপনি ওখানে ছিলেন, স্বীকার করছেন, তাই তো? আপনাকে বলে রাখি, বুথের সিসিটিভি ক্যামেরা নয়, তার পাশের দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছেন আপনি।
1: সত্যব্রতর কথা শুনে মাথা নিচু করে বসল সজল। দেখে দৌড়ে ওর কাছে এলো সুলক্ষণা, তারপর সজলকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল,
3: কেন কেন তুমি নিজের ছেলেকে খুন করলে? হ্যাঁ, কেন খুন করলে তুমি নিজের ছেলেকে? কি অপরাধ করেছিল পল্ল? কি অপরাধ করেছিল সে? কেন করলে এমনটা? কেন?
4: ও আমার ছেলে নয়, তোমার গয়নার বাক্সে রাখা চিঠিটা আমি পড়ে ফেলেছি। পল্লব যে পরিতোষের ছেলে সেটা আমি ওই চিঠি পড়ে জানতে পেরেছি।
1: সজলের কথা শুনে সুলক্ষণা কুঁকড়ে গেল। দেখে এবার সত্যব্রত বলল,
0: সজলবাবু এবার ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন তো আমাদের, কেন?
4: আজ থেকে মাস ছয়েক আগের কথা, পল্লব সহেলির বিয়ের দুদিন আগে আমার মনে হয়েছিল যে সুলক্ষণার গয়নাগুলো পালিশ করিয়ে আনা দরকার। ও সেই সময় বাড়িতে ছিল না বলে আমি ওর আলমারির লকার খুলে গয়নার বাক্স বার করেছিলাম। সেই বাক্সতেই ছিল পরিতোষের চিঠি। পরিতোষ আমার নার্সিংহোমেরই ডাক্তার ছিল। ওর সাথে সুলক্ষণার একটা সম্পর্ক তৈরি হয়েছিল যেটা আমি কোনোদিনই জানতে পারিনি। ও হঠাৎ করে আমার নার্সিংহোম ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার সময় ও যে চিঠিটা দিয়েছিল সুলক্ষণাকে, ওটাই গয়নার বাক্সে ছিল। ও স্পষ্ট লিখেছিল চিঠিতে যে সুলক্ষণার সাথে ও আর সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চায় না। সুলক্ষণার গর্ভে ওর যে সন্তান আছে তাকে যেন আমার সন্তান বলেই পরিচয় দেয় সুলক্ষণা। দেখি আমার মাথায় বাজ ভেঙে পড়েছিল, কিন্তু সেই সময় আমি কাউকে কিচ্ছু বলিনি। পল্লবীর বিয়েটা আমি নির্বিঘ্নে হয়ে যেতে দিয়েছিলাম। তারপরই বাড়ির সবার রক্ত পরীক্ষা করিয়েছিলাম, এই বলে যে রুটিন চেক আপ কেউই তাতে আপত্তি করেনি। আমি তখন কল্লোল পল্লব আর পরমার ব্লাড স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। এর প্রায় এক মাস পর রিপোর্ট এসেছিল, যাতে স্পষ্ট দেখা গিয়েছিল যে পল্লব আমার সন্তান নয়। দেখে আমি ভাবতে শুরু করেছিলাম যে কি করা উচিত, কারণ এই বিরাজে আমার বিরাট একটা সম্মান আছে। কিন্তু এই ভাবাভাবির মাঝেই একদিন ডিএনএ টেস্টের রিপোর্ট পড়ে গিয়েছিল পল্লবের হাতে। ওটা পেতেই ওর অদ্ভুত একটা রাগ ঘৃণা এসে পড়েছিল আমার ওপর। বলেছিল যে আমি ওর জন্মদাতা পিতা নই, তাই আমার অধিকার ছিল না সহেলির সাথে জোর করে ওর বিয়ে দেওয়ার। পাপিয়াকে যে ও জীবন সঙ্গিনী হিসেবে পায়নি তার জন্য দায়ী করেছিল আমাকে। এরপর কটা দিন যেতে না যেতেই ও আমাকে বলেছিল যে কথাটা সবাইকে জানিয়ে দেবে, ও ওর আসল বাবার কাছে যাবে। কিন্তু এটা আমি কি করে হতে দিতাম? অনেক বছরের অক্লান্ত পরিশ্রমে নাম সম্মান সবকিছু তৈরি করেছি আমি, সেটাকে কি করে শেষ হয়ে যেতে দিতাম? তাই পল্লবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করেছিলাম। আর তদন্তের মুখ যাতে অন্য পথে দৌড়ে, তাই সহেলিকে ফ্রেম করার চেষ্টা করেছি। রঞ্জিত আর ঝন্টুকে মোট 10 লাখ টাকা দিয়েছি আমি 5 লাখ টাকা খুন করতে, আর বাকি 5 লাখ যদি ধরা পড়ে যায় তখন সহেলির নাম বলতে।
1: কথা শেষ করে দুহাতে মুখ চেপে ধরে বসে রইল সজল, আর ওর পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল সুলক্ষণা।
0: জানেন সজলবাবু, পল্লব আপনার ছেলে নয়, এই সত্যটা বাইরে এলে হয়তো আপনার বেশ মানহানি হতো, কিন্তু আপনি যে কাজটা করেছেন তাতে মানহানি তো হবেই, সাথে জেলের অন্ধকার কুঠুরিতে আপনাকে অনেকগুলো বছর কাটাতে হবে। মিস্টার মুখার্জি, সজলবাবুকে অ্যারেস্ট করুন, এবার আপনি বলতে পারেন কেস সলভ হয়েছে, আমরা একসাথে আবার একটা কেস সলভ করলাম। জেগে, বেলা অনেকটাই হয়েছে, এবার আমি আসি, আবার হয়তো কোনো কেসে একসাথে কাজ করার সুযোগ হবে। নমস্কার।
1: কথাটা বলেই সত্যব্রত বেরিয়ে পড়ল মৈত্র বাড়ি থেকে। কম সময়ের মধ্যে কেস সলভ করার তার যে নিয়মটা আছে সেটা রাখতে পেরে বেশ স্বস্তি বোধ করল সে।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন মহুয়া ঘোষের রহস্যভেদী সত্যব্রত। সত্যব্রতর ভূমিকায় অর্পণ, গল্পের কথক সোমক, অশোক অনির্বাণ, অঞ্জন উজ্জ্বল, সহেলী সুনন্দা, পাপিয়া দেবারতী, অয়ন অরিজিৎ, তুষার অমরজিৎ, সজল সুদীপ্ত ঘোষ, সুলক্ষণা গোপা, মধুমিতা মৌসুমী, কল্লোল কল্পলাল, নন্দিনী কোয়েল, রূপা অভিপ্সা, হেমন্ত সুদীপ্ত রায়, রঞ্জিত সৌমিক ব্যানার্জি, দোকানদার সৌমিক পোদ্দার ও পুলিশ শুভদা। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: হ্যাঁ, রহস্যভেদী সত্যব্রত শুনলাম মহুয়া ঘোষের লেখায়। কেমন লাগলো সেটা অবশ্যই জানাও আমাদের 9903653992 এই নাম্বারটা তো রয়েইছে। আর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেমন লাগলো, আর তার সাথে কোথাও যদি কোনো চ্যুতি বিচ্যুতি থাকে সেটাও তুলে ধরো, এবং আরও কী কী ইনপুট দিলে আগামী গল্পগুলো আরও ভালো হবে, যে সবার থেকে ভালো মানে আমাদের এক্সপেকটেশন ম্যাচ করে যে তার মেসেজটা পাঠাবে সে কিন্তু আগামী মঙ্গলবার কুইজ বলার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে পৌঁছে যাবে। এবার এই গল্পটা কিন্তু আগামী সপ্তাহে রবিবার রাত 12টায় আবার বাজানো হবে, আর আজ রাত 9টায় ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা, যে FM চ্যানেল রয়েছে আমাদের আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেল, সেখানে এই গল্পটা আপলোড করে দেওয়া হবে। এবার আসি ওয়েদারের খবরে।
3: হ্যাঁ, রাজীব তো জরুরি কথা কিছু বলল, এবার আমি ওয়েদারের জরুরি খবরটা দিয়ে যাই। সেটা হচ্ছে আগামী 2-3 ঘন্টায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার কিছু কিছু অংশে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ সেটা, এবং তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাজেই এসব অঞ্চলে যারা থাকো তারা একটু নিজেদের সেফ রেখো, একটু ছাতা নিয়ে বেরোনো এবং পারলে এই সময়টা বাড়ির মধ্যেই থেকে যাওয়া, এই কাজটা করার চেষ্টা করো।
2: একেবারে আর দেখতে দেখতে অনেকটা সময় আমরা কাটিয়ে এলাম ক্যাফে কলকাতা নয়, উইকেন্ড ক্যাফের কিন্তু একদম শেষ পর্যায়ে। তাই গল্প শোনার পর যে বাকি সময়টুকু আছে আমরা বরং 3টে গানের সফর ঘুরে আজকের অনুষ্ঠানটা শেষ করি। রিয়া রাজীব আবার তোমাকে টাটা বলে আবার ফিরে আসবে, হয়তো হ্যাঁ হয়তো না, মোটামুটি পাক্কাই আগামী রবিবার। তো কথা হচ্ছে, দেখা হচ্ছে, আর ততক্ষণ 3টে গান ব্যাক টু ব্যাক এনজয় করো। 3টেই কিন্তু ইমরান হাশমির এই আওয়ারা পান 2-এর যে কামব্যাক সেটা সেলিব্রেট করার জন্য রেখেছি। হয়তো আওয়ারা পানের গান নেই কিন্তু ইমরান হাশমি ইরা যেটা, সেই ইরা থেকেই 3টে গান রেখেছি। এনজয় করো আর শুনতে থাকো সারাদিন 24/7 107 FM রেনবো।
1: FM রেনবোতে 3

আকাশবাড়ি কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল চলতি বছরের ডুরান্ট কাপ খেতাব জিতে নিল। ইস্টবেঙ্গলের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন বিপিন সিং, এরপরে এডমন্ড লালরিন্ডিকা 22 মিনিটে ও 12 মিনিটে দুটি গোল করে ইস্টবেঙ্গলকে 3-0 গোলে এগিয়ে দেন। পরে মনবীর সিং 33 মিনিটে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করলে লালরিন্ডিকা আবার 44 মিনিটে ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন। দেশে জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার জিআরএসি ভবনে নবরত্ন পিএসইউ, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL-এর 5টি ব্রাউন ফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিজেপি জানিয়েছে রাজনৈতিক চাপানোতর বন্ধ করে সংসদে মহিলা সংরক্ষণ বিলকে কংগ্রেসের সমর্থন করা উচিত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি বলেন, কংগ্রেস শুধুই দাবি করে যে তারা নারীদের সমর্থন করে। তিনি বলেন, সত্যি সমর্থন করলে সংসদে মহিলাদের জন্য 33% সংরক্ষণ কার্যকর করতে কংগ্রেসের সাহায্য করা উচিত। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করে জানিয়েছে, H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR-এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। বিশাখাপত্তনামে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কলম্বোয় আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনে শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 উইকেটে 300 রান করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: अभी आप सुनेंगे प्रायोजित कार्यक्रम फार्म टू सिटी। ये एक ऑडियो संस्करण है।
1: এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
2: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি।

0: ঘর তো ছবি দিয়ে সাজানো হয়ে যায়, তবে তার সঙ্গে ভাবো তো যদি গাছ দিয়েও সাজানো যায়, আর এমন গাছ যে গাছগুলো অ্যাকচুয়ালি শুধু সাজানোর জন্য নয়, যে গাছগুলো আমাদের প্রচুর প্রচুর অক্সিজেন দেবে, তার সঙ্গে মনকে একদম শান্ত করে দেবে। হ্যাঁ, ফার্ম টু সিটিতে অমজিত আর দেবারতে কিন্তু আবার চলে এসছে।
1: আমি একটুখানি ব্যস্ত রয়েছি, তার কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, স্নেক প্ল্যান্টের ওপর আমার বরাবরই একটা অন্যরকম আকর্ষণ আর কি। না না না, ওভাবে তাকানোর কিছু হয়নি, যাই হোক স্নেক বললাম তো সেই কারণের জন্য আর কি। আবার যাই হোক যাই হোক, এই স্নেক প্ল্যান্ট শুধুমাত্রই যে আমরা ঘরের মধ্যে রাখবো তা তো নয়, আমরা একটা ছোট্ট জায়গা খুঁজে নিয়েছি আর কি। মানে বাড়িটা মোটামুটি সাজাতে সাজাতে যেরকম হয়ে গেছে, আর কদিন পর অ্যামাজনে ঢুকছো নাকি আমার ফ্ল্যাটে ঢুকছো সেটা বোঝা যাবে না, কিন্তু এই যে এই যে এই যে এই সুন্দর আর ছোট্ট টবের মধ্যে যে রেখেছি এই স্নেক প্ল্যান্টটা, এটা কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো ভাবতে ভাবতে ভাবতে ভাবতে একটা জায়গা, সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। কোথায় বলো তো? কোথায়? রান্নাঘরের ওই যে কাঁচের জানলাটা রয়েছে না, ওখানে তো একটা খুব সুন্দর জায়গা রয়েছে, দেখো ওখানটা যদি একটু পজিশন বুঝে সেট করে দিতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়?
0: সবকিছুই সেট হয়ে যাবে, কারণ অমরজিৎ আর দেবারতে কিন্তু তোমার এই শহরের বুকে ফার্মিংটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে ফার্ম টু সিটিতে।
2: আরে আরে আরে, কি কর রহা হ্যায়? ইধার ইধার ইধার হাম বল রহা হ্যায়, তেরে বিজু কা
3: পুতলা বল রহা
2: হ্যায়। পক্ষিয়ো সে তো হাম খেত কো বাচা লেতে হ্যায়, पर इन घातक रसायनों से कैसे बचाए?
3: मतलब
2: देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी, माटी भी तंदुरुस्त और लोग। अरे पहली वाली बात कहां,
3: परम तो सब यही डाले हैं।
2: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
3: सच है?
2: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
3: ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूँगा।
4: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।

অমরজিৎ এবং দেবারতি তোমার সঙ্গে ফার্ম টু সিটিতে। আর ফার্ম টু সিটিতে আজকে যে বিষয়ে কথা বলছি তোমার সঙ্গে, তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে এই যে ছোট্ট গাছটা, যে গাছটা কিচেনে বসিয়ে নিয়েছি, অর্থাৎ কিচেন গার্ডেনিং করার জন্য একটু কিন্তু আমরা উঠে পড়ে লেগেছি। কিন্তু না না না না, শুধুমাত্র যে স্নেক প্ল্যান্ট নিয়ে কথা বলবো তা তো নয়, আরও অনেক গাছ থাকতে পারে। অনেককে তো আমি দেখেছি পকেটে মানি থাকুক বা না থাকুক, একটা সুন্দর মানি

0: প্ল্যান্ট কিচেনে কিন্তু রেখে দিয়েছে, অথবা পুদিনা পাতার গাছ, বা অনেককে তো আবার দেখেছি, যাই হোক, সুন্দর করে যারা সাজতে পছন্দ করেন তারা আর জায়গা না পেয়ে এত বাড়িতে ভরে গেছে অ্যালোভেরা গাছটাও পর্যন্ত কিচেনে এনে রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্রই কি এটা? তা নয়। অর্গ্যানিক ফুড নিয়ে যখন আমরা কথা বলছিলাম, অর্গ্যানিক ফার্মিং নিয়ে যখন আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে শুধুমাত্র আলু, পটল, কুমড়ো, টমেটো এই সব কিছুর যে খোসা যেগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া বিষয়গুলোকে নিয়েও কিন্তু অনেক অনেক সুন্দর সার তৈরি করা যেতে পারে, সেটা কি তুমি জানো?
1: একদমই তাই, কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কিছুই ফেলার নয়, রিসাইক্লিং যে বিষয়টা আমরা এখন যত সময় এগোচ্ছে আমরা ভাবছি, কারণ সত্যি ভাবতে হবে, যখন আমরা এই ধরনের সবজির যে খোসাগুলো যদি ফেলে না দিই আর সেটাকে যদি রেখে দিই, একটু কয়েকটা সপ্তাহ পচে যাবে এবং সেটাই পচন ধরে সেটাই কিন্তু সার হয়ে যায়। আমি আমার মাকে দেখেছি চা পাতা, মানে চাটা করার পর চিনি ছাড়া কিন্তু, হ্যাঁ, তারপর চিনিটা কাপে গুলে নিল, ওই যে চা পাতাটা রেখে দেয় এবং তারপর সেটা গাছে দেয়, বিশ্বাস করো গাছের জন্য ওটাই বিরিয়ানি, আর সেই বিরিয়ানি খেয়ে কিন্তু গাছ খুব খুশি হয়। আর এইটা ভাবার বিষয়ে, আমরা বিরিয়ানি খেলে কোলেস্টেরল বাড়ে, এইসব বিরিয়ানি খেয়ে কিন্তু গাছের আবার কোলেস্টেরল বাড়ে না, কারণ গাছ খুব আনন্দ পায় আর তার সঙ্গে পাই আমরা আনন্দ, কারণ এই অর্গ্যানিক সবজি খেয়ে আমাদের শরীর ভালো থাকে আর তার সঙ্গে এত সুন্দর লাগে না, ওই যে ধরো বারান্দাটা তুমি যে সাজিয়েছো অমরজিৎ, আর সেই বারান্দাটা তো আমি দেখেছি, তারপর কি সুন্দর বোতল কেটে তুমি রং করেছো এবং তাতে ছোট্ট ছোট্ট গাছগুলো, উফ, আমি কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি শিওর আমাদের লিসেনার কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছেন।
2: নমস্কার, আমি স্নেহা। আজকে কিচেন গার্ডেনিং নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য আমি শেয়ার করতে চাই। প্রথমেই আসি নামটায়, কিচেন গার্ডেনিং। শুনতে ভীষণ আধুনিক মনে হলেও আইডিয়াটা কিন্তু একেবারেই নতুন নয়। আমরা অনেকেই আমাদের বাড়িতে মা বা ঠাকুমাদের দেখেছি রান্নায় প্রয়োজনীয় কিছু নিত্য ব্যবহার্য শাকসবজি, যেমন ধরুন একটু লঙ্কা বা খানিকটা ধনে পাতা বা একটা কারি পাতা, এই ধরনের গাছ তারা খুব সহজেই বাড়িতেই লাগাতেন এবং হঠাৎ করে রান্নার মাঝখানে গাছ থেকে তুলে এনে রান্নায় ব্যবহার করতেন। হ্যাঁ, এই প্রণালীকেই বলা হয় কিচেন গার্ডেনিং। কি কি গাছ আমরা কিচেন গার্ডেনে লাগাতে পারি? যে শাকসবজিগুলো নিত্য প্রয়োজনীয়, যেমন ধরুন লঙ্কা গাছ, টমেটো গাছ, ধনে পাতা, পুদিনা পাতা, পালং শাক বা ঢেঁড়স, এই ধরনের গাছগুলো খুব সহজেই তৈরি করা যায়, তার জন্য খুব বেশি প্রণালীর প্রয়োজন হয় না, এই ধরনের গাছ আপনারা খুব সহজেই লাগাতে পারেন। আমি ছোটবেলায় আমার মাকে দেখেছি রান্নাঘরের জানলার মধ্যেই একটা ছোট্ট টবে একটা লঙ্কার গাছ লাগাতে, ঠিক যখনই প্রয়োজন হয় গাছ থেকে তুলে এনে দুটো লঙ্কা রান্নায় ব্যবহার করা। যে গোটা ধনে আমরা রান্নায় ব্যবহার করি সেই ধনেকেই আগের দিন রাত থেকে একটু জলে ভিজিয়ে, যাকে বলে ভিজিয়ে শুকনো করে রাখা, সেই ধনেকে যদি আপনারা টবের মধ্যেই পুঁতে দেন কিছুদিন পরে, কিন্তু সেখান থেকেই সবুজ ধনে পাতা গাছ দেখতে পাবেন এবং সেই ধনে পাতা কিন্তু যথেষ্ট পরিমাণে রান্নায় ব্যবহার করা যায় এবং ভীষণ সুস্বাদু হয় খেতে। তার কারণ হচ্ছে এই গাছগুলোর বেড়ে ওঠার পেছনে কিন্তু কোন রকমের রাসায়নিক সারের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আপনি রান্না করতে করতে যে জিনিসগুলো ফেলে দেন, যেমন ধরুন টমেটো, সেটা আপনারা রান্নায় ব্যবহার করার পর যেটুকু অংশ আপনারা ফেলে দিচ্ছেন, বা চাল ধোয়া যে জল আপনারা ফেলে দিচ্ছেন, সেই খুব সামান্য জিনিসপত্র ব্যবহার করেই কিন্তু কিচেন গার্ডেনের গাছগুলোকে একটা খুব সতেজ এবং সুন্দর রূপ দেওয়া যায়। আপনার বারান্দার গ্রিলে বা ধরুন আপনার জানলায়, বা যদি একটা ছোট্ট মতো টেরেস থাকে সেখানে যদি দিনের 5-6 ঘন্টা বেশ সুন্দর রোদ আসে, তাহলে সেই জায়গাতেই কিন্তু আপনি আপনার কিচেন গার্ডেনের গাছগুলোকে সুন্দরভাবে বেড়ে উঠতে দেখতে পারেন। জল কখন দেবেন? প্রত্যেকবার জল দেওয়ার আগে যদি একটুখানি মাটিটা ছুঁয়ে দেখেন এবং তাতে যদি একটু জল বা ভেজা ভেজা ভাব থাকে, তাহলে হয়তো জলটা অতটা বেশি পরিমাণে দেওয়ার দরকার হবে না, কিন্তু যদি মাটিটা একেবারে শুকিয়ে যায় তার আগেই কিন্তু আপনাকে একটু একটু করে জল দিয়ে ফেলতে হবে। ব্যাস, তাহলেই আস্তে আস্তে গাছ আপনার চোখের সামনে সুন্দর করে বেড়ে উঠবে আর আপনার রান্নার ব্যবহারে আপনি চট করে তুলে এনে সেটাকে রান্নায় ব্যবহার করে দিলেন। একটা জিনিস আমরা জানি না, যে পালং শাকের ডগাটা আমরা কেটে ফেলে দিই, মানে যেখানে শিকড়ের অংশটা বেঁচে থাকে সেই অংশটাকেই যদি গিয়ে আপনি টবে পুঁতে দেন এবং তার মধ্যে একটু একটু সার, যেগুলো আমরা এক্ষুনি বললাম যে রান্নার শাকসবজির যে উচ্ছিষ্ট অংশগুলো, সেগুলো যদি খানিকটা পরিমাণে তার মধ্যে ব্যবহার করেন, তাহলে দেখবেন সেই পালং শাকের ডগা থেকেই কিন্তু আবার নতুন করে শাকের ডাটি বেরিয়ে আসছে। এবং বলাই বাহুল্য, আপনার নিজের হাতে তৈরি গাছ থেকে পালং শাকের পাতা কেটে এনে

আপনি রান্না করবেন, তার স্বাদ এবং সেই স্বাদের আনন্দ দুটোই কিন্তু বহু গুণে বেড়ে যাবে। এবং তার সাথে সাথে শীতকালে ধনে পাতা, পুদিনা পাতা এই ধরনের গাছগুলো লাগিয়ে ফেলুন। পুদিনা পাতার ক্ষেত্রে একটি ছোট্ট গাছের শিকড়ের অংশ লাগালেই গাছটার এমনই একটা স্বভাব যে সে কিন্তু মাটি জুড়ে ছড়িয়ে যাবে। এবং পুদিনা পাতাকে নিয়মিতভাবে তার মাথার ছোট ছোট অংশগুলোকে কেটে ফেলে ব্যবহার করে ফেলতে হয়, তাতে গাছটা আরো বেশি পরিমাণে ডালে পাতায় বাড়ে, ফুল হওয়াটাকে আটকায় এবং আপনার গাছ কিন্তু আরো সতেজ হয়ে উঠবে। এইভাবেই আপনারাও বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরের একটা ছোট্ট অংশে, একটা কিচেন গার্ডেন, এবং আপনার নিত্য প্রয়োজনীয় শাকসবজি সেখান থেকেই তুলে ব্যবহার করুন। এতে রাসায়নিক পদার্থের শরীরের ভেতরে যাওয়াটাকে আমরা অনেকাংশে আটকাতে পারবো, আমরা সবটাই অর্গ্যানিক খেতে পারবো, সুস্থ থাকবো, পরিবেশকে সুন্দর রাখবো এবং নিজের মনে আনন্দের আরেকটা কারণ তৈরি করতে পারবো।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवर। কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্রণালয়।
6: এক মাস ধরে এই আলুর খোসা, টমেটোর খোসা, পটলের খোসা, এই সমস্ত কিছুকে পচিয়ে পচিয়ে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। এখন মনে হচ্ছে আমি ওদের বাড়িতে থাকতে দিইনি, ওরা আমাকে ওদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছে।
7: এটা কিন্তু বেশ মজার বিষয় হলো।
6: একদম। কিন্তু এই যে এগুলো কেন তৈরি করেছি জানো?
7: কেন?
6: তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু এখন ওই যে আমার ছাদ বাগান যেটা রয়েছে সেইগুলোতে সেখানে গিয়ে কিন্তু দিয়ে দেব, মানে জাস্ট যাকে বলে একদম নিজের হাতে করে অর্পণ করে দেবো আর কি।
7: বাবা বা,
6: যারা নতুন নতুন ভাবছো স্নেক প্ল্যান্ট সেইটা আবার কিচেনে রাখবো, বা মানি প্ল্যান্ট এটা মনে হয় কিচেনে রাখাটা ঠিক হবে না, তাদের জন্যও কিন্তু রাস্তা আছে। একদম তোমরা ঠিক ধরেছ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, মেথি শাক, পালং শাক এইগুলোও দ্রুত কিন্তু জন্মায়। যদি দেখো তোমার গাছের ফলন ভালো হচ্ছে আর সেটা রাখার খুব একটা জায়গা নেই, নিয়ে চলে এসো, কিচেনের বেসিনের পাঁচটা জায়গা রয়েছে তো।
7: তবে শুধুমাত্র কিচেনের নয়, তুমি ভাবছো গাছ দিয়ে ঘর সাজাবে সেটারও কিন্তু সলিউশন রয়েছে। যেমন ধরো মানি প্ল্যান্ট, তুমি জানলার পাশে বা বইয়ের তাকে বেশ সুন্দর একটা কাচের বোতলের জলের মধ্যেও কিন্তু রেখে দিতে পারো। বা স্নেক প্ল্যান্ট যেটা অমরজিৎ বলছিল, সেটা তুমি বেডরুমে রাখতে পারবে, লিভিং রুমে বা ড্রয়িং রুমেও রাখতে পারবে। কি হয় জানো তো, এটা তো অক্সিজেন ছড়ায় রাত্রেও এবং তার ফলে বাতাসটা পরিষ্কার থাকে, খুব কম আলোর প্রয়োজন হয়, তো খুব একটা অসুবিধা হয় না। আর অমরজিৎ তো অ্যালোভেরার কথাও বলছিল।
6: একদমই তাই। আর সেক্ষেত্রে যদি দেখো রান্নাঘরে মাঝে মধ্যে একটু মানে এরকম একটা আওয়াজ হচ্ছে আর কি, মানে একটু মশামাছির উপদ্রব বেশি হয়ে গেছে আর কি, মানে যেটা হয় আর কি, প্রাকৃতিক পরিবেশটা ওরা নিজের থেকেই খুঁজে নিতে পারছিল আর কি, এবং সেইটার জন্য ওদের খুব একটা বেশি কসরত করতে হয়নি, তোমার কিচেনটাকেই সেই জায়গা বলে ধরে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ স্প্রের কথা আমি বলে দিতে পারি। নিম তেল, নিম তেলের সঙ্গে জল মিশিয়ে দাও, স্প্রে করে দাও, দেখো ওই সুন্দর যে আওয়াজটা যেটা তোমার কানকে মাঝে মধ্যেই একেবারে তিতিবিরক্ত করে ফেলে, সেই আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হয়ে
7: যাবে। আমি যদিও ভাবছি এই তেলটা দিলে কি অমরজিৎ উড়ে পালিয়ে যাবে, সেটা বরং একটু পরে জানা যাবে।

0: ঘরের মধ্যেই একটা বাজার তৈরি করে ফেলেছি, আবার ঘরের মধ্যেই রান্না করছি, সেই রান্নার আবার যে উচ্ছিষ্ট অংশগুলো রয়েছে সেইগুলোকে আবার বাজারের জন্যে, যাই হোক না কেন, এরকমভাবে রিসাইকেল যদি হতে থাকে অনেকটা লাইফের মতো আর কি।
1: একে কি আমরা এক ঢিলে দুই পাখিও বলতে পারি না, এক ঢিলে তিন চার পাখি উড়ে যাচ্ছে।
0: উড়ে যাচ্ছে? ও, ঢিল মারলে আবার পাখি উড়ে যায় আর কি। যাই হোক, পাখির নিশানা বুঝে গেছে আর কি, সেটা নিয়ে আমাদের খুব একটা বেশি মাথা ঘামানো নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটা ছোট্ট কথা বলে দেবো, একটা ছোট্ট টব আর কয়েকটা গাছের চারা নিয়ে শুরু করে ফেলো আজই তোমার কিচেন ফার্মিং।
1: একদমই তাই। আর তার সঙ্গে যদি ভাবছো ওই যে ঘরের যে বোতলগুলো পড়ে আছে কি করবে, ফেলে দেবে, ফেলো না, ওগুলোকে সুন্দর করে রং করো, তাতে একটা সুন্দর গাছ লাগাও, ঘরও সুন্দর হবে, মনও সুন্দর হবে, এত অক্সিজেন পাবে, ভাববে যে অক্সিজেন রাখবো কত।
0: এইরকমভাবেই কিচেন ফার্মিং করতে করতে দেখা যাবে আমাদের এই ছোট্ট রান্নাঘরটাই একদিন এমন একটা রাস্তা দেখালো যেখানে ওই বাতাসের CO2 বলে একটা ব্যাপার আছে না, সেইটার অতিরিক্ত ব্যাপার স্যাপারটা হয়তো অনেকটা আমরা এই দায়িত্ব সহকারে কমিয়ে আনবো। রেসপন্সিবিলিটি বলে আমাদের একটা কথা আছে না, কিন্তু সেই রেসপন্সিবিলিটি হোক প্রকৃতির বুকে ফেরার।
2: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। রাজ্যের বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে তার আধুনিকীকরণের জন্য পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন নতুন সরকারকে এগিয়ে আসার অনুরোধ করেছে। কলকাতায় আজ তাদের বাৎসরিক সম্মেলনে সংগঠনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরিফুল ইসলাম বলেন, প্যাকেজিং ও কাঁচামালের দাম বৃদ্ধির জন্য বাড়ছে বেকারিজাত দ্রব্যের দামও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজ নিয়ে টানা তিন দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। হাসপাতালগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, কর্মী ঘাটতি, পরিচ্ছন্নতা, অগ্নি নিরাপত্তা, অ্যাম্বুলেন্স পরিষেবা সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। টালিগঞ্জের সতীশ মুখার্জী রোডে দুটি ঠিকানার বাড়ি ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার নির্দেশের ওপর হাইকোর্ট 30 দিনের স্থগিতাদেশ দিয়েছে। ওই সম্পত্তি দুটি ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত এবং ঐতিহ্যবাহী স্থানের অংশ। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ আবেদনকারীকে আইনি বিধান অনুযায়ী অ্যাপিল করার সুযোগ দিয়ে আপাতত ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন। কলকাতার নিউ মার্কেটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টাকা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 1.5-2 লক্ষ টাকা দিয়েই 3 বছরের জন্য সার্টিফিকেট, সঙ্গে আরও 50,000 টাকা দিয়েই ফায়ার লাইসেন্স মিলত বলে অভিযোগ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: हैप्पी फिर भाग जाएगी से दोस्तों, आप सुन रहे थे शाहिद मालिया, पीयूष मिश्र और मुद्दशर अजीज की आवाज में। ये ट्रैक कंपोजिशन सुहेल सेन का, लिरिसिस्ट मुद्दशर अजीज, और हमारे साथ एक फ्रेंड आ चुकी है लाइन पे, करते हैं उनसे बात। हेलो।
1: हेलो,
0: नमस्ते, कौन है हमारे साथ फोन लाइन पे?
1: नमस्कार, मैं
0: पायल बोल रही थी।
1: पायल
0: बोल, आज
1: की দেখো, আমি ভিসার সম্বন্ধে একটু বলতে চাই। ওটা আমার ফেভারিট মুভি, বুঝলি? তো ওর জন্য যেটা বলছি যে সেটা ভিসার যে লাস্টের সিনটা আমরা দেখেছিলাম মুভিতে, যে হিরো হিরোইনের মধ্যে, মানে আমাদের শাহরুখ খান আর তোমার যে হিরোইন ছিল তাদের মধ্যে লাস্ট, হ্যাঁ হ্যাঁ একদম, তো লাস্টের ফিনিশিংটা হলো যে ওদের মধ্যে যিনি করিয়ে দিল, মানে উনি জেল থেকে বেরোচ্ছে আর সেখানে হিরোইনও আছে, যে মুখোমুখি হলো ওরা দুজন, সেই ওল্ড এজ, তাই না? সেখানে গিয়ে মিলটা দেখালো, বাট ফার্স্ট কিন্তু ওরা আগে চেষ্টা করেও কিন্তু ওদের মধ্যে সেই কেমিস্ট্রিটা ছিল, বাট কোথাও গিয়ে তারা মিলতে পারেনি, কিন্তু লাস্টে গিয়ে যে মিলটা দেখালো, তো এটা যে পরিচালক, মানে খুব সুন্দরভাবে একটা জিনিসকে ফুটিয়েছে, আমার খুব ভালো লাগলো একটা জিনিস, যে লাস্ট সিনটা যখন দেখাচ্ছে, একবার ওদের বয়সকালের সিন দুটো দেখাচ্ছে দুজনকে, আবার ইয়াং এজে যখন তারা ছিল সেই ছবিটা মানে বারবার করে রিপিটেডলি দেখাচ্ছে। এটা যে উনি বোঝাতে চেয়েছেন যে ইয়াংকালের যে লাভটা তাদের মধ্যে ছিল, একদম বয়সকালে গিয়েও ঠিক সেম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, মানে এটার থেকে একটা শিক্ষা আমাদের, মানে পরিচালকের এটা দিয়েছেন উনি, বা জিনিসটা ফুটিয়েছেন আমাদের কাছে, যে পুরো ইয়াং এজ থেকে শেষ পর্যন্ত একজনের জন্য ঠিক সেম ভাবে ওয়েট করা যায়। এই জিনিসটাই মনে হয়েছে আমার উনি ফুটিয়ে তুলতে চেয়েছেন, তো এর জন্য আমার খুব ভালো লাগে।
0: এই সিনটা খুব ইমোশনাল ছিল
1: বললাম তো,
0: হ্যাঁ এই সিনটা খুব ইমোশনাল ছিল,
1: হ্যাঁ একদম। বাট এই যে দেখালো যে দুটো সিনটা লাস্টে গিয়ে, যে ইয়াং এজ একটা দেখাচ্ছে আর একবার ওল্ড এজ একটা, মানে এটা একটা শিক্ষণীয় জিনিস আছে, যে পুরো একদম ফার্স্ট টু লাস্ট অব্দি কিভাবে ওয়েট করা যায় ঠিক সেম একই রকম ভাবে, তো সেটাই মানে খুব ভালো লেগেছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ পায়েল। আর পায়েল নে তো ফির জারা কি বাত কি, আর মেবি কুছ বাত করলু দোস্ত আপসে, কি अब आज की यादों की भारत में एक ऐसा पड़ाव जहां हंसी के साथ थोड़ा डर भी है। अगस्त के आखिरी सप्ताह में रिलीज हुई यह फिल्म, जिसने हॉरर और कॉमेडी को एक साथ रखकर बॉलीवुड में नया स्वाद दिया। साल था 2018 और फिल्म थी स्त्री। राजकुमार राव, श्रद्धा कपूर, पंकज त्रिपाठी, और एक ऐसा शहर जहां रात होते ही लोग कहते थे ओ स्त्री कल आना। लेकिन फिल्म में संगीत में ये गीत पूरी तरह पार्टी मूड वाला था। नोरा फतेही के शानदार डांस के साथ सुनिए इस फिल्म का ये ट्रैक।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল, রবিবারের রাত আর রবিবারের এই বৃষ্টি ভেজা রাতে আমরা দুজন মিষ্টি মিষ্টি আর্টে কিন্তু চলে এসেছি তোমার জন্যে নস্টালজিক 90s নিয়ে। 90s-এর ধুমধুমার কিছু গান, কিছু ভালোবাসার, কিছু দুঃখের, কিছু গান যেটা মনসুনের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, আবার কিছু গান যে গানের মাঝখানে একটুখানি ক্লাসিক্যাল টাচ তুমি পেতেই পারো না, অত ভয় পাওয়ার কিছু নেই, সেমি ক্লাসিক্যাল, তবে সেই গানগুলো কিন্তু আমাদের কাছে এখনও এভারগ্রিন। তো সেই গান, গল্প আর আমাদের দুজনের আড্ডা তো থাকছে।
2: Yes, আর আমরা দুজন কারা এটা তো আমাদের সবার আগে বলতে হবে। ওয়েল, আজকে এই নস্টালজিক 90s-এ আমি রয়েছি বিহু, আর এতক্ষণ যে মিষ্টি গড়াটা তোমরা শুনলে সে সুনন্দা। আর নস্টালজিক 90s-এ যা যা হয়, গেমিং জোন থাকে, তোমাদেরকে প্রশ্ন করি কিছু, তোমরা তার উত্তর দাও 9903653992-তে। সেই উত্তর যদি সঠিক হয় তাহলে তোমার নাম এবং লোকেশান সহ অন এয়ার আমরা পড়ি। এছাড়াও 90s তো একটা ইমোশন, 90s-টা ওরকম করে দু ঘন্টা তিন ঘন্টা শোতে সত্যি বাঁধা যায় না, বিকজ যারা 90s কিড বা যারা ওই সময়টাতে বড় হয়েছে তাদের কাছে এত বছর পরেও যতই আধুনিকতা আসুক না কেন, যতই নানান ধরনের রিমেক রিমিক্স আসুক না কেন, সেই সময়টা একটা আলাদাই সময়, আলাদাই ভালো লাগার সময়। আর আজকে একটু নস্টালজিক হওয়ারই সময় আমাদের। তবে আপাতত তোমাদের জন্য একটা ফাটাফাটি গান থাকবে, আর তারপর গানের পরে এসে পরপর পরপর 90s-এর অনেক ট্রিভিয়াস নিয়ে বিহু আর সুনন্দা থাকবে তোমার সঙ্গে।
1: তবে এই গানটা না খানিকটা স্পেশাল গান, কারণ জীবনে প্রথম প্রেমে পড়ার যে মুহূর্ত বা ছোট বয়সে শেখা যে হ্যাঁ এটাকে বলে ভালোবাসা, সেটা কিন্তু আমার এই গানটা শোনার পর হয়েছিল। তো সেটা 90s-এর সুপার ডুপার হিট একটি গান, অফকোর্স ইয়েস, এমন একটি গজল যেটা আমার মনে হয় 90 দশকের

শেষের দিকে বা শুরুর দিকে, যখন নাইনটিজের গজলের সেই সমারোহটা একটু একটু করে শেষ হতে চলেছে, সেই সময় জগজিৎ সিংয়ের কণ্ঠে এই গানটি কোথাও গিয়ে যেন ভালোবাসাটাকে আর গজলকে একটুখানি মধুহোস করেছে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নাইনটিজ ইনস্টা চয়েস, নাইনটিজ

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: বলতে পারবে এটা কোন গানের প্রিলিউড?
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: ওয়েল, নস্টালজিক 90s-এ 107 FM রেইনবোর আজকে সানডের এই রাতে তুমি কিন্তু আমাদের সঙ্গে রয়েছো, আর যে বিহু আর আর যে সুনন্দার সঙ্গে। আমরা চেষ্টা করছি তোমাকে 90s-এর একটা এমন সময় নিয়ে যেতে যে সময়টাতে খুব ভালো ভালো সিনেমা তৈরি হয়েছিল, যে সময়টাতে এত ভালো ভালো কিছু গান তৈরি হয়েছিল, যে গানগুলোর সঙ্গে আমাদের জীবনের কোনো না কোনো একটা মুহূর্ত কোথাও না কোথাও গিয়ে জড়িয়ে আছে। তো এটা মনে করতে করতে আজকে আমার একটা বিষয় ভীষণভাবে স্ট্রাইক করলো, ভাবলাম সেটাকে নিয়ে তোমার সঙ্গে কথা বলবো আজকে। তো সে বিষয়টা হলো যে যখনই বৃষ্টি ভেজা কোনো রাতে ধরো আমরা একা বসে থাকি, সেই সময় স্যাডেনলি তোমার প্ল্যান হলো তোমাকে কোথাও যেতে হবে, সেটা কাজে হতে পারে বা অকাজে হতে পারে। তো কল্পনা করো হঠাৎ তুমি বেরোলে, তোমার সামনে তোমার এক্স চলে এসছে, এমন তো অবস্থায় কোন গানটা তোমার মনে পড়বে?
3: ভীষণ ভীষণ মজার একটা সিচুয়েশন, বা অনেকের ক্ষেত্রে মজার নাও হতে পারে। যাই হোক, 9903653992-তে তোমরা তো ডেফিনেটলি কুইজের আনসারটা দেবে। আর সুনন্দা যেমনটা বললো, এরকম একটা অভূতপূর্ব সিচুয়েশন যদি তোমার লাইফে ঘটে তাহলে কি করবে সেটাও আমাদেরকে জানাবে। আর এখন তোমাদেরকে নিয়ে যাব 1998-এ। আর 1998-এ একটা ছবি রিলিজ করেছিল যে ছবির নাম ছিল করিব, আর সেই ছবিতে অভিনয় করেছিলেন ববি দেওয়াল আর নেহা। নেহার অরিজিনাল নাম ছিল শাবানা রাজা, যদিও পরবর্তীকালে ওই আর কি ওয়ান ফিল্ম ওয়ান্ডারের মতো শাবানা রাজাকেও আমরা খুব একটা পাইনি। তো সেই ছবিতে একটা গান ছিল, গানটা হচ্ছে, গানটা বলবো কিন্তু সেই গানের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 90s-এ কী হতো জেনারেলি গান মানেই, মানে রোম্যান্টিক গান মানেই স্পেশালি পাহাড় পর্বত আল্পস, আল্পস না হলে কাশ্মীর, কাশ্মীর না হলে নিদেন পক্ষে মানে কী বলবো দার্জিলিং বা উটি, এইরকমভাবে নায়ক নায়িকারা রোম্যান্স করতেন। কিন্তু এই যে পার্টিকুলার গানটা, এই গানে অদ্ভুত একটা জেনজি রোম্যান্স দেখানো হয়েছে, কীরকম

0: আর এক কিচেনের সেট আপ, আর সেখানেই ববি দেওয়াল আর নেহা কিন্তু জমিয়ে প্রেম করছেন।
1: একদম তাই। আমাদের আজকের প্রথম ঘন্টার কিন্তু টপিকটা খানিকটা ওরকমই, তার ভিত্তিতে প্রত্যেকটা গান সাজানো। যে বিষয়টা হচ্ছে যে 90 দশকে এমন কিছু গান লেখা হয়েছে, যারা লিখেছেন অফকোর্স লেজেন্ডারি লিরিসিস্ট, বা আমি তাদের পোয়েটও বলতে পারি, গুলজার সাহাব, জাভেদ আখতার এবং রাহাত ইন্দৌরি। তো এরকম লেজেন্ডারি লিরিসিস্টরা যখন লেজেন্ডারি মিউজিশিয়ানসদের সঙ্গে কাজ করে একই সঙ্গে একই প্ল্যাটফর্মে, তখন যেটা বেরোয়, মানে যেমন কলমের জাদু ঠিক তেমনি সুরের জাদু, এই দুটোর মিশ্রণে যা বেরোয় সেটাই কিন্তু একটা ক্লাসিক কাল্ট হয়ে যায়। তো আজকে যে গানগুলো তোমাকে শোনাচ্ছি ফার্স্ট আওয়ারে, প্রত্যেকটাই ওরকম ক্লাসিক কাল্ট। তার মধ্যে এই মুহূর্তে যে মুভিটির কথা বিহু বলল, সেই মুভির মিউজিক ডিরেক্টরও কিন্তু আনু মালিক এবং লিরিসিস্ট ছিলেন রাহাত ইন্দৌরি। এবং এই গানটি করিবু মুভির, সেটা কিন্তু অল টাইম চার্ট বাস্টার হিসেবে রয়ে গেছে আমাদের মনে। তাই এত কথা না বলে বরং কুমার সানু আর সঞ্জীবিনীর কণ্ঠে তোমায় শোনাই আজকে এই গানটা।

তুমি শুনছ নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন

0: বলতে পারবে এটা কোন গানের প্রিলিউড?
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: ওয়েল, ঘড়িকাটা বলছে এখন 10:30 বেজে গেছে। তোমরা শুনছো ভালোবাসার 90s, নয় নস্টালজিক 90s, আর বিহু আর সুনন্দা রয়েছে তোমার সঙ্গে। আর এখন এই যে 90s-এর যে সমস্ত গান নিয়ে আমরা কথা বলছি, সেখানে এমন একজন মানুষের কথা বলবো যার চলে যাওয়াটা হয়তো এখনও 3-4 বছর কেটে গেলেও আমরা কেউই সেইভাবে হজম করতে পারিনি, যদি আমি খুব মানে একদম সাদা মাঠা ভাষায় বলি। কারণ এতটাই আকস্মিক ছিল পুরো ব্যাপারটা। আমার মনে আছে যে বেশ গভীর রাতে খবরটা পাই যে তিনি নেই, এবং আমি বুঝতে পারছিলাম যে আদৌ সত্যি কি না। এবং ঘটনাটা ঘটেছিল কলকাতায়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কার কথা বলছি, কেকের কথা বলছি। আজকে কেকের জন্মদিন, ইয়েস। আর সেই কারণে পুরো রেনবো ফ্যামিলি বিহু আর সুনন্দা এত বড় একজন গায়ককে জানাচ্ছে। আসলে কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে শুধুমাত্র নিজের জন্যে নয়, নিজের পরিবারের জন্যে নয়, কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আসে সবাইকে একটুখানি ভালো রাখতে। কেকেও বোধ হয় সেরকমই একজন মানুষ ছিলেন, যার কণ্ঠের জাদুতে, যার গানে আমরা প্রত্যেকে ভালো ছিলাম, এখনও আছি, হয়তো ভবিষ্যতেও থাকবো। তবে বিহু, জানো তো, তুমি যখন কথাটা শুরুই করলে, আমি আমার লাইফে এখন অবধি ঠিক দুজন আর্টিস্টের জন্যে তাদের মৃত্যুতে মানে আমি কেঁদেছি। আমি কিন্তু খুব একটা ও ধরনের মানুষ নয়, মানে যারা খুব থাকে না ডাই হার্ড ফ্যান কোনো একজন সেলিব্রিটির বা সুপারস্টারের, আমি কিন্তু সেরকম ব্যক্তিত্ব নই। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে, দ্যাটস ইট। বাট এক সুশান্ত সিং রাজপুত যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, এবং দ্বিতীয় কেকে, সারা রাত আমি জানি না কি করে আমার মনটা এতটা ভার ছিল। অথচ কখনোই মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়নি, কখনো ফেস টু ফেস দেখিনি, কখনো কথা হয়নি। শুধুমাত্র তাদের যে শিল্পের জাদু এবং শিল্পের যে কানেকশন, সেটা কোথাও গিয়ে আমাকে এবং আমার মতন প্রচুর মানুষের হৃদয় ছুঁয়েছিল। তেমনই একজন জাদুকর ছিলেন সুরের, কেকে, যিনি এখনও আছেন তার গানে গানে আমাদের প্রত্যেকের মাঝখানে, আর আজ তার জন্মদিন। তো আমাদের কাছে একটা দুর্দান্ত গান রয়েছে, যেহেতু কেকের ম্যাক্সিমাম গান 2000 সাল থেকেই শুরু, তো তার মাঝখানে 90s-এ বেশ কয়েকটা গান আছে, পার্টিকুলার হাতে গোনাই কয়েকটা গান আছে যেটা খুঁজে পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে একটি গান এমন একটি মুভির, যে মুভিটা একটু অফ বিট মুভি। মুভিটির নাম মাচিস, গুলজার সাহাব সেটাকে লিখেছেন এবং ডিরেক্ট করেছেন। তো মাচিসের মধ্যে দুটো গান আমরা পাই, একটি গান তোমরা শুনেছো আমাদের আজকের ইনস্টা চয়েসে রয়েছে একটি অপশন হিসেবে, ছোড় আয়ে হাম বো গলিয়া। ওটার মধ্যে একেবারে শেষে যাকে বলে ব্যাক ভোকাল, তো ব্যাক ভোকাল হিসেবে কিন্তু কেকে কাজ করেছেন, গানটি গেয়েছেন। এবং এই মুহূর্তে যে গানটি মাচিস মুভির, আরও একটি গান তোমাকে শোনাবো, সেখানেও নাকি ব্যাক ভোকাল হিসেবে কাজ করেছেন বা গিয়েছেন কেকে। একদমই তাই। এবং এই যে পানি পানির গানটা যেটা এখন তোমাদের শোনাতে যাব, এই গানটা তো আমরা জানি যে লতা মঙ্গেশকরের একটা ভীষণ ভীষণ বিখ্যাত গান। এছাড়াও এই গানটার মিউজিক ডিরেক্টর হচ্ছেন বিশাল ভারদ্বাজ। এবার এই গানটা মানে এই যে ছবিটা যখন রিলিজ করে 1996-এ, তখন কিন্তু বিশাল ভারদ্বাজ আজকের বিশাল ভারদ্বাজ ছিলেন না, একদমই নিউ কামার ছিলেন, সেভাবে কেউ চিনত না। কিন্তু এই ছবিটা রিলিজ করার পরে একটা রাতারাতি ব্যাপার হয়, মানে গানগুলো সুপারহিট হয়, তিনি ন্যাশনাল পুরস্কার পান, জাতীয় পুরস্কার পান বিশাল ভারদ্বাজ ফর দিস ফিল্ম। এছাড়াও এই ছবিতে ছিলেন তাব্বু, আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, তিনিও কিন্তু এই ছবির জন্য যতদূর আমার মনে পড়ছে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আজকে যখন কেকের বার্থডে, তখন 90s-এ কেকেকে আমরা সেইভাবে না পেলেও লতা মঙ্গেশকরের এই গানে কেকের ছোঁয়া ছিল, তাই আপাতত তোমাদের জন্য রইল গানটা। তোমরা কিন্তু কুইজের আনসার দিতে একদম ভুলো না। একদমই তাই। তারই সঙ্গে তোমার পছন্দের গানও লিখে পাঠাতে পারো, তোমার নাম আর লোকেশন সহ 9903653592 এই ম্যাজিক্যাল নাম্বারে।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: ওয়েল, আজকের নস্টালজিক নাইনটিসে কিন্তু শুধুমাত্র যে আমরা গান শোনাচ্ছি আর গল্প বলছি এমনটা নয়। অনেকেই ভাবছো যে আরে আমাদের পছন্দের গানগুলো কেন বাজানো হচ্ছে না, তাহলে আর দেরি কেন, বরং এবার যাব তোমার পছন্দের গানে।
1: Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
0: এই গানটির জন্য রিকোয়েস্ট করেছো সায়ন্তন দমদম থেকে। থাকলো অভিজিৎ আর অলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুধুমাত্র তোমার চোখে।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: বলতে পারবে এটা কোন গানের প্রিলিউড?
1: 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s গেমিং জোন। Nostalgic 90s এ, Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটা রিকোয়েস্ট করেছো ঝুমা শাও ফ্রম হাওড়া।

0: আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ। নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।
1: ওয়েল, তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, একটা গানের একটা প্রিলিউড শুনিয়েছিলাম, আর তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম গানটা কি, সঠিক উত্তরটা কি। মোটামুটি পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক মানুষ সঠিক উত্তর দিয়ে দিয়েছ। অনেকে একটা অন্য গানের সাথে কনফিউজড হয়ে গেছো, যে গানটাতেও মিউজিক ডিরেক্টর ছিলেন এ আর রহমান। আগে কারা কারা সঠিক উত্তর দিয়েছো তাদের নাম একটু পড়ে ফেলি চটপট। সভ্যসাচী মণি কাটোয়া থেকে, রাহুল পোর্টল্যান্ড থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, রাজবলহাট থেকে সুদীপ্ত বাগ, সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি, শ্রিয়া মুখার্জি বেহালা, জয়দীপ রয় বাঘা যতীন, প্রার্থনা ফ্রম তেঘরিয়া, ঝুমা সাউ হাওড়া, প্রশান্ত কুঁতি জগৎ বল্লভপুর, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, রুমকি দাস নাথ গোয়াল, আচ্ছা রোজ, বিজলি চক্রবর্তী, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সৌমি পাল যাদবপুর থেকে, রাজু মান্না উলুবেরিয়া থেকে, সোনালী কালীঘাট থেকে, আভা হাওড়া থেকে, রমা দত্ত ফ্রম বেলতলা রোড, সায়ন্তন কোলে কামারকুণ্ডু থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি কৃষ্ণনগর থেকে, শ্রাবণী চক্রবর্তী, অ্যান্ডি ফ্রম কলকাতা, অভিজিৎ ফ্রম বেহালা, সীমাও বেহালা, তন্ময় ফ্রম ভবানীপুর, শ্রাবন্তী সাহু, চন্দন দহ, সুমিত্রা গুছাইত উলোবিরিয়া, কবিতা দাস বাঘা যতীন, অভিজিৎ সাঁতরা বজবজ, পল্লবী সরকার জলপাইগুড়ি, ওয়াজিরুদ্দিন তরফদার সাঁকরাইল, অনরণ্য ত্রিপাঠী ফ্রম মোহনপুর। এনারা সবাই সঠিক উত্তর দিয়েছ, আর তোমাদের সবার জন্য রইল বিহুয়া সুনন্দার তরফ থেকে। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ, রাইট অ্যান্সার হলো রোজা জানেমান, মানে রোজা ছবির যে টাইটেল ট্র্যাক, অসম্ভব সুন্দর একটা টাইটেল ট্র্যাক যেটা গিয়েছিলেন হরিহরণজি আর সুজাতা মোহন, সেই গানটারই প্রিলিউড তোমাদেরকে শুনিয়েছিলাম। মোটামুটি 5-6 জন বাদে সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছ, তোমাদের জন্য রইল গানটা। গেমিং জোন 2 নিয়ে বিহু আর সুনন্দা এই গানের পরে ফিরে আসছে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: ওয়েল, মাঝে মধ্যে আমাদের একটু ভুল টুল হয়ে যায়, ভুল কিছুই না আসলে। এত উত্তর আসে, এত ভালোবাসা আসে তোমাদের থেকে, একটা দুটো নাম মিস হয়ে যায়। এই যেমন গোপাল দা, আমাদের ডেইলি লিসেনার গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম লিখেছে, দুঃখের বিষয় এটাই, গেমিং জোনে আমি সঠিক উত্তর দিলেও আমার নাম বললেন না। না না গোপাল দা, একদম মন খারাপ করবেন না, হয়তো কোনোভাবে আমাদের মিস হয়ে গেছে, এই যে বলে ফেললাম। আর গেমিং জোন টুটাও কিন্তু আমরা দিয়ে দেব একটু পরে, তবে আপাতত যে গান বা যে ছবি নিয়ে কথা বলবো, সেই ছবি বা সেই গানের মতন শুটিংয়ের দৃশ্য আর হয় না। কারণ আমাদের এখানে মানে ভারতবর্ষে ওই ধরনের সিকোয়েন্স এই মুহূর্তে শ্যুট করা কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। ওই ট্রেনের উপর, চলন্ত ট্রেনের উপর উঠে তুমি নাচ করবে, তারপর দুর্ঘটনা ঘটে গেলে কে তার দায় নেবে শুনি?
2: অ্যাকচুয়ালি বিহু যে মুভির কথা বলছে, সেই মুভির নাম হচ্ছে দিল সে, যেটা নাইনটিজের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মুভি বললে খুব একটা ভুল হয় না। 1998 রিলিজ করেছিল এই দিল সে মুভিটি, এবং রিলিজ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিশাল বড় প্ল্যাটফর্মে আলোচিত হয়েছিল। তার কারণ হচ্ছে, আমরা জানি এটা একটা একটা ট্র্যাজিক মুভি, মানে যেখানে শুধুমাত্র ভালোবাসার কথাই বলা হয়নি, সেখানে দেশ মাতৃকার কথাও বলা হয়েছে। এবং মণিরত্নমের আমার মনে হয় এটা একটা এমন এক্সপেরিমেন্ট যেটা খুব কম মুভিতে তিনি করে থাকেন, যদিও মণিরত্নমের প্রতিটি মুভি যেন এক একটা কাল্ট। তো যাই হোক, যে কারণে আমাদের আজকের লিস্টে দিলসেকে রাখা, তার কারণ হচ্ছে ফ্ল্যাশব্যাক রিলিজ হিসেবে যদি আমরা দেখি, তাহলে এই অগস্ট মাসেরই 21 তারিখ রিলিজ করেছিল দিলসে, যার বয়স এখন প্রায় 28 বছর।

0: 28 বছর কমপ্লিট করেছে, তার জন্য কনগ্রাচুলেশনস দিলসে, শাহরুখ খান, মণিরত্নমকে, তার সঙ্গে মনীষা কোইরালাকে এবং প্রীতি জিন্টাকে, যে মুভির হাত ধরে কিন্তু প্রীতি জিন্টা প্রথম ডেবিউ করেছিলেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং থ্যাংক গড তিনি ডেবিউ করেছিলেন। দ্যাটস ওয়াই শুধু 90s নয়, 2000-এর একটা বিশাল সময় আমরা কিন্তু প্রীতিকে দেখেছি রাজত্ব করতে হিন্দি চলচ্চিত্র জগতে। এখনও তার কিউটনেস, তার ডিম্পলওয়ালা হাসি এবং বাবলিনেসে তিনি এখনও মানে কামালের পর ধামাল করে যাচ্ছেন। ভেরি রিসেন্ট একটা মুভি রিলিজ হয়েছে, তো সেখানেও কিন্তু প্রীতির অভিনয় সত্যি সত্যি মানে দারুণ, আর কথা হবে না,
1: একেবারেই তাই। এবং এই যে প্রীতি জিন্টার কথা সুনন্দা বললো, আমি ডেফিনেটলি আরেকজনের কথা বলবো, শি ইজ মালাইকা অরোরা। সেই সময় মালাইকা অরোরা ওয়াজ ইন হার প্রাইম, মানে এখনও তিনি প্রাইমেই আছেন, কিন্তু সেই সময় মালাইকা অরোরা একটা ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু এই যে ছাইয়া ছাইয়া নিয়ে কথা হচ্ছে, সেই গানের প্রথম যে আইটেম ডান্সটা করার জন্য বলা হয়েছিল শিল্পা শেট্টিকে, শিল্পা শেট্টি রাজি হননি। তারপর মণিরত্নম গেলেন রবীনা টান্ডনকে যে প্লিজ প্লিজ করে দাও, রবীনা টান্ডনও রাজি হলেন না। একদম শেষে গিয়ে মালাইকা অরোরা যখন বলা হলো যে তোমাকে চলন্ত ট্রেনের উপর উটির নীলগিরি পর্বতের উপর দিয়ে যখন গাড়িটা যাবে তোমাকে, মানে ট্রেনটা যাবে তোমাকে, তখন নাচতে হবে। মালাইকা অরোরা নাচতে ভালোবাসেন এবং অসম্ভব সুন্দর নাচ করেন, তিনি এক বাক্যেই রাজি হয়ে গিয়েছিলেন। আর তারপর কি হয়েছিল সেটা তো আমরা জানি। এই ছবি থেকে অনেক কটা গানই তোমাদেরকে শোনাতে পারতাম, তবে আপাতত একটু ডান্স মোডে যেতে আমাদের ভীষণ ইচ্ছা করছে, তাই তোমাদের জন্য রইল সেই বেবি নাম্বার ফ্রম দ্য ফিল্ম দিলসে।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নাইনটিজ গেমিং জোন। নাইনটিজ গেমিং জোন।

0: অন্তরা তো শুনলে, বলো দেখি এই গানের মুখরা কি?
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: ওয়েল, নস্টালজিক 90s-এ একেবারে সেই সময়ে এসে দাঁড়িয়েছি আমরা। ঘড়িতে কিন্তু সময় দেখাচ্ছে 11:12 হয়ে 1 সেকেন্ড, তার মানে দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, মাত্র লাস্ট আওয়ারে রয়েছি। আর আজকে আমাদের ইনস্টা চয়েস রয়েছে তোমার জন্যে, তো যারা এখনও অবধি ইনস্টা চয়েসটা দেখোনি তারা 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে যাও, সেখানে গিয়ে দেখবে স্টোরিতে আমাদের আজকের ইনস্টা চয়েস দেওয়া রয়েছে দুটো গান, যে দুটো গান তোমরা একটু একটু করে শুনলে আজকে আমাদের এই রেডিওতে। সো এই দুটো গানের মধ্যে যে গানটা তোমার সব থেকে বেশি প্রিয় সেই গানটাতে গিয়ে তুমি কিন্তু ভোট করতেই পারো। আর আমরা আজকে ঠিক 11:30 ঘোষণা করব যে কোন গানটি এই দুটো গানের মধ্যে, একটা হচ্ছে মাচিসের গান ছোড়ায়ে হাম ভো গলিয়া, আর একটা হচ্ছে হাম দিল দে চুকে সনম মুভির একটি গান, সুপার ডুপার হিট কেকের গান অফকোর্স, তরফ তরফকে। তো এই দুটো গানের মধ্যে কোন গানটা তোমার প্রিয় সেটা আমরা কিন্তু সং নাম্বার 2 এবং সং নাম্বার 1 বলে রিলিজ করব। তো কোন গানটি সং নাম্বার 1-এ রয়েছে সেটা জানার যদি ইচ্ছে থাকে তাহলে অফকোর্স টিউন করতেই হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে, মানে 107 FM রেইনবোর সঙ্গে নস্টালজিক 90s-এ থাকতে হবে। আর যেটা করতে হবে, তোমাদের পছন্দের গান চটপট তোমরা পাঠাতে পারো নাম আর লোকেশন সহ 9903658992 এই ম্যাজিক্যাল নাম্বারে। তারই সঙ্গে আজকের আমাদের গেমিং জোন 2 কিন্তু শুনিয়ে দেওয়া হয়েছে। এবার যারা যারা সঠিকভাবে শুনেছো তারা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে তোমাদের নাম লোকেশন সহ পাঠিয়ে যাও একই ঠিকানায় 9903658992-তে। এইবার আমাদের এই দ্বিতীয় ঘন্টার সেগমেন্টে আরও একটি মুভির কথা একেবারে না বললেই নয়, যে মুভিটি দেখতে দেখতে 30 খানা বছর কমপ্লিট করেছে, হ্যাঁ খামুশি দ্য মিউজিক্যাল। এই ছবিটির কথা যত বলি ততই মানে কি বলবো, একটা নস্টালজিয়া কাজ করে, যেখানে সলমান খান, মনীষা কোইরালা অ্যাগেন দিলসের পরে, তো এবং তারই সঙ্গে আমরা নানা পাটেকর জিকেও দেখতে পাচ্ছি। তো এটা এমন একটা লাভ স্টোরি যেখানে শুধুমাত্র নায়ক নায়িকার ভালোবাসার কথাই কিন্তু শেষ কথা নয়, বরং সেখানে একজন মুখবধির মা বাবার সঙ্গে তার সন্তানের যে সম্পর্ক, এবং মুখবধির মা বাবা যখন দেখে যে তার সন্তান একেবারে নর্মাল চাইল্ড হিসেবে জন্মগ্রহণ করেছে এবং সে ভালো গান বাজনা করতে জানে, তো এই যে একটা জার্নি, একটা সম্পর্কের এবং ইমোশনের জার্নি, সেটাই কিন্তু কোথাও গিয়ে 90s-এ দর্শকদের মনে ভীষণভাবে জায়গা করে নিয়েছিল। দ্যাটস ওয়াই সেই সময় একটা বিগেস্ট হিট ছিল। এখনও খামুশি যতবার আমরা দেখি ততবারই মনে হয় যে এই ধরনের মুভি হয়তো কাল্ট হিসেবে থেকেই যাবে, কারণ এই ধরনের মুভি আর কোনো দিনও তৈরি হবে না হয়তোবা। যাই হোক, এই মুভির একটি দুর্ধর্ষ গান থাকছে তোমার জন্য এবং তারপরই থাকবে তোমার পছন্দের একটি গান। 9903658992 খোলা রইল, চটপট সঠিক উত্তর পাঠিয়ে দিতে পারো, তোমাদের পছন্দের গান পাঠিয়ে দিতে পারো। আর হ্যাঁ, আমাদের ইনস্টা হ্যান্ডেলে গিয়ে কিন্তু চটপট আজকের ইনস্টা চয়েসে পার্টিসিপেট করো, তোমার পছন্দের গানে ভোট করো, হয়তো তোমার ভোটিংয়ে আজকে তোমার পছন্দের গান হতে পারে। সং নাম্বার 1 খামুশি দ্য মিউজিক্যাল থেকে এই গানটি থাকলো অলকা ইয়াগনিক এবং হরিহরনের কণ্ঠে শুধুমাত্র তোমার জন্যে।

ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক। Nineties Gaming Zone. Nineties Gaming Zone.

0: অন্তরা তো শুনলে, বলো দেখি এই গানের মুখরা কি?
1: 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
2: ওয়েল, নস্টালজিক 90s-এ এবার কিন্তু সময় হয়ে গেছে তিনেক তিন গানের হ্যাট্রিকের। হ্যাঁ, পরপর তিনটি গান, অবশ্যই তিনটি গান পপ টিউন থাকবে, আমাদের ইন্ডি পপ টিউন। আর এই তিনটি গানের ব্রেকে যখন আমরা যাচ্ছি, আমরা কিন্তু এমনি এমনি বসে থাকবো না, বরং আমরা সেই সময় থাকবো ইনস্টাতে লাইভ। যারা যারা আমাদের 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেল ফলো করো, তারা জানো আমরা এই সময় লাইভে যাই। আর এই সময় তুমি যদি আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকতে চাও, তাহলে এক্ষুনি যাও 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে চলে এসো, লাইভে আরও একবার কথা হবে। আর হ্যাঁ, কানে কিন্তু থাকুক 107 FM রেইনবো, কারণ তিনেককে তিনে গানের হ্যাট্রিক থাকছে তোমার জন্য। তারপর ভিড়ে এসে অফকোর্স ইয়েস, আজকের গেমিং জোনের উত্তর সহ এবং ইনস্টা চয়েসের উত্তর সহ আমরা ফিরব। তবে ততক্ষণ তিনেককে তিনে থাকলো পছন্দের, আমার আর বিহুর পছন্দের তিনটি ইন্ডি পপ, জানি তোমারও পছন্দ হবে। আর চটপট চলে এসো আমাদের ইনস্টা হ্যান্ডেলে।
1: FM Rainbow তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: Oh yeah, it's the 107, y'all.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 11:38 হয়ে গেছে আর 107 FM রেইনবোর কলকাতা আমাদের যে অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানে তোমাদেরকে পরপর দুটো গান শুনিয়েছিলাম। আর আজকে গানগুলো একটু স্পেশাল, তার বেশ কিছু কারণও রয়েছে। কারণ আজকে কে কে, যার কথা একটু আগেই আমরা বললাম যে আজকে কেকের বার্থডে, আর সেই বার্থডে কিন্তু সেলিব্রেট করছিলাম আমাদের যে ইনস্টা হ্যান্ডেলে। ইতিমধ্যেই তোমরা কিন্তু ভোট করে দিয়েছো, দুটো গান ছিল। একটা তো সেই আইকনিক গান হাম দিল দে চুকে সনম, সেই ছবি থেকে তরফ তরফ। এছাড়াও একটু আগে তোমাদের যে গানটা শোনালাম, মানে মাচিজ মুভি থেকে, সেই মুভি থেকেও একটা গান ছিল। আর এখন রেজাল্ট আউটের পালা, মানে বলার পালা যে এই যে দুটো গান তোমরা শুনলে কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে আর কোনটা একটু কম ভালো লেগেছে। যাই হোক, সুনন্দার হাতে কিন্তু রেজাল্ট চলে এসেছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য রেজাল্ট?
2: রেজাল্টটা দুর্ধর্ষ। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 33% এবং 67% নিয়ে একটা হাড্ডাহাড্ডির লড়াই চলছে। তার মানেটা হলো যে গানটি আমাদের আজকে সং নাম্বার 2 হয়েছে সেই গানটি পেয়েছে 33%, আর যে গানটি হয়েছে আজকে টপ সেই গানটি পেয়েছে 67%। তো কোন গান কি পেয়েছে না আমি কেন মুখে বলবো অত কষ্ট করে, বরং পরপর গানটি শোনাবো। দেখো তো চিনতে পারো কিনা আজকে তোমার পছন্দের গান কোন নাম্বারে ছিল, নাম্বার 2 না নাম্বার 1, থাকলো সেটাই তোমার জন্যে।
0: 90s insta choice, 90s insta choice, song number

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. বাংলা গানের 90s, বাংলা গানের 90s.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, হাতে সময় আর একদম বেশি নেই। তোমরা শুনছিলে এতক্ষণ ধরে নস্টালজিক 90s, রয়েছে বিহু আর রয়েছে সুনন্দা, আর এখন গেমিং জোন, মানে লাস্ট গেমিং জোনে যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো একটু পড়ে ফেলার পালা। মোটামুটি এইখানেও কিন্তু যারা যারা উত্তর দিয়েছে সুনন্দা, আমি ওটাই তোকে বলছিলাম যে হাফ অফ দ্য, মানে আমাদের যা টোটাল মোটামুটি যারা লোক সংখ্যা রয়েছে এই দেশে এবং বাইরে, সবাই প্রায় সঠিক উত্তর দিয়েছে। আমরা কি এত সোজা প্রশ্ন করে ফেলেছি?
2: এতটাই সোজা ছিল।
1: যাই হোক, যারা যারা সঠিক উত্তর দিয়েছ তারা হলো জুমা শাহ হাওড়া থেকে, প্রার্থনা তেঘরিয়া থেকে, স্বাতি আন্দুল থেকে, তাপস প্রামাণিক পাথুরিয়া থেকে, প্রশান্ত দলুই, রুমকি দাস হাওড়া থেকে, অনুরণ্য ত্রিপাঠী, নামটা আমার ভীষণ ভালো লেগেছে, মোহনপুর থেকে, রিমা দে ফ্রম পিকনিক গার্ডেন, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, গোপাল সিনহা মধ্যমগ্রাম, জয়দীপ রয় বাঘা যতীন, বিজলি চক্রবর্তী মহেশতলা, অভিষেক ঘোষ কালিন্দী, তন্ময় ভবানীপুর, জ্যোৎস্না বিশ্বাস মধ্যমগ্রাম। জ্যোৎস্না মেনশন করেছে একটা কথা যে একটি রিয়েলিটি শোর অডিশনে ও এই গানটা গেয়েই কিন্তু অডিশন রাউন্ডটা ক্লিয়ার করেছিল, ভেরি ওয়েল। যাই হোক, অভিষেক ঘোষ কালিন্দী, তন্ময় ভবানীপুর, রাজু মান্না উলুবেরিয়া, শান ফ্রম হুগলি, অমৃতা বণিক ফ্রম টালিগঞ্জ, রমা দত্ত বেলতলা রোড, সুমিত্রা গুচ্ছাইত উলুবেরিয়া, সীমা সরসুনা রিন্টু নিউ আলিপুর, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, সোনালী কালীঘাট থেকে, সঞ্জিত মজুমদার হুগলি থেকে, আভা লস্কর হাওড়া থেকে, কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, তোমাদের সবাইকে বিহু আর সুনন্দা জানাচ্ছে।
2: Yes, congratulations and celebration. আর সঠিক উত্তরটা ছিল আভিজা আভিজা, হ্যাঁ, ফ্রম দ্য ফিল্ম সোর লাকি আলীর কণ্ঠে। তো এই গানটি থাকলো তোমার জন্য একেবারে তোমার উপহার হিসেবে, আর এই গানটির রেশ ধরেই আজকের মতন নস্টালজিক 90s থেকে আমরা বিদায় নেব। বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, আমি সুনন্দা, আর বিহু অবশ্যই ছিল, সো তোমাকে বলছি গুড নাইট সুইট ড্রিমস। এইভাবে নিজেকে ভালো রেখো, নিজের মতন করে ভালো থেকো, টাটা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

আজকের রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। আপনি টিউন করেছেন FM রেনবো 107 FM রেনবো, আমাদের প্রিয়তম FM স্টেশন। গভীর রাতে যখন গল্প শুনতে হয় তখন FM রেইনবো টিউন করতে হয়। হ্যাঁ, FM রেইনবো রবিবার এবং রবিবার পেরিয়ে সোমবার দুইবার টিউন করতে হয়। রবিবার বিকেল 4:02 থেকে আমরা শুনতে পাই গল্প স্বল্প, হ্যাঁ 107 FM রেইনবোয় উইকেন্ড মস্তি, এবং তারপরে গল্প স্বল্প শুনতে পাই। এক এক সময়ে এক এক দিন গল্পের আয়তন অনুযায়ী সময়টা একটু হেরফের হতে পারে, কিন্তু মোটামুটি রবিবার বিকেল 4:02 হলো আমাদের স্ট্যাটিক টাইম। আর এছাড়া রবিবার পেরিয়ে সোমবার যখন হয়, এই রাত 12টা ক্রস করে যখন ঘড়ির কাঁটা টিক টিক করে আমাদের ক্যালেন্ডারকে পরিবর্তন করে দেয়, যেমন এখন করে দিয়েছে, হ্যাঁ রবিবার পেরিয়ে সোমবারে চলে এসেছি। আজকের তারিখ হলো 24 অগস্ট, হ্যাঁ 24 অগস্ট সোমবার, তখনও কিন্তু গল্প স্বল্প শোনা যায়। অর্থাৎ গত রবিবার বিকেল 4:02 107 FM রেইনবো যে গল্পটা সম্প্রচারিত হয়েছিল সেটা আরও একবার, হ্যাঁ হ্যাঁ আরও একবার আপনি শোনার চান্স পাচ্ছেন কোথায় না, সেই 107 FM রেইনবোতেই।

0: আরে গল্প শোনার সঙ্গে সঙ্গে আর একটা কাজ দুটো কাজ রয়েছে, কি না? আপনি গল্প শুনবেন, পাশাপাশি গল্পটা আপনার কেমন লাগলো? হ্যাঁ, গল্পটা আপনার কেমন লাগলো একদম পরিষ্কার মনে একদম লিখে পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল নাম্বারে 9903659299 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিন গল্পটা আপনার কেমন লাগলো, গল্পের একটা গঠনমূলক সমালোচনা আমাদের কাছে পাঠিয়ে দিন। ভালো লাগলে ভালো বলতে পারেন, মন্দ লাগলে আপনি মন্দও বলতে পারেন, কিন্তু কেন ভালো লাগলো বা কেন মন্দ লাগলো তার যুক্তিগুলো দিতে হবে। যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে, মানে আমাদের কর্তৃপক্ষের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, তাকেই তো আমরা নিয়ে যাব মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে। কোথায় না, সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট, বুঝতে পারছেন তো? লড়াইটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে মঙ্গলবারের জন্য। এছাড়া এই 9903659299 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন এই গল্প স্বল্প অনুষ্ঠান আপনার কেমন লাগছে, গল্পগুলো কেমন লাগছে, কী ধরনের গল্প শুনতে চান, আমার উপস্থাপনা কেমন লাগছে, আমার সঙ্গে একটু গল্পও করতে পারেন, আমি কিন্তু গল্প করতে খুব ভালোবাসি। তাহলে 8 9 0 3 6 5 9 2 নাম্বারটা সেভ করে রাখবেন, অবশ্যই যখন গঠনমূলক সমালোচনা পাঠাবেন তখন নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানাতে বলবেন না। কিন্তু আমি দেখছি অনেকেই দারুণ দারুণ গঠনমূলক সমালোচনা পাঠাচ্ছেন কিন্তু নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানাচ্ছেন না। তাহলে কী করে আমরা মঙ্গলবারের কুইজবল অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে আপনাকে নিয়ে যাব, এটা তো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি আর কথা বাড়াবো না, শুধু শেষ একটা কথা বলে দিই। 107 FM রেনবো ছাড়াও গল্প স্বল্প শোনার আরও একটি মাধ্যম রয়েছে, সেটা হলো ইউটিউব। আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করে নিন এবং গল্প স্বল্পের গল্পগুলো এক এক করে আপলোড করা হচ্ছে, সেখানে আপনি আপনার সুযোগ মতন, সুবিধা মতন, সময় মতন শুনে নিতেই পারেন গল্প স্বল্প। ঠিক আছে, না এবারে আর কথা বাড়াবো না, আর যা কথা বলার শেষ মুহূর্তে গিয়ে বলবো। চলুন শুনে নিই আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। একক গ্রন্থ সংখ্যা এখনো পর্যন্ত 9টি। জামিলা, সুন্দরী লেন, নয়ন অ্যাম্পাস, হেমগ্রন্থ, কান্নাঘর, আষাঢ়ের আখ্যানগুলো, সালাহারান, বাবা এবং কিশোর চতুর্দশী। লেখকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বিষাদ গ্রন্থ কান্নাফুল গল্প সংকলন। এছাড়াও অন্যান্য অসংখ্য সংকলন পূজা বার্ষিকীতে লেখা প্রকাশিত। মূলত গল্প লিখলেও আগ্রহ বেশি কবিতায়। আজকের গল্প নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্ণব, দেবারতী, বিহু, সৌমিক, তমজিৎ ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা।
3: মেট্রোয় এমন একটা ঘটনায় লোকটার উপরে বেশ রাগ হচ্ছিল অরিন্দমের। জেনারেল সিট থেকে মেয়েটাকে না তুললে চলছিল না লোকটার।
4: কি দরকার ছিল ওপাশে মেয়েটাকে সরে বসতে বলার? এ পাশে তো জায়গা ছিল অন্য পাশে। তা নয়, লোকটাকে একদম ধারে সিটেই বসতে হবে। আহারে, মেয়েটার মুখটা দেখে সত্যি ভীষণ মায়া লাগছে। একটু আদুরে আদুরে দেখতে মেয়েটাকে, মুখ চোখগুলো সেই রকম ফর্সা ফর্সা। শীতে বোধহয় আলতো গাল ফেটেছে, তাই আরও লাল লাল লাগছে। একটা মিহি সাদা সোয়েটার পরে আছে মেয়েটা। রোঁয়া বেরিয়ে থাকে যে সোয়েটারগুলো, ওরকম দেখলেই নরম নরম মনে হয়। বুকের ওপর দিয়ে আকাশের মতো নীল রঙের টানা টানা লাইন চলে গেছে। মেয়েটার পাশের ছেলেটাকে দেখলেই গোমড়া মুখে মনে হয়, লম্বা, মানে আমার থেকে কয়েক ইঞ্চি বেশি লম্বা তো হবেই। গায়ের রং চাপা, মনে হয় রোজ জিমে যায়, ছিপছিপে মুখে, আবার চাপ দাড়ি, শক্ত চোয়াল, দেখলেই খরুশ মনে হয়। নাকি আমি বেশি ভাবছি কে জানে।
3: কেমন অম্লান বদনে ছেলেটা বলল,
5: তুমি ওদিকে লেডি সিটে গিয়ে বসো।
6: মানে?
5: বললাম তো একবার।
3: ছেলেটা তাকালো এবার মেয়েটার দিকে, আর মেয়েটা কিছু বলল না। যে লোকটা সরে বসতে বলছিল তখনও দাঁড়িয়ে একটা হাত সামনের দিকে একটু এগিয়ে বলল,
5: একটু সরে বসুন না।
3: অরিন্দমের সেই জন্যই রাগ লাগছিল। মেয়েটা একদম ধারে, তার পাশে ওই চাপ দাঁড়ি, মাঝে একটু ফাঁকা জায়গা, তারপর অরিন্দম বসে আছে, অথচ লোকটা ওই ধারেই বসবে।
4: মেয়েটার মুখটা দেখার মতো হয়েছিল, চাপদাড়ি বলছে উঠে যেতে, অথচ মেয়েটার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ওঠার একটু ইচ্ছে নেই। খুব নিভৃতে অভিমান করলে যেমন একটা মেয়ের মুখের অবস্থা হয়, করুণ অসহায় সেরকম, মায়া লাগবে না।
3: মেয়েটা অধস্বরে বলতে গেল,
6: এটা তো জেনারেল।
3: শব্দগুলো ঠিক স্পষ্ট শোনা গেল না, ঠোঁট আন্দাজ করে অরিন্দম বুঝতে পারল চাপদাড়ি লোকটা তখন কঠিনভাবে চেয়ে আছে মেয়েটার দিকে। উল্টো দিকের সিটে একজন লোক ডাকল দাঁড়িয়ে থাকা লোকটাকে,
7: দাদা এদিকে চলে আসুন, জায়গা হয়ে গেছে।
3: লোকটা পিছন ফিরে ওদিকে চলেই যাচ্ছিল। চাপদাড়ি লোকটা আবার এক রকম টোনে বলল,
5: ওদিকে লেডি সিটে গিয়ে বসো।
4: মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গটগট করে উঠে চলে গেল লেডি সিটের দিকে। একদম ফাঁকা মেট্রো, সদ্য কবি সুভাষ থেকে ছেড়েছে, জায়গাও পেয়ে গেল মেয়েটা ওদিকে, কিন্তু একবারও এদিকে তাকিয়ে দেখল না। কে জানে কেন মনে হলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে, হয়তো কাঁদছে। এদিকে ওই লোকটা উল্টো দিকে সিটে না বসে এদিকে যেখানে মেয়েটা বসেছিল সেখানেই বসল। কিসের এত আগ্রহ বোঝা যায় না বাবা।
3: অরিন্দম দেখল চাপদাড়ি লোকটা লেডিস সিটের দিকে তাকাচ্ছে না, সামনের সাদা কাচের ওপার দিয়ে দৃশ্য দেখছে। দৃশ্য আর কি, ওই মানুষের বাড়িঘর ফ্ল্যাট এতখানি একটা আকাশ যেমন হয়। অরিন্দম আরেকবার তাকালো মেয়েটার দিকে, কে বলবে এই মেয়েটারই একটু আগে চোখ মুখের অমন অবস্থা হয়েছিল। ব্যাগের ভেতর থেকে মোবাইল বের করে মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে আছে, একবারও মাথা তুলে তাকাচ্ছে না, যেন সে একা মেট্রোয় উঠেছে। অরিন্দম টালিগঞ্জ নামবে, নেমে রানীকুঠির অটো ধরবে, অফিস টাইমে অটোর ভালো লাইন হয় এখন। পরের স্টপেজে ওর পাশের সিটটা ভরে গেল। অরিন্দমও লাল সোয়েটার পরা ছেলেটার মতো সামনের দৃশ্যের দিকে তাকিয়েছিল। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা দেখা যাচ্ছে, কোনো বারান্দায় মেলে রাখা জামা কাপড় শাড়ি এসব ঝুলছে, তার ওপর নীল আকাশ। এখন শীতের শেষ দিক, হেমন্ত আসছে, পাতা ঝরার মরশুম, ঝকঝক করছে নীল আকাশ। অরিন্দম পিয়ালির কথা ভাবতে চেষ্টা করল একটু। একদিন ওর আর পিয়ালিরও কলকাতা শহরে এরকম একটা ফ্ল্যাট হওয়ার কথা। কখনো কখনো মনে মনে কাল্পনিক কথোপকথনটাও শুনতে পায় ও।
8: এবার চোখটা খুলি।
4: খোলো।
8: এটা আমাদের নতুন বাড়ি?
4: বাড়ি না, ফ্ল্যাট।
8: ওই হলো আমাদের বাসা।
4: তুই খুশি তো?
8: খুব।
4: আর এই স্বপ্নটার জন্যই আমায় চাকরিটা ভালো করে করতে হবে। এখন আমি যে পয়সা মাইনে পাই তাতে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, নিজেই আরো তিনজন ছেলের সঙ্গে ঘর ভাড়া করে থাকি।
3: অরিন্দম একবার মেয়েটার দিকে তাকাল, মেয়েটাও খুব সম্ভবত সেই সময়ই এদিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল, অরিন্দম চোখ নামিয়ে নিল। টালিগঞ্জ এসে গেছে, নামার আগে অরিন্দম আরেকবার লাল সোয়েটারের দিকে তাকাল।
4: লোকটা কেমন রোবট রোবট যেন, কোনো তাপ উত্তাপ নেই, কেমন শক্ত হয়ে বসে আছে, মনে হয় একটুও নড়ছে না লাল সোয়েটার। ওদিকে লেডি সিটের দিকে তাকানো তো দূরস্থ।
3: নেমে গেল অরিন্দম, অটো লাইনে দাঁড়াতে হবে। রানীকুঠিতে একটা ছোট্ট ফার্ম আছে, তিন মাস

0: অরিন্দম জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে ঢুকেছে। মাসে তিনবার লেট হলে একবেলার মাইনে কাটা যায়। রাস্তা পেরোনোর সময় লাল জ্যাকেটের চেনটা টানতে টানতে অরিন্দম উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো একবার।
1: পিয়ালির যে কি হলো, সকাল থেকে একবারও মেসেজ করেনি মেয়েটা। সাধারণত পিয়ালি এরকম করে মেসেজ করে।
2: বস, কবে আসছো নন্দগ্রাম?
1: এটা পিয়ালির একটা বদ অভ্যেস, কথায় কথায় বস বলা। ভালো লাগে না একদম শুনতে, কেমন ক্যাজুয়াল লাগে, বউ বউ বলে মনে হয় না। আমি বলি, মরার সময় নেই রে, নিজের জামা নিজে ইস্ত্রি করতে হয়, আর অফিসে এই সময় ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে।
0: অরিন্দম অটো লাইনে গিয়ে দাঁড়ায়, মোবাইল ফোনটা একবার চেক করে বুক পকেটে ঢুকিয়ে রাখে।
1: লেডি সিটে বসা মেয়েটার কথা বারবার মনে পড়ছে, কোথায় নামলো কে জানে।
0: এসকেলেটর দিয়ে উঠে সামনেই যে দরজাটা পড়ে, কবি নজরুল থেকে ওই দরজাটা দিয়েই ওঠে অরিন্দম। রোজই তাই, পরের দিনও তাই উঠল।
1: আজ একটু দেরি হয়ে গেছে, কাল অনেক রাত পর্যন্ত পিয়ালির সঙ্গে ঝগড়া হয়েছে। আজকাল কথা হলেই ঝগড়া হয়, নন্দগ্রামে থাকলে এতটা হতো না। হয়তো ঝগড়া হলো, কিন্তু বিকেলে বুড়ি মানুষের চরে, যেখানে সাধারণত নন্দগ্রামে ছেলেমেয়েরা প্রেম করতে যায়, সেখানে একবার দেখা করলেই সব ঝগড়া জল হয়ে যেত। আজও মেয়েটা ওই সিটেই বসে আছে, লাল সোয়েটার নেই। আজ ঝগড়া হয়েছে নাকি ওদের মধ্যে?
0: মেয়েটাকে দেখে কেমন একটু মজা লাগলো অরিন্দমের।
1: দেখে মনে হচ্ছে অফিসে চাকরি করে, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, এমন ব্যাগে টিফিন ধরে যায়।
0: অরিন্দম আগের দিনের জায়গাতেই বসল। মেয়েটা দেখেছে একবার, হয়তো মনের ভুল। অরিন্দমের মনে হলো এক মুহূর্তের জন্য মেয়েটার চোখটা হাসল। অনেক অচেনা মানুষের মধ্যে চেনা কাউকে দেখতে পেয়ে গেলে যেমন চোখ নাচে, সেরকম। অরিন্দম চুপচাপ একটু দূরত্ব রেখে বসে, পকেট থেকে মোবাইল বের করে টাইপ করে।
1: সরি, রাগ করিস না, কাল অনেক কিছু বলে ফেলেছি রাগের মাথায়, সরি। হ্যাঁ, দেখতে পেলে মেসেজ করিস।
0: কালকের ঝগড়ার কারণটা অদ্ভুত। পিয়ালি মল্লিকাদের গ্রুপটার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল, ওই গ্রুপে অনেকে আছে, মল্লিকা, ঋতু, সৌরভ, দিতি, জিমুত। জিমুত ছেলেটার ইন্টারেস্ট ছিল পিয়ালির ওপর, এমনিই কথা হচ্ছিল। তারপর কোথা থেকে কোথায় কথা চলে গেল। মেয়েটা একদম ধারে সিটের কাছের যে আস্তরণটা থাকে তাতে মাথা হেলিয়ে রেখেছে। সামনে দিয়ে সেই এক অদ্ভুত দৃশ্য। তবু অরিন্দমের মনে হয় দৃশ্যগুলো পুরনো হয় না। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা, নীল আকাশ, একটা লোক উঠেছে। অরিন্দম মেয়েটার দিকে সরে বসল, আর একটু চেপে বসতে হবে। মেয়েটা হেলান দিয়ে বসার ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসল। একবার চোখে চোখ পড়ল, অরিন্দম সৌজন্য সূচক হাসল একবার, মৃদু হাসি, হালকা। মেয়েটাও হাসল। আজ মেয়েটা একটা জিন্সের জ্যাকেট পরেছে। মেট্রো চলছে, সামনের দৃশ্য সরে সরে যাচ্ছে, কয়েকটা মোটে স্টেশন। কাল পিয়ালির সঙ্গে ঝগড়া হওয়া ইস্তক মেজাজটা খারাপ হয়ে আছে অরিন্দমের। কোনো অজানা কারণে এই মুহূর্তে পাশে বসা মেয়েটার উপর রাগ হচ্ছিল। সামনের একটা বারান্দায় একটা লাল বিট কভার শুকোতে দেওয়া আছে, তার উপরেই একটা কাক এসে বসেছে। অরিন্দমের মনে হল মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল, সেও একটা দীর্ঘশ্বাস ফেলল। পিয়ালি বলছে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে, ওরা সেম এজের। অরিন্দমের এখন 25, একসঙ্গে কলেজে পড়ত। তখন থেকেই পিয়ালির খুব শখ কলকাতা যাবে, ফ্ল্যাট কিনবে, উঁচু বারান্দা থেকে শাড়ি বেড কভার ঝুলিয়ে শুকোতে দেবে। গোলাপ ফুল আঁকা বেড কভার, এমন একটা বেড কভারের খুব শখ পিয়ালির। দূর আকাশের স্কাইলাইন দিয়ে কমলা রঙের মেঘ ভেসে আসবে, তার উপর দিয়ে ছোট ছোট পাখি উড়ছে দেখা যাবে। বারান্দায় একটা ইজি চেয়ার থাকবে, একটা, একটাই। পাশে ছোট কোনো ফুলের টব। পিয়ালি বসে থাকবে, অরিন্দম তার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে কাঁধে হাত রেখে, অথবা পিয়ালির মাথায় হাত বুলিয়ে দেবে। পিয়ালির পরনে তখন পশমিনা শাল, প্রগাঢ় লাল রঙের সুতোর কাজ করা। আর একটা স্টপেজ, পাশের মেয়েটা ব্যাগ থেকে মোবাইল বের করেছে। একটা মিষ্টি গন্ধ আসছে মেয়েটার থেকে, কি দিও কে জানে, কিন্তু গন্ধটা ভারী মিষ্টি।
1: মেয়েটার মোবাইলটা দেখা যাচ্ছিল, মেসেজের ইনবক্স খুললো মেয়েটা, কয়েকটা আনরিড মেসেজও দেখা যাচ্ছে, একটাও খুললো না মেয়েটা। যার সঙ্গে কাশবনে হারিয়ে যেতে চায় তার মেসেজ আসেনি, নাকি নির্লিপ্তি?
0: একবার ঘাড় ঘুরিয়ে মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হলো অরিন্দমের, কিন্তু সাহসে কুলল না। টালিগঞ্জ এসে গেছে, গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে অরিন্দম। পিছন ফিরে একবার মেয়েটার মুখটা দেখল, অরিন্দমের দিকেই চেয়ে আছে,
1: ফোলা ফোলা মুখ, গালে বোধহয় কিছু ক্রিম মেখেছে, আজ আর অতটা লাল লাগছে না।
0: উত্তম কুমারের আশপাশ দিয়ে কয়েকটা কাক উড়ে যাচ্ছে। অরিন্দম লাল জ্যাকেটের চেনটা টেনে রাস্তা পার হচ্ছিল।
1: পিয়ালি এখনো মেসেজটা দেখেনি, দুটো টিক হয়ে আছে, নীল হয়নি, এতক্ষণে তো ওর ঘুম থেকে উঠে পড়ার কথা।
0: বুক পকেটে মোবাইলটা ঢুকিয়ে রাখল অরিন্দম, আজ অটোর লাইন কম আছে। মেয়েটার পাশেই বসল অরিন্দম, সাহস পেত না হয়তো, কিন্তু আজ মেয়েটা ওকে দেখে হাসল। মেট্রোতে উঠতেই অরিন্দমও হাসল, আজ ওর মেজাজটা ভালো আছে। পিয়ালি সারাদিন মেসেজ দেখেনি, তখন খুব অসহায় লাগছিল অরিন্দমের, মনে হচ্ছিল ফোন করে ঝগড়া করে, কিন্তু অফিস থেকে সেটা সম্ভব নয়। শেয়ারের দামে একটা ভুল বসিয়ে ফেলেছিল, মেসেজ করছিল পিয়ালিকে।
1: মেসেজ দেখছিস না কেন, আমার ভালো লাগে তুই এরকম করলে। আচ্ছা আমি কি খুব ভালো আছি তোর মনে হয়? আমি একটা মানুষ না বল, চাকরি ছেড়ে চলে আসব, আমি এখানে একা মরছি, তুই বন্ধুদের সঙ্গে সিনেমা যাচ্ছিস, রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস, আমার একা লাগে না? এখানে আমার কোনো বন্ধু আছে? আরে মেসেজ দেখছিস না কেন?
0: সন্ধ্যের দিকে পিয়ালি ফোন করেছিল, ততক্ষণে অরিন্দমের রাগ অনেকটা থিতিয়ে এসেছিল। সারা দিন কথা না বলতে পারার জন্য হাঁকুপাঁকু লাগছিল। পিয়ালি বলল জ্বর এসেছিল, ফোন ইচ্ছে করেই সাইলেন্ট রেখেছিল। সঙ্গে সঙ্গে অরিন্দম অন্য কথায় চলে গেছে,
1: কি হয়েছে, কত জ্বর? আরে দেখি
2: আমার জ্বর তো তোর কি?
1: এই বাজে কথাগুলো একদম বলবি না তো।
2: জ্বর বলছি তাতেও ঝগড়া করবি?
1: এই শোন, ব্লাড টেস্ট করিয়েছিস?
2: দেখছি।
1: দেখছি মানে এখন জ্বর আছে?
2: না, একটু আগে ওষুধ খেয়েছি, এখন জ্বর নেই।
1: দুর্বল নিশ্চয়ই, বুকে সর্দি বসেছে?
0: তারপর অনেকক্ষণ ফোনে প্রেম করেছে ওরা দুজন। অরিন্দম কাঁদছিল একটা সময়, মনে হচ্ছিল সারাদিন বেকার রাগ করেছিল, নিজের উপর রাগ হচ্ছিল।
2: জ্বরটা একটু ধরে যাক, তারপর নন্দগ্রাম ইনস্টিটিউটে টিচার নিচ্ছে, ওখানে প্রাইমারি টিচারে ট্রাই করব।
1: এটা খুব ভালো হবে, যতদিন না এখানে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে ততদিন তুই ওখানে ওটাই থাক, সময়ও কাটবে, দুটো পয়সাও আসবে।
2: এই বস, তোর কোনো আপত্তি নেই তো?
1: কি যে বলিস, আমার কেন আপত্তি থাকবে?
2: না, অনেক ছেলে থাকে বউয়ে চাকরি করা নিয়ে।
1: তুই কি আমায় অমন ভাবিস নাকি?
0: নন্দগ্রাম ইনস্টিটিউট ওদের ওখানকার একমাত্র প্রাইভেট স্কুল। কথা বলতে বলতে রাতে খেতে দেরি হয়ে গেল, অনেকক্ষণ ঘুম আসতে চাইছিল না। বুড়ি মানুষের চরের কথা মনে আসছিল, বনফুলের গন্ধ ভেসে আসছিল নাকে, খাটের চাদরে।

0: আপনার এই একটাই জ্যাকেট?
1: সেই লেডিস সিটে বসা মেয়েটা জিজ্ঞেস করল, এমন করে জিজ্ঞেস করল, অরিন্দম হেসে ফেলেছে,
2: না একা থাকি, হয়ে যায় এটাতে, আর শীত তো এখন কমের দিকে।
1: জিজ্ঞেস করবে না করবে ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল অরিন্দম।
2: আচ্ছা ওই ভদ্রলোক আসছেন না এখন?
0: ওদের অফিস থেকে হায়দ্রাবাদ ট্রেনিংয়ে পাঠিয়েছে, দু সপ্তাহ আসবে না।
2: আচ্ছা আচ্ছা।
1: আবার একটু স্তব্ধতা। অরিন্দমের হাসি পাচ্ছিল, ক্লাসে টিচারের সামনে যেমন হাসতে নেই কিন্তু হাসি চলে আসে সেরকম হাসি। মেয়েটা খানিকটা অবাক হয়ে খানিকটা সংক্রামক হাসির ছোঁয়া মেখে জিজ্ঞেস করল,
2: বজ্র খুব রাগি কিন্তু,
1: বলে ফেলেই অরিন্দমের ইচ্ছে হল মেট্রোর মাটিতে মিশে যেতে, একেবারে পাপোষ হয়ে যেতে, যার উপর দিয়ে মারিয়ে মারিয়ে লোকেরা যাবে কিন্তু টের পাবে না কেউ শুয়ে আছে নিচে। মেয়েটাও খিলখিল করে হেসে ফেলেছে। কেন হেসে ফেলেছে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু হাসছে। এক মুহূর্তের জন্য অরিন্দমের হাসি থেমে গিয়েছিল। বিশাল জানালার বাইরে নীল ঝকঝকে আকাশ, আর ওরা দুজন একসঙ্গে খুক খুক করে হাসছে, ক্লাসের লাস্ট বেঞ্চের দুজন বদমাস বাচ্চার মতন।
0: দাঁড়ান ও ফিরুক, আমি বলে দেব।
2: দাঁড়ান আমিও বলে দেব আপনি হাসছিলেন শুনে।
0: বলবেন না, তারপর আবার তিন হপ্তাহর জন্য ট্রেনিং নিতে কোথায় না কোথায় চলে যাবে।
2: কোথায় অফিস ওনার?
0: চাননি।
2: আপনি?
0: আমি?
1: এমন করে আমি বলল মেয়েটা যেন চাকরি করা খুব অপরাধজনক কিছু একটা জিনিস। একটু অবাক হয়ে চেয়ে রইল অরিন্দম।
0: ও হ্যাঁ, আমি তো চাকরি করি।
1: অরিন্দমের ইচ্ছে হচ্ছিল মাথায় গাঁটটা মারে, বলে
2: ফাজলামি হচ্ছে নাকি,
1: মনে মনে বলল, কিন্তু মুখে কিছু বলল না।
0: আমি ওই একটা প্রাইভেট স্কুলে ক্লাস 1-2 পড়াই।
2: বাবা আপনি দিদিমণি?
0: আপনার স্টপেজ চলে এলো কিন্তু।
2: আপনি জানেন আমি কোন স্টপেজে নামি?
0: বাবা প্রথম দিন
2: ওই যেদিন আপনি লেডিস সিটে গিয়ে বসলেন।
0: হ্যাঁ, আপনার মুখ দেখে মনে হচ্ছিল আমি নয়, আপনি বকা খেয়েছেন বোধহয়। আমার তো আপনাকে দেখেই মায়া লাগছিল।
1: অরিন্দম লজ্জা পাচ্ছিল। টালিগঞ্জ এসে গেছে, একটু হেসে উঠল সে। দরজা দিয়ে বেরোবার আগে একবার পিছন ফিরল, দেখল মেয়েটা হাসছে, একটা ভঙ্গি করে একটা হাত মুখের সামনে তুলল। অরিন্দম দেখেছে সিরিয়ালে এরকম করে স্মার্ট সুন্দরী মেয়েরা টা টা করে, নন্দগ্রামে কেউ এরকম করে না, আঙুল নাড়িয়ে টাটা বলা। ওখানে সবাই হাতের কবজি নাড়িয়ে টাটা বলে, আঙুল নড়ে না। গেট থেকে বেরিয়ে এসে অরিন্দম একটা হাত সামান্য উপরে তুলল, মেট্রোটা পেরিয়ে গেল। রাস্তায় এসে লাল জ্যাকেটের চেনটা টেনে নিল অরিন্দম, পকেট থেকে মোবাইল বের করে দেখল কোনো মেসেজ এসেছে কিনা পিয়ালির। না, আসেনি কোনো মেসেজ। উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকাল সে। আজ খানিকটা চেনা চেনা লাগছে উত্তম কুমারকে। রাস্তা পার হয়ে সে একটা ফোন করল।
3: এত সকালে ফোন করলি?
1: পিয়ালির গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে এখনো বিছানায়, এখনো তার ঘুম ভাঙেনি।
2: এমনি খুব ইচ্ছে করলো তোর গলাটা শুনতে।
3: তাই
2: মিথ্যে মনে হচ্ছে?
3: অফিস নেই তোর?
2: রাস্তায় অটো লাইনে দাঁড়িয়ে।
3: ইস, আশেপাশে অনেক লোক আছে নিশ্চয়ই।
2: তুইও থাকবি একদিন।
3: অফিস যা, পরে কথা বলবো।
2: কি রাজকার্য করছিস এখন শুনি?
3: বস তুই বুঝিস না, আমি বাড়িতে থাকি, রাখছি এখন।
1: ব্লপ করে একটা শব্দ করে ফোনটা কেটে গেল। অরিন্দম ফোনটা বুক পকেটে ভরে রাখল, বুকের কাছটা তেতো তেতো লাগছে। অটোয় পেছনে জায়গা ছিল, অরিন্দম সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসল, চললে হাওয়া লাগবে। মেয়েটার নাম রোশনী। নামের সঙ্গে মিল আছে অরিন্দমের মনে হয়, বেশ গোলুমোলু নামটা। রোশনী বলছিল,
0: শুভ্র আমাদের অফিসের পাড়ার ছেলে, আসলে ওই একই সময় অফিস টাইম দুজনের, তাই।
2: বাল্যপ্রেম নাকি আপনাদের?
0: না ঠিক সেটা নয়, মুখ চেনা ছিল। তারপর ওই আর কি, কলেজে থার্ড ইয়ারে প্রপোজ করেছিল।
2: বাবা, অনেকদিন সময় নিয়েছেন তো।
0: ওই আর কি। আপনার?
1: অরিন্দমের বাড়ি নন্দগ্রাম, বাবার স্টেশনারি দোকান, মা ভালো উলের সোয়েটার বোনে, বোন এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, এগুলো সব বলা হয়ে গেছে। পিয়ালির কথা আভা সেঙ্গিতে বলেছে,
2: আমাদের কলেজের প্রেম, আমার কমার্স ছিল আর পিয়ালির বাংলা, ও তো একটা স্কুলে পড়াতেও ঢুকবে সামনে।
0: বাহ, আমার মতোই তো তাহলে। আসলে মেয়েদের এই টিচিং লাইনটা ভালো।
1: ও শব্দটা বলে ভালো লাগছিল অরিন্দমের। ইচ্ছে করছিল রোশনীর সঙ্গে কথা বলতে বলতে এমজি রোড পর্যন্ত চলে যায়। পিয়ালিকে নিয়ে কথা বলতে ভালো লাগছিল।
0: পিয়ালি লাকি খুব।
2: কেন?
0: আপনাকে দেখে বেশ রোম্যান্টিক মনে হয়। তারপর জানি না।
2: শুভ্রবাবুও খুব লাকি।
0: তাই?
2: হ্যাঁ, মানে আপনাকে দেখে তো বেশ রোম্যান্টিক বলেই মনে হয়, তারপর জানি না।
1: প্রথমে মুচকি, শব্দহীন হাসি হাসল দুজন। তারপর কয়েক সেকেন্ড পরে দুজনেই সামান্য শব্দ করে হেসে উঠল, যতটা শব্দ মেট্রোতে বসে করা সমীচীন। মেট্রো টালিগঞ্জ ঢুকছে।
2: কাল দেখা হবে আবার।
0: আর আজ লাল জ্যাকেটটা ছেড়েছেন দেখে ভালো লাগলো।
1: অরিন্দম গেটের বাইরে বেরিয়ে এসে পেছন দিকে ফিরে হাত নাড়ল। মেট্রোটা শব্দ করে বেরিয়ে গেল। টালিগঞ্জের ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে অরিন্দম সবুজ সোয়েটারটার ওপরের বোতামটা লাগিয়ে নিচ্ছিল। আজ আচমকাই আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। মোবাইলটা বের করে অরিন্দম দেখল, পিয়ালি মেসেজ করেছে, খেয়াল করেনি এতক্ষণ। পিয়ালি লিখেছে,
4: কাল বললি হাত কেটে গেছে, ব্যান্ডেড লাগিয়ে নিস একটা।
1: আর একটা মেসেজ লিখেছে,
4: বস তোকে এত এত ভালোবাসি।
1: অরিন্দম দেখল উত্তম কুমারের মুখের উপর উজ্জ্বল রোদ্দুর এসে পড়ে ঝকঝক করছে। অটোতে উঠে সে ফোন করল পিয়ালিকে।
2: কিরে, এত সকাল সকাল উঠে পড়েছিস?
3: মায়ের কোমরে ব্যথাটা বেড়েছে, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল
2: এই সকালে।
3: অঞ্জন কাকু তো বাড়িতে নিয়ে যাবে।
2: তো শরীর ঠিক আছে এখন?
3: হ্যাঁ বস, ভাইরাল হয়েছিল আর জ্বর আসেনি।
2: এই শোন না, মেট্রো একটা মেয়ের সাথে আলাপ হয়েছে।
3: জিও বস, মেট্রো?
2: হ্যাঁ, একটা হেভি রাগি বয়ফ্রেন্ড আছে।
3: তার সঙ্গেও আলাপ হয়েছে?
2: ওই আর কি।
3: দেখো বস, মার ফার খেও না, ওই তো প্যাংলা চেহারা।
2: আরে আমি কেন মার খাবো, তোর কথা বলেছি মেয়েটাকে।
3: বাহ, কি নাম?
2: রোশনী।
3: মিষ্টি নামটা, দেখতেও মিষ্টি নিশ্চয়ই।
2: বলেছে তুই কলকাতায় এলে আলাপ করবে।
3: বস, তোমার বন্ধু তুমি কথা বলবে, খেললে করবে, আমি আলাপ করে কি করব? ওসবের মধ্যে পিয়ালি নেই। হ্যাঁ, নিজের দোস্তে নিজে সামলাবে।
2: আরে যে আমার বন্ধু হবে সে তোর বন্ধু নয়।
3: চল রাখবো এবার,
2: আমার অফিস আসতে এখন একটু বাকি আছে।
3: কাজ আছে রে, রাখছি।
1: ব্লপ করে আওয়াজটা হলো। অরিন্দমের মনে হয়েছিল পিয়ালি আরো কিছু জিজ্ঞেস করবে রোশনী সম্বন্ধে। দূর থেকে রানীকুঠির মোড়টা দেখতে পাচ্ছিল সে। অফিস ঢুকতে হবে। রোশনী আজ গলায় মাফলার দিয়েছে, মাথার চারপাশ দিয়ে গোল করে জড়িয়ে কান দুটো ঢাকা দিয়েছে, অনেকটা টেডি বিয়ারের মতো লাগছিল। আজ বসার জায়গা পায়নি অরিন্দম, আগে থেকেই সব সিট ভর্তি। রোশনী একই জায়গায় বসে আছে, চোখ দুটো ছলছল করছে, মাঝে মাঝে শব্দ করে নাক টানছে। মেট্রোতে এখনো ভিড় নেই, কিন্তু অরিন্দম একাই দাঁড়িয়ে আছে রোশনীর সামনে, জেনারেল সিটের সামনে।
2: ঠান্ডা লেগেছে?
1: রোশনী কিছু বলল না, তারপর নিজে উঠে পড়ল, বলল,

0: চলুন ভেস্টিবিউলে গিয়ে দাঁড়াই।
1: আপনাকে দেখে ঠিক ভালো লাগছে না, বসুন না বরং।
2: উত্তর না দিয়ে রোশনি ভেস্টিবিউলের দিকে চলে এলো। অগত্যা অরিন্দমকেও যেতে হলো।
1: ওষুধ কিছু নিয়েছেন?
2: মাথা নাড়ল রোশনি, নেয়নি। চোখটা লাল লাগছিল।
0: কাল শুভ্রকে আপনার কথা বললাম।
1: তাই কি বলল?
2: হাতে একটা রুমাল ধরা ছিল রোশনির। নাকটা একবার মুছে বলল,
0: ওর পক্ষে যেটা বলা স্বাভাবিক সেটাই বলল।
2: অরিন্দম বুঝতে পারছিল কথাটা ঠিক সহজভাবে বলা নয়। বলল,
1: আমিও বললাম পিয়ালিকে আপনার কথা।
0: তাই কি বলল?
1: আমি কার সঙ্গে মিশি না মিশি, এসব নিয়ে পিয়ালির মাথা ব্যথা নেই।
0: লাকি ইউ।
1: তাই
2: রোশনি বুঝতে পারছিল তাইটা সহজভাবে বলা নয়।
0: এত রিয়্যাক্ট করে, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে।
2: অরিন্দমের মনে হচ্ছিল প্রথম দিনের মতো দেখতে লাগছে রোশনিকে, আহত।
1: কি বলেছে কি?
0: কি বলতে পারে বলে আপনার ধারণা?
2: অরিন্দম কিছু বলল না, চেয়ে রইল খানিক। রোশনিও কিছু বলল না, সেও চেয়ে রইল খানিক। হ্যান্ডিক্যাপ সিটে একজন মা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছে। অরিন্দম দেখল বাচ্চাটার মাথায় একটা বাঁদর টুপি। শহরের বাচ্চাদের সাধারণত বাঁদর টুপি পরতে দেখেনি সে। বাচ্চাটা তাকে দেখছে, রোশনিকে দেখতে পাচ্ছে না, উল্টো দিকে দাঁড়িয়ে আছে।
0: সব কিছুতে সন্দেহ, স্কুলের কলিগ নিয়ে তার সমস্যা, কোনো ছেলের ছবির তলে কমেন্ট করলে সমস্যা, আপনার সঙ্গে কথা বললে সমস্যা। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে?
2: অরিন্দম চুপ করে শুনছিল। বাচ্চাটার মাথার ওপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে। গতকাল থেকে মেঘ করেছে, গুমোট একটা ভাব।
1: আপনাকে ভালোবাসে বলেই করে
0: তাই?
1: আমাকে কেউ এরম করলে আমার কিন্তু বেশ লাগতো।
0: আপনি জানেন না, সেদিন দেখলেন তো, অন্য কেউ হলে উঠে যেতে বলতো। সব সময় এরকম করে আমার সঙ্গে, জানেন একবার কি হয়েছিল?
2: অরিন্দম তাকিয়ে আছে। আবার নাক টানল রোশনি। একটা নারকেল গাছের মাথা দেখা যাচ্ছে জানলা দিয়ে।
0: চারুন, আপনি শুনেই বা কি করবেন?
1: আমার তো মনে হয় কেউ কেয়ার করলে এগুলো করে। আমার তো বরং খারাপ লাগে এগুলো না করলে। মনে হয় আমি কি করি না করি কিছু এসে যায় না তার।
2: অরিন্দম নিজেও বুঝতে পারেনি সে এরকম কিছু বলে ফেলবে। ওমা, রোশনি হাসছে। কেন হাসছে সে ঠিক বুঝতে পারল না। সে নিজেও মুড বদল করে বলল,
1: হাসি পাচ্ছে আপনার?
0: আপনারা খুব ছেলে মানুষ আসলে।
2: মিষ্টি দেখতে লাগছে রোশনিকে এই কথাগুলো বলার সময়। অরিন্দমের মনে হল গুমোট ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে।
0: আপনার টেলিগ্রাম চলে গেল।
1: পিয়ালি বলছিল আপনার বয়ফ্রেন্ড আমাকে মারতে পারে। দেখুন, সত্যি সত্যি মার খাবো না তো, ওনার যে চেহারা দেখেছি।
0: হ্যাঁ, ভোরবেলা উঠে ব্যায়াম করে, ওর মার খেলে আপনার গল্প আছে।
2: বাচ্চাটা দেখছে, অরিন্দম হাসছে, রোশনিও হাসছে। বাচ্চাটা বায়না করছে মাথা থেকে বাঁদর টুপি খুলে নেওয়ার জন্য। মা খুলে দিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে।
0: আপনার পিয়ালি হয়তো মুখে বলে না, কিন্তু আপনার মনে হয় তার কিছু মনে হয় না আপনি অন্য মেয়ের কথা বললে?
1: আরে সত্যি মনে হয় না।
0: যা,
1: আরে সত্যি, ওই জন্যই তো মাঝে মাঝে মনে হয়।
2: অরিন্দম বাক্যটা শেষ করল না, টালিগঞ্জ চলে এসেছিল। হাত উঁচু করল সে গেটের বাইরে এসে। একটু ঝুঁকে রোশনি দেখছে, হাত নাড়ছে। আজ শুধু আঙুল নয়, কবজিও নড়ছে। আজ আবার লাল জ্যাকেটটা বের করেছিল অরিন্দম। রাস্তায় নেমে চেনটা টেনে নিল। কি মনে হতে একবার পিছন ফিরে মেট্রো স্টেশনটার দিকে তাকাল। কত মানুষ স্টেশনে ঢুকছে, কত মানুষ বেরোচ্ছে।

0: একটা বড় বিল, চার ধারে গাছ আছে, নারকেল পাকুড় খেজুরও আছে একটা দুটো, আর কয়েকটা বেঞ্চ আছে। লোকজন কেউ বেঞ্চে বসে না, ঘাসের ওপর বসে, সূর্যাস্ত দেখে। কমলা রঙের সূর্যের ছায়া যখন বুড়ি মানুষের জলে পড়ে, মনে হয় বিলের জল সিঁদুর রঙা। সাঁজের বেলায় পাখিরা তখন ঘরে ফেরে, বড় কাতলা আছে বিলে, ঘাই মারে মাঝে মাঝে, গুপ গুপ শব্দ হয়, পাখিদের ডানার আওয়াজ পাওয়া যায়। বাড়ি ফেরার সময় বোধ হয় সব পাখি গলা ফাটিয়ে চিৎকার করে, জানান দেয়, দেখো আমি ফিরে এসেছি, কলকল করছিল পিয়ালি।
1: এ জানিস, মল্লিকা না WBCS এর প্রিলি ক্লিয়ার করেছে, আর শোন সৌরভ আর দিতির দারুণ গল্প এখন, ওরা দুটো মিলিয়ে জমিয়ে প্রেম করছে, পুরো চোখে হারায় টাই।
0: জিমুতের কথাও বলছিল, বলছিল
1: বস মন বাংলা ছেলেগুলো বেশ কুচু কুচু টাইপ হয়ে যায়, গালে দুঃখ দুঃখ দাড়ি, ভ্যাবলার মতো চেয়ে থাকে, কিন্তু বেশ একটা মানে ওই নরম নরম হয়ে যায়।
2: তাহলে মন ভাঙলি কেন?
1: বাবা, তাহলে কলকাতায় একজনের রাতের ঘুম উড়ে যাবে, সকালে পেট ক্লিয়ার হবে না।
2: তোর যেটা করতে ভালো লাগে সেটাই করিস, আমি যত তাড়াতাড়ি পারি ফ্ল্যাটে জোগাড় করি।
0: তারপর আর কথা এগোয়নি। ফোন রেখে দেওয়ার পর সারা রাত ভালো করে ঘুম হয়নি অরিন্দমের, বার বার উঠে ঘাড়ে মাথায় জল দিচ্ছিল। রোশনি কিছু বুঝতে পারেনি, অরিন্দম বুঝতে দেয়নি। চারদিকে কয়েকটা কাক বিশ্রী স্বরে ক্যাঁ ক্যাঁ করছে, উড়েই যাচ্ছে। সেদিন ভেস্টিবিউলে দাঁড়িয়ে বোধহয় মজা পেয়েছে রোশনি, তারপর থেকে আর বসে না ওরা পাশাপাশি।
3: ধর পাশাপাশি বসলে মুখ দেখা যায় না, মুখ দেখা না গেলে সামনের মানুষটার সঙ্গে কথা বলছি না মোবাইলে কথা বলছি বোঝা যায় না। অবশ্য ওর সঙ্গে কথা বলা আর পাথরের সঙ্গে কথা বলা অনেকটা এক ব্যাপার।
2: কেন উত্তর দেয় না?
3: তোর শুনলে তো উত্তর দেবে।
2: কি যে বলেন আপনি!
3: আরে মাইরি বলছি, একবার রাতে ঝগড়া হচ্ছে ফোনে, বুঝলেন, আমি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, আরে আপনি হাসছেন।
2: আরে হাসবো না, এরম করে বললে
3: হাসির জায়গা এখনো আসেনি, পুরোটা শুনুন আগে।
2: আচ্ছা বলুন।
3: সেদিন ঝামেলা হয়েছিল সিনেমায় যাওয়ার জন্য, শুভ্র দেরি করে এসেছিল সেই জন্য।
2: বাবা, উনি সিনেমাও দেখেন?
3: দেখেন বলাপুর, আমি জোর করে নিয়ে গেছিলাম।
2: কি সিনেমা?
3: সেটা পয়েন্ট নয়, পয়েন্ট হলো ঝগড়া হচ্ছিল প্রত্যেকবারের মতন, আমি বকে যাচ্ছি বকে যাচ্ছি, অনেকক্ষণ কিছু শুনতে পাচ্ছি না, থামলাম একটু। উমা, শুনি ওদিক থেকে নাক ডাকার আওয়াজ।
2: এই বাজে কথাগুলো বলবেন না।
3: সত্যি বলছি।
0: অরিন্দম সাধারণত বলে,
2: আমায় ছুঁয়ে বলো,
0: সামলে নিল, বলল,
2: আমি ভাবছি।
3: কি ভাবছেন?
2: ভাবছি এই কাজটা আমি পিয়ালির সঙ্গে করলে সেদিনই সব সম্পর্ক শেষ
3: হওয়াই উচিত।
2: আরে হয়তো আর না।
0: বাচ্চাদের মতন হাসে অরিন্দম। সিট আজ এখনো ফাঁকা, ইচ্ছে করলে পাশাপাশি বসাই যায়।
2: শীত চলে যাচ্ছে, এবার হেমন্ত আসবে। নন্দগ্রামে হেমন্ত বোঝা যায়, পাতা ঝরে পড়ে, বুড়ি মানুষের চারধারের গাছগুলো অনাহারে জীর্ণ সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে থাকে, শীর্ণ কিন্তু সোজা, শুধু খরখর করে শব্দ হয় শুকনো পাতা উড়ে যাওয়ার। কলকাতা শহরে হেমন্ত বোঝা যায় না, কতদিন বাড়ি যাওয়া হয় না।
3: বাড়ির জন্য মন কেমন করছে?
2: না মানে আসলে অফিস থেকে ছুটি পাওয়া খুব মুশকিল।
3: বাজে কথাগুলো বলবেন না তো, শিয়ালদা লাইনে 3.5 ঘন্টা বলেছিলেন সেদিন, একটা শনিবার হাফ ডে ম্যানেজ করলেই চলে যেতে পারবেন।
2: তা আপনি কি করলেন সেদিনে? ফোন কেটে দিলেন?
3: মানে
2: সেদিন ওই নাক ডাকা শোনার পর?
3: ও কি করবো আবার বলুন, সারা রাত নাক ডাকা শুনতে তো আর পারবো না।
2: তারপর কি হলো, মানে পরের দিন
3: কি আবার হবে? সকালে কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখা হলো, পাশাপাশি বসে আমি স্কুল গেলাম ও অফিস।
2: আপনি কিছু বললেন না?
0: রোশনি কিছু না বলে বড় জানলা দিয়ে

0: বাইরের দিকে তাকাল। অরিন্দম দেখছে রোশনি অন্য মনস্ক হয়ে পড়ছে, হয়তো পুরনো কোনো দিনের কথা ভাবছে, পুরনো কোনো হেমন্তের কথা, পাতা ঝরার মরশুমের কথা।
1: জানেন, ঝগড়া হলে আমার সারা রাত ঘুম হয় না।
2: বোঝা যায় আপনাকে দেখে।
1: কি বোঝা যায়?
2: এই যে আপনি একটু আতুপুতো টাইপ আছেন, একটু নাটকে তবে স্পিড।
1: এই বাজে কথা বলবেন না তো।
2: সত্যি বলছি।
1: হ্যাঁ, আপনি বুঝেছেন, যার বোঝা সে তো বুঝতে চায় না।
0: যতটা সম্ভব সুন্দর করে হাসার চেষ্টা করল অরিন্দম। একবার লজ্জা লজ্জা মুখে তাকালো রোশনির মুখের দিকে, তারপর মাথা নামিয়ে নিল।
2: যা পাচ্ছেন ভালো মনে নিয়ে নিন, এটাও না পেলে তখন কে সামলাবে।
0: মেট্রো চলছে, ভেস্টিবিউল দুলছে, অরিন্দম ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। রোশনি একটা হাফ হাতা জ্যাকেট পরেছে আজ, বেগুনি বেগুনি রংটা। চোখে কাজল পরে মেয়েটা নাকি আইলাইনার, বুঝতে পারে না অরিন্দম। ও বাইরের দিকে তাকায়। সে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্তই মাটির ওপর দিয়ে মেট্রো চলবে, টালিগঞ্জ পেরিয়ে গেলেই মাটির তলায় চলে যাবে। তখন বাইরের দিকে তাকালেই অন্ধকার।
2: আপনার স্টেশন চলে এসেছে।
0: অরিন্দম একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল, একটু চমকে ওঠার মতো করে বলল,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামতে হবে এবার।
0: গেটের বাইরে বেরিয়ে এসে অরিন্দম দেখল রোশনি একটা হাত উঁচু করে ধরে আছে, মুখে হাসি, কিন্তু হাত নড়ছে না, না আঙুল না কবজি। ধীর পায়ে অরিন্দম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা শহরে বৃষ্টি হতে পারে, শহরতলিতে শিলাবৃষ্টি হতে পারে। এর ফলে শীতের বিদায় আরও প্রলম্বিত হতে পারে। অরিন্দমের মনে হল, বুড়ি মানুষের জলে শিল পড়লে টুপ করে আওয়াজ হবে, একটু বাদে আর একটা টুপ, তারপর আর একটা টুপ টুপ, পাকুড় গাছের ডাল থেকে একটা ঘুঘু পাখির ডেকে উঠবে, টুপ টুপ টুপ টুপ। তখন বাড়ছে বাতাসে ভেজা মাটির গন্ধ। উত্তম কুমারের মূর্তিটা দেখে অরিন্দমের মনে হল, ভদ্রলোক ভিজে যাচ্ছেন, পাঞ্জাবি থেকে টুপ টুপ করে জলের কণা চুঁইয়ে পড়ছে, পাঞ্জাবি থেকে, হাতের আঙুল থেকে, চিবুক থেকে, গাল থেকে। পকেট থেকে মোবাইল বের করে দেখল অরিন্দম, না কোনো মেসেজ নেই। সবুজ সোয়েটারের ওপরের দুটো বোতাম খুলে দিল সে। গরম লাগছে, একটু হাওয়া আসুক। মেট্রো চলছিল, ভেস্টিবিউলে অরিন্দম আর রোশনি দুলছিল। আজ আবার অরিন্দম ওর লাল জ্যাকেটটা পরেছে, রোশনি একদম প্রথম দিনের ড্রেসটা, যেটা পরে তাকে উঠে যেতে হয়েছিল লেডিস সিটে।
2: জানেন কি বলল?
1: মানে?
2: শুভ্র, শুভ্রর কথা বলছি।
1: হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে কি নিয়ে কি কথা সেটা বুঝতে পারছি না।
2: কিছুই বলেনি।
1: মানে?
2: মানে সেদিন আপনাকে নিয়ে এত কিছু একতরফা বলে গেল, যেন আমি পৃথিবীর সব ছেলের সঙ্গে কথা বলে বেড়াচ্ছি। তারপর থেকে আপনাকে নিয়ে আর একটাও কথা বলেনি।
1: মানে সেটা তো ভালো নাকি?
2: তার ট্রেনিংয়ে সে বেস্ট স্টুডেন্ট হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, মেডেলও পেয়েছে। ওর বাড়ি যাবেন, দেখবেন কত মেডেল, এত মেডেল কোনোদিন চোখেও দেখিনি।
1: ভালো খবর তো, এতে দুঃখ পাচ্ছেন কেন?
2: আপনি কি, ও মেডেল পেয়েছে, আমি কেন দুঃখ পেতে যাব? আপনার কথা জিজ্ঞেস করেনি, এটা অবাক লাগছে না আপনার?
0: অরিন্দম খুব কিছু বুঝতে পারছিল না, হাঁ করে চেয়ে রইল। মুখ দিয়ে একটা আওয়াজ করল রোশনি, বলল,
2: আপনারা ছেলেরা সত্যি, আপনার কথা জিজ্ঞেস করেনি মানে তারও কিচ্ছু এসে যায় না, মাথাতেই নেই, আবার যেদিন মনে পড়বে আবার অশান্তি করবে।
0: বলতে বলতে হাসছিল রোশনি, অরিন্দমের দিকে নয়, বাইরে।

0: বাড়ির জানলার দিকে তাকিয়ে খানিকটা স্বগতোক্তির মতো করে বলছিল,
1: জানেন উনি?
0: মাথা নাড়ল রোশনি, জানে না।
1: জানেন, পিয়ালিরও যেদিন কিছু থাকতো আমার খুব টেনশন হতো। এখন ওর সামান্য জ্বর হলেও আমি বারবার জিজ্ঞেস করে মাথা পাগলা করে দিই। থাকতে না পেরে পিয়ালি বিরক্ত হয়ে বলে, বস তুই থামবি এবার।
2: বস?
1: আরে ওটা ওর মুদ্রা দোষ, কথায় কথায় বস বলা।
2: এটা কিন্তু কিউট।
1: আরে দূর, আমার একটুও ভালো লাগে না শুনতে।
2: জানেন, আমার একদিন জ্বর হয়েছিল, 103 উঠে গিয়েছিল। শুভ্রর মনেও ছিল না পরের দিন, কিচ্ছু জিজ্ঞেস করেনি।
0: অরিন্দম তাকিয়ে রইল রোশনির দিকে, রোশনি তাকিয়ে আছে অরিন্দমের দিকে। হ্যান্ডিক্যাপ সিটে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, দুজন দুদিকে মুখ করা।
2: জানেন, আমায় কেউ কোনোদিন তেমন ভালোই বাসলো না।
0: অরিন্দম তাকিয়ে রইল, রোশনি তাকিয়ে রইল। টালিগঞ্জ এসে গিয়েছিল, অরিন্দম নেমে গেল, মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, মেট্রো চলে গেল কলকাতা শহরের উত্তরের দিকে। মাথা নিচু করে অরিন্দম রাস্তা পেরোল, উত্তম কুমারের মূর্তির দিকে ফিরেও তাকাল না, কাকগুলোও আজ ডাকছিল না। একবার অরিন্দমের মনে হল, কলকাতা শহরের সব কটা গাড়ির হর্ন বোধহয় একসঙ্গে খারাপ হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু অনেকগুলো পাখি ডানা ঝাপটাচ্ছে আর চিল চিৎকার করছে, কেউ সেই চিৎকার শুনতে পাচ্ছে না। বাতাসে ভেজা মাটির কষাটে গন্ধ, অনেক দূরে কোথাও গভীর জলের কোনো মাছ ঘাই মারছে, ডুব করে শব্দ এলো। অরিন্দম অটো লাইনে দাঁড়াল।
1: সোমবার থেকে তো শুভ্র আসছে, মারটার খাওয়া নাকি?
2: মার খাবেন কেন?
0: অরিন্দম মুচকি মুচকি হাসার চেষ্টা করছিল, হাসিটা ঠিক আসছিল না। রোশনির এই ড্রেসটা সে আগে কোনো দিন দেখেনি, গোলাপি একটা টপ, শুধুই গোলাপি, কিছু লেখা নেই, কোনো ছবি আঁকা নেই, তার উপর লাল একটা ফুলহাতা জ্যাকেট, উলের জ্যাকেট, আর একটা আকাশি রঙের জিন্স, আর চোখের কাজলটাও কেমন ঘন লাগছে, যেন অন্যমনস্ক লাগছে রোশনিকে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, নন্দগ্রামে শিলাবৃষ্টিও হয়েছে, আজ সকাল থেকে আবার ঝাঁকিয়ে শীত পড়েছে। অরিন্দম একটা পুরনো সোয়েটার বের করেছিল, এটা শখ করে একবার পূজোর সময় কিনেছিল, কলকাতায় আসা ইস্তক পড়া হয়নি, এমনি খুব কিছু কারণ ছিল না না পড়ার। সাদার উপর স্ট্রাইপ কাটা কাটা, অনেকগুলো রং আছে সোয়েটারটায়, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সাদা।
2: এটা নতুন বের করলেন?
1: হ্যাঁ।
2: হঠাৎ কোন অকেশন?
1: না, এমনি আজ পড়তে ইচ্ছে হলো
2: তাই।
0: রোশনি তাকিয়েছে অরিন্দমের চোখের দিকে কয়েক সেকেন্ড, অরিন্দম চোখ সরিয়ে নিল, জানলার বাইরে তাকালো। কোনো ফ্ল্যাটের বারান্দায় বেড কভার ঝুলছে, গোলাপ ফুল আঁকা বেড কভারটায়, জানলা শেষ হয়ে গেছে, গোলাপ ফুল আর শেষ হচ্ছে না, কত দূর পর্যন্ত বেড কভারটা চলে গেছে কে জানে।
1: আমার সঙ্গে দেখলে তো আবার ঝামেলা হবে আপনাদের মধ্যে।
2: তা বলে আপনি মেট্রোতে যাতায়াত ছেড়ে দেবেন নাকি?
1: আর কিছু জিজ্ঞেস করেছিলেন উনি?
0: ঘাড় নাড়ল রোশনি, আর কিছু জিজ্ঞেস করেনি। অরিন্দম বুঝতে পারল না জিজ্ঞেস করেনি বলে রোশনি খুশি হয়েছে, না দুঃখী হয়েছে, নাকি কোনো কিছুই হয়নি।
2: আপনি কোনোদিন ফোন নাম্বার চাননি আমার?
1: আপনিও তো চাননি।
2: আপনি অনেকটা আমার মতো, জানেন,
1: রোমান্টিক
2: না, অসহায়।
0: অরিন্দমের স্টপেজ চলে আসছিল, বলল,
1: সোমবার কি হবে?
2: আমরা এই বগিটাতেই উঠি।
0: রোশনিকে দেখে বিভ্রান্ত লাগল না, অরিন্দম কি বলবে বুঝতে পারছিল।

0: টালিগঞ্জ চলে আসছে।
1: আপনার পিয়ালির সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল।
0: হবে হয়তো কোনোদিন। অরিন্দম গেটের কাছে যেতে যাচ্ছিল, রোশনি হঠাৎ বলে উঠল,
1: থ্যাংক ইউ।
0: কেন?
1: আপনি কোনোদিন আমায় অন্য সিটে উঠে যেতে বলেননি।
0: অরিন্দম হাসল, রোশনিও হাসল। অরিন্দম গেটের বাইরে গিয়ে ঘুরে তাকাল, একটু অবাক হল, দেখল রোশনি বন্ধ গেটের ঠিক ওদিকে দাঁড়িয়ে আছে, হাত উঁচু করা, হাত নড়ছে, হাতের আঙুলও নড়ছে, থমথমে মুখ। অরিন্দম অনেক চেষ্টা করল কিন্তু হাত তুলতে পারল না। লাল দুটো আলো অন্ধকার টানেলের মধ্যে হারিয়ে না যাওয়া পর্যন্ত অরিন্দম দাঁড়িয়েই রইল। ট্রেনটা অদৃশ্য হয়ে যাওয়ার পরও খানিকক্ষণ অরিন্দম দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে স্টেশন চত্বর। সবাই কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছে, নতুন যাত্রী আসছে, তারাও যাবে যেদিকে একটু আগে ট্রেনটা চলে গেছে সেই দিকে। রাস্তায় এসে অরিন্দমের মনে হল আজ সারা শহরে বড় কোলাহল, সবকটা গাড়ির হর্নের ডেসিবেল যেন এক লাফে অনেক গুণ বেড়ে গেছে। মানুষজন কর্কশ গলায় একে অন্যের সঙ্গে কথা বলছে, অটোগুলো ঘাড়ের ওপর উঠে আসতে চাইছে, আর এসবের মধ্যেই উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। স্ট্যাচুতে আকাশে এখনো মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। অরিন্দম পকেট থেকে মোবাইলটা বের করে ফোন করল। পিয়ালির ফোনটা বেজে বেজে থেমে গেল, কেউ ধরল না। অরিন্দম একবার মেসেজ করল, লিখতে গেল,
2: আবার কি হলো রে বাবা, ফোন ধরছিস না কেন?
0: লিখে আবার কেটে দিল, তারপর ফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখল সাইলেন্ট করে দিয়ে। সোমবার সকাল, অরিন্দম কবি নজরুল মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাচ্ছে ট্রেন ঢুকছে। বুকটা একবার থক করে উঠল ওর। ট্রেনটা কাছে এগিয়ে আসছে, হুড়হুড় করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেল প্রথমে ট্রেনটা, তারপর ধীরে ধীরে গতি কমছে। অরিন্দম ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে থাকে, এসকেলেটার দিয়ে উঠে সামনের বগিটার সামনে। ট্রেনটা ধীরে ধীরে দাঁড়ালো অরিন্দমের সামনে, গেটের সামনে থেকে যে সিটগুলো দেখা যায় ওখানেই বসে ওরা। অরিন্দম দেখতে পেল পাশাপাশি রোশনি আর শুভ্র বসে আছে, রোশনির হাতে একটা ফুলের বোকে, বোকের সবকটা ফুল লাল গোলাপ, কিন্তু রোশনি শক্ত কাঠ হয়ে বসে আছে, শুভ্রও তাই। দেখে মনে হচ্ছে ঝগড়া হয়েছে। রোশনি দেখতে পেয়েছে অরিন্দমকে, শুভ্র অন্যদিকে তাকিয়ে আছে। রোশনি শব্দ না করে হাসল একবার, অরিন্দম হাসল শব্দ না করে। রোশনি হাত তুলল না, অরিন্দমও হাত তুলল না, শুভ্র হয়তো দেখতে পাবে। গেট বন্ধ হয়ে গেল, অরিন্দমের সামনে দিয়ে সকালের দক্ষিণেশ্বর মেট্রো বেরিয়ে গেল চাঁদনির দিকে। পিয়ালির ফোনটা একবার পুরো বেজে থেমে গেল। অরিন্দম আবার ফোন করল, আবার বেজে বেজে থেমে গেল। খানিকক্ষণ থুম মেরে দাঁড়িয়ে রইল অরিন্দম। পরের মেট্রো এলো, বসার জায়গা ছিল, সে ভেস্টিবিউলের ওখানে গিয়ে দাঁড়াল। মেট্রো চলছে, অরিন্দম দুলছে, সিটে কেউ বসে নেই, জানলা দিয়ে উজ্জ্বল রোদ্দুর এসে পড়ছে, শীত অনেকটা কমে এসেছে, এবার হেমন্ত চলে আসবে। অরিন্দম টাইপ করলো,

0: কি রে?
1: তারপর আবার কাটা চিহ্নটা দিয়ে একটা একটা করে অক্ষর কেটে দিল। জানলা দিয়ে দেখা যাচ্ছে ফ্ল্যাট বাড়িদের মাথা, নারকেল গাছ, বারান্দা, মাঝে মাঝে ছোট ছোট জলাশয়, কিছু ফাঁকা জায়গা সামান্য কিন্তু আছে। টালিগঞ্জ স্টেশন থেকে রাস্তায় নেমে আবার ফোন করল অরিন্দম। এবার ধরেছে পিয়ালি।
2: কি ব্যাপারটা? কি সকাল থেকে 14 বার ফোন করছিস কেন?
3: কেন, আমি তোকে ফোন করতে পারি না?
2: তুই জানা বস।
3: মানে?
2: মানে আবার কি? তুই এখন কলকাতায় থাকিস, চাকরি করিস, মেট্রোয় নতুন নতুন মেয়েদের সঙ্গে আলাপ হয়।
1: অরিন্দম চট করে কিছু একটা বলতে গেল, একটু থামল, তারপর বলল,
3: আর দেখা হবে না মেয়েটার সাথে।
2: মানে?
3: মানে আবার কি, আমার অফিসে একটু আগে আসতে হচ্ছে আজকাল, যে মেট্রোয় যেতাম তার আগের মেট্রো ধরতে হবে আজ থেকে।
2: ও তাই, বল কি আছে, ফোন করবি?
3: আমার কাছে কেন একটা হচ্ছে না, মেয়ের ফোন নাম্বার থাকবে।
2: ফোন নাম্বার নেই?
3: না বস, নেই। শান্তি, এবার হাসছিস কেন
2: বস? তুমিও আমার সঙ্গে থেকে থেকে বস বলা শিখে গেলে।
3: ভালো লাগছে না পিয়ালি।
1: খানিকক্ষণ নিস্তব্ধতা।
4: আমার ভালো লাগে এখানে তোকে ছাড়া। বুড়ি মানুষে সেদিন একা একা গিয়েছিলাম, যেখানে বসতাম আমরা।
1: অরিন্দম খানিকক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল পিয়ালির।
3: তুই এই জন্য কথা বলছিলিস না
2: বস? বেকার কথা রাখ না, কবে আসছিস বলতো? কতদিন তোকে দেখিনি।
3: এই শনিবার আসছি, সোমবার ভোর রাত্রে ট্রেন ধরবো।
2: সত্যি বলছিস?
3: সত্যি।
1: ব্লক করে আওয়াজ করে ফোনটা কেটে গেল। বিরক্ত হতে গিয়েও অরিন্দম হেসে ফেলল, মনে পড়ল একটু আগে দেখা একটা ফুলের বুকের কথা, যার সব কটা ফুল টুকটুকে লাল। পিছন ফিরে অরিন্দম মেট্রো স্টেশনটা দেখল, তারপর মোবাইলটা পকেটে ঢোকাতে যাবে, ঠিক তখনই একটা মেসেজ ঢুকল।
4: বস, তোকে এই এত এত এত ভালোবাসি।
1: অরিন্দমের একটা রচনা লিখতে ইচ্ছে করছিল উত্তরে, তারপর অনেক ভেবে লিখল,
3: তোর জন্য একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া নিয়ে যাব।
1: লাল জ্যাকেটের চেনটা টানা ছিল, খুলে দিল অরিন্দম। গুমোট ভাবটা আর নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে। রাস্তা পেরোতে পেরোতে অরিন্দম দেখল, উত্তম কুমারকে আজ ঠিক উত্তম কুমারের মতন দেখতে লাগছে, রাজকীয় ভঙ্গি, মুখে হাসি। হঠাৎ অরিন্দমের মনে হল, হাসলে তাকে অনেকটা উত্তম কুমারের মতো লাগে। ঠিক করে হেসে ফেলল সে, মনে হল উত্তম কুমারও তার দিকে তাকিয়ে হাসছে। শুধু উত্তম কুমারের মূর্তির চারপাশে কোথা থেকে অনেকগুলো সাদা ধবধবে পায়রা চলে এসেছে, আগে কোনোদিন দেখেনি অরিন্দম ওদের। পতপত করে উড়ছে পায়রাগুলো, অরিন্দম মুগ্ধ হয়ে চেয়ে রইল, কি অপরূপ দেখতে লাগছে পায়রাগুলো। উত্তম কুমারের মূর্তি, এই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, লোকজন, মেট্রো স্টেশন, এই আলো, এই হেমন্তের প্রগাঢ় নীল আকাশ, আর অন্ধকার টানেলের মধ্যে দিয়ে ছুটে যাওয়া একটা মেট্রো। আনন্দে চোখে জল চলে এলো অরিন্দমের।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা, গল্পের কথক রাজীব, অরিন্দম অর্ণব, রশনি দেবারতি, পিয়ালি বিহু, শুভ্র।

সৌমিক, মেট্রোর প্যাসেঞ্জার শুভদা ও তমজিৎ, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

শেষ হলো আজকের গল্প। আর আপনাদের কাছে অনুরোধ করবো একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন 9903653992 এই নাম্বারে, SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হবে তাকেই আমরা মঙ্গলবারে কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট নিয়ে যাব। আর বলেছিলাম না একটু গল্প করতে ভালো লাগে, তো ইতিমধ্যে এক বন্ধু খুব মিষ্টিভাবে লিখেছেন, খুব ভালো লাগলো গল্প, আর রেস্ট নিও অনুষ্কা। অনেক ধন্যবাদ অনুষ্কা আপনাকে, আপনিও রেস্ট নেবেন আর কানে রাখবেন 107 FM রেনবো। আর এরপরও যদি ইচ্ছে হয় তাহলে একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দেবেন আজকের গল্পে 9903653992 এই নাম্বারে। গল্প স্বল্প অনুষ্ঠান থেকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন যোগ্য সুরাকে খেয়াল শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায়।

শাস্ত্রের সঙ্গীতের অনুষ্ঠান শুরুর অঞ্জনীতে এতক্ষণ শুনলেন যোগ্য শ্রাগী খেয়াল শিল্পী অঞ্জনা কুশরীর পরিবেশনায়। এখন শুনবেন সরদের রাগ সম্পূর্ণ মালকোষ পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায়।

0: শুনলেন শরদের রাগ, সম্পূর্ণ মালকোষ পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সুররঞ্জনী শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে আর কিছুক্ষণের মধ্যেই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

রাত ক্রমশ গভীর হচ্ছে, বুঝলেন তো? স্টুডিওর ঘড়ি বলছে সময়টা এখন রাত 2:03। এমন গভীর রাতে আপনি 107 FM রেনবো খুলে রয়েছেন। একটু ভালো গান শুনবেন আর নিজের স্মৃতিগুলোকে সতেজ করবেন। আজ 16-17 বছর আগের কিছু গান রেখেছি, যে গানগুলো অবশ্যই আপনার ভালো লাগবে, আমার বিশ্বাস। আসলে একটু হলেও পুরনো গান আমি শোনাতে

চাই, কারণ প্রত্যেকটা গানের সঙ্গে আমাদের জীবনের কোনো একটা মুহূর্তের স্মৃতি মাখা থাকে, আর এই স্মৃতিগুলো আঁজলা আঁজলা করে তুলে নিই আমরা এমন গভীর রাতে। কাল তো সোমবার, মানে আজই তো সোমবার, সূর্যোদয়ের অপেক্ষা। আপনি, আমি, আমরা আমাদের কাজের মধ্যে হারিয়ে যাব, কিন্তু মনে থেকে যাবে এই সুন্দর স্মৃতিগুলো। মানুষের জীবন অনেক স্মৃতির, ছোট্ট ছোট্ট মুহূর্তের একটা মালা। হ্যাঁ, তার মধ্যে সুতো হিসেবে কাজ করে সময়। এক সময়ের সঙ্গে আরেক সময় যেন সুতো গেঁথে দেয় মুহূর্তগুলোকে। বন্ধুরা, এমন রাতে এরকম কত কথাই না আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। চারদিক নিস্তব্ধ, আকাশে তারার মেলা, কোথাও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, শন শন করে হাওয়া বয়ে যাচ্ছে। দেখুন না, তারই মাঝে এ গান, এ সুর, এ মুহূর্ত কি অসামান্য আবহ তৈরি করছে। আসুন শুনে নিই আজকের গানগুলি। হর্ষিত সাক্সেনার কণ্ঠে আজকের প্রথম গান, 2011 সালে মার্ডার টু ছবি থেকে। তারপরটি জুবিন গার্গের কণ্ঠে, সেই 2010 সালে মুক্তি পাওয়া মুসা ছবি থেকে। এবং তারপরে কেকের কণ্ঠে, দিল কে মেরা শোর করে কাইটস ছবি থেকে। চল শুনে নি পরপর তিনটি গান।

আপকে লিয়ে অনুষ্ঠানে 107 FM রেনবো যা শুনছি বন্ধুরা, এমন গভীর রাতে না আমার এক এক সময় আশ্চর্য আশ্চর্য ইচ্ছে হয়, সেগুলো পূরণ করার জন্য অনেক সময় জানলা দিয়ে উঁকি মারি। কি জানেন, আকাশটাকে দেখব, অন্ধকার আকাশটাকে দেখব, চাঁদকে দেখব, তারাকে দেখব, গভীর রাতে উড়ে যাওয়া মেঘকে দেখব, আর অনেক সময় কিছু রাত জাগা পাখি আশ্চর্য আওয়াজ করতে করতে উড়ে যায়, তাদেরকে দেখব। আকাশটা কিরকম আশ্চর্য লাগে না, দিনের আকাশ আর রাতের আকাশ, কি আশ্চর্য পার্থক্য! এমন গভীর রাতের আকাশ মনটাকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যায়। এই সময়টায় আমরা নিজের মুখোমুখি হই, হ্যাঁ আমি আর আমি, তাই না? প্রতিদিন একবার নিজের মুখোমুখি হতে হয়, আর নিজের মুখোমুখি হওয়ার ওপরই একটা ছবি হয়েছিল, কার্তিক কলিং কার্তিক। সেই ছবি থেকে শুনে নেব গান, ক্লিন্টন ক্রেজো, শঙ্কর মহাদেবন এবং লয় মেন্ডোসার কণ্ঠে, তারপরের গানটি মোহিত চৌহানের কণ্ঠে। একই বছরই মুক্তি পাওয়া দিল তো বাচ্চা হ্যায় জি ছবি থেকে সত্যি আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা শিশু বাস করে, আর তার ইচ্ছাগুলো এরকম উড়ন্ত উপরির মতন উঠতে থাকে গভীর রাতে। নৈঃশব্দের একটা আলাদা ভাষা আছে, শব্দ আছে তার মাঝখানে, মনে হয় না, নিজের ইচ্ছাগুলোকে উড়িয়ে দিয়ে আকাশে বাতাসে আমাদের মনের চারিপাশে। হ্যাঁ, আর তারপরে গানটা শুনব মোহিত চৌহান এবং অন্তরা মিত্রের কণ্ঠে, একই বছরে মুক্তি পাওয়া রাজনীতি ছবির গান। চলুন পরপর তিনটি গান শুনে নিই।

107 FM রেনবো আমরা শুনছি আপকে লিয়ে। বন্ধুরা, আজ 2010-11 সালের গান শোনাচ্ছি। দিন চলে যায়, সময় চলে যায়, আর আমাদের মনে থেকে যায় সময়ের স্মৃতি। যখন সময়টা চলে গেল তার অনেক দিন বাদে মনে হয়, আরে এতটা সময় আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু তখন মনে হয় যদি কোনোভাবে এই সময়টাকে আবার ফিরে পেতাম। সত্যি ফিরে পেলে কেমন লাগবে আমি নিজেও জানি না, কিন্তু এটুকু বলতে পারি মানুষের জীবনের সুন্দর স্মৃতিগুলো মানুষের মনকে একটা আলাদা উচ্চতায় উন্নীত করে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু মধুর স্মৃতি আছে, এমন গভীর রাতে সেই মধুর স্মৃতিগুলোকেই আমরা আরেকবার উল্টে পাল্টে দেখি। সেই মধুর মুহূর্তগুলোই আমাদের আগামী দিনের চলার পথের একটা পথ নির্দেশক হবে। ভালো লাগবে। জীবনের চলার পথটা অনেকটা অনেক দীর্ঘ পথ, আর দীর্ঘ পথে যদি ক্লান্তি এসে যায় তাহলে মধুর স্মৃতিগুলো আমাদেরকে পথ দেখাবে। এই যে আকাশের দিকে তাকিয়ে দেখছেন না, টিমটিম করে জ্বলছে তারাগুলো, অনেক দূরের আকাশের ওই তারাগুলো, কেমন লাগবে যদি আকাশের এই অসামান্য তারার আলো আপনার স্মৃতির মতোই অনেক দূরে থেকেও আপনার মনের মাঝে ছোট্ট একটা অংশ দখল করে থাকে। হ্যাঁ, দখলই বললাম শব্দটা, কারণ মনের মাঝে সুন্দর মুহূর্তগুলোকে একটু জায়গা তো দিতেই হয়, তাই না বন্ধু? চলুন এবার শুনে নি নরেশ কামাতের কণ্ঠে 2010 সালে মুক্তি পাওয়া তিন পাত্তি ছবির গান, এবং তারপরে লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই একই বছরে মুক্তি পাওয়া দোনো ইয়া না জানে কেউ ছবির গান, তারপরে কুনাল গাঞ্জাওয়ালা এবং হর্ষদীপের কণ্ঠে উড়ে নেয় তো বিখ্যাত এই গানটি সেই একই বছরে মুক্তি পেয়েছিল ট্যাক্সি নম্বর 9-11 ছবি থেকে। এই তিনটি গান শোনানোর মাধ্যমে আপকে লিয়ের এই অংশ থেকে বিদায় নিচ্ছি আমি সোহম, কিন্তু আপকে লিয়ে অনুষ্ঠান ভোর 4 অবধি চলবে। সঙ্গে থাকবেন আর চেত ভারতী। আমাদের জীবনের মধুর স্মৃতিগুলোকে অন্তরের অন্তঃস্থলে রেখে আগামী দিনের চলার উৎসাহ গ্রহণ করে সোমবারের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে জীবনের মধুর মুহূর্তগুলোকে আমাদের জীবনের সম্পদ করে 107 FM রেনবোয় আপকে লিয়ে গান শুনতে শুনতে এগিয়ে যাই আমরা। শুধু অনুষ্ঠানে থাকবেন না সোহম, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। রইল পরপর তিনটি গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে দ্বিতীয় ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের দ্বিতীয় ঘন্টার প্রথম গান শুনব বেশরম ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের কণ্ঠে।

এরপরের গান শুনব জাভেদ বাশিরের কণ্ঠে, ভাগ মিলখা ভাগ চা ছবি থেকে। তারপরের গান শান এবং মোনালি ঠাকুরের কণ্ঠে, আই মি অর ম্যায় ছা ছবি থেকে। পরপর দুটি গান

এরপরে গান ধুম থ্রি ছায়াছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে, তারপর মিলি নায়ার এবং অমিত ত্রিবেদী, কাইপুছের সাউন্ড ট্র্যাক।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: এরপরের গান শুনবো গুন্ডে ছায়া ছবি থেকে শাহিদ মাল্লার কণ্ঠে। তারপরের গান রশিদ আলী এবং নীতি মোহনের কণ্ঠে রাঞ্জনা ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব লুটেরা ছায়া ছবি থেকে, মোহন কানন এবং অমিতাভ ভট্টাচার্যর কণ্ঠে। তারপরের গান এক ভিলেন ছায়া ছবি থেকে, আদনান ধুল এবং মুমিনা মুস্তাসেনের কণ্ঠে।

টু স্টেটস ছায়া ছবি থেকে গান শুনলাম কে মোহন এবং ইয়াশিতা শর্মার কণ্ঠে। সময় একদম শেষ, তাই আপকে নিয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ঘন্টা থেকে আমি বিদায় নেব। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি। যেতে যেতে এই গান শুনব কিক ছায়া ছবি থেকে মোহাম্মদ ইরফানের কণ্ঠে এই গানটি, এবং অন্যান্য অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকে নিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনবেন রাগ ললিত, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়মে হিরণময় মিত্র। ললিত রাগে, খেয়াল পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলাম ললিত রাগে খেয়াল পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রভাতিতে এরপরে শুনব সেতার, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। শুনব রাগ ভাটিয়ার, তবলায় অভিষেক চ্যাটার্জি। ভাটিয়ার রাগে, সেতার পরিবেশনায় সুপ্রতীক সেনগুপ্ত।

0: এতক্ষণ শুনলেন সেতার ভাটিয়ার রাগে, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:07। আজকের ভোর এবং সময়টা রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।